0: বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার ঢাকা, সকাল 6:30। আজ শনিবার, 18 আশ্বিন 1433 বঙ্গাব্দ, 21 রবিউসানি 1448 হিজরি, 3 অক্টোবর 2026 খ্রিস্টাব্দ।
1: শ্রোতা বন্ধু, সুন্দর এই সকালে আপনাদের প্রতি রইল আমাদের প্রাণ ঢালা ভালোবাসা, অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা। শুরু হচ্ছে আমাদের আজকের অধিবেশন। অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক মিডিয়াম 693 কিলোহার্স, FM 90 মেগাহার্স, FM 106 ও FM 102 মেগাহার্সে। বাংলাদেশ বেতার চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, বরিশাল, ঠাকুরগাঁও, সিলেট, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও কুমিল্লা কেন্দ্র থেকে এই অনুষ্ঠান একযোগে প্রচার হচ্ছে।
2: অনুষ্ঠান উপস্থাপনায় এই মুহূর্তে রয়েছি মীর আশফাক হোসাইন, ফাতেমা জীবন্নেসা মুনিয়া এবং উপমা শিরিন। প্রকৌশল দায়িত্বে রয়েছেন মোহাম্মদ খসরু সিদ্দিক, সোলেমান হোসেন খান, মোহাম্মদ রাসেল খান, মোহাম্মদ রফিকুল ইসলাম এবং শাকিল আহমেদ। এবং অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন গোলাম সরোয়ার মির্জা।
3: অধিবেশনের শুরুতে শুনবেন পবিত্র কুরআন তেলাওয়াত। আজ শুনবেন সূরা বনি ইসরায়েলের 54 আয়াত থেকে 56 আয়াত পর্যন্ত তেলাওয়াত। তেলাওয়াত করছেন কারি মোহাম্মদ আনোয়ার হোসেন।
4: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।

0: এখন তরজমা পাঠ করছেন মুফতি মোহাম্মদ সিফাত উল্লাহ।
1: বিসমিল্লাহির রহমানির রহিম। তেলাওয়াতকৃত সূরা বনি ইসরাইলের 54-56 আয়াতে মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, তোমাদের পালনকর্তা তোমাদের সম্পর্কে ভালোভাবে অবগত আছেন, তিনি চাইলে তোমাদের প্রতি দয়া করবেন আর চাইলে তোমাদের আজাব দিবেন, আর আমি আপনাকে ওদের সবার তত্ত্বাবধায়ক রূপে প্রেরণ করিনি, আর আপনার পালনকর্তা আকাশমণ্ডলী ও পৃথিবীতে যারা আছে তাদের সম্পর্কে অধিক জ্ঞান রাখেন। আমি তো কতক পয়গম্বরকে কতক পয়গম্বরের উপর শ্রেষ্ঠত্ব দান করেছি এবং দাউদকে জাবুর দান করেছি, বলুন আল্লাহ ব্যতীত যাদেরকে তোমরা উপাস্য মনে করো তাদেরকে ডাকো, অথচ ওরা তো তোমাদের কষ্ট দূর করার ক্ষমতা রাখে না এবং তা পরিবর্তনও করতে পারে না, অর্থাৎ আল্লাহ তাআলা ছাড়া যাদের কাছে সাহায্য ও উপকার ক্ষতির ক্ষমতা প্রত্যাশা করা হয় তারা নিজেরাই সেই ক্ষমতার মালিক নয়। বিপদ দূর করা ও অবস্থা পরিবর্তনের প্রকৃত ক্ষমতা একমাত্র আল্লাহ তাআলারই আছে। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল কারীম, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
0: পথ ও পাথেয়, আজকের বিষয় ইসলামে নারীর মর্যাদা, এ সম্পর্কে বলছেন মাওলানা মোহাম্মদ আরিফুল ইসলাম।
2: আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ পাক রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসাআ। হে মানব সকল, তোমরা তোমাদের স্বীয় প্রতিপালককে ভয় করো যিনি তোমাদেরকে একই আত্মা থেকে সৃষ্টি করেছেন এবং ওই আত্মা থেকে তার জোড়াকে সৃষ্টি করেছেন এবং এত দুভয় থেকে বহু নরনারী বিস্তার করেছেন। পবিত্র কোরআন কারীম আল্লাহ পাক ইরশাদ করছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়িবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। যে মুমিন অবস্থায় নেক আমল করবে, পুরুষ হোক বা নারী, আমি তাকে পবিত্র জীবন দান করব এবং তারা যা করত তার তুলনায় অবশ্যই আমি তাদেরকে উত্তম প্রতিদান দিব। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একখানা হাদিসে উল্লেখ রয়েছে, একবার এক লোক মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে জিজ্ঞাসা করলেন, আমার সদ্ব্যবহার পাওয়ার বেশি অধিকারী কে? নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার মা। ওই লোক আবার জিজ্ঞাসা করলেন, তারপর কে? তিনি উত্তর দিলেন, তোমার মা। ওই লোক আবার জিজ্ঞেস করলেন, তারপর কে? এবারও তিনি উত্তর দিলেন, তোমার মা। অতঃপর লোকটি আবার জিজ্ঞেস করলো, তারপর কে? তারপর নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার বাবা। অপর এক হাদিসে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, অর্থাৎ মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস্ত। একইভাবে কন্যা সন্তান হিসেবে নারীকে মর্যাদা দেওয়া হয়েছে। নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফ ইরশাদ করেছেন, যে ব্যক্তির তিনটি কন্যা সন্তান রয়েছে আর সে তাদের সঙ্গে উত্তম আচরণ করেছে, সে অবশ্যই জান্নাতে প্রবেশ করবে। নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কারো যদি কন্যা সন্তান এবং পুত্র সন্তান থাকে আর তিনি যদি সন্তানদের জন্য কোনো কিছু নিয়ে আসেন, তবে প্রথমে তা মেয়ের হাতে দেবেন এবং মেয়ে বেছে নিয়ে তারপর তার ভাইকে দিবে। অপর এক হাদিস ইরশাদ করেছে, বোনকে সেবা যত্ন করলে আল্লাহ প্রাচুর্য দান করেন। ইসলামের দৃষ্টিতে নারী পুরুষ একে অপরের পরিপূরক। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন কারীম ইরশাদ করেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, আর তারা তোমাদের পোশাক এবং তোমরা তাদের পোশাক। অপর এক আয়াতে আল্লাহ পাক ইরশাদ করছেন, ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ ওয়ালিরিজালি আলাইহিন্না দারাজা, স্ত্রীদেরও পুরুষদের উপরে ন্যায়সঙ্গত অধিকার রয়েছে আর নারীদের উপর পুরুষদের শ্রেষ্ঠত্ব রয়েছে। এইভাবে একে অপরের অধিকার আল্লাহ পাক নির্ধারণ করে দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিস ইরশাদ করেছেন, তোমাদের মধ্যে সেই উত্তম চরিত্রের অধিকারী যে তার স্ত্রীর কাছে উত্তম আর আমি স্ত্রীদের কাছে উত্তম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বৈবাহিক জীবনে পুরুষদের শিক্ষা দিয়েছেন যে স্ত্রীর সম্মান এবং অধিকার কিভাবে প্রদান করতে হবে, আর স্ত্রীদের প্রতি সদাচরণ সম্পর্কে আল্লাহ পাক বলছেন, তোমরা তোমাদের স্ত্রীদের সাথে ভালো আচরণ করো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি করেছেন, উত্তম স্ত্রী সৌভাগ্যের পরিচায়ক। একইভাবে একজন নারী যখন বিধবা হয়ে যায়, অসহায় হয়ে যায়, তাদের ব্যাপারেও ইসলাম তাদের অধিকার রক্ষার কথা বলেছে। নবী করিম ইসলাম ইরশাদ করেছেন, যারা বিধবা নারীর ভরণ পোষণের দায়িত্ব নেয় তারা যেন আল্লাহর পথে জিহাদকারী এবং নিরলস নামাজি এবং সদা রোজা পালনকারী হিসেবে আল্লাহর কাছে গণ্য হল। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।
0: এতক্ষণ শুনলেন পথ ও পাথেয়। আজকের বিষয় ছিল ইসলামে নারীর মর্যাদা। এই সম্পর্কে বললেন মাওলানা মোহাম্মদ আরিফুল ইসলাম। অনুষ্ঠান সম্পাদনায় মোহাম্মদ জহিরুল ইসলাম, তত্ত্বাবধানে মোহাম্মদ আব্দুল হক এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ ফুয়াদ হোসেন সরকার। এখন আল্লাহ পাকের শানে হামদ পেশ করা হচ্ছে।

0: এতক্ষণ আল্লাহ পাকের শানে হামদ পেশ করা হলো।
1: বাংলাদেশ বেতার এখন পবিত্র গীতা থেকে পাঠ করছেন দুলাল চক্রবর্তী।
2: ওম পার্থ সারথি গোবিন্দায় নমঃ। মুকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়েতি গিরিম যৎকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধব। শ্রীমদ ভগবদ গীতা চতুর্থ অধ্যায় জ্ঞান যুগ। শ্রী ভগবান উবাচ, যে যথা মাং প্রপন্দন্তে তাং স্তৈব ভজাম মহাম মম বর্তানুবর্তন্তে মনুষ্যা পার্থ সর্বশ। হে অর্জুন, আমাকে যে যেভাবে ভজনা করে আমি ঠিক সেইভাবেই আমার ভক্তকে কৃপা করি। সমস্ত মানুষ আমার পথকে অনুসরণ করে, অর্থাৎ মানুষ যে পথে চলুক না কেন সব পথেই আমার কাছে পৌঁছিতে পারে। শ্রী ভগবান ভক্ত বাঞ্চা কল্পতরু হরি, তার কৃপার শেষ নেই। তিনি মানুষের অন্তরের কথা জানতে পারেন, তাই তিনি অন্তর্যামী। যে যেভাবে তার উপাসনা করেন তিনি সেইভাবেই তার ভক্তদের তুষ্ট করেন। ব্রহ্মবাদীগণ তাকে ব্রহ্মজ্ঞানে লাভ করেন, যোগীগণ তাকে পরমাত্মারূপে লাভ করেন। কর্মের মাধ্যমে কর্মফলদাতা ঈশ্বরকে কর্মীগণ লাভ করেন। ঐশ্বর্য ভক্তগণ বিধি মার্গে ঐশ্বর্যরূপী গোবিন্দকে লাভ করেন। মাধুর্য ভক্তগণ তার নিত্য দাস হয়ে তাকে লাভ করেন। যে যে পথে অনুসরণ করুক না কেন সব পথে তার কাছে পৌঁছানো যায়। তার কৃপা পাবার পথ, মানব জীবন ধন্য হওয়ার পথ, পার্থ সারথি গোবিন্দর কাছে যাবার শ্রেষ্ঠ পথ। শ্রীগীতার এই শ্লোকের অর্থ জানলে এবং গভীরভাবে এর মর্ম উপলব্ধি করলে ধর্মগত পার্থক্য থাকে না। হিন্দুর হৃদয়ে ধর্মবিদ্বেষ থাকতে পারে না। হিন্দুর কাছে কৃষ্ণ, খ্রিস্ট, বুদ্ধ সবই এক এবং সকলই একের বিভিন্ন রূপ। হিন্দু ধর্মের তুল্য উদার ধর্ম আর নেই, আর এই শ্লোকের তুল্য উদার মহাবাক্য আর নেই। বঙ্কিমচন্দ্র দেবকী নন্দন শ্রীকৃষ্ণ পুরুষোত্তম, তার সমস্ত জীবনী শিক্ষাপ্রদ। তিনি মদনমোহন, তিনি ভক্তদের প্রাণপুরুষ, তাদের হৃদয়ের আনন্দ ঘন রসময় পুরুষ। সচ্চিদানন্দ বিগ্রহ হয়েও তিনি পরম করুণাময়। তিনি জীবের দুঃখ দূর করেন, তিনি সবার প্রতি কৃপাশীল। কিন্তু মায়ামুগ্ধ জীব কৃষ্ণ ভক্ত হয় না। কৃষ্ণ কৃপা করে সব জীবের মঙ্গল দান করেন। রসিক শেখর কৃষ্ণ পরম করুণাময়, তাই তিনি সমস্ত মানুষকে সবসময় করুণা দান করে থাকেন। যে আধ্যাত্মিক সাধনার ফলে মানুষ এই গভীর সত্য উপলব্ধি করে থাকে তাকে যোগ বলে। যুগের অর্থ আত্মজ্ঞানের জন্য মনকে উপযুক্ত করা। এই জ্ঞানের ফলে সাধক অবিদ্যার গ্রন্থি ছিন্ন করে নিজের ও পরব্রহ্মের মিলিত ভাব উপলব্ধি করে এবং নিজেকে জানার চরম সত্য জানতে পারে। বেদের কর্মকাণ্ডের উপর যোগের মূল ভিত্তি প্রতিষ্ঠিত। আত্মা ও ব্রহ্মের মিলিত ধারা উপনিষদের প্রধান বিষয়। শ্রুতির নির্দেশ নিজেকে জানা। নিজেকে জানলেই ঈশ্বরকে জানা হয়ে যায়, তার সাথে মিলিত ধারা উপলব্ধি করা যায়। আর এই উপলব্ধির ফলে সাধক হয়ে ওঠেন মায়ামুক্ত জীবমুক্ত মহাপুরুষ। উপনিষদ বেদের দর্শন ভাগ আধ্যাত্মিকতার পথে সমস্ত জীবকে নিয়ে যায়। বেদের এই অংশটুকুকে উপনিষদ বলে। দার্শনিক আলোচনার মাধ্যমে ঈশ্বরের মহিমা উপনিষদে বর্ণনা করা হয়েছে। উপনিষদ বলে ঈশ্বর শ্রেষ্ঠ এবং তিনি হলেন প্রকৃতির আদি পুরুষ। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।
1: পবিত্র গীতা থেকে পাঠ করলেন দুলাল চক্রবর্তী।
3: বাংলাদেশ বেতার আজ বেলা একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সন্ধ্যে ৬টা পর্যন্ত সারাদেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে সিলেট ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায়, ময়মনসিংহ ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, টাঙ্গাইল ও খুলনা বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে 5:51 এবং অস্ত যাবে 5:44। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন। এই অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, বরিশাল, ঠাকুরগাঁও, সিলেট, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান ও কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচার করা হল।
4: বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা কম মিডিয়াম ওয়েভ 693 kHz, FM 90, FM 102 ও FM 106 MHz।

জানিয়ে দিচ্ছি আজকের অনুষ্ঠান পরিচিতি। প্রথমে ঢাকা কয়ের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ ও রাষ্ট্র

0: একুশ মিনিটে, সকাল 8:30 জাতীয় ঐতিহ্য শিল্প সংস্কৃতি বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ, স্কুল কলেজে ছাত্রছাত্রীদের অংশগ্রহণে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠান যুক্তিতে গড়ি বাংলাদেশ সকাল 9:05, জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান স্বাস্থ্যই সুখের মূল বেলা 11:30, বেলা 2:20 নারীদের জন্য ম্যাগাজিন অনুষ্ঠান নারী কণ্ঠ।
1: নজরুল বর্ষ উপলক্ষে নজরুল সঙ্গীতের বিশেষ আয়োজন আমার গানের মালা বেলা 2:45, সাহিত্য বিষয়ক অনুষ্ঠান সাহিত্য প্রসঙ্গ বেলা 3:35, পবিত্র কোরআন শিক্ষার আসর শুনবেন বিকেল 4:05, বিষয়ভিত্তিক গানের অনুষ্ঠান সুর তরঙ্গ শুনবেন বিকেল 4:25, জলবায়ু পরিবেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান সবুজ পৃথিবী শুনতে পাবেন বিকেল 5:10, সকাল 8:20 এবং বিকেল 5:40 শুনবেন ডেঙ্গু ঠেকায় একসাথে, সোনারি ফসল কৃষি বিষয়ক কার্যক্রমের অনুষ্ঠান সন্ধ্যে 6:05, সন্ধ্যে 7:05 কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার, রাত 8:10 জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার, চিঠিপত্রের জবাবের অনুষ্ঠান সমীপ রাত 9:05, ট্রান্সক্রিপশন সার্ভিস কর্তৃক প্রযোজিত অনুষ্ঠান রূপমঞ্জুরি শুনবেন রাত 10, এবং শ্রোতাদের অনুরোধের পল্লী গানের অনুষ্ঠান পনানের গান শুনতে পাবেন রাত 10:20।
0: প্রিয় শ্রোতা, সবশেষে জানিয়ে দেব FM এর অনুষ্ঠান। FM 92 MHz সন্ধ্যে 7 থেকে রাত 11 পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান, FM 90 MHz, FM 102 MHz এবং FM 106 MHz সকাল 6:30 থেকে বেলা 12:10 এবং বেলা 2:15 থেকে রাত 11:15 পর্যন্ত শুনবেন ঢাকা কয়ের অনুষ্ঠান। জানিয়ে দিলাম আমাদের আজকের অনুষ্ঠান পরিচিতি।
1: এই অনুষ্ঠান আপনারা শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। আমন্ত্রণ জানাচ্ছি ভোরের গান শোনার। শিল্পী ফাতিমাতুজ্জোহরা, গীতিকার ফজল এ খোদা, সুর করেছেন সুজিয় শ্যাম।

ফাতেমাতুজ্জোহরা গাওয়া ভোরের গানটি শুনলেন বাংলাদেশ বেতার। একটু পরেই শুনবেন বাংলায় খবর।

0: আসসালামু আলাইকুম। সকাল সাতটা, আজ শনিবার, 18-21 রবিউল সানি, 3 অক্টোবর। বাংলাদেশ বেতার খবর পড়ছি শিরিন শিলা। শুরুতেই শিরোনাম। রাজধানীতে আজ শুরু হচ্ছে 3 দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন বিয়ক বেঙ্গল কনভারসেশন 2026। উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশে গণতান্ত্রিক পরিবেশ স্থিতিশীলতা বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানালেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী। তরুণ প্রজন্মকে সাম্প্রদায়িকতা ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ, সজাগ থাকতে হবে বললেন সংস্কৃতি মন্ত্রী। শ্রমজীবী নারীদের নিরাপত্তা ও সার্বিক কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার, জানালেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী। উৎপাদনশীলতা বাড়াতে উদ্ভাবনী চিন্তা মেধার বিকাশ ঘটাতে হবে বললেন শিল্পমন্ত্রী। যুক্তরাষ্ট্রের চাপের মুখে জরুরি বৈঠকে G7 দেশগুলোর আগামী 4 মাসের মধ্যে 10 কোটি ব্যারেল জ্বালানি তেল বাজারে ছাড়ার সিদ্ধান্ত। এবং জাপানে আজ এশিয়ান গেমসের পুরুষ টি-20 ক্রিকেট ইভেন্টের ফাইনালে স্বর্ণ পদকের জন্য লড়বে ভারত ও পাকিস্তান। ব্রোঞ্জ পদকের জন্য বাংলাদেশ এখন মোকাবেলা করছে শ্রীলঙ্কার। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে NID, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। 3 দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন বিয়ক বেঙ্গল কনভারসেশন 2026 আজ রাজধানীর একটি হোটেলে শুরু হচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান এই সম্মেলনের উদ্বোধন করবেন। গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর গভর্নেন্স স্ট্র্যাটেজির প্রেসিডেন্ট জিল্লুর রহমান গতকাল রাজধানীতে এক সংবাদ সম্মেলনে এই কথা জানান। তিনি বলেন, এবারের সম্মেলনে 100টিরও বেশি দেশের 2 শতাধিক আলোচক, 3 শতাধিক ডেলিগেট ও 1000েরও বেশি অংশগ্রহণকারী যোগ দেবেন। সম্মেলনে ভূ রাজনীতি, নিরাপত্তা, আস্থা, জলবায়ু পরিবর্তন, আধ্যাত্মিকতা ও মানবিকতার মতো বিষয় গুরুত্ব পাবে। দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ বেসরকারি আন্তর্জাতিক ভূ রাজনৈতিক সম্মেলন হিসেবে এটি ইতোমধ্যে আঞ্চলিক কূটনীতির গুরুত্বপূর্ণ একটি মঞ্চে পরিণত হয়েছে। বাংলাদেশ বেতার অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে। দেশে গণতান্ত্রিক পরিবেশ স্থিতিশীলতা বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান। তিনি গতকাল রাজধানীর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর অডিটোরিয়ামে আয়োজিত এক আলোচনা সভায় এই আহ্বান জানান। মন্ত্রী বলেন, সরকারি কাজে কোনো ভুল হলে তা তুলে ধরলে সরকার সংশোধনের উদ্যোগ নেবে, তবে মিথ্যা তথ্য বা প্রচারণার মাধ্যমে সমালোচনা না করার আহ্বান জানান তিনি। অন্যান্যের মধ্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এ সময় উপস্থিত ছিলেন। তরুণ প্রজন্মকে উগ্রবাদ, সাম্প্রদায়িকতা ও বিভিন্ন ধরনের সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ, সজাগ থাকার আহ্বান জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায়চৌধুরী। তিনি গতকাল মাগুরায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ 2026-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এই আহ্বান জানান। মন্ত্রী বলেন, অপসংস্কৃতির প্রভাব থেকে সমাজকে মুক্ত রাখতে সুস্থ সংস্কৃতি চর্চা একটি কার্যকর হাতিয়ার। নৌকা, বাহ্য, দেশীয় খেলাধুলা ও লোক ঐতিহ্যকে আরও জনপ্রিয় ও বিস্তৃত করতে সংস্কৃতি মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, বর্তমান সরকার শ্রমজীবী নারীদের নিরাপত্তা, অধিকার রক্ষা এবং সার্বিক কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করে যাচ্ছে। তিনি গতকাল চট্টগ্রামের কালুরঘাট শিল্প এলাকায় নারী শ্রমিকদের জন্য নির্মিত শ্রমজীবী মহিলা হোস্টেল ও শ্রম কল্যাণ কেন্দ্র পরিদর্শনকালে একথা বলেন। মন্ত্রী বলেন, কেন্দ্রটি দ্রুত চালুর লক্ষ্যে সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। তিনি বলেন, শ্রমজীবী নারীদের নিরাপত্তা, আবাসন, চিকিৎসা সেবা সহ যাবতীয় সংকট নিরসনে স্থাপনাটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অন্যান্যের মধ্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন এ সময় উপস্থিত ছিলেন। শিল্প, বাণিজ্য এবং বস্ত্র পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, উৎপাদনশীলতা বাড়াতে উদ্ভাবনী চিন্তা, মেধা ও নতুন ধারণার বিকাশ ঘটাতে হবে। এটি একটি চলমান প্রক্রিয়া, এর কোন চূড়ান্ত সীমা নেই। কম কর্মঘণ্টায় অধিক উন্নতমানের উৎপাদন অর্জনই উৎপাদনশীলতার মূল লক্ষ্য। তিনি গতকাল রাজধানী মিরপুরে পিসিআইসি কলেজে জাতীয় উৎপাদনশীলতা দিবস 2026 উপলক্ষে আয়োজিত উদ্ভাবনী প্রদর্শনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। শিল্পমন্ত্রী বলেন, তরুণদের উদ্ভাবনী ধারণাকে বাস্তবে রূপ দিতে সরকার সহযোগিতা করতে চায়। তিনি এ সময় বিসিআইসি কলেজকে আধুনিক ও আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তরে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। পরে মন্ত্রী উদ্ভাবনী মেলায় বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এর আগে তিনি মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এদিকে উদ্ভাবন ও দক্ষতার সমন্বয়ে উৎপাদনশীলতা বাড়ানোর আহ্বানের মধ্য দিয়ে গতকাল সারা দেশে পালিত হয় জাতীয় উৎপাদনশীলতা দিবস 2026। দিবসটি উপলক্ষে রাজধানী ঢাকা সহ বিভিন্ন স্থানে আয়োজন করা হয় র্যালি, আলোচনা ও উদ্ভাবনী মেলার। রাজধানীর মিরপুরে শিক্ষার্থীদের উদ্ভাবনী মেলার উদ্বোধন করে শিল্প সচিব আব্দুল নাসির খান বলেছেন, দেশের সীমিত সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে জ্ঞান ও দক্ষতার সমন্বয় জরুরি। আরো শুনুন প্রতিবেদনে।
2: জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে শুক্রবার রাজধানীর মিরপুরে বিসিআইসি কলেজ ক্যাম্পাসে আয়োজন করা হয় শিক্ষার্থীদের উদ্ভাবনী মেলা। এর আগে সকালে শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিষ্ঠান ন্যাশনাল প্রোডাক্টিভিটি অর্গানাইজেশন এনপিও এর উদ্যোগে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য র্যালি। মিরপুরের বিসিআইসি কলেজ গেট থেকে শুরু হয়ে র্যালিটি মিরপুর এক নম্বরের সনি সিনেমা হল হয়ে আবার কলেজ ক্যাম্পাসে গিয়ে শেষ হয়। এতে শিল্প মন্ত্রণালয় ও এর আওতাধীন বিভিন্ন সংস্থা, সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ও শিল্প খাতের কর্মকর্তা কর্মচারীরা অংশ নেন। পরে বিসিআইসি কলেজ ক্যাম্পাসে উদ্বোধন করা হয় শিক্ষার্থীদের উদ্ভাবনী মেলা। 50টি স্টলে প্রদর্শন করা হয় বিভিন্ন উদ্ভাবনী প্রকল্প। মেলায় প্রদর্শিত কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার, বর্জ্য কমানো, বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন ও সার তৈরি সহ নানা উদ্যোগ উৎপাদনশীলতার সঙ্গে সম্পর্কিত বলে উল্লেখ করেন প্রধান অতিথি শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুল নাসির খান।
3: কয়েকটিতে দেখলাম যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর মাধ্যমে কিভাবে তাদের যে বিভিন্ন পড়াশোনার বিষয় বা অন্যান্য বিষয়গুলো আছে সেটাও তারা দেখেছে। ওয়েস্ট কিভাবে কমানো যায়, ওয়েস্ট থেকে কিভাবে পাওয়ার জেনারেট করা যায়, ওয়েস্ট কে কিভাবে ফার্টিলাইজার করা যায়, এই ধরনের অনেক মডেল এখানে উপস্থাপিত হয়েছে। এই সবকিছুই কিন্তু উৎপাদনশীলতার সাথে সম্পৃক্ত।
2: শিল্প সচিব বলেন, দেশের সীমিত সম্পদের সর্বোত্তম ব্যবহার করে কম সময়ে ও কম খরচে বেশি উৎপাদন বাড়ানোই হল উৎপাদনশীলতা। এজন্য নতুন প্রজন্মের মেধা ও সৃজনশীলতাকে কাজে লাগানোর উপর গুরুত্ব দেন তিনি।
3: এই জন্য প্রয়োজন তাদের দক্ষতা অর্জন। কারণ একটি শব্দ আছে যেটা আমি অনেক জায়গায় বলে থাকি, সেটা হচ্ছে যে ডিকশনারিতে শব্দটা নাই, আপনারা কেউ খুঁজে পাবেন না, এটা হচ্ছে স্কিলস, স্কিল প্লাস নলেজ। এই দুটোকে নিয়েই কিন্তু আমাদের এই প্রজন্মকে আমাদের গড়ে তুলতে হবে। শুধু নলেজ হবে না, পড়াশোনা করেছে, সার্টিফিকেট নিয়েছে, নলেজ হয়েছে, পাশাপাশি তাদেরকে স্কিল করে তুলতে হবে, দক্ষ করে তুলতে হবে।
2: জাতীয় উৎপাদনশীলতা দিবসের এবারের প্রতিপাদ্য উদ্ভাবনের মাধ্যমে জাতীয় উৎপাদনশীলতা বৃদ্ধি। দিবসটি উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে নানান কর্মসূচি নেওয়া হয়। আসাদুজ্জামান নূর, বাংলাদেশ বেতার।
0: পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী অ্যানি বলেছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাংগঠনিক তৎপরতার কোন সুযোগ নেই। তিনি গতকাল লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলা এক সভায় প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন। কার্যক্রম নিষিদ্ধ এই দল বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে কিছু অপকর্ম করার চেষ্টা করছে উল্লেখ করে মন্ত্রী এদের ব্যাপারে সবাইকে সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানান। প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহিরুদ্দিন স্বপন বলেছেন, একটি মহল দেশে অরাজকতা সৃষ্টি করতে চায়। সংস্কৃতি চর্চার মাধ্যমে এই অরাজকতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে তা মোকাবিলা করতে হবে। তিনি গতকাল হবিগঞ্জের চুনারু ঘাটে সাহিত্য সংস্কৃতি পরিষদ আয়োজিত বৈচিত্র্য উৎসবে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। চুনারু ঘাটে সাহিত্য ও সংস্কৃতি উন্নয়নে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়ে জহিরুদ্দিন স্বপন বলেন, চুনারু ঘাটের সাহিত্য সংস্কৃতি পরিষদের সাংস্কৃতিক চর্চার বিস্তার ঘটানো হবে। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
4: খবরের বাকি অংশ পড়ছি আফজাল হোসেন। বাংলাদেশ সহ ২০টি দেশ ও অঞ্চল থেকে আমদানি করা নির্দিষ্ট বিশেষায়িত ঔষধে শতভাগ শুল্ক ছাড়ের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। বিরল রোগের ঔষধ, নিউক্লিয়ার মেডিসিন, সেল ও জিন থেরাপি সহ বিভিন্ন বিশেষায়িত চিকিৎসা পণ্য রয়েছে এই তালিকায়। অর্থনীতিবিদরা বলছেন, যুক্তরাষ্ট্রের বাজারে এই সুবিধা বাংলাদেশের ওষুধ রপ্তানি এবং রপ্তানি বহুমুখীকরণে নতুন সুযোগ তৈরি করতে পারে। বিস্তারিত প্রতিবেদনে
2: বাংলাদেশ সহ ২০টি দেশ ও অঞ্চল থেকে আমদানি করা নির্দিষ্ট বিশেষায়িত ওষুধে শতভাগ শুল্ক ছাড় দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন বাণিজ্য বিভাগের ব্যুরো অব ইন্ডাস্ট্রি অ্যান্ড সিকিউরিটির তালিকায় বাংলাদেশের পাশাপাশি রয়েছে ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া, যুক্তরাজ্য, ভিয়েতনাম সহ আরও কয়েকটি দেশ ও অঞ্চল। শুল্ক ছাড়ের আওতায় রয়েছে বিরল রোগের ওষুধ, নিউক্লিয়ার মেডিসিন, রক্তের প্লাজমা থেকে উৎপাদিত চিকিৎসা উপাদান, বন্ধাত্মের ওষুধ, সেল ও জিন থেরাপি এবং অ্যান্টিবডি ড্রাগ কনজুগেট। এসব পণ্যের কাঁচামাল ও সংশ্লিষ্ট উপাদানও নির্দিষ্ট ক্ষেত্রে সুবিধা পাবে। তবে সব ধরনের ওষুধ এ সুবিধার আওতায় আসছে না। নির্দিষ্ট তালিকার বাইরে থাকা সাধারণ পেটেন্টযুক্ত ওষুধের উপর ১০০% শুল্ক বহাল থাকবে। অর্থনীতিবিদ ড. মিজানুর রহমান বাংলাদেশ বেতারকে বলেন, যুক্তরাষ্ট্রের বড় বাজারে শুল্ক ছাড়ের সুযোগ কাজে লাগিয়ে ওষুধ রপ্তানি আরও বাড়ানোর পাশাপাশি তৈরি পোশাক নির্ভর রপ্তানি কাঠামো থেকে বেরিয়ে আসার সুযোগ তৈরি হয়েছে।
5: আমাদের রপ্তানি করার জায়গা হলো এতটা কনসেন্ট্রেট হয়ে গেছে, ৮০-৮২% বা ৮৬% আমরা কনসেন্ট্রেট করি গার্মেন্ট সেক্টরে। গার্মেন্ট সেক্টরের থেকে আমাদের আস্তে আস্তে বের হয়ে আসতে হবে। এই ক্ষেত্রে আমাদের বিকল্প যেটা আমরা করে থাকি টুকটাক, সেটা হলো একটা হলো লেদার চামড়া সেক্টরে, আর হলো ফার্মাসিউটিক্যাল সেক্টরে। এই দুইটা জায়গায় জুট গুডস এর ক্ষেত্রে কিছুটা আমরা করে থাকি। এই জায়গাগুলো আমাদেরকে আরো টাচ করতে হবে এবং বাড়াইতে হবে। আমাদের ফার্মাসিউটিক্যাল আসলে অনেক সুনাম অর্জন করেছে, অনেক প্রোডাক্ট আমাদেরকে ঔষধ বিশেষ রপ্তানি করে, সেক্ষেত্রে ১০০% এক্সপিরিয়েন্স একটা বিশাল সফলতা।
2: তবে এই সুবিধার সঙ্গে সংশ্লিষ্ট বাণিজ্যিক ও কৌশলগত বিষয়গুলোতে সতর্ক থাকার কথাও বলছেন তিনি।
5: আমাদেরকে পশ্চিমারা যা দেয় এর বিনিময়ে তারা অনেক কিছু নিয়ে নেয়, কখনো কিছু জন আলাদা করে দেয়, এ নেপথ্যে কিছু কারণ থাকে, এই বিষয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে। আর সব সুযোগ আমাদেরকে নিতে পারলে ভালো, কিন্তু এর সামলাইতে পারতে হবে আমাদেরকে।
2: যুক্তরাষ্ট্রের বাজারে বিশেষায়িত ওষুধে শূন্য শুল্কের সুবিধা কাজে লাগাতে পারলে বাংলাদেশের ওষুধ শিল্পের রপ্তানি সম্প্রসারণের পাশাপাশি পণ্য বহুমুখীকরণের পথও আরও শক্তিশালী হতে পারে। আসাদুজ্জামান নূর, বাংলাদেশ বেতার।
4: বীর মুক্তিযোদ্ধা হিসেবে নতুন করে গেজেটভুক্তির জন্য আবেদন দাখিলের সময়সীমা বাড়িয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। আগামী ৭ অক্টোবর পর্যন্ত এই আবেদন করা যাবে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় গত বৃহস্পতিবার এই বিষয়ে গণবিজ্ঞপ্তি জারি করে। দেশে বড় ধরনের কোন ভূমিকম্পে ফায়ার স্টেশন বা হেডকোয়ার্টার ক্ষতিগ্রস্ত হলেও যাতে উদ্ধার তৎপরতা থেমে না যায় সে লক্ষ্যে জনবল, উদ্ধার সরঞ্জাম ও কমান্ড কাঠামো বিকেন্দ্রীকরণের উদ্যোগ নিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। ফায়ার সার্ভিসের মিডিয়া সেল কর্মকর্তা শাহজাহান শিকদার বাংলাদেশ সংবাদ সংস্থাকে একথা জানান। তিনি বলেন, ঢাকা ও আশপাশের ৪১টি পয়েন্টে উদ্ধার সরঞ্জাম ছড়িয়ে দেওয়া, পূর্বাঞ্চলে বিশেষ রেস্কিউ টিম মোতায়েন এবং বিভাগীয় শহরগুলোতে পৃথক রেস্কিউ টিম পাঠানোর পাশাপাশি ঢাকার আশপাশের ১০০টি ফায়ার স্টেশনকে জরুরি প্রয়োজনে ঢাকায় সহায়তার জন্য প্রস্তুত রাখা হচ্ছে। জামায়াত নেতা অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপির গোয়েন্দা শাখা। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের লাগেজ ও ট্রলি সংকটকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি, সরকারি কাজে বাধা দেন এবং দায়িত্বরত নিরাপত্তা কর্মকর্তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার মামলায় গতকাল রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকায় নিজ বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ডিএমপির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম বাংলাদেশ সংবাদ সংস্থাকে এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা বাদী হয়ে বিমানবন্দর থানায় দণ্ডবিধির একাধিক ধারায় মামলাটি দায়ের করেন। দেশের অনলাইন সংবাদ মাধ্যম বিডিনিউজ 24.com এর প্রধান সম্পাদক ও বিশিষ্ট সাংবাদিক তৌফিক ইমরোজ খালেদি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল 59 বছর। তিনি গতকাল লন্ডনের একটি হাসপাতালে মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে ইন্তেকাল করেন। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিক তৌফিক ইমরোজ খালেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক শোকবার্তায় রাষ্ট্রপতি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। এছাড়া তথ্য সম্প্রচার মন্ত্রী আন্দালিফ রহমান, তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী এবং মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা তৌফিক ইমরোজ খালেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন।
1: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
6: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
1: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
4: শিল্পোন্নত দেশগুলোর জোট G7 চলমান জ্বালানি সংকট মোকাবেলায় আগামী 4 মাসে 10 কোটি ব্যারেল অপরিশোধিত তেল ও ডিজেল ছাড়তে রাজি হয়েছে। আন্তর্জাতিক জ্বালানি সংস্থার সমন্বয়ে এই পরিকল্পনার অংশ হিসেবে প্রথম 20 দিন উল্লেখযোগ্য পরিমাণে ডিজেল বাজারে ছাড়া হবে। যুক্তরাষ্ট্র ডিজেল রপ্তানিতে বিধিনিষেধের বিরুদ্ধে হুঁশিয়ারি দেওয়ার পর G7 জোটের নেতারা শুধুমাত্র সদস্য দেশগুলোর মধ্যে জ্বালানি রপ্তানি বন্ধ করা থেকে বিরত থাকতে সম্মত হয়। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেন, জ্বালানির দাম কমানোর লক্ষ্যে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী অ্যাড বিলিম্যান বলেন, ব্যবসা ও গৃহস্থলী কাজে জ্বালানি সংকট কাটাতে এই পদক্ষেপ সহায়তা করবে। বিশ্বে বর্তমানে তেলের দাম ব্যারেল প্রতি $102 ঠেকেছে, যা ইরান সংকট শুরুর আগ থেকে সর্বোচ্চ। ইয়েমেনের সশস্ত্র বাহিনী জানিয়েছে, গত 24 ঘণ্টায় তারা 474টি হামলা চালিয়েছে। তাদের দাবি অনুযায়ী এতে 1,540 জন হুতি যোদ্ধা হতাহত হয় এবং 216টি সামরিক যান ও অন্যান্য সামরিক সম্পদ ধ্বংস হয়। সৌদি আরবে ভূপাতিত করা একটি হুতি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে একজন আহত হয়। আসির এলাকায় একটি নামাজের কক্ষ ও কয়েকটি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া নাজরানে আরেকটি ক্ষেপণাস্ত্রের আঘাতে একটি স্কুল ক্ষতিগ্রস্ত হয়। এদিকে ফিলিস্তিনি হাসপাতাল সূত্র জানায়, পশ্চিম গাজা সিটিতে একটি আবাসিক ভবনে ইসরায়েলের বিমান হামলায় একজন তরুণী সহ 5 জন নিহত হয়। অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা রামাল্লার কাছে 19 বছর বয়সী এক ফিলিস্তিনিকে হত্যা করে। পৃথক ঘটনায় আরও কয়েকজন আহত হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা গাজায় চিকিৎসা সরঞ্জাম ও ঔষধ দ্রুত পৌঁছানোর জন্য ইসরায়েলের প্রতি আহ্বান জানায়। সেই সাথে এসব সরবরাহ পৌঁছাতে দেরি হলে মানুষের জীবন ঝুঁকির মধ্যে পড়বে বলে সংস্থাটি সতর্ক করে। এশিয়ান গেমস পুরুষ টি টোয়েন্টি ক্রিকেটের ব্রোঞ্জ পদকের জন্য বাংলাদেশ এখন মোকাবেলা করছে শ্রীলঙ্কার। জাপানের নিশিনের কোরাগি স্পোর্টস পার্ক স্টেডিয়ামে টসে জিতে শ্রীলঙ্কা প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। শেষ খবর পাওয়া পর্যন্ত শ্রীলঙ্কা 5 উইকেটে 16 ওভারে 115 রান করেছে। এদিকে একই ভেন্যুতে ফাইনালে আজ স্বর্ণপদকের জন্য লড়বে ভারত ও পাকিস্তান। বাংলাদেশ সময় সকাল 10:30 ম্যাচটি শুরু হবে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে 5:51 এবং সূর্য অস্ত যাবে 5:44। শেষ করার আগে শিরোনামগুলো আরো একবার। রাজধানীতে আজ শুরু হচ্ছে 3 দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন বে অব বেঙ্গল কনভারসেশন 2026। উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশে গণতান্ত্রিক পরিবেশ ও স্থিতিশীলতা বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানালেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী। তরুণ প্রজন্মকে সাম্প্রদায়িকতা ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ও সজাগ থাকতে হবে বললেন সংস্কৃতি মন্ত্রী। এবং জাপানে আজ এশিয়ান গেমসের পুরুষ টি টোয়েন্টি ক্রিকেট ইভেন্টের ফাইনালে স্বর্ণপদকের জন্য লড়বে ভারত ও পাকিস্তান, ব্রোঞ্জ পদকের জন্য বাংলাদেশ এখন মোকাবেলা করছে শ্রীলঙ্কার। খবর শেষ হল, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল আটটায় ইংরেজিতে।

0: ব্যবস্থাপনা নিয়ে বিষয়টি নিয়ে কথা বলবার জন্য আমাদের সাথে রয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রবস ও গাইনি বিশেষজ্ঞ ডাক্তার সাবিকুন নাহার। আপনাকে অসংখ্য শুভেচ্ছা। জানতে চাচ্ছি আজকে যে বিষয়টি নিয়ে আমরা কথা বলবো, অর্থাৎ প্রজনন স্বাস্থ্য বলতে আসলে কি বোঝায়?
1: প্রজনন স্বাস্থ্য বলতে আমরা বুঝি নারীর প্রজনন তন্ত্রের যে সঠিক সুরক্ষা, সেটা হচ্ছে প্রজনন স্বাস্থ্য।
0: এবং এই প্রজনন স্বাস্থ্যেরই কিন্তু একটা অঙ্গ হচ্ছে মেয়েদের মাসিক। সেক্ষেত্রে আসলে মাসিক বলতে কি বোঝায়?
1: আচ্ছা, মাসিক বলতে হচ্ছে একটা নারী, একটা মেয়ে যখন কৈশোরে পৌঁছায়, পিউবার্টিতে পৌঁছায়, তখন তার জরায়ু থেকে প্রতি মাসে

এডিস মশা ডেঙ্গু জ্বরের একমাত্র বাহক। কেবলমাত্র এডিস মশা দমনের মাধ্যমেই ডেঙ্গু জ্বর প্রতিরোধ এবং নিয়ন্ত্রণ করা যায়। তাই আসুন এ বিষয়ে আমরা সচেতন হই এবং অন্যকেও সচেতন করি। বাসগৃহে ফুলের টব, অব্যবহৃত কৌটা, ড্রাম, নারকেলের মালা, গাড়ির টায়ার, গাছের কোটর, বাঁশের গিটের গর্ত ইত্যাদিতে জমে থাকা পানিতে এডিস মশা ডিম পাড়ে।

0: অবশ্যই খুব জরুরি। এতে করে যেটা হাসপাতালে ডেলিভারি হলে যেটা হয়, মাতৃমৃত্যু এবং শিশু মৃত্যু দুটোই কমে যায়। কেননা ঘরে বাচ্চা হতে যেটা হতে পারে যে অনেক সময় রক্তস্রাব বেশি হয়, অনেক সময় যেটা হয় যে মাথা না বেরিয়ে হাত পা আগে বেরিয়ে যায়, সেই জন্য এগুলো আমরা বিপদ চিহ্ন হিসেবে মানে চিহ্নিত করে থাকি। যে একটা গর্ভবতী মহিলার পাঁচটি বিপদ চিহ্ন আছে, সেটা হলো গর্ভাবস্থায় একটা রক্তস্রাব হয়, অনেক সময় মাথা ব্যথা এবং ঝাপসা দেখা হয়, অনেক সময় ভীষণ জ্বর হয়, অনেক সময় বিলম্বিত প্রসব হয়, 12 ঘন্টারও অধিক সময় প্রসব বেদনা হয়, অনেক সময় বাচ্চার হাত পা বেরিয়ে যায়, অনেক সময় খিচুনি হয়। এই বিষয়গুলো বাড়িতে মোকাবেলা করা, হ্যান্ডেল করাটা খুব কষ্টসাধ্য হয়ে যায়। এই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে শিশু মৃত্যু হয়, মাতৃমৃত্যু হয়। এই বিষয়গুলো এড়ানোর জন্য এবং একটি সুস্থ শিশু এবং সুস্থ মা আমাদের সবারই কাম্য, এই জন্য প্রাতিষ্ঠানিক ডেলিভারি খুব জরুরি। এবং প্রাতিষ্ঠানিক ডেলিভারির জন্য আমাদের যেটা আছে FWC-তেও আমাদের WC তৈরি হচ্ছে এবং সেখানে 24 ঘন্টা সেবার ব্যবস্থা আছে। উপজেলা পর্যায়ে আমাদের থানা হেলথ কমপ্লেক্স আছে, উপজেলা হেলথ কমপ্লেক্স, সেখানে আমাদের এই মানে ডেলিভারির যে সুযোগ আছে। তাছাড়া জেলা পর্যায়ে মাতৃ সদন আছে, জেলা সদর হাসপাতাল আছে, এবং জাতীয় পর্যায়ে আমাদের বিশেষায়িত হাসপাতাল যেটা মোহাম্মদপুর ফার্টিলিটি সেন্টার, লালকুঠি এবং আজিমপুর ম্যাটার্নিটি, সব এই বিশেষায়িত সেবা তারাও এই ডেলিভারি করে থাকেন এবং বিনামূল্যে এই সন্তান প্রসব করে থাকেন, এবং মা এবং শিশু দুজনেরই স্বাস্থ্য এতে নিশ্চিত করা হয়।
1: শ্রোতা বন্ধুরা শুনছেন আলোচনা। আজকের আলোচনার বিষয় হলো গর্ভবতী মায়ের 4 বার চেক আপ এবং হাসপাতালে প্রসব করানোর প্রয়োজনীয়তা। সম্মানিত আলোচক আছেন আমাদের সঙ্গে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের IEM ইউনিটের সম্মানিত আসমা হাসান। সবশেষে আপনার কাছে জানতে চাইব, যে বিষয়টির আলোকে এত কথা বললেন সেই বিষয়টি গুরুত্ব সহকারে তো মনে রাখতেই হবে, আর সবশেষ কথায় কি বলবেন, যে কথাগুলো সত্যিই আমাদের গর্ভবতী মায়ের জন্য জানা দরকার এবং মানা দরকার?
0: বলবো যে গর্ভবতী মাকে অবশ্যই কমপক্ষে 4 বার চেক আপ করতে, এবং যে কোনো ধরনের সমস্যা বোধ করলেই নিকটস্থ সেবা কেন্দ্রে যোগাযোগ করতে বলবো। শুধু তাই না, যে আমাদের পরিবার পরিকল্পনা সহকারী যে বাসায় বাসায় যে সার্ভিস দেয় অবশ্যই তার মোবাইল নাম্বার রাখবে এবং তার সাথে যোগাযোগ করবে। আর একটু দেখি পরে যাই, হয়তো গর্ভাবস্থায় এরকমই হয়, এরকম চিন্তা করতে করতেই একটা মাতৃমৃত্যু বা শিশু মৃত্যু ঘটে যেতে পারে। সেই জন্য কোনো রকম কোনো ঝুঁকি না নিয়ে একটু অসুবিধা বোধ করলেই নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করতে এবং যে তার সমস্যার কথা বলতে, অন্তত ডাক্তারের পরামর্শ নেবেন।
1: শ্রোতা বন্ধুরা আলোচনার শেষ এখানেই, আর একেবারে শেষ কথাই বলবো, সুস্থ মা মানেই সুস্থ শিশু, অতএব গর্ভবতী মায়ের যত্ন নেওয়া আমাদের একেবারে পারিবারিক দায়িত্ব, এবং যিনি গৃহকর্তা আছেন তাকে ভাবতে হবে, আর পরিবারে যারা অন্য সবাই আছেন তাদেরকেও অন্ত নজরে রাখতে হবে, তার কিভাবে কি হলে তিনি ভালো থাকেন, নিশ্চিন্তে থাকেন, তাকে নিশ্চিন্ত রাখাটাও জরুরি। অতএব আসুন আমরা সুস্থ মাকে পাশে রাখি, তাহলে সুস্থ শিশুকে পাবো। সবাইকে অনেক ধন্যবাদ, সবার জন্য অনাবিল শুভেচ্ছা।
2: জনসংখ্যা বলতে কোন নির্দিষ্ট এলাকার শহর বা দেশে বসবাসরত জনগণকে বোঝায়। আর যখন কোন দেশের জনসংখ্যা সম্পদের তুলনায় বেশি হয় আর জাতীয় কল্যাণ ও অগ্রগতিকে ব্যাহত করে, তখন সমস্যায় পরিণত হয়। কোন দেশে অধিক জনসংখ্যার কারণে বহুবিধ সমস্যার সৃষ্টি হয়। দেশের অর্থনীতি অচল হয়ে পড়ে, কর্মসংস্থানের অভাবে বেকারত্ব সৃষ্টি হয়। তাই দেশের জনসংখ্যা যেন বৃদ্ধি না পায় সেজন্য পরিবার পরিকল্পনার মাধ্যমে পরিবারকে ছোট রাখতে হবে। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, এখন আপনারা শুনবেন জনসংখ্যা বিষয়ক একটি গান। গানটির কথা সাজিয়েছেন গোলাম সরোয়ার সলক, সুর করেছেন SM আব্দুল আউয়াল, শিল্পী সৈয়দ আশিকুর রহমান আশিক।

বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুরু হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা বিষয়ক বিশেষ অনুষ্ঠান জল তারজিয়া, উপস্থাপনায় শামীম আহমেদ।

0: প্রিয় শ্রোতা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ ও রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে আলোচনা অনুষ্ঠান জনতার জিয়ার আজকের পর্বে আমরা আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত আছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ডক্টর নাসির আহমদ। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে।
1: আপনার মাধ্যমে বাংলাদেশ বেতারের সমস্ত শ্রোতাবৃন্দকে আমি ধন্যবাদ জানাচ্ছি।
0: আমরা শুরুতে জেনেছি আজকের অনুষ্ঠানটির শিরোনাম হচ্ছে জনতার জিয়া, অর্থাৎ একজন সাধারণ মানুষ তাঁর কর্মযজ্ঞের মধ্য দিয়ে, মেধা, শ্রমে, প্রজ্ঞা, নেতৃত্বের মধ্য দিয়ে তিনি জনতার একজন হয়ে উঠেছেন। তাঁর নানা দিকের আলোচনা আমরা এই অনুষ্ঠানটিতে নিয়মিত করে থাকি এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জীবনের নানা দিক আমাদেরকে সমৃদ্ধ করেছে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু কোনটা ফেলে কোনটা বলবো এটি আর স্বল্প সময়ে বলা খুব মুশকিল। তাঁর জীবনের নানা দিক অনেকে জেনে নিজেদেরকে সমৃদ্ধ করেছে। তার দেশপ্রেম একেবারেই কিন্তু অভূতপূর্ব ছিল এবং যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশকে তিনি বিশ্ব দরবারে আত্মমর্যাদায় সমৃদ্ধ করবার যে প্রচেষ্টা নানামুখী কর্মকাণ্ডের মধ্যে দিয়ে পরিচালনা করেছেন এবং এইটার ধারাবাহিকতা কিন্তু আজকের বাংলাদেশ, তার যে নানা কাজের সূচনা, এই সম্পর্কে যদি একটু বলতেন।
1: ধন্যবাদ আপনাকে। জিয়াউর রহমানের জীবনী নিয়ে অনেক কাজ করেছি, করছি, আমি ইতিহাসের একজন ছাত্র হিসেবে করে যাচ্ছি। মানে আমি আসলে অবাক হয়েছি যে এই যে দেশের প্রতি যে তার ভালোবাসা। তো আমি যদি একটু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের একটি প্রবন্ধ, এটি হলো একটি জাতির জন্ম, এই প্রবন্ধটি দৈনিক বাংলা পত্রিকায় 1972 সালের 26 মার্চ প্রকাশিত হয়েছিল, সেইখানে একটা জাতির জন্মের মধ্যে ওনার যে ভূমিকা সেটা উনি তুলে ধরেছেন। জিয়াউর রহমান 1936 সালে বগুড়ার গাবতলিতে জন্মগ্রহণ করেন এবং 1947 সালে যখন দেশ ভাগ হয়ে গেল, হয়ে যাওয়ার পর উনি পিতার চাকরি সূত্রে পশ্চিম পাকিস্তানে ওনাকে যেতে হয়েছিল এবং সেখানে উনি যখন স্কুলে পড়াশোনা করতেন, সহপাঠীরা তার প্রতি কোন ধরনের মনোভাব ছিল, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার নিজের প্রবন্ধে উনি বলেছেন। উনি বলছেন যে শুধু তাকে না, ওই সময় বাঙালি যারা ওখানে ছিল প্রত্যেককে ঘৃণা করত এরা, এবং উনি এটা জানার চেষ্টা করেছেন সেই ছোটবেলায় যে এই ছোট বাচ্চারা এই ধরনের ঘৃণা শিখল কোথা থেকে, এবং উনি এটা রিয়ালাইজ করতে পেরেছিলেন, তাদের মধ্য থেকে বের করতে পেরেছিলেন যে তাদের পারিবারিকভাবেই যে বাঙালিদেরকে ঘৃণা করতে হবে সেই বিষয়টি শেখানো হতো। পরবর্তীতে উনি যখন 1953 সালে পাকিস্তান সামরিক বাহিনীতে যখন যোগদান করলেন, আপনারা জানেন যে 1965 সালের যুদ্ধে, ভারত পাকিস্তান যুদ্ধেও অনেক কৃতিত্বপূর্ণ অবদান উনি রেখেছিলেন, বাঙালি অফিসাররা রেখেছিলেন, কিন্তু উনি বিশ্বের সাথে লক্ষ্য করেছেন যে বাঙালি অফিসার যারা অনেক কষ্টে যারা চাকরিতে যোগদান করত তাদেরকে প্রমোশন ঠিক মতো দেওয়া হতো না, তাদেরকে বিদেশে স্কলারশিপ দিয়ে পাঠানো হতো না, রাষ্ট্রের যে গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিল সেখানে বাঙালি অফিসারদেরকে দেওয়া হতো না। এই ঘটনাগুলো আসলে তার জীবনে একটা প্রেক্ষাপট তৈরি করেছিল। আপনারা জানেন যে 1971 সালের 25 মার্চে অপারেশন সার্চ লাইটের নামে যখন গণহত্যা চালানো হলো, এই বাংলার 5 থেকে 7 হাজার মানুষকে হত্যা করা হলো, তো সেই হত্যার পরে জিয়াউর রহমান তার সারা জীবন ধরে যে লালিত স্বপ্ন ছিল, যে একটা সুযোগের অপেক্ষায় ছিলেন, মূলত এই অপারেশন সার্চ লাইটের মধ্য দিয়ে সেই সুযোগটাই উনি পেয়েছিলেন এবং জাতির সামনে এসে দাঁড়িয়েছিলেন। এবং আপনারা জানেন যে 25 মার্চের রাতে রাত 2:15 শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার ব্যাটালিয়নের যেই সৈন্যবাহিনী ছিল এদের সবাইকে একসাথে করে, এবং উনি যার অধীনে ছিলেন জাঞ্জুয়া, সে সহ আরো কয়েকজন পাকিস্তানিকে হত্যা করে তার ব্যাটালিয়নের বাঙালি অফিসারদেরকে নিয়ে উনি যখন প্রথম ঘোষণা করলেন যে উই রিভোল্ট, যে আমরা বিদ্রোহ ঘোষণা করলাম, এবং আমরা বলে থাকি, আমি একজন ইতিহাসের ছাত্র হিসেবে আমি খুব দৃঢ়তার সাথে বলতে চাই যে এই ঘোষণাটাই ছিল বাংলাদেশের ইতিহাসে স্বাধীনতার প্রথম ঘোষণা। এবং এই 25 মার্চ দিবাগত রাত 2:15 যে বিদ্রোহ ঘোষণা করেছিলেন এটাই বাংলাদেশের ইতিহাসে প্রথম ঘোষণা, এবং এই ঘোষণার প্রস্তুতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1947 সাল থেকেই নিয়েছিলেন এবং এটা যথার্থভাবেই করেছিলেন। এবং আপনারা জানেন যে স্বাধীনতা যুদ্ধের ঘোষণা নিয়ে এর পরের যে দুটো ঘোষণা আমরা সেটা আমরা জানি, সেটা হাইলাইট হয়, সেটা এর পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেখেছেন যে এই যুদ্ধ যে বিদ্রোহ যে করেছেন উনি তো সামরিক বাহিনীর অফিসার, তো বিদ্রোহের বিষয়টা যদি বাইরে চলে যায় তাহলে বাইরের মানুষরা কি মনে করবে যে বাঙালিরা বিদ্রোহ করেছে, বিদ্রোহ দমনের জন্য অন্যান্য বিষয় আসবে। এই জন্য এই যুদ্ধটাকে একটা রাজনৈতিক যুদ্ধে রূপান্তরিত করার জন্যই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা নামে বাংলাদেশ বেতার থেকে চট্টগ্রামের কালুরঘাট থেকে যে ঘোষণাটা উনি দিয়েছিলেন, যে সেই ঘোষণায় উনি বলেছিলেন যে আই এম মেজর জিয়া, প্রভিশনাল প্রেসিডেন্ট অ্যান্ড কমান্ডার ইন চিফ অফ লিবারেশন আর্মি, এই বলে উনি যে ঘোষণাটা দিয়েছিলেন, এই ঘোষণাটা আমরা বলি, কিন্তু আমরা এর মধ্যে একটা তাৎপর্যপূর্ণ বিষয় আমরা বলি না, যেটা আমি গবেষণা করতে গিয়ে আমি গবেষণা পত্রে আমার পিএইচডি রিসার্চ আমি বলেছি, সেটা হলো জিয়াউর রহমান এই ঘোষণায় বললেনটা কি। উনি বললেন যে আই মেজর জিয়া প্রভিশনাল প্রেসিডেন্ট। আমরা তো জানি যে বাংলাদেশের প্রভিশনাল প্রেসিডেন্ট গঠিত হয়েছে 10 এপ্রিল, শপথ গ্রহণ করেছে 17 এপ্রিল, কিন্তু এই যে একটা প্রভিশনাল প্রেসিডেন্ট গঠন করার দরকার বাংলাদেশের মুক্তিযুদ্ধকে পরিচালনা করার জন্য, এই আইডিয়াটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ফর দ্য ফার্স্ট টাইম গিভ টু দ্য নেশন, আমরা এই আইডিয়াটা তার কাছ থেকে পেয়েছি। এবং আপনারা খুব ইন্টারেস্ট পাবেন বিষয়টা জানলে, যে সেটা হলো তাজউদ্দিন আহমেদ নিজেও উনি স্বীকার করেছেন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের দলিল পত্র 15 নম্বর খণ্ডে তাজউদ্দিন আহমেদ নিজেও স্বীকার করেছেন যে উনি যে অস্থায়ী সরকারটা গঠন করলেন পরে উনি কিভাবে প্রভাবিত হলেন। উনি নিজে স্বীকার করেছেন যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে বক্তব্য ছিল সেই বক্তব্য উনি শুনেছেন এবং এর দ্বারা প্রভাবিত হয়েছেন এবং এই গভর্নমেন্টটা গঠন করেছেন। এই জন্য আমরা নির্দ্বিধায় বলতে পারি যে বাংলাদেশের যে অস্থায়ী সরকার যেটি গঠিত হয়েছিল 10 এপ্রিল এবং 17 এপ্রিল এবং যার নেতৃত্বে পরে 9 মাসে যুদ্ধ পরিচালিত হয়েছে, সেই যুদ্ধটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানই আসলে এই সরকারের আইডিয়াটা দিয়েছিলেন। এবং আরেকটা চমৎকার আইডিয়া আমি আপনাদেরকে বলি, যেটা আমাদের বাংলাদেশে হাইলাইট করা হয় না, সেটা হলো উনি বলছেন যে চিফ হলো লিবারেশন আর্মি। লিবারেশন আর্মি মানে মুক্তি বাহিনী। তাহলে এই 25শে মার্চ রাতে তো মুক্তি বাহিনী গঠিত হয় নাই। আমরা জানি যে সরকার গঠন হওয়ার পর, মানে সরকার যখন শপথ গ্রহণ করলেন, এই শপথ গ্রহণ করার পর মুক্তিবাহিনী গঠিত হয়েছে। সুতরাং এই মুক্তিবাহিনী যে গঠন করতে হবে যুদ্ধ পরিচালনার জন্য, একজন সামরিক বাহিনীর অফিসার হিসেবে উনি প্রথম রিয়েলাইজ করতে পেরেছিলেন এবং এই সময়ে উনি স্বাধীনতার ঘোষণার মধ্যেই এই বিষয়টা স্পষ্ট করে বলে দিলেন। এবং পাশাপাশি আমি এই বক্তব্যটাকে যদি আমি সামারাইজ করি, তাহলে আমি বলবো যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনি সামরিক বাহিনীর একজন অফিসার, তার মতো আরও অনেক অফিসার ছিল, বাঙালি নন বাঙালি, কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জাতির সামনে যে উপস্থিত হলেন, একজন ন্যাশনাল ফিগার হিসেবে যে আবির্ভূত হলেন, সেক্ষেত্রে বাংলাদেশ বেতার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, একটা প্ল্যাটফর্ম হিসেবে কাজ করেছে। তো পরবর্তীতে আপনারা দেখেছেন দেশ যখন স্বাধীন হয়ে গেল, দেশের প্রত্যেকটা ঘটনা, যেই জায়গায় বৈষম্যের শিকার হয়েছে মানুষ, সেই জায়গায় উনি জাগ্রত হয়ে উঠেছে। এবং আপনারা দেখেছেন যে যখন এই বাংলাদেশে বাকশাল কায়েম হলো, এই বিষয়গুলো তাকে যে কি পরিমাণ কষ্ট দিয়েছে, যে পরবর্তীতে জাতীয় বিপ্লব সংহতি দিবসের মধ্য দিয়ে উনি যখন এই বাংলার ক্ষমতায় আসলেন, আসার পর দেখবেন এই জনতার জিয়াই উনি হয়ে উঠেছেন তার কাজকর্মের মধ্য দিয়ে। জিয়াউর রহমান খাল কাটতে চলে গেলেন, নিজে কোদাল হাতে খাল কাটা শুরু করলেন, খনন করা শুরু করলেন। অনেকে আসলে বুঝতেও পারে না যে আসলে খাল কাটার গুরুত্বটা কোথায়। এটা সারা বাংলাদেশের খাল, মানে আমাদের নদীমাতৃক বাংলাদেশের সাধারণ মানুষের যে সেন্টিমেন্ট, সেই সেন্টিমেন্টটাকে উনি উপলব্ধি করতেন। মানে জিয়াউর রহমান তার কাজকর্মের মধ্য দিয়ে, এক তো খাল খননের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের অনেক কর্মসংস্থান হয়েছে, নদীর ফ্লো বেড়েছে, খালের জীবন বৈচিত্র্য বেড়েছে, কিন্তু তার সাথে সাথে যেটা হয়েছে সাধারণ মানুষের যে সেন্টিমেন্ট, সেই সেন্টিমেন্টটা যে উনি রিয়েলাইজ করতে পেরেছিলেন, এটা আমরা বুঝতে পারি জিয়াউর রহমানের কাজকর্মের মধ্য দিয়ে। এই বাংলাদেশের ধরেন আমাদের এখানে যত মানুষ বাস করে, এটা হাজং মোরং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা আছে, তো ওনারা এই বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন না একসাথে, সেই ধারণাটা তো উনি দিলেন। উনি বললেন যে হাজং মোরং চাকমা মারমা যত মানুষ আছে আর আমাদের থেকে বিচ্ছিন্ন না, ওরা বাংলাদেশি। আমরা বাঙালিরাও যদি যেমন বাংলাদেশি, ওরাও বাংলাদেশি, কিন্তু আমরা দেখেছি ওদেরকে বাঙালি বানানোর জন্য অনেক প্রচেষ্টা করা হয়েছে, কিন্তু জিয়াউর রহমান কিন্তু ওনাদেরকে বাদ দেয় নাই। উনি এমন ধারণা দিয়েছেন যে বাংলাদেশের 100% মানুষ তার ধারণার একই ছাতায় তলে চলে আসবে। এইভাবে জিয়াউর রহমান আসলে সাধারণ মানুষকে কাছে টেনেছেন এবং সত্যিকার অর্থেই সাধারণ মানুষরা জিয়াউর রহমানকে ভালোবাসতেন।
0: যে নৃগোষ্ঠীগুলি রয়েছে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কেবলমাত্র তাদেরকে বাংলাদেশি জাতীয়তাবাদের পরিচয়ই সম্মানিত করেননি, বরং একই সঙ্গে তাদের যে নিজস্ব কৃষ্টি সংস্কৃতি সেগুলো সংরক্ষণ এবং বিকাশেরও কিন্তু সুযোগ করে দিয়েছেন। আপনাদের মনে করিয়ে দিতে চাই সবাইকে শ্রোতা বন্ধুদের, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানই 3 পার্বত্য জেলা, যেটি বান্দরবান, খাগড়াছড়ি এবং রাঙামাটিতে তৎকালীন সময়ে, এখন অবশ্য ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক বিকাশ কেন্দ্র হয়েছে, তখন এটির নাম ছিল উপজাতীয় সাংস্কৃতিক কেন্দ্র, এগুলি করেছেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড করেছেন তাদের জন্য আলাদাভাবে যেন উন্নয়ন কাজ করা যায়। এটি কিন্তু তারা কেবলমাত্র বাঙালি বা বাংলাদেশি নয়, তুমি বাংলাদেশি, তুমি যাই হও সেটি কিন্তু তোমার জাতিসত্তা যেন সম্পূর্ণভাবে বিকশিত হতে পারে, সেই নিশ্চয়তা কিন্তু জিয়াউর রহমান দিয়েছেন কিন্তু।
1: এবং আমি যদি আপনার সাথে একটু যোগ করি, আমি যে বিষয়টা বলবো, ধরেন আমরা যখন একটু গবেষণা করেছি, তো গবেষণা করতে গিয়ে আমি দেখলাম যে জাতীয়তাবাদী ধারণার আলটিমেট গোলটা কোথায়। জাতীয়তাবাদী ধারণার আলটিমেট গোল হলো স্বাধীন একটা রাষ্ট্র গঠন। তাহলে এখন আপনি স্বাধীন একটা রাষ্ট্র গঠন করবেন, তো রাষ্ট্র গঠন করতে গিয়ে যদি আপনি এরকম করেন, ধরেন আমরা যেটা ধারণার মধ্যে এরকম আছে, মানে একটা বাঙালি জাতীয়তাবাদ, তো বাঙালি জাতীয়তাবাদ বলার সাথে সাথে আপনি 2% যারা বাঙালি না এটাকে আপনি বাদ দিয়ে দিলেন, তার মানে এটা বলা যাচ্ছে না, কারণ এই কারণে বলা যাচ্ছে না। আপনি যদি বলেন যে বাঙালি মুসলিম জাতীয়তাবাদ, আর একটা যে ধারণা আছে বাংলাদেশে বাঙালি মুসলিমের সংখ্যা হল 91%, তাহলে বাকি 9% মানুষ কোথায়? জিয়াউর রহমান এত চমৎকার ভাবে পুরা বাংলা সমস্ত মানুষকে একসাথে করেছেন, এইটাই আসলে অবাক করার মতো বিষয় যে সারা পৃথিবীতে যারা বড় বড় থিওরিস্ট, যারা যারা দেশকে একসাথে করার জন্য থিওরি দিয়ে সারা পৃথিবীতে বিখ্যাত, সেই থিওরিটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশে দিয়ে দিলেন। উনি কোনো থিওরিস্ট না হয়েও, একজন শাসক হয়ে, একজন সামরিক বাহিনীর অফিসার হয়ে এত চমৎকার একটা ধারণা, বাংলাদেশি জাতীয়তাবাদের ধারণা উনি দিয়ে দিলেন, এইটা আসলে চমৎকার বিষয়। এবং আপনাদেরকে আরেকটা বিষয় আমি বলি, ধরেন এখন সারা পৃথিবীতে স্বাধীন যতগুলো দেশ আছে, যত দেশ আছে স্বাধীন দেশ, আপনি যদি ভারত বলেন স্বাধীন দেশ, ওর জাতীয়তাবাদ কি? ইন্ডিয়ান ন্যাশনালিজম। যদি আমেরিকা বলেন আমেরিকান ন্যাশনালিজম, যদি সৌদি আরবে বলেন সৌদি আরব ন্যাশনালিজম, পৃথিবীর সব স্বাধীন দেশের জাতীয়তাবাদ তার দেশের নাম অনুসারে,
0: দেশের নাম।
1: তাহলে আমাদের বাংলাদেশে এটা কেন বাঙালি জাতীয়তাবাদ হবে, দেশের নাম অনুসারে কেন হবে না? জিয়াউর রহমান সেই প্রশ্নটাই করেছেন। যারা দেশকে ভালোবাসবে তারা এই দেশের নামে অনুসারেই জাতীয়তাবাদকে মেনে নেবে। জিয়াউর রহমানের দেশ প্রেমের এটাই সবচেয়ে বড় দৃষ্টান্ত। এবং আমি বলে থাকি যে স্বাধীন বাংলাদেশের অস্তিত্ব যতদিন থাকবে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাংলাদেশি জাতীয়তাবাদের ধারণা ততদিন টিকে থাকবে।
0: শ্রোতা বন্ধুরা, আসলে আপনারাও আমার সঙ্গে একমত হবেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জীবনের যে নানা দিক এটি কিন্তু এই ছোট সময়ের মধ্যে বলে শেষ করা যাবে না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জীবনের নানা দিকগুলো যেন আমাদেরকে সমৃদ্ধ করে, তার দেশপ্রেম যেন আমাদের মাঝে অনুপ্রেরণা সৃষ্টি করে এবং আমাদেরকে কর্মস্পৃহায় উজ্জীবিত করে। কেননা তিনি যে বাংলাদেশের স্বপ্ন দেখেছেন, তিনি যে বাংলাদেশের সোপান রচনা করেছেন, সে বাংলাদেশ কিন্তু তাঁরই সন্তান। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এখন সেই সোপান বেয়ে এগিয়ে যাচ্ছে আগামী পানে। এখন আমাদের প্রয়োজন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতোই এক একজন নাগরিক যেন অনন্য অসাধারণ দেশপ্রেমী হই এবং এতে কোনো ধরনের যেন ঘাটতি না থাকে। কেননা দেশটি আমার আপনার সকলের, এই দেশকে এগিয়ে নেওয়ার দায়িত্ব কিন্তু আমাদের। আসুন সবাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে চেতনা সে আলোয় বিকশিত হই এবং নিজেদের দেশপ্রেমী করি। এ কামনা রেখে ডক্টর নাসির আহমদ অধ্যাপক ইতিহাস বিভাগ জগন্নাথ বিশ্ববিদ্যালয়, আপনি অসাধারণ চমৎকার ভাবে আজকের আলোচনায় অংশ নেবার জন্য, আমাদেরকে তথ্য দিয়ে সমৃদ্ধ করবার জন্য, বিশেষ করে নতুন প্রজন্ম, আমার ধারণা আমি নিজেও অনেক কিছু শিখেছি, নতুন প্রজন্ম তো আরো শিখেছে, এবং এই শিখিয়ে দেওয়ার মধ্য দিয়ে আমাদেরকে আপনি কিছুটা হলেও একটি সমৃদ্ধ জাতি হিসাবে বিকশিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। এজন্য আপনাকে অনেক অনেক অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ।
1: আপনাকেও ধন্যবাদ। আর আমি সবশেষে যে বিষয়টা বলবো, যে আমরা ছোটবেলা থেকে শুনেছি যে আমরা সবাই জিয়া হব, স্লোগান দিয়েছি কিন্তু কখনো বুঝতে পারিনি। গবেষণা করতে এসে দেখলাম যে আমরা সবাই জিয়া হব কেন বলছে, জিয়াউর রহমান যে বাংলাদেশি জাতীয়তাবাদের ধারণা দিলেন, দেশের প্রতি যে ভালোবাসা, মানে তার মতো আমরা দেশকে ভালোবাসবো, সেটাই আসলে আমরা সবাই জিয়া হব। তা আমি এই অনুষ্ঠানের মধ্য দিয়ে বলবো যে আমরা সবাই মিলে বাংলাদেশটাকে ভালোবাসবো এবং দেশকে আমরা ধারণ করব, দেশের উন্নয়নে কাজ করব, তাহলেই একটা স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ে উঠবে। ধন্যবাদ আপনাদের সবাইকে।
0: শ্রোতা বন্ধুরা, আপনাদের সবার প্রতি আবারও শুভকামনা রেখে বিদায় নিচ্ছি আজকের আয়োজন থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

0: এতক্ষণ শুনলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ ও রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা বিষয়ক বিশেষ অনুষ্ঠান জনতার জিয়া। উপস্থাপনায় ছিলেন শামীম আহমেদ, সম্পাদনায় মোহাম্মদ ওয়াকিবুর রহমান, তত্ত্বাবধানে মোহাম্মদ সোহেল রানা, এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন ডক্টর শায়লা আক্তার।
1: বাংলাদেশ বেতার ঢাকা। এখন দেশের গান শুনবেন। কণ্ঠ দিয়েছেন মোহাম্মদ ইউসুফ আহমেদ খান, গান লিখেছেন সুমন সর্দার, সুর করেছেন অশোক কুমার পাল।

দেশের গানটি শুনলেন, শিল্পী ছিলেন মোহাম্মদ ইউসুফ আহমেদ খান। এদেশ আমার আপনার সকলের, তাই এদেশকে গড়ে তোলার দায়িত্ব আমাদের প্রত্যেকেরই। আসুন দেশকে ভালোবেসে দেশের জন্য কাজ করে যাই। বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত কৃষি ও পরিবেশ ভিত্তিক অনুষ্ঠান কৃষি সমাচার।

0: সুজলা সুফলা শস্য শ্যামল। আমাদের দেশ বাংলাদেশ মূলত কৃষি প্রধান দেশ। কৃষি এবং কৃষক বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড। মানুষের জীবন ও জীবিকার সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠভাবে মিশে আছে কৃষি। কৃষিকে বাদ দিয়ে এদেশের অর্থনৈতিক উন্নয়ন সম্ভব নয়। তাই কৃষির উন্নয়ন কৃষকের উন্নয়নের পথকে সুগম করে। উৎপাদনশীলতা ও আয় বৃদ্ধি এবং গ্রামীণ এলাকায় কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে বিশাল জনগোষ্ঠীর সমৃদ্ধির জন্য কৃষির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই টেকসই আর্থসামাজিক উন্নয়ন নিশ্চিত করে একটি উন্নত সমৃদ্ধ দেশ গড়তে হলে কৃষির উন্নয়নের বিকল্প নেই। মানসম্মত ফসল উৎপাদনে কৃষকের সচেতনতা এবং বিভিন্ন বৈজ্ঞানিক প্রযুক্তি আমরা যত বেশি কাজে লাগাতে পারব তত বেশি সোনালী ফসল সহ নানা ধরনের ফসলের সম্ভারে ভরে উঠবে আমাদের দেশ। প্রিয় কৃষিজীবী ভাই ও বোনেরা, এমনই আশা ব্যক্ত করে শুরু করছি আমাদের আজকের আয়োজন। আয়োজনের শুরুতেই রয়েছে আমার বাংলা পর্ব। এ পর্বে শুনব ভাসমান সবজি চাষের অর্থনৈতিক গুরুত্ব, এ বিষয়ে একটি সাক্ষাৎকার।
1: সুপ্রিয় শ্রোতা বন্ধু, সবাইকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। আজকের আলোচনার বিষয় ভাসমান সবজি চাষের অর্থনৈতিক গুরুত্ব। এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে আজ রয়েছেন ডক্টর জান্নাত মাহবুবা খাতুন, বৈজ্ঞানিক কর্মকর্তা, পরিকল্পনা প্রকল্প বাস্তবায়ন এবং ICT উইং, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ঢাকা। আমরা আসলে আজকে আলোচনা করব ভাসমান সবজি চাষের অর্থনৈতিক গুরুত্ব নিয়ে। প্রথমে জানতে চাই ভাসমান সবজি চাষ আসলে কি।
2: ভাসমান সবজি চাষ

0: আমরা জমিতে চাষ করতে পারি না প্রচলিত পদ্ধতিতে, হ্যাঁ, যে কারণে এই ভাসমান পদ্ধতিতে আমরা কৃষিকাজ করছি। জলে ভাসা এই খণ্ড খণ্ড জমিগুলাকে বিভিন্ন এলাকা ভিত্তিতে কোথাও ধাপ বলা হয়, কোথাও দিয়াই বলা হয়, এটা করা হয়। জলজ লতা, কচুরিপানা, শ্যাওলা, খড়, ধানের খোল ইত্যাদি ধাপে ধাপে জমিয়ে বানানো হয় এই জমি। আর সবচেয়ে উপরের ভাগে থাকে জৈব সার বা ভার্মি কম্পোস্ট, আর এর উপরেই লাগানো হয় সবজির বীজ অথবা চারা।
1: তো এই ভাসমান সবজি চাষ বর্তমানে এতটা গুরুত্বপূর্ণ কেন হয়ে উঠছে বলে আপনার ধারণা?
0: কারণ বর্ষাকালে যখন জমি পানির নিচে ডুবে যায়, কিংবা অনেক ভূমিহীন কৃষক আছে যার কোনো জমি নাই, তারা এই পদ্ধতিতে খুব সহজেই চাষবাস করতে পারে এবং আয় ইনকাম হয়। যখন প্রচলিত কৃষি করা সম্ভব হচ্ছে না, তখন ভাসমান সবজি চাষ, সেই সময় সবজি উৎপাদন অব্যাহত রাখা যায়। এতে যেমন পরিবারের খাদ্য ও পুষ্টির যোগান মেলে, আবার বাড়তি সবজি বিক্রি করে আয়ও করা যায়। এক একটি ভাসমান প্ল্যাটফর্ম থেকে মৌসুমে কয়েক হাজার টাকা সবজি বিক্রি করা কিন্তু সম্ভব। আবার অনেক কৃষক একাধিক ভাসমান প্ল্যাটফর্ম তৈরি করে বছরে লক্ষাধিক টাকা আয় করছেন। এতে তাদের জীবনযাত্রার মান উন্নত হচ্ছে।
1: এতে নিশ্চয়ই নতুন কর্মসংস্থানও সৃষ্টি হচ্ছে, কি মনে করেন?
0: জি হ্যাঁ, জি হ্যাঁ, একদম। এই চাষে শুধু পুরুষ না, নারী যুবকরাও যুক্ত হচ্ছে। নারীরা ঘরের পাশেই ছোট ভাসমান প্ল্যাটফর্মে সবজি ফলাচ্ছে, স্থানীয় বাজারে বিক্রি করছেন। আবার অনেক নারী শ্যাওলা দিয়ে বীজের বল বানিয়ে বিক্রি করছেন, হ্যাঁ, যেমন প্রতি হাজার বল 100 টাকা করে। ফলে পারিবারিক পর্যায়ে নারীর আয় বাড়ছে, আবার স্থানীয় বাজারেও সচল থাকছে।
1: তার মানে তো অর্থনৈতিক ভাবেও এটি বেশ গুরুত্বপূর্ণ। তো আমাদের এই ভাসমান সবজি চাষ অর্থনৈতিকভাবে কতটা গুরুত্বপূর্ণ বলে আপনি মনে করেন?
0: এটা খুবই ইতিবাচক প্রভাব রেখেছে আমাদের গ্রামীণ সমাজে। বাজারে সবজি সরবরাহ বাড়ছে, দাম স্থিতিশীল থাকে, স্থানীয় ব্যবসায়ীরা লাভবান হচ্ছে, পাশাপাশি পরিবহন, বাজারজাতকরণ ও শ্রমের নতুন সুযোগ তৈরি হচ্ছে। আর এটি গ্রামীণ অর্থনীতিকে গতিশীল করে তুলেছে। অর্থাৎ ভাসমান সবজি চাষ জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলা, খাদ্য নিরাপত্তা, পুষ্টি চাহিদা পূরণ, দারিদ্রতার হ্রাস এবং পরিবেশ বান্ধব কৃষি ব্যবস্থাপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ।
1: ভাসমান সবজি চাষ একটি বিকল্প কৃষি হিসেবে আমাদের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেই আপনি মনে করছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
2: প্রিয় কৃষিজীবী ভাই ও বোনেরা, আয়োজনে এবারে আপনাদের জন্য রয়েছে একটি স্পট ড্রামা। হ্যাঁ বন্ধুরা, চলুন শোনা যাক।
3: এই যে, কেমন আছো তোমরা?
4: আমরা ভালো আছি।
5: হ্যাঁ মামা।
4: আপনি কেমন আছেন মামা?
3: ভালো আছি।
5: আপনি রাইতে কোনো অসুবিধা হয় নাই তো মামা?
3: না না
5: মামা, আপনি এত কি নিয়ে আইছেন?
3: তেমন কিছু নয়,
4: এত কাঁচা পেঁপে শহর থেকে আনছেন?
3: না না, আসার পথে গঞ্জের হাটে দেখলাম টাটকা কাঁচা পেঁপে, পাকা পেঁপে, অন্যান্য ফলের সাথে পেঁপেও বেশি করে নিয়ে এলাম।
5: মামা, এত পেঁপে কেডায় খাইবো?
3: তোমরা খাবে, তোমাদের আত্মীয় স্বজনকেও দিবে।
4: এত কিছু থাকতে পেঁপে?
3: হ্যাঁ, পেঁপে, কাঁচা পেঁপে অসাধারণ পুষ্টিগুণের কারণে বিশ্বব্যাপী বেশ জনপ্রিয়। কাঁচা পেঁপে হৃদরোগ প্রতিরোধ করে। সকালে কাঁচা পেঁপের সালাদ কিংবা ভর্তা করে খেলে শরীরে সোডিয়ামের মাত্রা নিয়ন্ত্রণে থাকে, ফলে হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোকের ঝুঁকি অনেক কমে যায়।
4: কি কোন মামা,
3: কাঁচা পেঁপেতে রয়েছে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফাইবার বা আঁশ, পটাশিয়াম, ভিটামিন এ, সি, বি এবং প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট।
5: এই সব কথা তো আগে আমাকে কেউ কয় নাই মামা।
3: কাঁচা পেঁপে কৃমিনাশক হিসেবেও কাজ করে। পেটে অতিরিক্ত কৃমি সংক্রমণ দেখা দিলে কাঁচা পেঁপের রস 1 চামচ মধু মিশিয়ে সকালে খালি পেটে খেলে আর কৃমি থাকবে না।
5: কোন মামা কোন, আমরা শুনতাছি।
3: হ্যাঁ, শুধু কাঁচা পেঁপে নয়, বিশ্বের জনপ্রিয় ফলগুলোর মধ্যে পাকা পেঁপেও অন্যতম। পাকা পেঁপে খেলে ডায়াবেটিক, হৃদরোগ প্রতিরোধ করে।
4: তার মানে কাঁচা পেঁপের সাথে পাকা পেঁপেরও অনেক গুণ।
3: ঠিক বলেছো। পাকা পেঁপে হজমে সহায়তা করে, খাবারের রুচি বাড়ায়, বিভিন্ন রোগ প্রতিরোধ করে, কোলেস্টেরল সহ ক্যান্সারের ঝুঁকি কমায়।
5: মামা, এতদিন আমরা জানি না বইলা এই কাঁচা পেঁপে পাকা পেঁপে খাওয়ানোর অভ্যাস গইরা তুলি নাই।
3: এখন থেকে প্রতিবেলায় অন্যান্য সবজির সাথে কাঁচা পেঁপে

0: অবশ্যই রাখবে। মনে রাখবে, পেঁপে বাড়ির আশেপাশে পতিত জমিতে সহজেই লাগানো যায়, ফলে জমি খালি থাকবে না। পেঁপে গাছ লাগিয়ে নিজেরা খেতে পারবে, প্রতিবেশীদেরও দিতে পারবে।
1: আজ থেকে রোজ পাকা পেঁপে খামো আর শরীর সুস্থ রাখো।
2: সুপ্রিয় কৃষিজীবী ভাই ও বোনেরা, এদেশকে আরো সুন্দর করে গড়ে তোলার দায়িত্ব কিন্তু আমাদের সবার। এজন্য পরিবেশের যত্ন নিতে হবে, পরিবেশই আমাদের বেঁচে থাকার প্রধান অবলম্বন। তাই আসুন পরিবেশ রক্ষায় সচেতন হই, অন্যকে সচেতন করে তুলি, এমনই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি।

0: কৃষি ও পরিবেশ ভিত্তিক অনুষ্ঠান কৃষি সমাচার আজকের মতো এখানেই শেষ হল। গ্রন্থনা ও উপস্থাপনায় ফাহমিদা খান, সম্পাদনায় মোহাম্মদ ফখরুদ্দিন মাহমুদ, অনুষ্ঠানটি তত্ত্বাবধানে ছিলেন খালেদা পারভীন এবং প্রযোজনা করলেন হরিবিলাস রায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা। একটু পরে শুনবেন খবর।

0: সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, শুভ সকাল। কেমন আছেন আপনারা? আমাদের প্রাণের কবি, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে 2026-27 নজরুল বর্ষ ঘোষিত হয়েছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর মুখ থেকে। এই ঘোষণা অনুযায়ী আমাদের বাংলাদেশ বেতার ঢাকা অত্যন্ত আনন্দের সঙ্গে বিবিধ অনুষ্ঠান প্রচার বা তৈরি করার চেষ্টা করছেন। তারই অঙ্গ হিসাবে আমরা এই অনুষ্ঠানটি আপনাদের শোনাতে যাচ্ছি। চির উন্নত মমশির, চির উন্নত মমশির নজরুলের সেই পঙ্ক্তি, এবং তাকে সম্মান জানিয়েই একটি চমৎকার অনুষ্ঠান করার প্রয়াস আমাদের বাংলাদেশ বেতার ঢাকা করেছেন। তো এই অনুষ্ঠানে আজকের আমাদের শিল্পী অধ্যাপক ডক্টর নাশিদ কামাল। কেমন আছেন আপনি?
1: সালাউদ্দিন ভাই, মাশাআল্লাহ ভালো আছি, খুব ভালো লাগছে।
0: অনেক ধন্যবাদ।
1: একটা খুব মজার কথা বলি, এই রেডিওতে তো আমি বহু বছর আছি, তো যখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ছোট ছিলেন তখন উনি একদিন এই স্টুডিওতেই উনি আসলেন। আমার ওয়ার্ল্ড মিউজিক বলে একটি অনুষ্ঠান আমি উপস্থাপনা করছিলাম, উনি এসে বললেন যে নাশিদাপা, আমার নাম হচ্ছে তারেক রহমান, আমি প্রেসিডেন্ট জিয়া রহমানের ছেলে, তখন ছোট্ট স্টুডেন্ট। তারপরে বলছে যে আমি কি এই ওয়ার্ল্ড মিউজিক প্রোগ্রামটা উপস্থাপনা করতে পারি। সেই অনেক বছর আগে থেকে, ও তখনও বয়সে ওই ম্যাচ করেনি, তার কিছুদিন পরে সেও এই প্রোগ্রামটাতে
0: মানে তার আগ্রহ ছিল,
1: সবসময় আগ্রহ ছিল। এবং প্রেসিডেন্ট জিয়া রহমানের মা, উনি করাচি রেডিওতে, ওনারা যখন পাকিস্তানে থাকতেন, উনি রবীন্দ্রসঙ্গীত গাইতেন ওখানে।
0: আচ্ছা,
1: পারিবারিক ভাবে যে জিনিসটা আসে সেটা কিন্তু মানুষকে অনেক বেশি নাড়া দেয়,
0: তাদের সমৃদ্ধ করে। তো আমরা চির উন্নত মমশির এই অনুষ্ঠানে আমরা প্রথমে কোন গানটি শুনবো?
1: প্রথমে শুনবো বাঁশিতে সুর শুনিয়ে, এটা একটা প্রাতের গান।
0: অনেক ধন্যবাদ, শুনি গানটি।

0: অনেক সুন্দর, ভারী ভালো লাগলো। তো এবার যে কথাটি বলতে চাই যে নজরুল বর্ষে আমরা সবাই মিলেই কাজ করার চেষ্টা করছি, তো আপনার আশা, মানে একজন শিল্পী একজন শিক্ষাবিদ হিসাবে আপনার আশা কি এই নজরুল বর্ষে?
1: আমার কাছে মনে হয় যে গানগুলো খুব সুন্দরভাবে মানুষের মনে গেঁথে যায়, যার জন্য ছোটবেলা থেকে যদি গানগুলো লোকে শোনে, বিশেষ করে আমাদের পরের প্রজন্ম, এবং যে একটা অসাম্প্রদায়িক চেতনা কবি কাজী নজরুল ইসলামের আছে, মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, এই সমস্ত চেতনা আরো বেশি বেশি করে যেন আমরা নজরুল বর্ষে এবং তার পরবর্তীতে ছড়িয়ে দিতে পারি,
0: সমস্ত দেশের মানুষ যেন আমরা মানুষ হিসাবে আমরা বসবাস সহাবস্থান করতে পারি কোন রকমের হিংসা দেশ বাদ দিয়ে, তাই না? অনেক ধন্যবাদ। তো আমরা এরপরে কোন গানটি শুনবো?
1: এবার একটি ভাওয়াইয়া গান, যেটা ভাটিয়ালি অঙ্গে লিরিক্সটা লেখা হয়েছে।
0: একদম, কি গান!
1: কুচবরণ কন্যারে তার মেঘ বরণ কেশ,
0: আমাদের প্রিয় শিল্পী সেই সঙ্গীতের বরপুত্র আব্বাসউদ্দিন আহমেদের গাওয়া এই গানটি। তো এবার মূল ধারায় আমরা ফিরে এলাম, এতক্ষণ কিন্তু বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট আমরা করেছি গান নিয়ে, তাই না? আমরা এই গানটি শুনবো।

খুবই সুন্দর, খুবই ভালো লাগলো। একেবারে নিজের পরিবার, নিজের ঐতিহ্যকে একেবারে আপনি এখানে প্রকাশ করলেন এবং প্রেজেন্ট করলেন। অনেক ধন্যবাদ সুধী মণ্ডলী, আমরা বিদায় নিচ্ছি এই অনুষ্ঠান থেকে। চির উন্নত মমসির যারা চিহ্ন উন্নত হয়ে থাকে, বাংলাদেশ বেতাকে ধন্যবাদ যে নজরুল বর্ষে এই চমৎকার অনুষ্ঠানের আয়োজন করার জন্য। সবাই ভালো থাকুন, শুভ সকাল।

0: এতক্ষণ শুনলেন নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, কর্ম, সাহিত্য ও গান নিয়ে বিশেষ অনুষ্ঠান চির উন্নত মমশির। গ্রন্থন উপস্থাপনা সালাউদ্দিন আহমেদ, সঙ্গীত পরিবেশনা নাশিদ কামাল, অনুষ্ঠান সম্পাদনা তানভীর সিদ্দিকী সৈকত, তত্ত্বাবধানে মোহাম্মদ সোহেল রানা, এবং চির উন্নত মমশির অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মোহাম্মদ মনিরুজ্জামান।
1: বাংলাদেশ বেতার, ঢাকা। শুরু হচ্ছে ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধি বাংলাদেশ বেতারের নিয়মিত আয়োজন ডেঙ্গু ঠেকায় একসাথে। গ্রন্থনা ও উপস্থাপনা ডক্টর সাজ্জাদ রাহাত হোসেন।
2: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আসসালামু আলাইকুম। ডেঙ্গু নিয়ে বাংলাদেশ বেতারের বিশেষ সচেতনতামূলক আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। শ্রোতা বন্ধু, যে কোনো সংকটের সময় সঠিক তথ্যের চেয়ে ভুল তথ্য, যেটাকে আমরা গুজব বলি, সেটা অনেক বেশি দ্রুত ছড়ায়। আর এখন এই সোশ্যাল মিডিয়ার যুগে তো সেটা একেবারে বিদ্যুৎ গতিতে চারপাশে ছড়িয়ে পড়ে। আর ডেঙ্গুর মতো একটি জীবন সংকটময় রোগে যখন মানুষ আতঙ্কিত থাকে, তখন এ ধরনের বিভিন্ন অমূলক ধারণা বা ভুল তথ্য বা লোককথা রোগীর জন্য কিন্তু আরো বেশি বিপদ বয়ে আনে। একটি ভুল তথ্য, একটি ভুল ঘরোয়া টোটকা একজন রোগীকে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারে। তাই আমাদের আজকের আলোচনার মূল বিষয় ভুল তথ্যের ফাঁদে। প্রিয় শ্রোতা, ডেঙ্গু নিয়ে আমাদের সমাজে নানা মুখে নানা কথা প্রচলিত রয়েছে। কেউ কেউ বলেন পেঁপে পাতার রস খেলে রাতারাতি নাকি প্লেটলেট বেড়ে যায়, কেউ কেউ বলেন তেঁতুলের রস খেলে ডেঙ্গু নিয়ে দুশ্চিন্তার কোনো কারণই নেই, আবার কেউ বলেন ডাবের পানি খেলেই সব ঠিক। সামাজিক যোগাযোগ মাধ্যম বা ফোনালাপে অনেক সময় এমন সব প্রেসক্রিপশন ঘুরে বেড়ায় যার আসলে কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। সমস্যা হলো, মানুষ যখন কিছু নিয়ে আতঙ্কিত থাকেন, তখন তারা কোনো কিছু যাচাই না করেই যে কোনো কিছু বিশ্বাস করে ফেলেন এবং সেগুলোর উপর ভরসা রাখতে চান। অথচ চিকিৎসা বিজ্ঞানে স্পষ্টভাবে বলা আছে, ডেঙ্গুর চিকিৎসায় বৈজ্ঞানিক প্রোটোকল এবং সঠিক পর্যবেক্ষণই একমাত্র নির্ভরযোগ্য উপায়। আজকে আমরা ডেঙ্গু নিয়ে প্রচলিত কিছু ভুল ধারণা এবং তার পেছনে সত্যতা নিয়ে আলোচনা করব। প্রথমেই বলবো প্লেটলেট কমে যাওয়ার কথা, যেটা ডেঙ্গুর খুবই স্বাভাবিক একটি প্রক্রিয়া। প্লেটলেট কমে গেলেই অনেকেই ভাবেন যে রোগীকে রক্ত দিতে হবে। স্বাভাবিক সময়ে, স্বাভাবিক সুস্থ সময়ে প্লেটলেটের পরিমাণ থাকতে পারে 1.5 লক্ষ থেকে 4 লক্ষ পর্যন্ত। অনেক সময় প্লেটলেট যদি 1 লাখের নিচে নেমে যায়, তখন মনে হয় এখন 1 ব্যাগ ব্লাড দিতেই হবে, অনেক বিপদ হয়ে যাচ্ছে। অথচ চিকিৎসকরা বলেন প্লেটলেট স্বাভাবিকের চেয়ে অনেক কমে গেলেও যদি বড় ধরনের রক্তপাতের লক্ষণ না থাকে, তবে ব্লাড ট্রান্সফিউশন বা শরীরে রক্ত দেওয়ার কোনো প্রয়োজন কিন্তু হয় না। সুতরাং প্লেটলেট নিয়ে অযথা দুশ্চিন্তা করা যাবে না, বরং শরীরের তরলের ভারসাম্য, ফ্লুইড ব্যালেন্স যেন ঠিক রাখে, ঠিক থাকে যেন, সেভাবেই আমাদেরকে কাজ করতে হবে। তারপর একটা কথা প্রচলিত রয়েছে, পেঁপে পাতার রস বা বিশেষ টোটকাতেই ডেঙ্গু সেরে যায়, প্লেটলেট নাকি বেড়ে যায়, এগুলো নাকি ম্যাজিকের মতো কাজ করে। গবেষণায় ঠিক পেঁপে পাতার রস না, কিন্তু গবেষণায় কার্যকর ভূমিকা পালন করে এমন জিনিস যদি আমরা চিন্তা করি, সেটা হচ্ছে তরল খাবার। সেটা পেঁপের রস হতে পারে, পেঁপের জুস হতে পারে, যে কোনো ফলের জুস হতে পারে, কিন্তু এটা কোনো প্রমাণিত ব্যাপার না যে পেঁপে পাতার রসে ডেঙ্গুর কোনো ভালো দিক আছে বা ডেঙ্গু ভালোভাবে সেরে যাবে। বরঞ্চ পেঁপে পাতার রস যদি আমরা করি, সেটা অতিরিক্ত তেতো হওয়ায় অনেকের বমি বমি ভাব বা গ্যাস্ট্রিকের সমস্যাও মারাত্মকভাবে বেড়ে যেতে পারে, যেটা ডেঙ্গু রোগীর জন্য উল্টো ক্ষতিকর হতে পারে। চিকিৎসকের পরামর্শ ছাড়া এ ধরনের ঘরোয়া কোনো টোটকা ব্যবহার করা থেকে আমাদের বিরত থাকতে হবে। ডেঙ্গুতে প্রথম 1-2 দিন অনেক বেশি জ্বর থাকতে পারে, আবার জ্বর যেভাবে উঠে যায় একইভাবে জ্বর হুট করে নেমেও যায়। তখনই আমরা একটা ভুল করে ফেলি, আমরা মনে করি জ্বর একবার কমে গেলেই রোগী সম্পূর্ণ ঝুঁকিমুক্ত। আসলে ব্যাপারটা কিন্তু ভুল, বরং জ্বর কমে যাওয়ার পর 24 থেকে 48 ঘন্টা অত্যন্ত কঠিন একটি সময়, যেটাকে আমরা মেডিকেলের ভাষায় ক্রিটিক্যাল ফেজ অফ ডেঙ্গু বলে থাকি। এই সময়ে কোন রকম লক্ষণ দেখা না দিয়ে হুট করে রক্তচাপ কমে যেতে পারে, অভ্যন্তরীণ কোনো জটিলতা, অভ্যন্তরীণ কোনো ব্লিডিং, রক্তপাত হতে পারে। আর এজন্যই জ্বর কমার পরেও রোগীকে সমানভাবে পর্যবেক্ষণে রাখতে হবে, তাকে তরল খাবার দিতে হবে এবং তার ব্লাড প্রেশার বা রক্তচাপ সেটাকে মনিটর করতে হবে। ডেঙ্গু জ্বর হলে পানি কম খাওয়া উচিত কিংবা সাধারণ ব্যথানাশক ওষুধ খাওয়া যেতে পারে, এই ধরনের কথাবার্তাও কিন্তু প্রচলিত আছে। অনেকেই মনে করেন ডেঙ্গু রোগীর যেহেতু বারবার বমি হচ্ছে তাহলে পানি কম খেলে বমিও কম হবে। এটি আসলে সম্পূর্ণ ভুল ধারণা। বরং বমির কারণে বা কারো কারো ক্ষেত্রে পাতলা পায়খানাও হতে পারে, এগুলোর কারণে কিন্তু শরীর থেকে প্রচুর পরিমাণ তরল বেরিয়ে যায়। তাই এই বাড়তি তরলের ঘাটতি পূরণ করার জন্য প্রচুর পরিমাণ পানি, বাড়তি পানি, বাড়তি তরল খাবার খেতে হবে। আর ভুলেও অ্যাসপিরিন, আইবুপ্রোফেন বা যে কোনো ব্যথানাশক ওষুধ খাওয়া যাবে না, কারণ এই ধরনের ওষুধ রক্তপাতের ঝুঁকি কয়েক গুণ বাড়িয়ে দেয়। অনেকেই আমরা মশার কয়েল বা স্প্রে ব্যবহার করি ঘরে এবং ভাবি যে এগুলো যেহেতু ব্যবহার করছি আমি তো এখন নিরাপদ, এডিস মশা একেবারে দূর হয়ে যাবে। আমরা কিন্তু মশার কয়েল বা অ্যারোসোল স্প্রে এগুলোর বিপক্ষে বলি না, এগুলো ব্যবহার করতে পারেন, কিন্তু এগুলো ব্যবহার করা মানেই যে পুরোপুরি এডিস মশা থেকে আপনি রক্ষা পাবেন সেটা কিন্তু না। বাস্তবতা হচ্ছে এডিস মশা ভোরবেলা এবং বিকেলে বেশি কামড়ায় এবং বাড়ির ভেতরের বা বাড়ির আশেপাশে জমে থাকা পরিষ্কার পানিতে ডিম পাড়ে। সুতরাং কয়েল জ্বালিয়ে কিংবা মশার স্প্রে করে আমি সাময়িকভাবে নিজেকে বাঁচাতে পারলেও আমি যদি পরিপূর্ণভাবে ডেঙ্গু থেকে নিজেকে রক্ষা করতে চাই তাহলে পরিষ্কার পানি, জমে থাকা পানি এই পাত্রগুলোকে ধ্বংস করতে হবে, জমে থাকা পানি ফেলে দিতে হবে। মোট কথা, মশার বংশবৃদ্ধি যেন না হয় সেদিকে নজরটা দিতে হবে। একটা বড় ধারণা রয়েছে আমাদের, সেটা হচ্ছে একবার যদি কারো ডেঙ্গু হয় তাহলে জীবনে আর কখনো তার ডেঙ্গু হবে না, কিন্তু বাস্তবতা হচ্ছে এটা অত্যন্ত বিপজ্জনক এবং অত্যন্ত ভুল ধারণা। কারণ এই ধারণা থেকে অনেক সময় আমরা ডেঙ্গু জ্বরকে সাধারণ জ্বর মনে করে বসে থাকি। চিকিৎসা বিজ্ঞানের ছোট্ট করে যদি আমি একটু বলি, ডেঙ্গু ভাইরাসের মোট 4টা ভিন্ন প্রজাতি রয়েছে, ভিন্ন স্ট্রেন রয়েছে। সুতরাং আপনার যখন একবার ডেঙ্গু হয় কোন স্ট্রেনে আপনি আক্রান্ত হয়েছেন সেটা কিন্তু আপনি জানেন না, দ্বিতীয়বার ডেঙ্গু হলে অন্য স্ট্রেনও হতে পারে। এবং একই সাথে একটা স্ট্রেনে আক্রান্ত হবার পরে আপনি যে সেই স্ট্রেন থেকে ইমিউন হয়ে গেলেন, সেখান থেকে আপনি ঝুঁকিমুক্ত হয়ে গেলেন, সেটাও কিন্তু এখন পর্যন্ত কোনো গবেষণায় প্রমাণিত হয়নি। তার মানে ডেঙ্গু একবার হলে আপনার আর কখনোই হবে না, সে কথাটা একেবারেই ভুল। জীবনের যে কোনো সময়ে অন্য যে কোনো স্ট্রেন কিংবা একই স্ট্রেন দ্বারা আপনি আবারও ডেঙ্গুতে আক্রান্ত হতে পারেন, এবং আপনি যদি দ্বিতীয়বার ডেঙ্গুতে আক্রান্ত হন তাহলে সেটার ঝুঁকি কিন্তু প্রথমবারের চাইতেও বেশি। অ্যান্টিবায়োটিক নিয়ে আমাদের অনেক ভুল ধারণা প্রচলিত রয়েছে। সাধারণ সর্দি জ্বরে অ্যান্টিবায়োটিক খাবার, চিকিৎসকের পরামর্শ ছাড়াই অ্যান্টিবায়োটিক খাবার একটা বাজে প্রবণতা আমাদের সমাজে রয়েছে। একটা জিনিস কিন্তু মনে রাখতে হবে, ডেঙ্গু একটা ভাইরাল ইনফেকশন আর অ্যান্টিবায়োটিক কাজ করে ব্যাকটেরিয়ার বিপক্ষে। তার মানে কি দাঁড়াচ্ছে শ্রোতা বন্ধুরা? তার মানে দাঁড়াচ্ছে ডেঙ্গু বা যে কোনো ভাইরাল ইনফেকশনের বিরুদ্ধে আমার অ্যান্টিবায়োটিক কোনো কাজেই আসবে না। তাহলে অপ্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক খাওয়া হলে কি হতে পারে? উল্টো অ্যান্টিবায়োটিকের যেই বাড়তি বা অপ্রয়োজনীয় অ্যান্টিবায়োটিকের যে সাইড ইফেক্টগুলো রয়েছে সেটা কিন্তু ডেঙ্গু রোগের উপর বিরূপ প্রভাব ফেলবে, লিভার বা কিডনির উপর বাড়তি চাপ পড়বে, শরীরের অন্যান্য জটিলতা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা, বা সম্ভাবনা না আশঙ্কা বলা ভালো, আশঙ্কা অনেক বেশি। অনেকে মনে করেন যে গায়ে রোদ লাগালে বা গরম থলে ব্যবহার করলে ডেঙ্গুর জীবাণু মারা যায়। এই ধারণার পেছনে একটা খুব মজার ব্যাপার কাজ করে। আমরা অনেকেই বলি না যে ঘাম দিয়ে জ্বর ছেড়ে গেল, তার মানে মনে করেন যে আমার যদি ঘাম হয় তাহলে জ্বর ছেড়ে যাবে। আর এই জন্য তারা কি করেন, ডেঙ্গু রোগীর গায়ে অতিরিক্ত চাদর জড়িয়ে ঘুম পাড়ান কিংবা তাকে রোদে পাঠিয়ে দেন, মনে করেন যে শরীর যদি ঘামায় তাহলে জ্বরটা সেরে যাবে। এটা সম্পূর্ণরূপে ভুল ধারণা। ডেঙ্গুর সময়ে শরীরের তাপমাত্রা এমনিতেই ওঠানামা করে, কখনো বেড়ে যায় কখনো কমে যায়। এই সময় আমি যদি অতিরিক্ত চাদর, কম্বল কিংবা রোদে গিয়ে বাড়তি ঘামের ব্যবস্থা করি তাহলে অতিরিক্ত গরম বা অতিরিক্ত ঘাম শরীর থেকে বের হওয়ার ফলে শরীর থেকে আরো বেশি পানি বের হয়ে যাবে, পানি শূন্যতা বা ডিহাইড্রেশন তৈরি করতে পারে, যেটা ডেঙ্গুর জন্য অত্যন্ত একটি বিপজ্জনক চিহ্ন এবং রোগীর অবস্থাকে একেবারে সংকটাপন্ন করে তুলতে পারে। প্রিয় শ্রোতা, আমাদের আজকের আলোচনা আমরা এখানেই শেষ করব এবং আজকের আলোচনা এখানে শেষ করব এই আহ্বান জানিয়ে যে কোন রকম গুজবে কান দেবেন না, কোন রকম ভুয়া প্রেসক্রিপশন সোশ্যাল মিডিয়ার টোটকা বিশ্বাস করবেন না। ডেঙ্গু চিকিৎসায় কেবলমাত্র রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিন, বৈজ্ঞানিক নির্দেশনা মেনে চলুন, সচেতন হন, অন্ধবিশ্বাস থেকে দূরে থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ডেঙ্গু থেকে দূরে থাকুন।
1: ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধিতে বাংলাদেশ বেতারের নিয়মিত আয়োজন ডেঙ্গু ঠেকায় একসাথে আজকের মতো এখানেই শেষ হলো। গ্রন্থরা উপস্থাপনায় ছিলেন ডক্টর সাজ্জাদ রাহাত হোসেন, সম্পাদনায় শেখ সাইফুল ইসলাম, প্রযোজনায় মোহাম্মদ ফুয়াদ হোসেন সরকার, প্রচারে বাংলাদেশ বেতার ঢাকা, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। বাংলাদেশ বেতার ঢাকা। একটু পরে শুনবেন পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা।

0: শুরু হচ্ছে ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ।
1: শ্রোতা বন্ধুরা, আজ শনিবার, আর শনিবারের দর্পণ মানে রওনক জাহানাপু। শ্রোতাদের ভালোবাসার, আমাদের সকলের শ্রদ্ধার ভালোবাসার রওনক জাহানাপু, আজ তাকে বিহীন শুরু করতে হচ্ছে শনিবারের দর্পণ।
2: রওনক জাহানাপু বিহীন শনিবারের দর্পণ কতটা ব্যথাতুর, এটি কোনো ভাষা দিয়ে বোঝানো সম্ভব নয়। আমরা শোকাহত।
1: গতকাল শুক্রবার বিকেল চারটায় রওনক জাহানাপু ঢাকার শ্যামলীতে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন।
2: রওনক আপু, শ্রোতাদের কি শুভেচ্ছা দেবেন না? শ্রোতাদের শুভেচ্ছা দিয়ে দর্পণ শুরু করবেন না? আমাদের কানে যে এখনো ভাসে রওনক আপুর কণ্ঠ।
3: শ্রোতা সঙ্গীরা, এই শুভ সকালে আপনারা যারা অনুষ্ঠান শুনছেন, সবাইকে আমন্ত্রণ দর্পণের আজকের কথামালায়।
1: রওনক আপুর কণ্ঠ আমাদের হৃদয়ে বাজবে সারাটি জীবন, কারণ দর্পণ যে ছিল তার প্রাণ। পত্রালাপে তার হৃদয়গ্রাহী শুভেচ্ছা সে তো ভোলার না।

0: শ্রোতা সঙ্গীরা কেমন আছেন সবাই? অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি পথচলা। দর্পণ শুরু হয়েছিল 1983 সালে, আর রওনা কাপুর দর্পণের সঙ্গে যাত্রা 1986 সাল থেকে। দীর্ঘ 40 বছরের যাত্রা আজ শেষ করলেন, রেখে গেলেন অগণিত স্মৃতি এবং কৃতি।
1: যতগুলো চিঠি আমাদের হাতে ছিল সবগুলো কিন্তু আমরা আজকে পড়ে
0: গেছি, আমরা কোনোটা বাদ দেইনি কিন্তু সেটা বন্ধু একটুও বাদ দেইনি।
1: আমরা এখন শেষ করব পত্রলাপ, তার আগে জানিয়ে দিই আমাদের কাছে চিঠি লেখার ঠিকানা, তাই না?
2: রওনা কাপুর বাণী আমাদের আজ আবেগ তাড়িত করে দিচ্ছে, চোখে জল আসছে। হয়তো বেতারের ওপারে বসে থাকা শ্রোতা বন্ধুরা দুঃখের সাগরে ভেসে চলেছেন, তবুও সত্য মেনে নিতে হয়, এটা আমরা সকলেই জানি, সকলেই মানি। রওনা কাপুর আমাদের শেষ সভার বক্তব্যে বলেছিলেন,
3: তখন একটি ইউনেস্কো পুরস্কার পেয়েছিল বেস্ট ম্যাগাজিন হিসেবে। আমরা চাই দর্পণটাকে আরো এগিয়ে নিয়ে যেত, আমাদেরকে আপনারা উৎসাহ প্রদান করুন, আমরা অনুষ্ঠানটাকে যেন আরো আরো আরো ভালো করতে পারি। ভালো তো কোনো শেষ নেই, তবু যেটুকু করা যায় বিশেষ করে আমার সীমিত জ্ঞান।
0: রওনুজ্জাহান আপুর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তার আত্মার শান্তি কামনা করে শুরু করছি আজকের দর্পণ।

এবার জানিয়ে দিই কি কি থাকছে আজকের দর্পণে। সময়ের পাতায় এই দিনে ঘটে যাওয়া ঐতিহাসিক ঘটনার তথ্য নিয়ে থাকছে এই দিনে বাংলা ভাষায় ব্যবহৃত বিভিন্ন শব্দের উৎস, বানান, অর্থ, উচ্চারণ, বাক্য গঠন, প্রয়োগ, অপপ্রয়োগ নিয়ে শুনবেন বাংলা ভাষা, আমার বাংলা ভাষা। বাংলাদেশের বিভিন্ন জেলার বা এলাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে থাকবে রসনার সাতকাহন। বাংলাদেশের লোকসাহিত্য নিয়ে গবেষণা ধর্মী নিবন্ধ লোকায়ত বাংলা। আরও শুনবেন আমাদের গান।

0: বন্ধুরা জেনে নিলেন আজকের দর্পণ সূচি। সময় এগিয়ে চলে তার নিজস্ব গতিতে, সমৃদ্ধ হয় মানব সভ্যতা। ইতিহাসের এই দিনে পৃথিবীর দেশে দেশে ঘটেছিল নানা সাড়া জাগানো ঘটনা। জন্ম নিয়েছিলেন কিংবা মারা গিয়েছিলেন অনেকেই, যাদের কথা মানুষ আজও স্মরণ করে। এরকমই কিছু নির্বাচিত তথ্য নিয়ে সামিউল বাশার শানের কাছ থেকে শুনব এবারের পর্ব এই দিনে।
1: শ্রোতা বন্ধুরা, আজ 3 অক্টোবর 2026 খ্রিস্টাব্দ শনিবার, গ্রেগরিয়ান বর্ষপঞ্জি অনুসারে বছরের 276তম দিন, অর্থাৎ বছর শেষ হতে আর 89 দিন বাকি। আজ 18ই আশ্বিন 1433 বঙ্গাব্দ, 20 রবিউস সানি 1448 হিজরি। 1971 সালের এই দিনে নেপালের কাঠমান্ডুতে পাকিস্তান দূতাবাসের বাঙালি কূটনীতিবিদ মুস্তাফিজুর রহমান পাকিস্তানের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করে প্রবাসী বাংলাদেশ সরকারের প্রতি নিজের আনুগত্য প্রকাশ করেন। 1980 সালের এই দিনে 26 মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবসকে জাতীয় দিবস হিসেবে ঘোষণা করা হয়। শ্রোতা বন্ধু, আপনাদের মধ্যে যাদের জন্ম আজকের এই দিনে, সবাইকে জানাই জন্মদিনের শুভেচ্ছা, শুভ জন্মদিন। আজকের এই দিনে জন্ম নিয়েছেন অনেক স্মরণীয় বরণীয় জ্ঞানী গুণীজন, জানিয়ে দিই এমন কয়েকজন ক্ষণজন্মার কথা। 1935 সালের এই দিনে ভারতীয় লোকসঙ্গীত শিল্পী প্রতিমা বড়ুয়া পাণ্ডে জন্মগ্রহণ করেন। 1952 সালের এই দিনে বাংলাদেশের অন্যতম নৃত্যশিল্পী ও অভিনেত্রী জিন্নাত বরকতুল্লাহ কুমিল্লায় জন্মগ্রহণ করেন। নৃত্য চর্চার বিকাশে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এই দিনে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন অনেকে। 1923 সালের এই দিনে ইউরোপীয় চিকিৎসা শাস্ত্রে শিক্ষিত দক্ষিণ এশিয়ার প্রথম নারী চিকিৎসক কাদম্বিনী গঙ্গোপাধ্যায় মারা যান। 1989 সালের এই দিনে উপমহাদেশের খ্যাতিমান উচ্চাঙ্গ সঙ্গীত শিল্পী, সুরকার ও শরৎ বাদক ওস্তাদ বাহাদুর হোসেন খান শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 2001 সালের এই দিনে সঙ্গীত সাধক বারিন মজুমদার মারা যান। সঙ্গীত অধ্যক্ষ, রাগ সঙ্গীত বিশারদ ও উচ্চাঙ্গ সঙ্গীত শিল্পী বারিন মজুমদারকে আখ্যায়িত করা হয় আগ্রা ও রঙ্গিলা ঘরানার যোগ্য উত্তর সাধক হিসেবে। সঙ্গীতে অবদানের জন্য বাংলাদেশ সরকার তাকে 1983 সালে 21 পদক এবং 2002 সালে মরণোত্তর স্বাধীনতা পুরস্কারে ভূষিত করে। 2024 সালের এই দিনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নাতি কাজী অনির্বাণ মারা যান। পেশায় তিনি চিত্রশিল্পী ছিলেন। শ্রোতা বন্ধুরা, এই দিনের পর্বের আয়োজন এটুকুই।

0: বয়ান্দে আমাদের ভাষাশৈলীরা প্রাণ দিয়েছিল দেশের মহান সংস্কৃতির মর্যাদার জন্য। আলাউলের ঐতিহ্য আর রবীন্দ্রনাথ, কায়কোবাদ, নজরুলের সাহিত্য ও কবিতার জন্য মাতৃভাষা চর্চার মধ্য দিয়েই আমাদের সেসব ভাষা শহীদদের স্মরণ করতে হবে।
1: বাংলা ভাষায় ব্যবহৃত বিভিন্ন শব্দের উৎস, বানান, অর্থ, উচ্চারণ, বাক্য গঠন, প্রয়োগ, অপপ্রয়োগ নিয়ে আমাদের এবারের পর্ব আমার বাংলা ভাষা। পর্বটি গ্রন্থনা এবং উপস্থাপনা করছেন ইকবাল খুরশেদ।
2: জন শব্দটি লোক, ব্যক্তি, মানুষ, কামলা, মজুর, শ্রমিক, গণ, সমূহ, গোষ্ঠী, সম্প্রদায়, সর্বসাধারণ, এরকম নানা অর্থে প্রয়োগ করা হয়। বিশেষ্যবাচক শব্দটি সংস্কৃত শব্দ থেকে বাংলায় এসেছে। জন শব্দের পরে অন্য শব্দ বসে বেশ কিছু শব্দ তৈরি করে। জনের সঙ্গে অন্য শব্দ যুক্ত হয়ে অর্থাৎ সমাসবদ্ধ হয়ে যখন শব্দ তৈরি করে, তখন সমাসবদ্ধ শব্দের যে উচ্চারণ, সে উচ্চারণের নিয়ম অনুযায়ী দন্ত নয়ের উচ্চারণ ওকারান্ত হয়। আমরা জানি যে যখন দুটি শব্দ সমাসবদ্ধ হয় তখন পূর্ব পদের পরের যে বর্ণটি থাকে সেই বর্ণে যদি অ থাকে সে অটি ও হয়ে যায় উচ্চারণের সময়, এক্ষেত্রেও সেরকম হবে। যেমন জন যোগ চক্ষু জনচক্ষু, এর অর্থ লোকের চোখ। জন যোগ নেতা জননেতা, জনসাধারণের নেতৃত্ব দেন যিনি। জন যোগ পদ জনপদ মানে লোকালয়। জন যোগ বহুল জনবহুল, অনেক লোক যেখানে। জন যোগ মজুর জনমজুর, শ্রমিক বা কামলা। জন যোগ মানব শূন্য জনমানব শূন্য, একজন লোকও যেখানে নেই সেই স্থান। জন ও যুদ্ধ জনযুদ্ধ, যে যুদ্ধে জনসাধারণ সমর্থন করে এবং অংশগ্রহণ করে। জন যোগ রব জনরব, গুজব বা লোকমুখে প্রচারিত কথা। জন যোগ শ্রুত জনশ্রুত, প্রসিদ্ধ বিখ্যাত। জন যোগ শ্রুতি জনশ্রুতি, কিংবদন্তি বা লোকপ্রবাদ। জন যোগ সমুদ্র জনসমুদ্র, বিপুল জনতার সমাবেশ। জন যোগ সাধারণ জনসাধারণ, সাধারণভাবে সমস্ত লোক। জন যোগ স্রোত জনস্রোত, চলমান বহু সংখ্যক লোকের প্রবাহ। জন যোগ হিত জনহিত, জনগণের জন্য কল্যাণকর। জন যোগ হীন জনহীন, অর্থাৎ লোকশূন্য বা নির্জন। উচ্চারণের সূত্র অনুসারে জনের উচ্চারণ জোন হওয়ার কথা, অর্থাৎ যখন নাকি একটি মাত্র সিলেবেলে কোনো শব্দ তৈরি হয় এবং সেই শব্দের পরে যদি দন্ত ন থাকে এবং শুরুতে যদি অ থাকে তাহলে সেই শব্দের উচ্চারণে আগের অটি ও হয়, যেই নিয়মে আমরা ব দন্ত ন বনকে বন বলি, ম দন্ত ন মনকে মন বলি, সেই একই নিয়মে জনকেও জন বলা উচিত। কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষ দীর্ঘকাল ধরে জনকে জনই উচ্চারণ করে, জন উচ্চারণ করে না, সে কারণে আমরাও জনই উচ্চারণ রাখলাম। বানানে আজকে আমরা এমন কিছু শব্দের তালিকা দেব যে শব্দগুলো তেমন কোনো নিয়ম ছাড়াই হ্রস্বইকার দিয়ে লিখতে হয়। যেমন অঙ্গুলি, উর্মি, পাড়ি, বৃত্তি, রাশি, স্ফূর্তি, অঞ্জলি, ওষুধি, গোধুলি, পালকি, ভূমি, লাবণী, অবধি, কুলুজি, জুয়ারি, ফুলকি, ভুরি, হিমাদ্রি, আকতি, কুহিলি, বাঁশুরি, ভ্রুকটি, সারথি, হুমড়ি, উল্কি, খিলকি, ধ্বনি, বুলি, রশি, সুরভি, দাসরথি, শ্রদ্ধাঞ্জলি, হাতুড়ি, হেয়ালি। প্রয়োগ অপপ্রয়োগে আজ বলব উল্লিখিত হ্রস্ব, লয়ে লযুক্ত হ্রস্বইকার, ক্ষয়ে হ্রস্বইকার, ত এবং উল্লেখিত। একটি হচ্ছে উল্লিখিত, আরেকটি হচ্ছে উল্লেখিত, অর্থাৎ লয়ে লযুক্ত হ্রস্বইকার এবং লয়ে লযুক্ত একার, এই হচ্ছে পার্থক্য। উল্লিখিত ও উল্লেখিত এই দুটি শব্দের ব্যবহারই আমরা দেখতে পাই। ব্যাকরণের নিয়ম অনুযায়ী উল্লেখিত শব্দ হতে পারে না। বাংলা ভাষার অভিধান সমূহেও এই শব্দটি নেই। অভিধানে উল্লিখিত শব্দটির অর্থ দেওয়া আছে, এক, উল্লেখ করা হয়েছে এমন, দুই, উপরে বা পূর্বে লেখা হয়েছে এমন বা পূর্বোক্ত। শব্দটি তৈরি হয়েছে এভাবে, উত যোগ লিখিত উল্লিখিত। উত যোগ লিখিত এরকম হলে কিন্তু উল্লেখিত হয় না। উত মানে উপরে বা আগে, আর লিখিত মানে যা লেখা হয়েছে। তাহলে উল্লিখিত শব্দের অর্থ দাঁড়ালো উপরে লিখিত বা পূর্বে লিখিত। বোঝাই যাচ্ছে উপরে উল্লিখিত বা উপর উল্লিখিত কিংবা পূর্ব উল্লিখিত, এরকম যে শব্দগুলো আমরা প্রয়োগ করে থাকি এগুলো ভুল প্রয়োগ। আমি ভুল প্রয়োগগুলি আরেকবার বলছি, উপরে উল্লিখিত, উপর উল্লিখিত, পূর্ব উল্লিখিত, এগুলো ভুল। তাই আমরা উল্লিখিত লেখার পক্ষে মত প্রকাশ করছি, অর্থাৎ আমরা লয়ে লয়ে যুক্ত হ্রস্ব ইকার এই উল্লিখিত লিখব, লয়ে ল যুক্ত একার উল্লেখিত লিখব না।
1: শুনছিলাম আমার বাংলা ভাষা পর্বটি। প্রখ্যাত কথা সাহিত্যিক সৈয়দ মুজতবা আলীর মতে, খাদ্যের হাজার রকম ফের থাকলেও মোটা দাগে খাদক দুই প্রকারের, ভোজনবিলাসী আর ভোজনপটু। ভোজনবিলাসীরা হাজার খাবারের ভিড়েও তাঁদের মন মর্জি অনুযায়ী তাঁদের রসনার ধার মাথায় রেখে তাড়িয়ে তাড়িয়ে খাবার উপভোগ করেন। অন্যদিকে ভোজনপটুদের খাবারে কোনো বাছবিছান নেই। পেটে জায়গা না থাকলেও তাদের মনের আর চোখের খিদে মরে না কখনো, কোনো অবস্থাতেই। বন্ধুরা, আমাদের এবারের পর্ব রসনার সাতকাহন, গ্রন্থনা এবং উপস্থাপনায় হাসিনা আনসার।
3: প্রিয় শ্রোতা বন্ধুরা, তর্পণ অনুষ্ঠানের রসনার সাতকাহন পর্বে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা। আজ আমি কথা বলবো কুষ্টিয়া অঞ্চলের দুধকদু রেসিপি নিয়ে। কুষ্টিয়া অঞ্চল কৃষি ও দুগ্ধ উৎপাদনের জন্য পরিচিত। গ্রাম বাংলার ঘরোয়া রান্নায় দুধের ব্যবহার বরাবরই গুরুত্বপূর্ণ। সেই ঐতিহ্যের সঙ্গে মৌসুমি কচি লাউয়ের সমন্বয়ে তৈরি হয় সুস্বাদু দুধকদু। এটি মূলত খুব সহজ উপকরণে তৈরি একটি ঐতিহ্যবাহী মিষ্টান্ন ধর্মী পদ। অতিথি আপ্যায়ন, পারিবারিক আয়োজন কিংবা বিশেষ দিনে ঘরে ঘরে এ ধরনের দুধের পদ তৈরি করা হতো। কচি লাউয়ের কোমলতা, ঘন দুধের মিষ্টি স্বাদ এবং এলাচ দারুচিনির সুগন্ধ সব মিলিয়ে এটি কুষ্টিয়ার ঘরোয়া খাবারের ঐতিহ্যকে তুলে ধরে। এবার আমরা জানব কুষ্টিয়ার ঐতিহ্যবাহী দুধকদু তৈরি করতে আমাদের কি কি উপকরণ লাগবে। কচি লাউ একটি মাঝারি আকারের, তরল দুধ প্রায় 1.5 থেকে 2 লিটার, চিনি স্বাদ মতো, এলাচ 3 থেকে 4টি, দারুচিনি 2 টুকরা, তেজপাতা 1টি, ঘি 2 টেবিল চামচ, লবণ 1 চিমটি, বাদাম ও কিশমিশ সাজানোর জন্য। এবার আমরা জেনে নিব এই রেসিপিটি তৈরি কিভাবে করতে হয়। প্রথমে কচি লাউয়ের খোসা ভালোভাবে ছাড়িয়ে নেব। এরপর লাউটি 4 টুকরো করে ভেতরের নরম অংশ ও বীজ সম্পূর্ণ ফেলে দেব। এবার গ্রেটারের সাহায্যে লাউয়ের শক্ত অংশগুলো কুচি করে নেব। এরপর একটি বড় হাঁড়িতে দুধ দিয়ে মাঝারি আঁচে জ্বাল দিতে হবে। দুধ ফুটে উঠলে কুচি করা লাউ দিয়ে দিব। এরপর এলাচ, দারুচিনি ও তেজপাতা দিয়ে মাঝারি আঁচে জ্বাল দিতে থাকব। মাঝে মাঝে নেড়ে দিতে হবে যাতে দুধ নিচে লেগে না যায়। ধীরে ধীরে দুধ ঘন হয়ে আসবে এবং লাউ নরম হয়ে দুধের সঙ্গে সুন্দরভাবে মিশে যাবে। এরপর স্বাদ মতো চিনি দিয়ে আরো কিছুক্ষণ রান্না করব। সব শেষে 1 চিমটি লবণ দিলে মিষ্টি স্বাদ আরো সুন্দরভাবে ফুটে উঠবে। লাউ পুরোপুরি নরম হয়ে গেলে চুলা বন্ধ করে দেব। অন্য একটি প্যানে সামান্য ঘি গরম করে তাতে এলাচ, দারুচিনি ও তেজপাতা হালকা ভেজে সেই ঘি দুধ গধুর মধ্যে দিয়ে দিব। সবশেষে বাদাম ও কিশমিশ দিয়ে সাজিয়ে পরিবেশন করব। প্রিয় শ্রোতা বন্ধুরা, এবার আমরা জেনে নিব এই রেসিপির পুষ্টিগুণ। এই খাবারে রয়েছে দুধ ও লাউ, দুটি পুষ্টিকর উপাদানের সুন্দর সমন্বয়। দুধে রয়েছে ক্যালসিয়াম ও প্রোটিন, যা শরীরের হাড় ও দাঁত ভালো রাখতে সহায়তা করে। লাউয়ে রয়েছে প্রচুর পানি ও খাদ্য আঁশ, যা হজমে সহায়তা করে এবং শরীরকে সতেজ রাখতে সাহায্য করে। আর বাদাম ও কিশমিশ যোগ করলে খাবারের স্বাদ বৃদ্ধির পাশাপাশি কিছু অতিরিক্ত পুষ্টিও পাওয়া যায়। আমাদের দেশীয় আঞ্চলিক খাবারের মধ্যেই লুকিয়ে আছে আমাদের ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্য। কুষ্টিয়ার এই দুধ কধু তেমনি একটি সহজ, সুস্বাদু ও ঐতিহ্যবাহী ঘরোয়া খাবার। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজ আমরা জানলাম কুষ্টিয়া অঞ্চলের দুধ কধু রেসিপি। আপনিও ঘরে তৈরি করে পরিবারের সঙ্গে ভাগ করে নিতে পারেন এই ঐতিহ্যের স্বাদ। আবারও নতুন কোনো ঐতিহ্যবাহী রেসিপি নিয়ে আপনাদের সবার মাঝে কথা বলবো। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং বেতারের সঙ্গেই থাকুন।
0: শুনছিলেন রসনার সাতকাহন। আমাদের লোকসাহিত্য হল সাধারণ মানুষের মুখে মুখে প্রচলিত ও সৃষ্টি হওয়া ঐতিহ্যবাহী সাহিত্য, যা আবহমান কাল ধরে মানুষের আবেগ, সংস্কৃতি এবং জীবনযাত্রাকে প্রকাশ করে আসছে। বাংলার এই নিজস্ব রূপটি আমাদের সবারই প্রিয়।
1: প্রিয় শ্রোতা, বাংলাদেশের লোকসাহিত্য নিয়ে এবারে শুনব জায়দুল আলমের গবেষণাধর্মী নিবন্ধ লোকায়িত বাংলা।
4: লোকসাহিত্য ও সংস্কৃতি একটি জাতির সম্পদ ও সম্পত্তি। তার মধ্য দিয়েই একটি জাতির নিজস্ব কৃষ্টি, সভ্যতা, ঐতিহ্য ও ইতিহাসের উজ্জ্বল উদ্ধার সম্ভব। লোকজীবন সাহিত্য ঐতিহ্যের পুনরুদ্ধারাই কেবল জাতি, সমাজ ও ব্যক্তিসত্তা বেঁচে থাকতে পারে, ফিরে পেতে পেতে তার সোনালী অতীত। এ নিরিখেই এবারের বিষয় কুমিল্লার লোকায়ত জীবনের প্রতিচ্ছবি লোকগীতিকায় প্রেমের গান। প্রেম নরনারীর এক প্রগাঢ় সবুজ অনুভূতির নাম, আর সংস্কৃতিতে সঙ্গীত সে অনুভূতির চিরায়ত প্রকাশেরই বাংময় প্রকাশ। লোককবিদের রচিত সব প্রেমগীতিগুলো সার্বজনীন, তা শাশ্বত মানবিক আবেগে আবেদনে প্লাবিত। কখনো কালোমুখর প্রেমের ব্যাপারে গ্রাম আর শহরে, সভ্য আর অসভ্যর মধ্যে কোনো হেরফের নেই, প্রেম সর্বত্রই এক। প্রেমগীতি সাধারণত একটি একক গীতি, এতে নারী ও পুরুষের মনের অনুভূতির প্রকাশ ঘটে থাকে। বাংলাদেশের অন্যান্য স্থানের মতো কুমিল্লা অঞ্চলের নারী পুরুষের কাছে অথবা পুরুষ নারীর কাছে প্রেম নিবেদন করে থাকে। কুমিল্লা লোকগীতিকার প্রধান ধর্মই একক প্রেম। গীতিকারও প্রেম প্রধান উপজীব্য বিষয় বলে ধরে নিয়ে থাকেন। গীতিকা কাহিনী প্রধান আর গীতি অনুভূতি প্রধান। যেমন নীতিনীতি বাউরে জালুয়া, কালে আর বিলে, আজ কেন ইলিরে জালুয়া, সানাইল বান্দাইল ঘাটে, আর একদিন দেখি উঠে রে সূর্য খালে আর বিলে, আজ কেন উঠল রে সূর্য সানাইল ঘাটে, কেমন তোমার মাতা পিতা, কেমন তোমার হিয়া, এত বড়া ওইয়া রইছ দুলা তোয়ারে না করাইল বিয়া, কঠিন না তোমার মাতা পিতা, কঠিন না আমার হিয়া, তোমার মতো সুন্দরী পাইলে আমি অক্ষণ করি বিয়া, জাল্লার মাথার জালি আমার মাথার ঢালি, কেমন এ বেচিও মাছ পাড়া পড়শির বাড়ি। এছাড়া প্রেমের চিরন্তন রূপ ধরে কোনো কুমারীর বাগানে ফুল তোলা বা পুকুর পাড়ে কোনো ফুল পাড়তে যাওয়ার দৃশ্য কুমিল্লা গীতিকায় প্রতিভাত হয়েছে এভাবে। পুষ্কণীর আড়ে গো আড়ে, পুষ্কণীর সায়র গো পাড়ে, রূপসী আড়ে গো আড়ে, হাঁটে গো নানান চলে, কোন বালি খাও গো তরু ফল, কোন বালি খাও গো সরু ফল, দেও না আমার আদ্যা বাগনা, তুমি আইলা বিদেশী নাগর, আমি আইছি অবিয়াস্তা নারী, কেমনে দিবাম আমি তোমার তরু ফল। শ্রোতা বন্ধুরা, কুমিল্লার প্রেমে একটি বৃহত্তম অংশ জুড়ে আছে বিরহ বেদনা। এই বিরহের বিমূর্ত প্রকাশই কুমিল্লার লোকগীতিকাগুলো, যাতে বৃহগীতির সুগভীর বেদনার প্রশ্রবণ লুকায়িত আছে, লুকিয়ে আছে সজল মেঘের পুত।

সবচেয়ে সর্বাধিক বিখ্যাত। মূলত বিরহী নারী মনে রীতি বিবর্তনে যে দুঃখ বেদনা প্রতিক্রিয়া দেখা দেয় তারই প্রতিচ্ছবি প্রকাশ পায় কুমিল্লার লোকজ প্রেমের গানে, যেখানে একজন বিরহিণী নারীর সংসারের সুখ দুঃখের সজীব চিত্র রূপবাণীর মতো চিত্রিত হয়েছে এভাবে। তুমি আর না আসিলা দেশে রে শ্যামচন্দ, তুমি আর না আসিলা দেশে। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, পরিশেষে বলবো আমাদের লোক ঐতিহ্য সংস্কৃতির বলয়ে লোকায়ত বাংলার আয়নায় কুমিল্লার প্রেমের গান বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের মানুষের খোরাক যোগাতে পারে, কেড়ে নেয় মানুষের দৃষ্টি ও মন। আমরা লোকায়ত বাংলাদেশের জন্য গর্ববোধ করি।

0: তর্পণের আজকের শেষ পরিবেশনা আমাদের গান পর্বে সদ্য প্রয়াত আমাদের সকলের শ্রদ্ধা ও ভালোবাসার রওনক জাহানাপুর প্রিয় গানটি শুনব।
1: চিঠি দিও প্রতিদিন, এই গানটি ছিল রওনক কাপুর প্রিয় গান, কারণ শ্রোতারাই যে ছিল রওনক কাপুর সবচেয়ে প্রিয়জন, সবচেয়ে আপনের আপন।
0: তাই তো শ্রোতাদের কাছে প্রতিদিন চিঠি প্রত্যাশা করতেন, শ্রোতাদের ভালোবাসা মাখা চিঠি পত্রালাপে পাঠ করে শোনাতেন।
1: রওনক জাহানাপুর প্রতি শ্রদ্ধা জানাই তবে।
0: হ্যাঁ, শ্রদ্ধা জানিয়ে আমরা গানটি শুনি, চিঠি দিও প্রতিদিন, শিল্পী সাবিনা ইয়াসমিন।

0: বিদায় বেলায় জানিয়ে দিই, আজকের দর্পণ গ্রন্থনায় ছিলেন নুসরত হাবিব এবং আজকের দর্পণের বিশেষ গ্রন্থনায় ছিলেন মোহাম্মদ ওয়াকিবুর রহমান। উপস্থাপনায় ছিলাম মইনুল ইসলাম
1: এবং আমি জীবননেসা মুনিয়া। প্রযোজনের সহযোগিতায় মোহাম্মদ ওয়াকিবুর রহমান। তত্ত্বাবধানে ছিলেন কানিজ কুলসুম আর দর্পণ অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মাহফুজুল ইসলাম।

0: রনক জাহানাপুর প্রিয় গানটি শুনতে শুনতেই আমরা চলে এসেছি দর্পণের একদম শেষ প্রান্তে। ওপারে শান্তিতে থাকুন আমাদের সবার প্রিয় রনক জাহানাপা, এমনই প্রত্যাশা আমাদের। আরও একবার বিনম্র শ্রদ্ধা দর্পণ পরিবারের পক্ষ থেকে,
1: গভীর শ্রদ্ধা।

0: আসসালামু আলাইকুম। সকাল 9টা বাংলাদেশ বেতার, খবর পড়ছি আসমা বিনতে জাহান। তিন দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন বে অব বেঙ্গল কনভেনশন কনভারসেশন 2026 আজ রাজধানীর একটি হোটেলে শুরু হচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান এ সম্মেলনের উদ্বোধন করবেন। গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ এর প্রেসিডেন্ট জিল্লুর রহমান গতকাল রাজধানীতে এক সংবাদ সম্মেলনে একথা জানান। তিনি বলেন, এবারের সম্মেলনে 100টির বেশি দেশের 200+ আলোচক, 300+ ডেলিগেট ও 1000-এর বেশি অংশগ্রহণকারী যোগ দেবেন। সম্মেলনে ভূরাজনীতি, নিরাপত্তা, আস্থা, জলবায়ু পরিবর্তন, আধ্যাত্মিকতা ও মানবিকতার মতো বিষয় গুরুত্ব পাবে। দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ বেসরকারি আন্তর্জাতিক ভূরাজনৈতিক সম্মেলন হিসেবে এটি ইতিমধ্যে আঞ্চলিক কূটনীতির গুরুত্বপূর্ণ একটি মঞ্চে পরিণত হয়েছে। বাংলাদেশ বেতার উদ্বোধনী অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে। দেশে গণতান্ত্রিক পরিবেশ ও স্থিতিশীলতা বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান। তিনি গতকাল রাজধানীর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর অডিটোরিয়ামে আয়োজিত এক আলোচনা সভায় এ আহ্বান জানান। মন্ত্রী বলেন, সরকারি কাজে কোনো ভুল হলে তা তুলে ধরলে সরকার সংশোধনের উদ্যোগ নেবে, তবে মিথ্যা তথ্য বা প্রচারণার মাধ্যমে সমালোচনা না করার আহ্বান জানান তিনি। অন্যান্যের মধ্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এ সময় উপস্থিত ছিলেন। তরুণ প্রজন্মকে উগ্রবাদ, সাম্প্রদায়িকতা ও বিভিন্ন ধরনের সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ও সজাগ থাকার আহ্বান জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায়চৌধুরী। তিনি গতকাল মাগুরায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ 2026-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ আহ্বান জানান। মন্ত্রী বলেন, অপসংস্কৃতির প্রভাব থেকে সমাজকে মুক্ত রাখতে সুস্থ সংস্কৃতি চর্চা একটি কার্যকর হাতিয়ার। এ লক্ষ্যে নৌকাবাজ সহ দেশীয় খেলাধুলা ও লোক ঐতিহ্যকে আরও জনপ্রিয় ও বিস্তৃত করতে সংস্কৃতি মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, বর্তমান সরকার শ্রমজীবী নারীদের নিরাপত্তা, অধিকার রক্ষা এবং সার্বিক কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করে যাচ্ছে। তিনি গতকাল চট্টগ্রামের কালুরঘাট শিল্প এলাকায় নারী শ্রমিকদের জন্য নির্মিত শ্রমজীবী মহিলা হোস্টেল ও শ্রমকল্যাণ কেন্দ্র পরিদর্শনকালে একথা বলেন। মন্ত্রী বলেন, কেন্দ্রটি দ্রুত চালুর লক্ষ্যে সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। তিনি বলেন, শ্রমজীবী নারীদের নিরাপত্তা, আবাসন, চিকিৎসা সেবা সহ যাবতীয় সংকট নিরসনে স্থাপনাটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অন্যান্যের মধ্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা শাহাদাত হোসেন এ সময় উপস্থিত ছিলেন। শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, উৎপাদনশীলতা বাড়াতে উদ্ভাবনী চিন্তা, মেধা ও নতুন ধারণার বিকাশ ঘটাতে হবে। এটি একটি চলমান প্রক্রিয়া, এর কোনো চূড়ান্ত সীমা নেই। তিনি গতকাল রাজধানীর মিরপুরে বিসিআইসি কলেজে যাবতীয় উৎপাদনশীলতা দিবস 2026 উপলক্ষে আয়োজিত উদ্ভাবনী প্রদর্শনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। শিল্পমন্ত্রী বলেন, তরুণদের উদ্ভাবনী ধারণাকে বাস্তবে রূপ দিতে সরকার সহযোগিতা করতে চায়। তিনি এ সময় বিসিআইসি কলেজকে আধুনিক ও আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তরের প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। পরে মন্ত্রী উদ্ভাবনী মেলায় বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এর আগে তিনি মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। শিল্পোন্নত দেশগুলোর ZG-7 চলমান জ্বালানি সংকট মোকাবেলায় আগামী 4 মাসে 10 কোটি ব্যারেল অপরিশোধিত তেল ও ডিজেল ছাড়তে রাজি হয়েছে। আন্তর্জাতিক জ্বালানি সংস্থার সমন্বয়ে এই পরিকল্পনার অংশ হিসেবে প্রথম 20 দিনে উল্লেখযোগ্য পরিমাণে ডিজেল বাজারে ছাড়া হবে। যুক্তরাষ্ট্র ডিজেল রপ্তানিতে বিধিনিষেধের বিরুদ্ধে হুঁশিয়ারি দেওয়ার পর G7 জোটের নেতারা শুধুমাত্র সদস্য দেশগুলোর মধ্যে জ্বালানি রপ্তানি বন্ধ করা থেকে বিরত থাকতে সম্মত হয়। প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাকো বলেন, জ্বালানির দাম কমানোর লক্ষ্যে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী এড মিলিবান্ড বলেন, ব্যবসা ও গৃহস্থালী কাজে জ্বালানির সংকট কাটাতে এই পদক্ষেপ সহায়তা করবে। এশিয়ান গেমসের খবর। জাপানের নিশিনের করগি স্পোর্টস পার্ক স্টেডিয়ামে এশিয়ান গেমস পুরুষ টি-20 ক্রিকেটের ব্রোঞ্জ পদকের লড়াইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে 166 রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ। শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশ 9 উইকেটে 16 ওভারে 94 রান করেছে। এদিকে একই ভেন্যুতে ফাইনালে আজ স্বর্ণপদকের জন্য লড়বে ভারত ও পাকিস্তান। বাংলাদেশ সময় সকাল 10:30 ম্যাচটি শুরু হবে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 10:00।
1: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে স্কুল কলেজের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে বেতার বিতর্ক প্রতিযোগিতা 2026। যুক্তিতে গড়ি বাংলাদেশ। আজকের বিতর্কের বিষয়, দুর্নীতির বিস্তারের জন্য দুর্নীতিগ্রস্ত ব্যক্তির চেয়ে দুর্বল প্রতিষ্ঠান বেশি দায়ী। অংশগ্রহণে মোহাম্মদ প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ পক্ষদল এবং নোয়াব হাবিবুল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজ বিপক্ষ দল। সঞ্চালনায় মোহাম্মদ ফজলি হুদা বাবলু, এমপি, সংসদ সদস্য নওগাঁ 3।

0: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি মাধ্যমিকের শিক্ষার্থীদের জন্য বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র আয়োজিত বেতার বিতর্ক প্রতিযোগিতা 2026-এ। যুক্তিতে করি বাংলাদেশ এই প্রতিপাদ্যকে উপজীব্য করে আয়োজিত এই বিতর্ক প্রতিযোগিতায় যে বিতর্কটি অনুষ্ঠিত হবে তার বিষয় নির্ধারণ করা হয়েছে দুর্নীতি বিস্তারে দুর্নীতিগ্রস্ত ব্যক্তির চেয়ে দুর্বল প্রতিষ্ঠান বেশি দায়ী। এই বিষয়ের পক্ষে বলবেন মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ এবং বিপক্ষে বলবেন নওয়াব হাবিবুল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজ। শুরুতেই আমি দলের বিতার্কিকদের পরিচয় করিয়ে দিচ্ছি। পক্ষ দল অর্থাৎ মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজের বিতার্কিকরা হচ্ছেন প্রথম বক্তা জান্নাত নূর আরাফ চৌধুরী, দ্বিতীয় বক্তা সৈয়দ আহনাফ তাহমিদ, দলনেতা তাসমিয়া ফারা। এছাড়াও সহকারী বিতার্কিক হিসেবে থাকছেন স্বপ্নীল বিশ্বাস এবং সামিরা সারওয়াত। বিপক্ষ দল অর্থাৎ নওয়াব হাবিবুল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজের বিতার্কিকরা হচ্ছেন প্রথম বক্তা নোহান ইসলাম রোমান, দ্বিতীয় বক্তা মুসলিহা জাহান ফাতিহা এবং তাদের দলনেতা মোসাম্মদ ফারিহা আক্তার। সহকারী বিতার্কিক হিসেবে থাকছেন রাবিয়া ইসলাম এবং মুনিয়া জাহান শিফা। বিচারকের দায়িত্ব পালন করছেন যারা আমাদের সাথে রয়েছেন জুয়েল চৌধুরী, কো চেয়ারম্যান ও জোন প্রধান NDFBD, সেহেলি আক্তার খান মডারেটর বিতর্ক ক্লাব, শহীদ বীর উত্তম লেফটেন্যান্ট আনোয়ার গার্লস স্কুল অ্যান্ড কলেজ, মোহাম্মদ মাহবুব হাসান রিপন কো চেয়ারম্যান NDFBD। এবারের বিতর্কের নিয়মাবলী জানিয়ে দিচ্ছি। গঠনমূলক পর্বে প্রত্যেক বক্তা 4 মিনিট করে বক্তব্য প্রদানের সুযোগ পাবেন। সেক্ষেত্রে 3 মিনিট সতর্ক সংকেত দেওয়া হবে এবং 4 মিনিটে চূড়ান্ত সংকেত বাজানো হবে। যুক্তিখণ্ডন পর্বে উভয় পক্ষ দলনেতা 2 মিনিট করে বক্তব্য রাখার সুযোগ পাবেন। এক্ষেত্রে 1.5 মিনিট পরে সতর্ক সংকেত দেওয়া হবে এবং 2 মিনিটে চূড়ান্ত সতর্ক সংকেত বাজানো হবে। চূড়ান্ত সতর্ক সংকেত বাজানোর পর প্রত্যেক বক্তাকে তার বক্তব্য শেষ করার আহ্বান জানানো হচ্ছে। এই বিতর্কের সময় সংরক্ষণের দায়িত্ব যিনি পালন করছেন তিনি আয়েশা সিদ্দিকা যত্নম। গঠনমূলক পর্ব। এখন আমি পক্ষ দলের প্রথম বক্তাকে তার বক্তব্য উপস্থাপনের জন্য অনুরোধ জানাচ্ছি।
1: কবি সুকান্ত ভট্টাচার্য বলেছিলেন, হে মহাজীবন, আর কান্না নয়, এবার শপথ নাও। মাননীয় সভাপতি, সম্মানিত বিচারক মন্ডলী, বিজ্ঞ প্রতিপক্ষ এবং উপস্থিত সুধীর, আজ আমরা শপথ নিতে এসেছি দুর্নীতি বিরুদ্ধে। তবে শপথ নেওয়ার আগে আমাদের জানতে হবে আসল শত্রুকে। শত্রু কি ওই একটা ব্যক্তি নাকি সেই গর্ত যেখানে মানুষ বারবার পড়ে যাচ্ছে? নিঃসন্দেহে ওই গর্তটাই বেশি দায়। কথায় আছে, নিয়ম যেখানে দুর্বল সেখানে অন্যায় হয়ে ওঠে সাহসী এবং আগ্রাসী। মাননীয় সভাপতি, আজ আমরা দুর্নীতিগ্রস্ত মানুষকে কাঠগড়ায় দাঁড় করাতে আসিনি, আমরা দাঁড় করাতে এসেছি সেই কাঠামোকে, যে কাঠামো একজন দুর্নীতিবাজ মানুষকে দুর্নীতি করার সুযোগ দেয়, বারবার দেয় এবং কখনো কখনো তাকে পুরস্কৃতও করে। একজন দুর্নীতিবাজ মানুষ কেবল একটি অন্যায় করতে পারে, কিন্তু একটি দুর্বল প্রতিষ্ঠান হাজার মানুষকে সেই একই অন্যায় করার সুযোগ তৈরি করে দেয়। মাননীয় সভাপতি, বিতর্ক চলছে, বিতর্কে বিষয় নির্ধারিত হয়েছে দুর্নীতি বিস্তারের জন্য দুর্নীতিগ্রস্ত ব্যক্তির চেয়ে দুর্বল প্রতিষ্ঠান বেশি দায়। বিষয়ের পক্ষে বলছি, আজকের এই উত্থাপিত বিষয়ে যে শব্দগুলো অধিক গুরুত্ব আরোপ করছে প্রথমে সেগুলো সংজ্ঞায়ন করছি। এক, দুর্নীতি। দুর্নীতি বলতে বোঝায় ব্যক্তিগত বা গোষ্ঠীগত স্বার্থ হাসিলের উদ্দেশ্যে অর্পিত ক্ষমতা বা পদের অসৎভাবে ব্যবহার করা। দুই, দুর্নীতি বিস্তার। ব্যক্তিগত বা দলীয় স্বার্থে ক্ষমতা বা কর্তৃত্বের অপব্যবহার করে অবৈধ সুবিধা অর্জন করা এবং সমাজ ও রাষ্ট্রের সেই অসাধুতা বা অনৈতিকতা ব্যাপক প্রসার ঘটাকে দুর্নীতি বিস্তার বলা হয়। এর ফলে ঘুষ, স্বজনপ্রীতি এবং দুর্নীতি সমাজ ব্যবস্থা রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে পড়ে। তিন, দুর্নীতিগ্রস্ত ব্যক্তি। যে ব্যক্তি নিজের ক্ষমতা, পদ বা দায়িত্বের অপব্যবহার করে ব্যক্তিগত বা অবৈধ সুবিধা লাভ করে, ঘুষ গ্রহণ বা প্রদান করে এবং অর্থনৈতিক উপায়ে অর্থ বা সম্পদ অর্জন করে তাকে দুর্নীতিগ্রস্ত ব্যক্তি বলা হয়। আর প্রতিষ্ঠান মানে শুধু ইট পাথর বিল্ডিং না, প্রতিষ্ঠান মানে 4টি জিনিসের সমষ্টি, যথা নিয়ম, নীতি, জবাবদিহিতা এবং শাস্তি। যখন এই 4টা যে কোনো একটি দুর্বল হয় তখনই জন্ম নেয় দুর্নীতি নামের মহাসড়ক। 5 নম্বরে বেশি দায় বলতে আমরা মূল কারণকে বোঝাচ্ছি, উদাহরণ দিয়ে বোঝায়। ধরুন মানুষ স্বভাবদি একটি গাছে পোকা ধরেছে, এখন আপনি চাইলে 100টা পাতা ছিঁড়ে ফেলতে পারেন, একটি পাতা ছিঁড়লে একটি পোকা মরবে কিন্তু অন্যান্য পাতায় ঠিকই পোকা থেকে যাবে, কিন্তু আপনি যদি সেই গাছে শেকড়ে ওষুধ দেন তাহলে পুরো গাছে পোকামুক্ত হবে। মাননীয় সভাপতি, আজকের এই মঞ্চে ওই 100টা পাতা হচ্ছে ওই 100 জন দুর্নীতিগ্রস্ত ব্যক্তি সমান এবং শেকড় হচ্ছে দুর্বল প্রতিষ্ঠান। তাই আমরা বলছি, ব্যক্তি হলো উপসর্গ মাত্র এবং দুর্বল প্রতিষ্ঠান হলো রোগের মূল কারণ, আর মূল কারণই বেশি দায়। আমাদের আজকের অবস্থান দৃঢ় করতে আমি এবং আমার দল যে 4টি ক্ষেত্র দেখিয়ে যাব তা হলো, 1, দুর্নীতির বিস্তারে দুর্বল প্রতিষ্ঠান কর্তৃক তৈরিকৃত সুযোগ, 2, রাষ্ট্রপ্রদত্ত আইন এবং দৃষ্টান্তমূলক শাস্তির অভাব, 3, প্রাতিষ্ঠানিক শাস্তির প্রভাব, 4, স্বচ্ছতা, নজরদারিতা ও জবাবদিহিতার অভাব। দলের প্রথম বক্তা হিসেবে প্রথম ক্ষেত্রটি ব্যাখ্যা করে যাচ্ছি এবং আমার দলের পরবর্তী বক্তারা এসে বাকি ক্ষেত্রগুলো ব্যাখ্যা ও বিশ্লেষণ করে যাবেন। বিশ্বব্যাংকের ওয়ার্ল্ড ওয়াইড গভর্নেন্স ইন্ডিকেটার্স WGI অনুযায়ী যে দেশের 6টি প্রাতিষ্ঠানিক সূচক, যেমন আইনের শাসন, নিয়ন্ত্রক ব্যবস্থার মান এবং দুর্নীতি নিয়ন্ত্রণ, যত বেশি দুর্বল সে দেশে দুর্নীতি তত বেশি। উদাহরণ হিসেবে দেখি, দক্ষিণ আফ্রিকার দেশ সোমালিয়া এবং দক্ষিণ আমেরিকার ভেনিজুয়েলার মতো দেশগুলোতে প্রাতিষ্ঠানিক কাঠামো সম্পূর্ণ ভেঙে যাওয়ার ফলে সেখানে দুর্নীতি সর্বোচ্চ। অন্যদিকে ডেনমার্ক বা নেদারল্যান্ডসের মানুষ জন্মগতভাবে সৎ বা আলাদা চরিত্রের নয়, বরং সেখানকার প্রাতিষ্ঠানিক নজরদারিতা ও কঠোর নিয়মের কারণে সেখানে দুর্নীতি করার সুযোগ কেউই পায় না। এছাড়াও রিসিস ইন্টারন্যাশনালের একটি রিপোর্ট বলছে, যেখানে প্রতিষ্ঠান দুর্বল সেখানে 100% উত্তরদাতা কোনো না কোনোভাবে ঘুষ, অর্থ স্বার্থসাত এবং স্বজনপ্রীতির মতো প্রাতিষ্ঠানিক দুর্নীতির মুখোমুখি হয়েছেন। সুতরাং সুযোগ না থাকলে দুর্নীতি নেই, আর সুযোগ তৈরি করছে দুর্বল প্রতিষ্ঠান। পরিশেষে কবিগুরুর ভাষায় বলতে চাই, অন্যায় যে করে এবং অন্যায় যে সহে, তব ঘৃণা যেন তারে তৃণ সমদহে। আমরা আজকে অন্যায়কারী ব্যক্তিকে ঘৃণা করছি, কিন্তু যে প্রতিষ্ঠান অন্যায়কারী ব্যক্তিকে সহ্য করে তাকে আরও বেশি ঘৃণা করা উচিত। তাই তো কফি আনান বলেছিলেন, করাপশন ইজ আ ক্যান্সার অ্যান্ড লাইক ক্যান্সার ইট মাস্ট বি কাট আউট অ্যাট দ্য রুট অ্যান্ড দ্য রুট ইজ উইক ইনস্টিটিউশন। অর্থাৎ বিজ্ঞ প্রতিপক্ষ, আমাদের আজকে ক্ষেত্রটি হলো দুর্নীতি বিস্তারের জন্য কে দায়ী, দুর্বল প্রতিষ্ঠান নাকি দুর্নীতিগ্রস্ত ব্যক্তি? আমরা প্রমাণ করে দিয়ে যাচ্ছি যে দুর্নীতি বিস্তারের জন্য দুর্বল প্রতিষ্ঠান বেশি দায়ী। বিজ্ঞ প্রতিপক্ষ সমাপ্তিতে আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, ইফ ইউ ব্রেক ওয়ান ম্যান টেন উইল রাইজ, ব্রেক দ্য সিস্টেম করাপশন ডাইজ। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে,
0: ধন্যবাদ। এবারে আমি বক্তব্য প্রদানের জন্য অনুরোধ করছি বিপক্ষ দলের প্রথম বক্তা নোহান ইসলাম রোমানকে।
2: দুর্বলতার অজুহাতে পাপকে করুণা আড়াল, সততা যার অস্ত্র তার কিসের কাঠামোর বেড়াজাল। একই ছাদের নিচে থেকে কেউ তো রয় সৎ, ব্যক্তি যার পচে গেছে সেই তো দুর্নীতিময়। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ বিজ্ঞ বিচারক মন্ডলী আমাকে আজকের বিতর্কের মঞ্চে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। বিতর্ক চলছে এবং আজকের বিতর্কে নির্ধারিত বিষয় হচ্ছে দুর্নীতি বিস্তারের জন্য দুর্নীতিগ্রস্ত ব্যক্তির চেয়ে দুর্বল প্রতিষ্ঠানে বেশি দায়ী। প্রথমেই মাননীয় সভাপতি, আমি প্রথম বক্তা হিসেবে সংজ্ঞান করে যাব, আমার দলের দ্বিতীয় বক্তা তথ্য ও তত্ত্বের মাধ্যমে বিষয়টি বিশ্লেষণ করে যাবেন এবং আমার দলের তৃতীয় বক্তা বিষয়টি যুক্তিখণ্ডনের মাধ্যমে প্রমাণ করে দিয়ে যাবেন যে কেন দুর্নীতি বিস্তারের জন্য দুর্নীতিগ্রস্ত ব্যক্তি বেশি দায়ী। প্রথমেই মাননীয় সভাপতি, আমি বলতে চাই আমার দলের প্রতিপক্ষ দলের প্রথম বক্তা ইতিমধ্যে সংজ্ঞান করে গিয়েছেন, কিন্তু তার সংজ্ঞান ছিল অসম্পূর্ণ এবং অযৌক্তিক। এই অযৌক্তিকতার কারণে আমি পুনরায় সংজ্ঞান করছি। যে সকল বিষয় পুনরায় সংজ্ঞানের জন্য দাবি রাখে সেগুলো হলো দুর্নীতি, দুর্বল প্রতিষ্ঠান এবং দুর্নীতিগ্রস্ত ব্যক্তি। প্রথমেই বলি দুর্নীতি কি। দুদকের মতে দুর্নীতি হলো সরকারি বা বেসরকারি দায়িত্ব ও ক্ষমতার অপব্যবহার করে ব্যক্তিগত বা গোষ্ঠীগত স্বার্থে অবৈধভাবে সুবিধা গ্রহণ বা প্রদান করা। দুর্বল প্রতিষ্ঠান কি। দুর্বল প্রতিষ্ঠান হলো এমন প্রতিষ্ঠান যার সুশাসন, জবাবদিহিতা, স্বচ্ছতা, দক্ষতা ও কার্যকর নিয়ন্ত্রণ স্বাস্থ্য ব্যবস্থা এবং যে প্রতিষ্ঠান তার নির্ধারিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারে। তারপর আসি দুর্নীতিগ্রস্ত ব্যক্তি কি। দুর্নীতিগ্রস্ত ব্যক্তি বলতে এমন ব্যক্তিকে বোঝায় যিনি নিজের ক্ষমতা, পদ বা দায়িত্বের অপব্যবহার করে অবৈধভাবে ব্যক্তিগত বা গোষ্ঠীগতভাবে স্বার্থ হাসিল করে। মাননীয় সভাপতি, আজকের প্রসঙ্গটিকে পরিষ্কারভাবে বুঝতে হলে আমাদের প্রথমে বুঝতে হবে প্রতিষ্ঠান কি। রাষ্ট্রবিজ্ঞানী গ্রিন প্রতিষ্ঠানের সংজ্ঞা দিয়েছেন, অ্যান ইনস্টিটিউশন ইজ দ্য অর্গানাইজেশন অফ সেভারাল ফোকস অ্যান্ড মোর ইন টু এ ইউনিট হুইচ সার্ভস আই নাম্বার অফ সোশ্যাল ফাংশনস। অর্থাৎ বেশ কিছু মানুষ ও সামাজিক রীতিনীতি একটি এককে সংগঠিত করে যে কাঠামো তৈরি হয় এবং যা বিভিন্ন সামাজিক কার্য সম্পাদন করে তাকে প্রতিষ্ঠান বলে। অর্থাৎ মাননীয় সভাপতি, প্রতিষ্ঠানের মূলে রয়েছে মানুষ, কারণ মানুষের সম্মিলিত প্রয়োজন, সম্পর্ক ও কার্যক্রম থেকেই প্রতিষ্ঠান গড়ে উঠেছে। মানুষই প্রতিষ্ঠানের নিয়ম, কাঠামো ও উদ্দেশ্য নির্ধারণ করে। মাননীয় একটি প্রতিষ্ঠান পরিচালনার জন্য মানুষের অংশগ্রহণ অপরিহার্য। যেমন বিদ্যালয়ে শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারী না থাকলে বিদ্যালয় কার্যকর প্রতিষ্ঠান হিসেবে কাজ করতে পারবে না। তাই বলা যায় মানুষই প্রতিষ্ঠান সৃষ্টি করে, পরিচালনা করে এবং প্রতিষ্ঠানের মাধ্যমেই নিজেদের সামাজিক ও প্রাতিষ্ঠানিক প্রয়োজন পূরণ করবে। এজন্যই প্রতিষ্ঠানের মূল ভিত্তি হল মানুষ। আমাদের প্রথম যুক্তি হলো দুর্বল প্রতিষ্ঠান দুর্নীতির সুযোগ সৃষ্টি করতে পারে, কিন্তু সেই সুযোগের অপব্যবহার করে মানুষ। সুযোগ আর অপরাধ এক বিষয় নয়। একটি দরজা খোলা থাকলেই সবাই ঘরে চুরি করতে ঢোকে না, কেউ দরজা খোলা দেখে প্রবেশ করে, আবার কেউ নৈতিকতার কারণে প্রবেশ করে না। তাই প্রতিষ্ঠানকে একমাত্র দায়ী করলে মানুষের ব্যক্তিগত দায় আড়াল হয়ে যায়। মাননীয় সভাপতি, ঢাকা ওয়াসার সাহেব এমডি ডাকসিম এ খান টানা 15 বছর একই পদে বহাল ছিলেন। তার বিরুদ্ধে হাজার হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ ওঠে এবং জানা যায় মার্কিন যুক্তরাষ্ট্রে তার ও তার পরিবারের নামে 14টি বিলাসবহুল বাড়ি রয়েছে। মাননীয় সভাপতি, বিপক্ষ দলে হয়তো বলবেন সিস্টেম তাদের বাধ্য করেছে, কিন্তু আমি জানতে চাই কোন সিস্টেম একজন মানুষকে 14টি বাড়ি কেনার লাইসেন্স দেয়। পক্ষ দলের কাছে প্রশ্ন রয়ে গেল। আমাদের দ্বিতীয় যুক্তি হচ্ছে, দুর্নীতিগ্রস্ত ব্যক্তি নিজেই অনেক সময় প্রতিষ্ঠানকে দুর্বল করে। যে কর্মকর্তা নিয়ম মানেন না, দায়িত্ব পালন করেন না, ঘুষ নেন এবং ক্ষমতার অপব্যবহার করেন, তিনি শুধু নিজেই দুর্নীতি করেন না, শুধু তিনি প্রতিষ্ঠানের শৃঙ্খলা ও বিশ্বাসযোগ্যতা ধ্বংস করেন। অর্থাৎ প্রশ্ন উঠতে পারে, প্রতিষ্ঠান দুর্বল বলে মানুষ দুর্নীতিগ্রস্ত হয়, নাকি দুর্নীতিগ্রস্ত মানুষের কারণেই প্রতিষ্ঠান দুর্বল হয়। বাস্তবতা হলো দুটোই ঘটতে পারে, কিন্তু আজকের প্রস্তাবনায় দুর্নীতিগ্রস্ত ব্যক্তির চেয়ে প্রতিষ্ঠানকে বেশি দায়ী করা হচ্ছে, এই তুলনাটি আমরা প্রত্যাখ্যান করছি। সর্বোপরি শেষে মাননীয় সভাপতি, এটাই বলতে চাই, দুর্নীতির বিস্তারে দুর্বল প্রতিষ্ঠানই ভূমিকা রাখতে পারে, কিন্তু দুর্নীতির জন্ম দেয় মানুষের লোভ, আর তাকে বাস্তবে রূপ দেয় দুর্নীতিগ্রস্ত ব্যক্তির সিদ্ধান্ত। তাই দুর্নীতি বিস্তারের জন্য দুর্বল প্রতিষ্ঠানের চেয়ে দুর্নীতিগ্রস্ত ব্যক্তিই সবচেয়ে দায়ী। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ বিজ্ঞবেচক মন্ডলী।
0: ধন্যবাদ। এবারে আমি পক্ষ দলের দ্বিতীয় বক্তাকে আমি অনুরোধ জানাচ্ছি বক্তব্য দেওয়ার জন্য।
3: ধন্যবাদ মাননীয় সভাপতি, বিজ্ঞ বিচারক মন্ডলী এবং সুপ্রিয় শ্রোতাবৃন্দ, আজকে আমাকে মহান মঞ্চে বক্তব্য প্রদানের সুযোগ করে দেওয়ার জন্য। আজকে আমাদের বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে, দুর্নীতির বিস্তারের জন্য দুর্নীতিগ্রস্ত ব্যক্তির চেয়ে দুর্বল প্রতিষ্ঠান বেশি দায়ী। আমি আমার বিজ্ঞ প্রতিপক্ষ দলের প্রথম বক্তার সংজ্ঞান খুব মনোযোগ দিয়ে শুনলাম, কিন্তু আমি বুঝতে পারলাম যে তারা বিতর্কের বিষয়টি আজকে ঠিক বুঝতেই পারেননি। আমরা দুর্নীতির বিস্তারের জন্য প্রতিষ্ঠানকে একমাত্র দায়ী হিসেবে দেখাচ্ছি না, বরঞ্চ দুর্বল প্রতিষ্ঠানকে বেশি দায়ী হিসেবে দেখাচ্ছি, যেটি তারা বুঝতেই পারেননি। তাছাড়া মাননীয় সভাপতি, ধরুন একটি প্রতিষ্ঠানে কেউ দুর্নীতি করলো, যদি প্রতিষ্ঠানটি দুর্বল হয় সেক্ষেত্রে তার কি শাস্তি হয়? আদৌ কি কোনো শাস্তি হয়? না, তার শাস্তি হয় না, কেননা সেখানে নিয়ম থাকে, সেখানে আইন থাকে, তার কোনো প্রয়োগ থাকে না। এখন একটি শক্তিশালী প্রতিষ্ঠানে কিন্তু তার শাস্তিটি হতো। দুর্বল প্রতিষ্ঠানে শাস্তি না হওয়ার ফলে কি হয়, অন্য মানুষেরা দেখে মনে করে যে তার তো শাস্তি হলো না, সে পার পেয়ে যাচ্ছে, তাহলে আমি কেন দুর্নীতি করব না, কারণ আমি দুর্নীতি করলে সেখানে লাভ আকাশচুম্বী কিন্তু শাস্তি শূন্য, তখন সে দুর্নীতি করতে এগিয়ে যায়। কিন্তু শক্তিশালী প্রতিষ্ঠানে তার শাস্তির মতো পরিণতি দেখে এই দুর্নীতির ব্যাপারটি ঘটতো না। তাছাড়া প্রতিষ্ঠানের সংস্কৃতি এখানে অনেক বড় একটি বিষয়। দুর্বল প্রতিষ্ঠানের প্রাতিষ্ঠানিক সংস্কৃতি একজন ব্যক্তির দুর্নীতি করার পথকে সুগম করছে। সে যখন দেখছে যে তার প্রতিষ্ঠানে প্রায় সকলেই দুর্নীতি করছে এবং এর জন্য তদারকির কেউ নেই, তখন সে দুর্নীতি করার চিন্তা করবে, সে দুর্নীতিতে জড়িয়ে পড়বে। এখন ধরে নিলাম যে সে ব্যক্তি অনেক সৎ, কিন্তু তার প্রতিষ্ঠানে প্রায় সকলে দুর্নীতি করছে, সেক্ষেত্রে সে বেশি দিন সৎ থাকতে পারবে না, কারণ তার সততা দেখে বাকিটা তাকে সিস্টেমের শত্রু বিবেচনা করবে, এবং তাকে যখন সিস্টেমের শত্রু বিবেচনা করা হবে তখন তাকে বদলি করা কিংবা ওএসডি করা, কখনো চাকরিচ্যুত করাও হতে পারে, তখন সে সিস্টেমের অংশ হয়ে যায়, সিস্টেমের সমালোচনা করে না। তাছাড়া শক্তিশালী প্রতিষ্ঠানের সংস্কৃতি এরকম না, আইনের প্রয়োগ থাকে, কেউ দুর্নীতি করলে তার শাস্তি হয়, দুর্নীতির সহজলভ্যতা থাকে না, এবং এই সংস্কৃতি মানুষকে দুর্নীতি করতে বাধা দেয়। কিন্তু দুর্বল প্রতিষ্ঠানের সংস্কৃতি যখন একজন ব্যক্তিকে দুর্নীতি করতে বাধ্য করছে, যদি সে সৎ থাকে, তারপরও সেখানে শক্তিশালী প্রতিষ্ঠানের সংস্কৃতি একমাত্র এমন একটি জিনিস যা মানুষকে দুর্নীতি না করার জন্য উৎসাহিত করে। এখানে আলবার্ট বান্দুরার একটি উদাহরণ হিসেবে দেওয়া যায়, মোরাল ডিসএনগেজমেন্ট তত্ত্ব অনুযায়ী যখন ব্যক্তি দেখে সকলেই দুর্নীতির সঙ্গে যুক্ত কিংবা তার কোনো শাস্তি হচ্ছে না কিংবা তার এখানে লাভটা আকাশচুম্বী, তখন তার মস্তিষ্কে দ্বিধার সৃষ্টি হয় যে আমি একা সৎ থেকে কী করবো, যেখানে পুরো সিস্টেমই পচে যাওয়া, তখন সে দুর্নীতিতে জড়িয়ে পড়ে এবং নিজের এই অনৈতিক সিদ্ধান্তকে সে তখন দোহাই দেওয়ার জন্য সামাজিক বা পরিস্থিতির দোহাই দেয় এবং একে বৈধতা দেয়, ফলে তার অপরাধবোধ কমতে থাকে এবং অপরাধবোধ যত কমবে তার মধ্যে দুর্নীতির প্রবণতাও তত বাড়বে। জ্যাক বোলনের গন গ্রিড অপরচুনিটি নিড এক্সপোজার তত্ত্ব অনুযায়ী দুর্বল প্রতিষ্ঠানের শাস্তির কোনো বিধান থাকে না, মানে বিধান থাকে কিন্তু তার কোনো প্রয়োগ থাকে না এবং তার কোনো বাস্তবায়নও থাকে না, ফলে তখন একজন ব্যক্তি দুর্নীতি করলেও কোনো শাস্তি হয় না। মনস্তাত্ত্বিকভাবে যখন মানুষ দেখে যে তার দুর্নীতি করলে কোনো শাস্তি হচ্ছে না, তখন সে লাভ ক্ষতির হিসাব করতে শুরু করে। সে যখন দেখে যে আমার এখানে লাভ আকাশচুম্বী কিন্তু ক্ষতি শূন্য, তখন সে দুর্নীতির পথে চলে যায় এবং তার এই অনৈতিক সিদ্ধান্ত নেওয়াটা অনেক বেশি সহজ হয়ে যায়। ট্রান্সপারেন্সি।
4: বাংলাদেশ বেতার। শ্রোতা বন্ধুরা, এখন থেকে ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান শুনতে পাবেন FM 102 ও FM 106 MHz-এ। অনুষ্ঠানে একযোগে প্রচার হচ্ছে ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 kHz, FM 90 MHz, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ, সংশ্লিষ্ট FM ব্যান্ড এবং ওয়েবসাইট www.betar.gov.bd ও মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের গ্র্যান্ড বলরুমে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস আয়োজিত আন্তর্জাতিক সম্মেলন বে অব বেঙ্গল কনভারসেশন বিওবিসি 2026 এর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানের কার্যক্রম শ্রোতাদের এখন সরাসরি সম্প্রচার করে শোনানো হচ্ছে।
5: আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, বঙ্গোপসাগর কেন্দ্রিক ভূ রাজনীতি, আঞ্চলিক নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা, অর্থনৈতিক সংযোগ, জলবায়ু পরিবর্তন এবং সুশাসন নিয়ে আন্তর্জাতিক সংলাপ বে অব বেঙ্গল কনভারসেশন 2026 এর উদ্বোধনী অনুষ্ঠান রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেল থেকে বাংলাদেশ বেতারে সরাসরি সম্প্রচারে আমরা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আগামী 5 অক্টোবর পর্যন্ত এই সম্মেলনটি অনুষ্ঠিত হবে, এই সংলাপটি অনুষ্ঠিত হবে এবং এই সংলাপে 100টিরও বেশি বিশ্বের 100টিরও বেশি দেশের নীতি নির্ধারক, কূটনীতিক, ব্যবসায়ী, গবেষক, শিক্ষাবিদ, সাংবাদিক এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেবেন। গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস এই সংলাপের আয়োজন করেছে এবং এটি চলবে আগামী 5 অক্টোবর পর্যন্ত। এতে আপনারা শুনেছেন যে 100 দেশের 200 আলোচক, 300 ডেলিগেট এবং 1000 বেশি অংশগ্রহণকারী যোগ দেবেন এবং এটি বাংলাদেশে পঞ্চমবারের মতো এই সংলাপ অনুষ্ঠিত হচ্ছে। এবারের সম্মেলনে যেমনটি আপনারা উদ্বোধনী ঘোষণায় শুনেছেন, উদ্বোধন ঘোষণা করবেন এবং প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। এছাড়াও এই যে সংলাপ অনুষ্ঠিত হবে, এই 3 দিনব্যাপী সংলাপে বিভিন্ন দেশের সাবেক এবং বর্তমান সরকারের প্রতিনিধিবৃন্দ উপস্থিত থাকবেন। সরকার প্রধানও কেউ কেউ থাকতে পারেন এমনও জানানো হয়েছিল গতকাল সংবাদ সম্মেলনে। থাকবেন মন্ত্রী পর্যায়ের ব্যক্তিবর্গ, কূটনীতিক, সামরিক বিশেষজ্ঞ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক, ব্যবসায়ী এবং বিনিয়োগকারী, সাংবাদিক, মানবাধিকার কর্মী, প্রযুক্তি বিশেষজ্ঞ এবং আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার প্রতিনিধিবৃন্দ। এবারের যেই সংলাপটি অনুষ্ঠিত হচ্ছে বে অব বেঙ্গল কনভারসেশনের, এটি মূলত 5টি মূলস্তম্ভ এই সংলাপে তুলে ধরা হবে। সামুদ্রিক নিরাপত্তা এবং আঞ্চলিক ভূরাজনীতির প্রেক্ষাপটে বঙ্গোপসাগরের গুরুত্ব ক্রমেই বাড়ছে, সেটিকে কিন্তু এখানে আলোচনায় আনা হবে। দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার সংযোগস্থল হিসাবে এই অঞ্চলকে ঘিরে উদ্বোধ সমস্যা এবং সম্ভাবনা নিয়ে কার্যকর সমাধানও খোঁজা হবে 3 দিনব্যাপী সংলাপে। আমরা আশা করছি কিছুক্ষণের মধ্যেই অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি এই অনুষ্ঠান স্থলে এসে উপস্থিত হবেন এবং তাঁর আগমনের সঙ্গে সঙ্গেই এই 3 দিনব্যাপী সংলাপের উদ্বোধন হবে এবং শুরু হবে অনুষ্ঠানটি। আমরা অনুষ্ঠান শুরু হওয়া মাত্রই সরাসরি সম্প্রচার করব। চলুন ততক্ষণ পর্যন্ত শোনা যাক দেশাত্মবোধক গান।

0: শ্রোতা বন্ধুরা, প্রধানমন্ত্রী তারেক রহমান।
1: বিসমিল্লাহির রহমানির রহিম। এক্সেলেন্সিজ, ফর্মার প্রেসিডেন্ট মিস্টার বরিস, ফর্মার প্রাইম মিনিস্টার মৌসা, মিনিস্টার্স, ডিস্টিংগুইশড গেস্টস, লেডিজ এন্ড জেন্টলম্যান, আসসালামু আলাইকুম অ্যান্ড এ ভেরি গুড মর্নিং। The Center for Governance Studies for organizing Bay of Bengal Conversation 2026. Bangladesh has newly elected government with an overwhelming public mandate. We have a five-year program to deliver on the mandate. Our priorities are national interest, policy, continuity, economic stability, and institutional reform. We are now moving from commitment to implementation. We are making Bangladesh an attractive destination for

0: voluntary, safe, dignified, and sustainable repatriation to Myanmar. This requires sustained political support and global finance. It also requires addressing the root cause of the crisis, which started in Myanmar and must end in Myanmar. The Bay of Bengal shapes our fate generation after generations. The strategic location of Bangladesh also means our ports, waterways, and coastal economy can connect to the wider world. There are opportunities in shipping, fisheries, tourism, energy, and regional supply chains. Regionally, our shared geography should become a shared prosperity, and that requires deeper bilateral and multilateral engagement. We can expand trade, energy, education, technology, climate, and maritime collaboration. We can open new markets and create more opportunities for our young people. We can build stronger cooperation based on equality, fairness, and justice. Geography has brought us together, and we are confident that people-to-people ties can take us farther. Bangladesh believes in dialogue, partnership, and mutual respect. We will protect our national interest and sovereignty. At the same time, we will work positively with all our regional and global partners, because peace and harmony are the foundation of shared prosperity and development, which we believe very strongly. Let the Bay of Bengal become a region where nations grow together, embrace mutual and reciprocal benefits, and citizens expand meaningful cooperation. Bangladesh is ready to play its part. I thank you all. Have a good day. Allah Hafiz.
1: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের গ্র্যান্ড বলরুমে সিজিএস আয়োজিত আন্তর্জাতিক সম্মেলন বে অব বেঙ্গল কনভারসেশন বিওবিসি 2026 উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। এই সংলাপের উত্তরোত্তর সাফল্য কামনা করে আমরা এই সরাসরি সম্প্রচার থেকে বিদায় নিব। তবে বিদায়ের আগে জানিয়ে যাই, এই সরাসরি সম্প্রচারের ধারা বর্ণনায় ছিলাম আমি শামীম আহমেদ, প্রকৌশল দায়িত্ব মোহাম্মদ শহীদুল্লাহ মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, সরাসরি সম্প্রচারের সমন্বয় এ বি এম মাহবুবুর রহমান, অনুষ্ঠান তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান, অনুষ্ঠান নির্দেশনায় শ্যামল চৌধুরী, প্রকৌশল নির্দেশনায় মোহাম্মদ আবু মাসুদ। এই সরাসরি সম্প্রচারের সার্বিক নির্দেশনায় ছিলেন এ এস এম জাহিদ, মহাপরিচালক বাংলাদেশ বেতার, এবং আজকের এই সরাসরি সম্প্রচার প্রযোজনা করলেন মোহাম্মদ দুলাল হোসেন। শ্রোতা বন্ধুরা, আপনাদের সবার প্রতি নিরন্তর শুভকামনা রেখে আমরা আপনাদের ফিরিয়ে নিয়ে যাচ্ছি জাতীয় বেতার ভবনের স্টুডিওতে।
2: এতক্ষণ প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের গ্র্যান্ড বলরুমে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস আয়োজিত আন্তর্জাতিক সম্মেলন বে অব বেঙ্গল কনভারসেশন বিওবিসি 2026 উদ্বোধনী অনুষ্ঠানের কার্যক্রম শ্রোতাদের সরাসরি সম্প্রচার করে শোনানো হল। অনুষ্ঠানের কার্যক্রম একযোগে প্রচারিত হল ঢাকা কম মধ্যম তরঙ্গ 693 কিলোহার্টজ, এফএম 90 মেগাহার্টজ, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ ও স্ব কেন্দ্রের এফএম ব্যান্ড এবং ওয়েবসাইট www.betar.gov.bd ও মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। বাংলাদেশ বেতার ঢাকা। এখন আমরা ফিরে যাচ্ছি আমাদের পূর্ব নির্ধারিত অনুষ্ঠানে।
3: পরিকল্পনার অংশ হিসেবে প্রথম ২০ দিনে উল্লেখযোগ্য পরিমাণে ডিজেল বাজারে ছাড়া হবে। যুক্তরাষ্ট্র ডিজেল রপ্তানিতে বিধি নিষেধের বিরুদ্ধে হুঁশিয়ারি দেওয়ার পর জি সেভেন জোটের নেতারা শুধুমাত্র সদস্য দেশগুলোর মধ্যে জ্বালানি রপ্তানি বন্ধ করা থেকে বিরত থাকতে সম্মত হয়। ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো বলেন, জ্বালানির দাম কমানোর লক্ষ্যে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড বলেন, ব্যবসা ও গৃহস্থালী কাজে জ্বালানি সংকট কাটাতে এই পদক্ষেপ সহায়তা করবে। এশিয়ান গেমসের খবর। জাপানের নিশিনের কোরোগি স্পোর্টস পার্ক স্টেডিয়ামে এশিয়ান গেমস পুরুষ টি টোয়েন্টি ক্রিকেটে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে শ্রীলঙ্কার কাছে 63 রানে হেরেছে বাংলাদেশ। শ্রীলঙ্কা প্রথমে ব্যাট করে নির্ধারিত 20 ওভারে 9 উইকেটে 165 রান করে। জবাবে বাংলাদেশ 17 ওভার 3 বলে সবকটি উইকেট হারিয়ে 102 রান সংগ্রহ করে। এদিকে একই ভেন্যুতে ফাইনালে আজ স্বর্ণপদকের জন্য লড়বে ভারত ও পাকিস্তান। বাংলাদেশ সময় সকাল 10টায় ম্যাচটি শুরু হবে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা 11টায়।
4: বাংলাদেশ বেতার ঢাকা, প্রিয় শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি নজরুল সঙ্গীতের আয়োজনে, শিল্পী মৃত্যুঞ্জয় পাঠক।

0: পরপর দুখানি নজরুল সঙ্গীত শুনলেন মৃত্যুঞ্জয় পাঠকের কণ্ঠে। বাংলাদেশ বেতার ঢাকা।
1: বৌমা,
2: জি আব্বা,
1: বাবুর জ্বরটা কি কমছে?
2: জি আব্বা, ওহন তো কম কমই লাগে।
1: চিন্তা করো না মা, বিকাল পর্যন্ত দেহ, তারপর না হয়।
2: চিন্তা তো করি অন্য কারণে আব্বা।
1: কি কারণে?
2: আমি
1: ডাক্তারের সাথে কথা বলে আসছি, চিন্তা করো না মা।
2: ডাক্তারে কি বলছে আব্বা?
1: বিকাল বেলায় বাবুরে নিয়ে যাইতে।
3: আব্বা, এই জ্বরের মধ্যে তুমি বাবুরে নিয়ে কই যাইবা?
1: ডাক্তারের কাছে।
3: কেওর কাছে যাওয়ার লাগবো না, সব ব্যবস্থা আমি করতেছি।
2: আফা
3: আফা আফা করো না, ঠিক মতন বাচ্চারে যত্ন নিলে আর।
2: আমার বাচ্চার যত্ন আমি নেই না।
1: নাদিরা, তুই বাচ্চার মার থেকে বেশি বুঝস।
3: আমারে খোটা দিও না আব্বা, এমন বাটপার জামাইয়ের কাছে আমার বিয়া দিছিলা যে ছয় মাসের মাথায় আমারে ছাইড়া দিয়ে গেছে গা, নাইলে আমার বাচ্চাও আইস তোমার গর্দান ছাড়াইতো।
1: তোর এই খাসলতার কারণে তোর জামাই পলাইছে।
2: আব্বা আব্বা, এসব কথা কইন না, থাক।
3: যে যাই কোক, আমি আমার দায়িত্ব পালন করে যাবো ইনশাল্লাহ। এই যে খনকারের কাছ থেকে হামের দাওয়াই নিয়ে আইছি, নিম পাতা সেচ্চা।
1: আর নিম পাতা সেচ্চা কিছু করণ লাগবো না তোমার। কইলাম না, আমি ডাক্তারের লগে আলাপ করে আইছি, ডাক্তারে কইছে ভয়ের কিছু নাই।
3: ভয়ের কিছু না থাকলে হামে এত বাচ্চা বইরা দিতেছে কেন?
1: যেসব বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা কম আর যেসব বাচ্চার মা বাবা কম সচেতন, তাদের সমস্যা হইতেছে। হামের পরে যাগো নিউমোনিয়া হয়েছিল অথবা অন্য কোনো জটিলতা হয়েছিল, সেই সব বাচ্চাগুলোর মধ্যে অনেকে হয়তো মারা গেছে, কিন্তু হামের লক্ষণ দেখেই সেই সব বাচ্চারে ডাক্তারের কাছে নিলে এমনটা হয়তো হইতো না।
2: আব্বা আপনি তো দেখছেন বাবুরে, কোনো লক্ষণ কি?
1: ডাক্তারে কইল হাম সাধারণ সর্দি কাশির মতোই একটা ভাইরাস জনিত রোগ, শুরুতে সর্দি কাশি জ্বর, তারপরে খেয়াল করতে হয় কানের আশেপাশে পিঠে লাল ঘামাচির মতন দানা দানা দেখা যায় কিনা, চোখ উঠার মতো চোখ লাল হয় কিনা, তারপর মুখের ভিতর গালে সাদা সাদা দাগ দেখা যায় কিনা।
2: আল্লাহ মেহেরমান, বাবুর তো এইসব লক্ষণ দেখলাম না আব্বা, কিন্তু জ্বরে কাহিল হয়ে পড়ছে।
3: আব্বা, আপনি আর আপনার আদরের বৌমা যা খুশি করেন, আমি এই যে ওষুধ পুষ্কুনিতে ফালামো, আমিও কইলাম বাপের বেটি।
1: আমার বেডি এমন হইল কেমনে বুঝি না।
2: থাক আব্বা, ঘর সংসার না থাকলে মাইয়া মানুষের মাথায় এমনও ঠিক থাকে না।
1: শোনো মা, হামের রোগীর কাছ থেকে সুস্থ বাচ্চা করে দূরে রাখতে হইব, অসুস্থ বাচ্চার হাঁচি কাশি থাইকা এই রোগ ছড়ায়। হাম একটা ছোঁয়াচে রোগ, সাধারণত 9 মাস বয়সে প্রথম ডোজ আর 15 মাস বয়সে দ্বিতীয় ডোজ হামের টিকা দিতে হয়।
2: আব্বা, বাবুরে তো 9 মাস বয়সে হামের টিকা দেওয়ানো হয়েছিল, তারপরেও হাম?
1: হাম নাও তো হইতে পারে, তবে সামান্য সর্দি জ্বর অবহেলা করা ঠিক না, ডাক্তারের পরামর্শ লওয়াটা কর্তব্য। বিকালে তুমি রেডি হয়ে ডাক্তারের কাছে যামুনে, তারপর দ্বিতীয় টিকার সময় হলে টিকাটাও দেওয়ানোর ব্যবস্থা করুন।
2: জি আব্বা।
1: আর একটা কথা, বর্তমানে সরকারের বিশেষ ব্যবস্থায় টিকাদান কর্মসূচির আওতায় সকল টিকাদান কেন্দ্রে হামের টিকা দেওয়া হইতেছে। এখন থেকে 9 মাসের পরিবর্তে 6 মাস বয়সের শিশুদের প্রথম ডোজ টিকা দেওয়া হবে, মানে 6 মাস থেকে 10 বছর বয়সের শিশুদের হামের টিকা দেওয়া হইব।
2: তাইলে তো দেরি না কইরা এই খবরটা সবারই পৌঁছায় দিতে হইব আব্বা।
1: হ্যাঁ।

0: নৈতিক গুণ হল মানুষের চরিত্রের সেই ইতিবাচক বৈশিষ্ট্য বা আচরণ যা ভালো মন্দের পার্থক্য বোঝায় এবং সৎ ও ন্যায়পরায়ণতা হতে উদ্বুদ্ধ করে। সততা, সাহস, দয়া, ধৈর্য, ন্যায়পরায়ণতা নৈতিকতার মূল ভিত্তি যা ব্যক্তিগত ও সামাজিক জীবনকে সুন্দর করে। আসুন আমরা সবাই নৈতিকতা অর্জনে সচেষ্ট হয়ে সমাজকে সুন্দর ও সুশৃঙ্খল করতে ভূমিকা রাখি।
1: আপনারা এই অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। আয়োজনমালায় এখন রয়েছে রবীন্দ্রসঙ্গীত শিল্পী তপন মাহমুদ।

0: দোকানে রবীন্দ্রসঙ্গীত শুনলেন আমাদের স্টুডিও রেকর্ডের শিল্পী ছিলেন তপন মাহমুদ।
1: বৃক্ষ মানুষের বন্ধু, বৃক্ষ অক্সিজেন দিয়ে মানুষের জীবন রক্ষা করে। আসুন আমরাও গাছের জীবনকে রক্ষা করি। স্বাস্থ্যকর ও সুন্দর পরিবেশ সৃষ্টিতে গাছপালার ভূমিকা অনন্য। গাছ অর্থনৈতিক সমৃদ্ধি আনে, পরিবেশের ভারসাম্য রক্ষা করে। আসুন বেশি করে গাছ লাগাই।
2: বাংলাদেশ বেতার ঢাকা, এখন শুনবেন লালন গীতি, শিল্পী কোহিনুর আক্তার গোলাপী।

0: লালন গীতি শুনলেন, শিল্পী ছিলেন কোহিনুর আক্তার গোলাপি।
1: এই অনুষ্ঠান প্রচার হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। প্রিয় শ্রোতা, এখন শুনবেন আধুনিক গান, শোনাব বাবুল রেজার কণ্ঠে। প্রথম গানটির কথা লিখেছেন হীরেন্দ্রনাথ মৃধা এবং সুর করেছেন জালাল আহমেদ।

0: বাবুল রেজার কণ্ঠে পরপর দুখানি আধুনিক গান শুনলেন।
1: নেশার অপর্ণা মর্ণ, মাদকদ্রব্য পরিহার করুন, মৃত্যুকে দূরে রাখুন। জীবন ধ্বংসকারী মাদকদ্রব্যের বিরুদ্ধে দুর্বার প্রতিরোধ গড়ে তুলুন। মাদকদ্রব্য ব্যবহারের ফলে সমাজের অপরাধ প্রবণতা বৃদ্ধি পায়। আসুন সম্মিলিতভাবে মাদক অপরাধীদের সমাজ থেকে উৎখাত করি।
2: শ্রোতবন্ধুরা, আমাদের আয়োজনমালায় এবারে রয়েছে নজরুল সঙ্গীত, কণ্ঠ দিয়েছেন তপতী ভট্টাচার্য।

0: ওখানে নজরুল সঙ্গীত শুনেন শিল্পী ছিলেন তপতী ভট্টাচার্য। বাংলাদেশ বেতার ঢাকা।
1: আপনি কি আপনার পরিবারকে ভালোবাসেন? আপনি কি আপনার সন্তানকে একটি সুন্দর পৃথিবী উপহার দিতে চান? প্রাকৃতিক দুর্যোগ হতে নিরাপদে থাকতে চান? প্রাণ ভরে অক্সিজেন নিতে চান? সকল প্রশ্নের উত্তর একটাই, বৃক্ষরোপণ। সবুজ হোক দেশ, নির্মল হোক পরিবেশ। সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার। আমরা এই মহৎ উদ্যোগকে স্বাগত জানাই।
0: বাংলাদেশ বেতার ঢাকা। একটু পরেই শুনবেন খবর।

0: সরকার বাংলাদেশকে একটি শক্তিশালী উৎপাদন ও বিনিয়োগের কেন্দ্র হিসেবে গড়ে তুলতে কাজ করছে। তিনি আজ রাজধানীর একটি হোটেলে তিন দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন বে অব বেঙ্গল কনভারসেশন 2026 এর উদ্বোধন উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, উৎপাদন, সেবা, রপ্তানি সহ সকল খাতে সরকার ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি করতে চায়। তারেক রহমান বলেন, সরকারের দীর্ঘমেয়াদী নীতিমালার ধারাবাহিকতা বিনিয়োগকারীদের জন্য নীতিগত নিশ্চয়তা প্রদান করবে। সম্মেলনে 100টির বেশি দেশের 200+ আলোচক, 300+ ডেলিগেট ও 1000-এর বেশি অংশগ্রহণকারী যোগ দিচ্ছেন। সম্মেলনে ভূ রাজনীতি, নিরাপত্তা, আস্থা, জলবায়ু পরিবর্তন, আধ্যাত্মিকতা ও মানবিকতার মতো বিষয় গুরুত্ব পাবে। দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ বেসরকারি আন্তর্জাতিক ভূ রাজনৈতিক সম্মেলন হিসেবে এটি ইতোমধ্যে আঞ্চলিক কূটনীতির একটি গুরুত্বপূর্ণ মঞ্চে পরিণত হয়েছে। ডিজিটাল ব্যবস্থার আওতায় আনা হচ্ছে দেশের বিবাহ ও তালাক নিবন্ধন ব্যবস্থা। এর মাধ্যমে তথ্য গোপন করে একাধিক বিয়ে করা এবং বাল্য বিবাহ দেওয়া রোধ করা সম্ভব হবে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি আজ রাজধানীর নিকেতনে ব্র্যাক লার্নিং সেন্টারে নিকাহ রেজিস্ট্রারদের জন্য অনলাইনে বিবাহ ও তালাক নিবন্ধনে সফটওয়্যারের ব্যবহার বিধি শীর্ষক 10-দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচিতে একথা জানান। আইনমন্ত্রী বলেন, একই সঙ্গে বিবাহ বন্ধনের এই অনলাইন তথ্য পর্যায়ক্রমে জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন ও পাসপোর্টের কেন্দ্রীয় সার্ভারের সঙ্গে যুক্ত করা হবে। দেশে গণতান্ত্রিক পরিবেশ ও স্থিতিশীলতা বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আব্দুল মঈন খান। তিনি গতকাল রাজধানীর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর অডিটোরিয়ামে আয়োজিত এক আলোচনা সভায় এ আহ্বান জানান। মন্ত্রী বলেন, সরকারি কাজে কোনো ভুল হলে তা তুলে ধরলে সরকার সংশোধনের উদ্যোগ নেবে, তবে মিথ্যা তথ্য বা প্রচারণার মাধ্যমে সমালোচনা না করার আহ্বান জানান তিনি। অন্যান্যের মধ্যে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এ সময় উপস্থিত ছিলেন। শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, উৎপাদনশীলতা বাড়াতে উদ্ভাবনী চিন্তা, মেধা ও নতুন ধারণার বিকাশ ঘটাতে হবে। এটি একটি চলমান প্রক্রিয়া, এর কোনো চূড়ান্ত সীমা নেই। তিনি গতকাল রাজধানীর মিরপুরে বিসিআইসি কলেজে জাতীয় উৎপাদনশীলতা দিবস 2026 উপলক্ষে আয়োজিত উদ্ভাবনী প্রদর্শনী আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। মন্ত্রী বলেন, তরুণদের উদ্ভাবনী ধারণাকে বাস্তবে রূপ দিতে সরকার সহযোগিতা করতে চায়। তিনি এ সময় বিসিআইসি কলেজ আধুনিক ও আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তরের প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। পরে মন্ত্রী উদ্ভাবনী মেলায় বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এর আগে তিনি মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। তরুণ প্রজন্মকে উগ্রবাদ, সাম্প্রদায়িকতা ও বিভিন্ন ধরনের সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ও সজাগ থাকার আহ্বান জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায়চৌধুরী। তিনি গতকাল মাগুরায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ 2026 এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ আহ্বান জানান। মন্ত্রী বলেন, অপসংস্কৃতির প্রভাব থেকে সমাজকে মুক্ত রাখতে সুস্থ সংস্কৃতি চর্চা একটি কার্যকর হাতিয়ার। এ লক্ষ্যে নৌকাবাজ সহ দেশীয় খেলাধুলা ও লোক ঐতিহ্যকে আরও জনপ্রিয় ও বিস্তৃত করতে সংস্কৃতি মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি। শিল্পোন্নত দেশগুলোর জোট G7 চলমান জ্বালানি সংকট মোকাবেলায় আগামী 4 মাসে 10 কোটি ব্যারেল অপরিশোধিত তেল ও ডিজেল ছাড়তে রাজি হয়েছে। আন্তর্জাতিক জ্বালানি সংস্থার সমন্বয় এই পরিকল্পনার অংশ হিসেবে প্রথম 20 দিনে উল্লেখযোগ্য পরিমাণে ডিজেল বাজারে ছাড়া হবে। যুক্তরাষ্ট্র ডিজেল রপ্তানিতে বিধিনিষেধের বিরুদ্ধে হুঁশিয়ারি দেওয়ার পর G7 জোটের নেতারা শুধুমাত্র সদস্য দেশগুলোর মধ্যে জ্বালানি রপ্তানি বন্ধ করা থেকে বিরত থাকতে সম্মত হয়। ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো বলেন, জ্বালানির দাম কমানোর লক্ষ্যে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড বলেন, ব্যবসা ও গৃহস্থলী কাজে জ্বালানি সংকট কাটাতে এই পদক্ষেপ সহায়ক হবে। এশিয়ান গেমসের খবর, জাপানের নিশিনের কোরোগে স্পোর্টস পার্ক স্টেডিয়ামে এশিয়ান গেমস পুরুষ টি-20 ক্রিকেটের ফাইনালে স্বর্ণপদকের জন্য ভারত পাকিস্তানের মোকাবেলা করছে। টসে জিতে ভারত প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় এবং শেষ খবর পাওয়া পর্যন্ত তারা 5 ওভারে 2 উইকেটে 62 রান করেছে। সবশেষে আবহাওয়া, আজ সন্ধে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তর নদীবন্দরসমূহের জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে দুপুর 12টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে ব্যান্ড সঙ্গীতের অনুষ্ঠান ড্রাম বিট। শুরুতেই রয়েছে রেনেসা ব্যান্ডের পরিবেশনায় শাহবাজ খান পিলুর গঞ্জে গান।

আসসালামু আলাইকুম। বেলা ১১টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি নার্গিস পারভিন এলিজা। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন

ব্যান্ড সঙ্গীতের অনুষ্ঠান ড্রামবিট শুনছেন। এবারে শোনাব আর্ক ব্যান্ডের পরিবেশনা হাসানের কণ্ঠে।

প্রিয় শ্রোতা শুনছেন ড্রাম বিট ব্যান্ড সঙ্গীতের অনুষ্ঠান। এবারে কাকতাড়ুয়া ব্যান্ডের পরিবেশনা মেহেদীর কণ্ঠে।

0: প্রিয় শ্রোতা, এই গানটির সঙ্গে শেষ হল ড্রাম বিট ব্যান্ড সঙ্গীতের অনুষ্ঠান।
1: বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলোহার্জ, FM 90 মেগাহার্জ, FM 102 মেগাহার্জ এবং FM 106 মেগাহার্জ। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, সত্য হচ্ছে সন্ধানী আলোর মতো, যা আমাদের পথ চলতে সাহায্য করে, আর যে এই পথকে অনুসরণ করে তার জীবন হয় সফল এবং সার্থক। তাই আসুন আমরা সবাই সত্যের পথকে অনুসরণ করি, এই আহ্বান জানিয়ে শুরু করছি আমাদের আজকের দ্বিতীয় পালার আয়োজন। অনুষ্ঠান উপস্থাপনায় রয়েছি আমরা কজনা, নকিবুন্নাহার, জেরিনা ফরোজ খান ও সালমা বেগম। প্রকৌশল দায়িত্বে রয়েছেন মোহাম্মদ শহীদুল্লাহ, মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, নাসরিন আক্তার ও মোহাম্মদ মোসাম্মদ নূর জাহান। আর অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন গোলাম সরওয়ার মির্জা। বাংলাদেশ বেতার ঢাকা, পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই শুনতে পাবেন।

0: আমরা সবাই নিরোগ সুস্থ সবল থাকতে চাই, কিন্তু রোগ জীবাণুগুলো যেন সারাক্ষণ আমাদের তাড়া করে ফেরে, ফলে বিভিন্ন সময়ে নানান রোগে আমরা আক্রান্ত হয়ে পড়ি। কিছু সতর্কতা মেনে চললে অনেক রোগ আমরা প্রতিরোধ করতে পারি, আর নিতান্তই যদি রোগাক্রান্ত হয়ে পড়ি তখন বিড়ম্বনা ও ঝুঁকি এড়াতে সঠিক সময়ে তার সুচিকিৎসা হওয়া প্রয়োজন। তবে রোগের কারণ ও লক্ষণগুলো জানা দরকার।
1: আয়োজনের শুরুতে শুনব কিডনিজনিত জটিলতার লক্ষণ ও করণীয় সম্পর্কে সাক্ষাৎকারমূলক আলোচনা। সঞ্চালনায় শাহনাজ পারভীন।
2: শ্রোতা বন্ধুরা, সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা আমাদের আজকের এই সাক্ষাৎকারমূলক আলোচনা থেকে। আজ আমরা কথা বলব কিডনিজনিত জটিলতার লক্ষণ এবং করণীয় এই বিষয়টি নিয়ে। আমাদের মাঝে আজ উপস্থিত আছেন ডাক্তার শেখ মোহাম্মদ এরশাদ, জাতীয় কিডনি রোগ ইনস্টিটিউট ইউরোলজি হাসপাতাল। তার কাছ থেকে আজ আমরা অতি গুরুত্বপূর্ণ এই বিষয়টি নিয়ে জানব। এবং আমরা সবাই জানি এবং একসাথে মানি যে কিডনি শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর মধ্যে একটি, এবং যার স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হলে শরীরের প্রায় প্রত্যেকটি জায়গায় তার লক্ষণ দেখা দেয় এবং জটিলতাও দেখা দেয়। তো কিডনি জনিত জটিলতা দিনে দিনে আমাদের মাঝে শুধুমাত্র বাংলাদেশে নয়, বিশ্বব্যাপী বিস্তার লাভ করছে, এবং এটা থেকে কিভাবে প্রতিরোধ করা যায় সেই বিষয়গুলো নিয়ে আজ আমরা কথা বলব। তো কেমন আছেন আপনি?
3: জি, ভালো আছি।
2: আপনার কাছে আমি প্রথমে যে বিষয়টি নিয়ে জানতে চাইব সেটি হচ্ছে এই যে বলা হচ্ছে কিডনি জনিত জটিলতা, তো এই কিডনি জনিত জটিলতা বা একটা কিডনি শরীরে কি ধরনের কাজ করে থাকে এবং বিশ্বব্যাপী এই জটিলতার বিস্তার বিশেষ করে বাংলাদেশের ক্ষেত্রে কেমন?
3: ধন্যবাদ আপনাকে। আসলে কিডনি, সহজ বাংলা আমরা যাকে বৃক্ক বলে থাকি, কিডনি কিংবা বৃক্ক আমাদের শরীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ, যার প্রধান কাজ হচ্ছে শরীরের রক্তের পরিশোধন করে উৎপাদিত যে বর্জ্য সেটা প্রস্রাবের মাধ্যমে শরীর থেকে বের করে দেয়া। একই সাথে কিডনি আমাদের শরীরের রক্তচাপ নিয়ন্ত্রণ করে, শরীরে রক্ত উৎপাদন করে এবং আমাদের শরীরের যে পানি এবং লবণের ভারসাম্য সেটা রক্ষা করে। তো মূলত কিডনির এছাড়া অনেক ধরনের কাজ আছে, তবে এই কাজগুলোই আমরা কিডনির প্রধান কাজ হিসেবে আমরা ধরে নেই। এবং যখন আমাদের কিডনি কোনো কারণে আক্রান্ত হয় তখন আসলে কিডনির যে স্বাভাবিক কার্যক্রম সেগুলো ব্যাহত হয় এবং তখন কিডনি জনিত নানা ধরনের উপসর্গ প্রকাশ পায়। আমরা যদি বিশ্বব্যাপী কিডনি রোগের বিস্তারটা ধরি তাহলে দেখা যাচ্ছে যে বিশ্বব্যাপী 850 মিলিয়ন কিংবা তার বেশি মানুষ কিডনি রোগে আক্রান্ত, নানাবিধ কিডনি রোগে আক্রান্ত, এবং আমাদের বিশ্বব্যাপী প্রতি 10 জন মানুষের মধ্যে একজন এই দীর্ঘমেয়াদী কিডনি রোগে আক্রান্ত, এবং যারা একটু বয়স্ক তাদের মধ্যে এর বিস্তারটা আরো বেশি। বিশেষ করে যাদের বয়স 75 কিংবা ততোধিক তাদের মধ্যে দেখা যাচ্ছে যে অর্ধেকের বেশি মানুষই কিডনি রোগে আক্রান্ত, এবং দক্ষিণ এশিয়ার দেশ বিশেষ করে বাংলাদেশে এর প্রাদুর্ভাব আরো বেশি। এবং বাংলাদেশে এক গবেষণায় দেখা গেছে যে বাংলাদেশের মোট জনসংখ্যার 17% মানুষ দীর্ঘমেয়াদী কিডনি রোগে আক্রান্ত, এবং এর নানাবিধ কারণ রয়েছে। এগুলোই আমাদের কিডনি রোগের বাংলাদেশের বিস্তার।
2: তো এই যে বলছিলেন যে আমাদের বাংলাদেশে কিডনি রোগের বিস্তারটা দিনে দিনে বেড়েই চলেছে, তো এটার প্রধান কারণ কি, মানে কি কারণে এই রোগটা হয়ে থাকে, এবং যেটা বললেন যে 70 ঊর্ধ্ব যারা তারা বেশি আক্রান্ত হচ্ছে, এটা কেন হচ্ছে?
3: কিডনি রোগের মূল কারণকে আমরা যদি বলি তাহলে ডায়াবেটিস একটা অন্যতম কারণ। আমরা জানি বিশ্বব্যাপী এবং একই সাথে বাংলাদেশে ডায়াবেটিস রোগের প্রাদুর্ভাব কিন্তু দিনে দিনে বাড়ছে। 2 নম্বর কারণ আমরা বলি উচ্চ রক্তচাপ, যেটা যদি অনিয়ন্ত্রিত থাকে তবে একটা নির্দিষ্ট সময় পর তা কিডনি আক্রান্ত হয় এবং দীর্ঘমেয়াদী কিডনি রোগের উপসর্গ দেখা যায়। আরেকটা হচ্ছে কিডনির নিজস্ব কিছু রোগ আছে যেটাকে আমরা গ্লোমেরুলোনেফ্রাইটিস বলি বা কিডনির প্রদাহ। মূলত এই 3টি রোগ 80% কিডনি রোগের কারণ। এছাড়া আরো কিছু কারণ আছে, যেমন নানাবিধ ওষুধ সেবন করা, বিশেষ করে ব্যথার ওষুধ, অপরিমিত মাত্রায় গ্যাসের ওষুধ, অ্যান্টিবায়োটিক সেবন, জন্মগত কিছু ত্রুটির থেকেও কিডনি রোগ হতে পারে। বয়স্কদের ক্ষেত্রে অনেক সময় কিডনির যে প্রস্রাবের নালী সেটা অবস্ট্রাকশন হয়ে অনেক ধরনের রোগ হতে পারে। এছাড়া আরো কিছু রোগ আছে কিডনি রোগ যেগুলোর কারণ আসলে এখন পর্যন্ত জানা যায়নি। মূলত এইরকম কিছু কারণ, এবং আরো কিছু কারণের মধ্যে যেমন মহিলাদের ক্ষেত্রে এসএলই নামক একটি রোগ আছে, সে রোগের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মহিলাদেরই এই রোগটি বেশি হয় পুরুষদের থেকে। তো মূলত এই রোগগুলোই আমাদের কিডনি রোগের মূল কারণ হিসেবে আমরা চিহ্নিত করি যখন দীর্ঘমেয়াদী কিডনি রোগ নিয়ে আমরা আলোচনা করি। এছাড়া আকস্মিক কিডনি বিকল আরেকটি রোগ আছে, যেগুলো দেখা যায় যে হঠাৎ করে কারো যদি ডায়রিয়া, প্রচন্ড পরিমাণ ভমিটিং কিংবা প্রচুর রক্তক্ষরণ হয়, তারপরে কারো যদি ইনফেকশন হয়, খুব খারাপ মাত্রায় ইনফেকশন হয়, সেখান থেকেও আকস্মিক কিডনি বিকল হতে পারে। তবে আসার কথা হচ্ছে আকস্মিক কিডনি বিকল চিকিৎসায় পুরোপুরি ভালো হয়ে যায় অনেকাংশেই, খুব অল্প মাত্রায় সেটা দেখা যায় দীর্ঘমেয়াদী কিডনি রোগে রূপান্তরিত হয়, অধিকাংশই ভালো হয়ে যায়।
2: এই ক্ষেত্রে কি খাদ্যাভ্যাস কোনো ক্ষেত্রে দায়ী?
3: খাদ্যাভ্যাস অবশ্যই দায়ী। আমাদের কিডনি রোগের যদি আমরা প্রতিরোধ করতে চাই তার একটি উপায় হচ্ছে সুষম খাদ্যাভ্যাস। আমাদের বর্তমান জীবনযাত্রার সাথে আমরা যদি খাদ্যাভ্যাসটা একটু মিলাই, সেক্ষেত্রে দেখা যায় যে আসলে আমাদের খাদ্যাভ্যাসটা মানে সুষম না এবং সেটা পরিমিতও নয়, এবং আমরা প্রচুর পরিমাণে ফাস্টফুড, জাঙ্ক ফুড এবং যেভাবে আমরা সেবন করি, অতিরিক্ত লবণ সেবন করা হয়, এবং যারা দেখা যাচ্ছে যে খাবার দাবারে নানাবিধ কেমিক্যাল মিক্সচার করা হয়, সেখান থেকেও দেখা যাচ্ছে যে অনেক সময় স্লোলি খুব ধীরে ধীরে দীর্ঘমেয়াদী কিডনি রোগে আক্রান্ত হয়, যেটা হয়তো যিনি আক্রান্ত হলেন তিনি টের পান যখন, তখন আসলে খুব বেশি কিছু করার থাকে না।
2: তো যারা কিডনি রোগে আক্রান্ত জেনেছেন, তাদের ক্ষেত্রে কি খাবারে কোনো রেস্ট্রিকশন আছে?
3: জি, আমাদের ক্ষেত্রে কিডনি রোগের, আমাদের অনেক ধরনের কিডনি রোগ আছে, বিশেষ করে যারা আকস্মিক, যাদের কিডনি বিকল হয়, তাদের ক্ষেত্রে আমরা খাবারে খুব বেশি আমরা রেস্ট্রিকশন করি না, পেশেন্ট স্বাভাবিক খাবার গ্রহণ করেন। কিন্তু দীর্ঘমেয়াদী কিডনি রোগে যারা আক্রান্ত হন, তাদের ক্ষেত্রে আমরা খাবারে বিশেষ করে প্রোটিন, আমিষ জাতীয় খাবার একটু রেস্ট্রিকশন করি। আমরা পেশেন্টদের বলি যে আপনার শরীরের মোট ওজনের 0.6-0.8 গ্রাম প্রতি কেজিতে আপনি আমিষ গ্রহণ করবেন। একই সাথে পেশেন্টের যদি শরীরে অতিরিক্ত পানি জমা না থাকে, সেক্ষেত্রে আমরা পানির পরিমাণটা, তার শরীরের পানি জমার পরিমাণের উপর ভিত্তি করে আমরা পানির পরিমাণটা ঠিক করি, এবং লবণের পরিমাণটাও আমরা রেস্ট্রিক্ট করে দিই। একই সাথে আরো কিছু খাবার আছে, যেমন বিচি জাতীয় খাবার এবং যেসব খাবারে পটাশিয়াম থাকে, বিশেষ করে টক জাতীয় খাবার, সেগুলো আমরা রোগীদের একটু লিমিট করতে বলি, মাঝে মাঝে খেতে বলি, সবসময় যাতে সেই খাবারগুলো গ্রহণ না করেন।
2: এবারে আপনার কাছে যেটা জানতে চাইবো সেটি হচ্ছে এই যে কিডনি জনিত জটিলতা, তো সেক্ষেত্রে যিনি আক্রান্ত হয়েছেন বা হচ্ছেন তার ক্ষেত্রে লক্ষণগুলো কেমন হতে পারে?
3: আসলে আমাদের শরীরে কিডনি থাকে দুটো, এ কারণে দেখা যায় একটি কিডনি যদি কোনো কারণে কারো নষ্ট হয়ে যায়, আমাদের শরীরে স্বাভাবিকভাবে কোনো উপসর্গ প্রকাশ পায় না। আমাদের কিডনির 50% ফাংশন যখন নষ্ট হয়, তখন আসলে কিডনির, আমরা যেটা সিরাম ক্রিয়েটিনিন দিয়ে আমাদের কিডনির যে অবস্থান সম্পর্কে ধারণা নেই, সেটা তখন বাড়া শুরু হয়, এবং অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে কিডনির যখন 90% ফাংশন নষ্ট হয়, তখনই মানুষের কিছু উপসর্গ দেখা দেয়, এবং সেই উপসর্গগুলো আসলে খুব নন স্পেসিফিক। যেমন অনেকের ক্ষেত্রে দেখা যায় যে খুব ঘন ঘন রাতে প্রস্রাব হয়, কারো একটু ক্ষুধামন্দা হয়, একটু বমিভাব হয়, কিংবা অনেকের বমি হয়, এইসব উপসর্গ দেখা যাচ্ছে যে আমাদের অধিকাংশ মানুষরা গ্রামে গঞ্জে কিংবা শহরে ফার্মাসি থেকে গ্যাসের ওষুধ, বমির ওষুধ কিনে খায়। এবং কিডনি রোগ যখন অনেকাংশেই খারাপের দিকে যায়, তখন দেখা যাচ্ছে শরীরে আস্তে আস্তে পানি জমা শুরু হয়, পেশেন্টের তীব্র ক্ষুধামন্দা দেখা যায়, প্রচন্ড পরিমাণে বমি, উচ্চ রক্তচাপ, শরীরে পানি জমে, এবং অনেকের ক্ষেত্রে খিঁচুনি হয় এবং অজ্ঞানও হয়ে যেতে পারে যখন কিডনি রোগের এই মাত্রাটা অনেক বেশি শরীরে তৈরি হয়ে যায় তখন।
2: এই যে কিডনি রোগ, তার মধ্যে তো অন্যতম একটি আছে যে আমরা কিডনিতে পাথর যেটা বলছি, তো সেটার ক্ষেত্রেও কি এই লক্ষণগুলো আসবে?
3: না, কিডনিতে পাথরের ব্যাপারে আসলে কিডনিতে স্বাভাবিকভাবে দেখা যায় আমাদের একটি কিডনি, অনেক ক্ষেত্রে দুটো কিডনিতে পাথর হয়, এবং পাথর যাদের হয়, বিশেষ করে অনেকের মূত্রথলিতে কিংবা মূত্র নালীতে কিংবা কিডনিতে, পাথরের রোগীদের ক্ষেত্রে দেখা যায় যে কিডনির অনেক সময় প্রস্রাব দিয়ে রক্ত যায়, প্রস্রাবে জ্বালা পোড়া হয় কিংবা প্রস্রাবে ইনফেকশন হয়, এবং তীব্র পেটে ব্যথা হয়। তো পেশেন্ট খুব দ্রুতই ডাক্তারের শরণাপন্ন হন, এবং আমরা প্রস্রাব পরীক্ষা, পেটের এক্সরে এবং আল্ট্রাসাউন্ড করে আমরা এটা খুব দ্রুত শনাক্ত করতে পারি, এবং দ্রুত চিকিৎসা করলে এই পাথর থেকে আসলে দীর্ঘমেয়াদী কিডনি রোগের খুব বেশি সম্ভাবনা থাকে না। তবে যদি এটা চিকিৎসা সঠিক সময়ে না করা হয়, তখন দেখা যায় যে এই পাথর থেকেও নানাবিধ জটিলতা তৈরি হয়।
2: আচ্ছা, আপনার কাছে এবারে সবশেষে যে প্রশ্নটি আমি রাখতে চাই সেটি হলো এই যে কিডনি জনিত জটিলতা, লক্ষণ বা করণীয় এই বিষয়টি নিয়ে আমরা কথা বলছিলাম, তো সেক্ষেত্রে কিডনির এই যে সমস্যাগুলো, এটা থেকে প্রতিকার আমরা কিভাবে পেতে পারি?
3: কিডনি রোগের প্রতিরোধের জন্য আমাদের 8টা গোল্ডেন রুলস আছে, আমরা বলি 8 golden rules ফর কিডনি হেলথ। তার মধ্যে প্রথম রুলস হচ্ছে সুষম মাত্রা এবং পরিমিত মাত্রায় খাদ্য গ্রহণ। 2 নম্বরে যদি আমরা বলি এক্সারসাইজ এবং কায়িক পরিশ্রম করা। 3 নম্বর হচ্ছে পেশেন্ট অবশ্যই পরিমিত মাত্রায় পানি পান করবেন, স্বাভাবিক সুস্থ স্বাভাবিক একজন মানুষ 2.5-3 কেজি পানি পান করবেন। কেউ যদি ধূমপায়ী হন তিনি ধূমপান পরিহার করবেন। কারো যদি উচ্চ রক্তচাপ থাকে সেটাকে তিনি নিয়ন্ত্রণ করবেন চিকিৎসা করে। ডায়াবেটিস থাকলে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করবেন। 7 নম্বর হচ্ছে চিকিৎসকের পরামর্শ ব্যতীত দোকান থেকে কিংবা ফার্মাসি থেকে ব্যথার ওষুধ, গ্যাসের ওষুধ, অপ্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক সেগুলো তিনি খাবেন না। এবং 8 নম্বর পয়েন্টটি হচ্ছে যাদের ডায়াবেটিস, প্রেশার কিংবা স্থূলতা রয়েছে, অবেসিটি, তারা নির্দিষ্ট সময় পরপর কিডনি রোগের পরীক্ষা করে দেখবেন যে তার এই রোগের কারণে কিডনি রোগের কোনো সমস্যা হচ্ছে কিনা। এটা যদি আমরা নিয়মিত করতে পারি তাহলে আসলে কিডনি রোগ অনেকাংশে প্রতিরোধ করা সম্ভব।
2: ধন্যবাদ ডাক্তার শেখ মোহাম্মদ এরশাদ, আমরা আপনার কাছ থেকে শুনছিলাম অনেক চমৎকারভাবে এবং বিশদভাবে জানলাম এই যে কিডনি জনিত জটিলতার লক্ষণ এবং সেক্ষেত্রে কি করণীয় সেটা সম্পর্কে। আমাদের জীবনে অসুস্থতা আসবে, তাকে জয় করে চলাই হচ্ছে জীবন, তো সেক্ষেত্রে অবশ্যই স্বাস্থ্যবিধি সঠিকভাবে মানতে হবে এবং শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গ অঙ্গগুলো রয়েছে সেগুলো যেন সুষ্ঠুভাবে সুন্দরভাবে কাজ করতে পারে তার জন্য কিন্তু আপনাকে নিয়মতান্ত্রিক হতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এমনটাই প্রত্যাশা।
0: সীমিত আয়ের বড় পরিবারে যেখানে খাদ্য, বস্ত্র, বাসস্থানের মতো অতি জরুরি প্রয়োজন মেটাতেই হিমশিম অবস্থা, সেখানে স্বাস্থ্য রক্ষার মতো প্রয়োজনীয় বিষয়টিও অনেক সময় উপেক্ষিত থেকে যায়। তাই অনায়াসে সংসারের চাহিদাগুলো পূরণে পরিবারের পরিধি ছোট রাখা তথা পরিকল্পিত উপায়ে জনসংখ্যা নিয়ন্ত্রণের প্রসঙ্গ এসেই পড়ে। শ্রোতা বন্ধুরা, এবার জনসংখ্যা বিষয়ক গানের সুরেলা পরশ নেব।

0: প্রিয় শ্রোতা, আপনারা কান পেতে আছেন স্বাস্থ্যই সুখের মূল অনুষ্ঠানে। প্রচারিত হচ্ছে জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল বাংলাদেশ বেতার ঢাকা থেকে। বন্ধুরা, এবারে দৃষ্টি ফেরাব ভিন্ন প্রসঙ্গে।
1: তথ্য জ্ঞানের ভাণ্ডারকে বিস্তৃত করে, সময়ের সাথে তাল মিলিয়ে যে যত তথ্য সমৃদ্ধ সে তত আধুনিক জ্ঞান সম্পন্ন। তথ্যের যথাযথ ব্যবহার আমাদের জীবনযাপনকে যেমন সাবলীল মসৃণ করে, অন্যদিকে প্রয়োজনীয় তথ্যের অভাবে অনেক ক্ষেত্রে বিড়ম্বনা ও ভোগান্তিরও শিকার হতে হয়।
0: আমাদের ব্যবহারিক জীবনকে সহজ, নিরাপদ, সুন্দর করে তুলতে তথ্য জানার প্রয়োজনীয়তার পাশাপাশি তা অন্যকে জানানোর দায়িত্ব রয়েছে। বিশেষ করে আইন বিষয়ক তথ্য সবার ন্যায্য অধিকার সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
1: প্রিয় শ্রোতা, অনুষ্ঠানের এ পর্যায়ে আইনি তথ্য বিষয়ক জানবো জানাবো পর্বে আমরা এখন শিশু দিবা যত্ন কেন্দ্র আইন 2021 প্রণয়নের প্রেক্ষাপট এ বিষয়টিকে ঘিরে বেশ দরকারি কিছু কথাবার্তা শুনব অ্যাডভোকেট খালেদা সুলতানা নূর ও অ্যাডভোকেট আজহারুল ইসলাম রনির কাছ থেকে।
2: সুপ্রিয় বন্ধুরা, আশা করি ভালো আছেন সকলে। আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি জানবো জানাবো আইনি তথ্য বিষয়ক অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আমরা বিভিন্ন ধরনের জনগুরুত্বপূর্ণ আইন নিয়ে আলোচনা করে থাকি, যে আইনগুলো আমাদের প্রয়োজন, আইন মানা প্রয়োজন, এবং আইন মানব নিজেদের স্বার্থে, অপরের স্বার্থে, সমাজের স্বার্থে, রাষ্ট্রীয় স্বার্থে। আজকে এমন একটি আইন নিয়ে আমরা আলোচনা করব যেটি অত্যন্ত জনগুরুত্বপূর্ণ একটি আইন। আজকে যে আইনটি নির্ধারণ করা হয়েছে সেটি হচ্ছে শিশু দিবা যত্ন কেন্দ্র আইন 2021 প্রণয়নের প্রেক্ষাপট। আর এই গুরুত্বপূর্ণ আইন নিয়ে আলোচনার জন্য আজ স্টুডিওতে উপস্থিত আছি বাংলাদেশ সুপ্রিম কোর্টের আমরা দুই আইনজীবী খালেদা সুলতানা নূর এবং আমি আজহারুল ইসলাম রনি। আমি সরাসরি চলে যাচ্ছি আমাদের বিজ্ঞ অ্যাডভোকেটের কাছে। কেমন আছেন আপা আপনি?
3: আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন?
2: আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনার কাছে আমি প্রথমে জানতে চাইব, এই যে শিশু দিবা যত্ন কেন্দ্র আইন 2021, এটা কোন প্রেক্ষাপটে প্রণয়ন করা হয়েছে এই বিষয়টি আপনার কাছে জানতে চাই।
3: আপনাকে অনেক ধন্যবাদ। আমরা তো অনেক বিষয় নিয়ে আলোচনা করেছি, অনেক আইন নিয়ে আলোচনা করেছি, আজকের আইনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি একটু ব্যাখ্যা করতে চাচ্ছি। যে দেখেন, আমাদের আইনটা হলো শিশু দিবা যত্ন কেন্দ্র আইন 2021, তার মানে আমাদের শিশু কিন্তু আমাদের ভবিষ্যৎ, আমাদের নতুন প্রজন্ম। আমরা চলে যাব, তারা আমাদের স্থান স্থলভিত করবে, তারা সেখানে,
2: হ্যাঁ বলা হয় যে শিশুরাই জাতির ভবিষ্যৎ,
3: ভবিষ্যৎ মেরুদণ্ড যেটাই বলি না কেন। এই জন্য গুরুত্বপূর্ণ বলছি। এবং সবার আগে আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাতে চাই, কারণ আমি আইনজীবীর আগে আমি একজন মা। আমার চাকরি ক্ষেত্রে বা আমার সন্তানকে লালন পালনের জন্য যেই প্রবলেমগুলোকে ফেস করেছি, এবং যতই আমরা উন্নতির দিকে যাই না কেন, পিতা মাতার অবস্থান বা পিতা মাতার জায়গা, পিতা মাতার দায়িত্ব, সন্তানের প্রতি ভালোবাসা, সন্তান, আমার সন্তানের জন্য আমি লেখাপড়া করাচ্ছি, তাকে ভবিষ্যৎ দিকে নিয়ে যাচ্ছি, কিন্তু ভুললে চলবে না যে এই সন্তানই কিন্তু আমাদের নাগরিক, আমাদের রাষ্ট্রেরও ভবিষ্যৎ নাগরিক তারা। সো এখানে আমরা শুধু পিতা মাতার দায়িত্ব পালন করছিলাম, এই আইনের মাধ্যমে এখন রাষ্ট্র কিন্তু আমাদের এই দায়িত্বটা একটা অর্ধেকটা বেশি দায়িত্ব নিয়ে নিলেন। এখন যেটা শিশু দিবা যত্ন কেন্দ্র আইন 2021, তার প্রণয়নের প্রেক্ষাপটে যদি এভাবে আসি, যে দেখেন আমরা নারীদেরকে সম অধিকার, সম আইন, সম কর্মক্ষেত্র সবকিছু নিয়ে আমরা কিন্তু অনেক কাজ করেছি আমরা, এবং এগিয়েও এসেছি অনেকটুকু। এখন কিছু কিছু জায়গায় অন্তরায় ছিল, যেগুলো আমাদেরকে একজন নারীকে বা একজন মাকে অথবা একজন পিতাকে 100% কাজ করার মানসিক শক্তি দেওয়ার ক্ষেত্রে একটা অন্তরাল ছিল, একটা অন্তরায় ছিল, সেটা হলো একজন শিশু। কারণ সরকারি আধা সাহায্য সাথে যেটাই আমি বলি না কেন, যে কোনো প্রতিষ্ঠানেই পিতা মাতারা যারাই চাকরি করেন না কেন, যখন একটা সন্তান অসুস্থ হয় সেই ক্ষেত্রে কিন্তু বাবা মা দুজনে কিন্তু অনেক ওয়ারিড হয়ে যায়, এবং মানসিকভাবে যখন অনেক চিন্তা ভাবনা তারা ব্যস্ত থাকেন বা দুশ্চিন্তাগ্রস্ত থাকেন, তারা কিন্তু সম্পূর্ণ মানসিক শক্তিটা দিয়ে কাজ করতে পারে না, তাদের প্রোডাক্টিভিটি কমে যায়, অর্ধেক হয়ে যায়। এবং একটা মায়ের ক্ষেত্রে কি হয়, যে একটা শিশুকে কোথায় রেখে যাবে, একটা শিশু সে কথা বলতে পারে না, নিজে চলতে পারে না, নিজে খেতে পারে না, নিজে নিরাপত্তা দেখতে পারে না, ভবিষ্যৎ তার পরের কথা। তো এইসব জিনিসগুলোকে যদি একটা ব্যবস্থা করতে পারে একজন মা, সেই ক্ষেত্রে কিন্তু উনি নিশ্চিন্তে 100% শক্তি দিয়ে, মানসিক বিকাশ দিয়ে কাজ করতে পারে,
2: তার কর্মক্ষেত্রে সে কাজটা করতে পারে।
3: হ্যাঁ, এখন আর যদি আমি আইনের ভাষায় যদি ভেবে বলি, যে শিশুদের দিবাকালীন যে সময়টা, এটার জন্য যে পরিচর্যা, নিরাপত্তার বিষয়টা আছে, এই তারপরে আছে হলো যে পুষ্টি, এই প্রত্যেকটা জিনিসের প্রতি লক্ষ্য রেখে সরকারি চাকরিজীবী, স্বায়ত্তশাসিত চাকরিজীবী, বেসরকারি চাকরিজীবী, ওনাদের শিশুদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য যে আইনটা করা হচ্ছে, এটাই হলো শিশু দিবাযত্ন কেন্দ্র আইন 2021, এবং এটাই হলো প্রেক্ষাপট। আমি এটা আইনের ভাষায় বলতে চাই যে সরকার বলছেন যে যেহেতু সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি কর্মরত ব্যক্তিদেরকে দিনে একটা বেশিরভাগ সময় কিন্তু কি করতে হয়, বাসার বাইরে থাকতে হয়
2: এবং সে হচ্ছে তার অফিসের কর্মক্ষেত্রে,
3: নিজ বাসগৃহের বাইরে অবস্থান করতে হয় এবং তার শিশুর জন্য কিন্তু মান সম্পন্ন, উপযুক্ত স্থানে নিরাপদ এবং প্রাতিষ্ঠানিক পরিচর্যার জন্য কিন্তু আমাদের একটা কেন্দ্র দরকার, যেখানে নাকি একটা জবাবদিহিতা থাকবে। এই সব দিকের উপর লক্ষ্য রেখে কিন্তু আমাদের এই আইনটা প্রণীত হয়েছে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আইন, এবং এই এই আইনটা আমাদের উন্নতির পথে একটা একটা ধাপ আমরা এগিয়ে গেলাম।
2: আচ্ছা, এই যে আপনি বললেন বিশেষ করে একটা দিনের একটা বেশিরভাগ সময় যখন কোন পিতা মাতা কর্মক্ষেত্রে থাকেন, তখন তার যে সন্তান, সেই শিশু সন্তানকে পরিচর্যার জন্য বা নিরাপদ অবস্থানে রাখার জন্য এই শিশু দিবাযত্ন কেন্দ্র আইন 2021 প্রণয়ন করা হয়েছে। এই আইনে অভিভাবক একটা শব্দ রয়েছে, আমি আপনার কাছে জানতে চাই এই আইনে অভিভাবক বলতে কাকে বোঝানো হচ্ছে?
3: যে আমরা কিন্তু অনেক আইনে দেখেছি যে এখানে অভিভাবক বলা হয়েছে, আর অনেক ক্ষেত্রে আমরা দেখি শুধুমাত্র পিতা মাতার কথা বলা থাকে। তো এখানে একটু ব্যাখ্যা করেছে খুব সুন্দর করে যে পিতা এবং মাতা তো আছেনই, অভিভাবক তো আছেনই, তারপরেও আমরা জানি যে অনেক সময় বাবা মা মারা যান, অনেক সময় দাদা দাদি ওনাদেরকে লালন পালন করেন, নানা নানি লালন পালন করেন, এই তখন এখানে বলা হচ্ছে যদি কোর্ট কর্তৃক যদি কোনো অভিভাবক যদি সন্তানের ভালোর জন্য যদি নিয়োগ করা হয়, উনিও এই আইনের অধীনে অভিভাবক হবেন।
2: আচ্ছা, আর এই যে শিশু দিবাযত্ন কেন্দ্র বলা হচ্ছে, এই শিশু দিবাযত্ন কেন্দ্রের কোনো আলাদা সংজ্ঞা দেওয়া হয়েছে আইনে?
3: সংজ্ঞা দেওয়া হয়েছে মানে হলো যে বলা হয়েছে যে একটা নির্দিষ্ট একটা পরিসরে জায়গা থাকতে হবে, তারপরে ট্রেনিং প্রাপ্ত ওখানে আমাদের সাহায্যকারী থাকতে হবে।
2: আচ্ছা,
3: বাচ্চা যখন সকাল থেকে কিন্তু থাকছে, তাহলে নাস্তা খাওয়া থাকছে, বাচ্চার যেহেতু ছোট বাচ্চা, 4 মাস থেকে 6 বছর পর্যন্ত যেহেতু ওখানে থাকছে, শিশু বলতে ওখানে এটা বলা হয়েছে।
2: এটা আমি আপনার কাছে জানতে চাইছিলাম যে কত বছর বয়স থেকে কত বছর বয়স পর্যন্ত এই শিশু দিবাযত্ন কেন্দ্রে রাখতে পারবে।
3: খুব সুন্দর একটা কথা, সেটা হলো যে বাচ্চার বয়স 4 মাস থেকে 6 বছর পর্যন্ত হলে এই আইনের অধীনে শিশু বলা হয়েছে। সুতরাং একটা বাচ্চা যখন দিবাকেন্দ্রে যখন ঢুকবে, তখন তার সকালবেলা নাস্তা, তারপরে হলো তার কিছুক্ষণ খেলাধুলা করা, তারপরে হলো তার প্রি স্কুলিং এর কিছু বিষয় আছে, যেমন কিছু কিছু ম্যানার্স ওখান থেকে শিখাবে। অনেকগুলো বাচ্চা যেহেতু একসাথে থাকতেছে, তাহলে সেখানে ম্যানার্স শিখার একটা বিষয় আছে, কিভাবে বন্ধুত্ব করবে, কিভাবে বাচ্চারা একজনের সাথে একজনের সাথে শেয়ার করবে, কিভাবে একই সাথে ওরা একজনকে অপরকে দেখে শিখবে, ঘুমের সময় ঘুম, খাওয়ার সময় খাওয়া, এই যে ধারাবাহিকভাবে কাজগুলো করার জন্য উপযুক্ত কিন্তু এখানে ট্রেনিং প্রাপ্ত আমাদের কর্মী দরকার, এবং এইগুলিকে নিশ্চিত করার জন্য কিন্তু আইনটা প্রণীত হয়েছে।
2: এতে করে মানে শিশুর মানসিক বিকাশটাও সম্ভব হবে।
3: মানসিক বিকাশ যেমন হচ্ছে, একইভাবে মা বাবারা নিশ্চিন্তে থেকে ওনারা 100% শক্তি দিয়ে কাজ করতে পারছে।
2: আপনার কাছে আমি আরেকটা বিষয় জানতে চাইবো, সেটি হচ্ছে যে কেউ কি ইচ্ছে করলে এই শিশু দিবাযত্ন কেন্দ্র চালু করতে পারবে, করতে চাইলে পদ্ধতিটা কি?
3: আগে যেটা ছিল হলো যে যেহেতু আমাদের কোনো আইন ছিল না, সুতরাং কি হতো, একটা নাম দিয়ে একটা ব্যানার করে ওখানটা দেখা যেত যে একটা দিবাকেন্দ্র চালু করে দিল। আর এখন এই আইনটা আমাদের প্রণীত হয়েছে হলো 1 সেপ্টেম্বর 2021 এটা প্রণীত হয়েছে। তো এখানে নতুন করে যারা করবে তারা এই আইনের অধীনে নিবন্ধন করতে পারবে। নিবন্ধন করার জন্য একটা আবেদন পত্র আছে, সেই আবেদনের মাধ্যমে নিবন্ধন তারা পাবে, এবং এখানে নির্দিষ্ট ফি আছে, এবং একবার নিবন্ধন করার পর 3 বছর পর্যন্ত চালানো যাবে সেটা, আর তারপরে হলো যেটা 3 বছর পর রিনিউ করতে হবে। এখন আসছি যারা আগে ছিল তাদের কি হবে, যারা আগে ছিলেন তাদেরকে একটা সময় দেওয়া হয়েছে 3 মাস, এই 3 মাসের মধ্যে ওনাদেরকে নিবন্ধন করে অ্যাপ্লিকেশন করে এই একই আওতায় চলে আসতে হবে, আইনের অধীনে চলে আসতে হবে।
2: আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, আজকে আপনি আমাদের স্টুডিওতে সময় দিয়েছেন, এবং এই যে জনগুরুত্বপূর্ণ একটি আইন শিশু দিবাযত্ন কেন্দ্র আইন 2021, এই প্রসঙ্গে আপনি অনেক কথা বললেন, যে কথাগুলো আমাদের প্রত্যেকেরই জানা দরকার, বিশেষ করে একটি শিশুকে শারীরিকভাবে এবং মানসিকভাবে তার পরিচর্যা দরকার, এবং তাকে সেইভাবে সন্তানকে সুন্দরভাবে বেড়ে ওঠার সুযোগ দেওয়া দরকার। আর বিশেষ করে আমাদের কর্মজীবী যে সমস্ত বাবা মা রয়েছেন, তারা কর্মক্ষেত্রে যখন থাকেন তখন শিশুদেরকে নিয়ে তারা অনেক চিন্তিত থাকেন, এইটাকে দূর করার জন্য বা তার সন্তানের সুন্দর মঙ্গলার্থে এই যে ব্যবস্থা, এটা হচ্ছে খুব যুগোপযোগী একটা ব্যবস্থা। আপু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। সুপ্রিয় বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, আমাদের জানাবো আইনি তথ্য বিষয়ক অনুষ্ঠানের আগামী পর্বে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের মতো। সবার জন্য শুভকামনা।
1: শ্রোতা বন্ধুরা, বাড়ির ভেতরে

0: যে দাদা,
1: তোর কি আর কোন কাম নাই রে?
0: মেলা কাম দাদা।
1: কামে তো যাস না, হার দিন দেহি বউ এর আসরে নিচে ফরে
0: নিচে কই?
1: আবার কথা
0: না, হের শরীর
1: শরীর ভালো থাকবো কেমনে? একটার পর একটা হোয়াইটে থাকলে
0: আমি তো কিছুই
1: জানোস না। কোলের দার বয়স তো মাত্র ছয় মাস, কিছু বুঝি না ভাবছ
0: না? মানে ওই স্বাস্থ্য আফায়
2: বজল ভাই,
0: এই যে আমি কিছু কই নাই দাদা, স্বাস্থ্য আফায় নিজেই আইছি।
1: আসেন আসেন।
2: হ্যাঁ আইছি তো। জরি কই?
0: ওই তো জরি, জরিমণি এইদিকে একটু আসো তো সোনা।
1: বেলা যা জরিমণি, আসো তো সোনা। এই ফ্যামিলিতে এইরকম বেলা যা পড়া জন্মাইলো কেমনে বুঝি না?
2: ও হোনার উড়ে বইতা কোনো লাভ নাই, যা হনের হইয়া গেছে।
0: হ্যাঁ হইয়া গেছে,
2: হইয়া গেছে বললে তো আর হবে না। আপনারে বলছিলাম দুধ সইয়া খান পদ্ধতি নেন, শুনলেন না তো কথা?
0: আই দিলুম
1: সাগর কোন হানের আইস পদ্ধতি নিলে কি কাম হইব?
2: হয় ঠিকই তো।
3: আফা গো, আমি তারে বারবার কইছিলাম যে ব্যবস্থা এখন লও, শুনে না কারো কথা।
2: আপনি জানেন না বজলা ভাই, শেষ সন্তানের জন্ম আর পরের বার গর্ভধারণের মাঝখানে কমপক্ষে দুই বছরের যদি ব্যবধান না থাকে, তাহলে বাচ্চা ও মা দুইজনেরই স্বাস্থ্যের ঝুঁকি থাকে, এই মরণেরও ভয় থাকে। তাছাড়া নতুন সন্তান আসনের পর মা তো আগে সন্তানের বুকে দু সারাইয়া দিতে বাধ্য হয়, তুমি জানো না জরি?
3: আমার জানি আর কি হইব, সব তো হ্যাঁ জানে।
2: তুমি যাই না কি হইব মানে? এখন দুই ডারে সামাল দিতে তোমার কত কষ্ট হইব একবার ভাইব্বা দেখো।
4: সুপ্রিয় শ্রোতা, এবার বিদায়ী কথাগুলো বলি। আমিনুল ইসলাম মঞ্জুর গ্রন্থনায় আজকের অনুষ্ঠান উপস্থাপনায় ছিলাম ফাহমিদা খান,
5: আমিনুল ইসলাম মঞ্জু,
4: সম্পাদনায় মোহাম্মদ নুরুল আমিন। স্বাস্থ্যই সুখের মূল অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন শাহিদা মঞ্জুরি।
6: স্বাস্থ্যই সুখের মূল অনুষ্ঠানটি শেষ হল। পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য

আসসালামু আলাইকুম। দুপুর ১২টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছে রওশন কবির। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকার বাংলাদেশকে একটি শক্তিশালী উৎপাদন ও বিনিয়োগের কেন্দ্র হিসেবে গড়ে তুলতে কাজ করছে। তিনি আজ রাজধানীর একটি হোটেলে তিন দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬ উদ্বোধন উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, উৎপাদন, সেবা, রপ্তানি সহ সকল খাতে সরকার ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি করতে চায়। তারেক রহমান বলেন, সরকারের দীর্ঘমেয়াদী নীতিমালার ধারাবাহিকতা বিনিয়োগকারীদের জন্য নীতিগত নিশ্চয়তা প্রদান করবে। তিনি বলেন, জাতীয় স্বার্থ সার্বভৌমত্ব রক্ষা করে আঞ্চলিক ও বৈশ্বিক অংশীদারদের সঙ্গে ইতিবাচকভাবে কাজ করতে চায় বাংলাদেশ। সম্মেলনে ১০০টিরও বেশি দেশের ২ শতাধিক আলোচক, ৩ শতাধিক ডেলিগেট ও ১০০০এর বেশি অংশগ্রহণকারী

0: যোগ দিচ্ছেন। সম্মেলনে ভূ রাজনীতি, নিরাপত্তা, আস্থা, জলবায়ু পরিবর্তন, আধ্যাত্মিকতা ও মানবিকতার মতো বিষয় গুরুত্ব পাবে। দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ বেসরকারি আন্তর্জাতিক ভূ রাজনৈতিক সম্মেলন হিসেবে এটি ইতোমধ্যে আঞ্চলিক কূটনীতির একটি গুরুত্বপূর্ণ মঞ্চে পরিণত হয়েছে। ডিজিটাল ব্যবস্থার আওতায় আনা হচ্ছে দেশের বিবাহ ও তালাক নিবন্ধন ব্যবস্থা। এর মাধ্যমে তথ্য গোপন করে একাধিক বিয়ে করা এবং বাল্য বিবাহ দেয়া রোধ করা সম্ভব হবে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি আজ রাজধানীর নিকেতনে ব্র্যাক লার্নিং সেন্টারে নিকাহ রেজিস্ট্রারদের জন্য অনলাইনে বিবাহ ও তালাক নিবন্ধনের সফটওয়্যারের ব্যবহারবিধি শীর্ষক 10-দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচিতে একথা জানান। আইনমন্ত্রী বলেন, একই সঙ্গে বিবাহ নিবন্ধনের এই অনলাইন তথ্য পর্যায়ক্রমে জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন ও পাসপোর্টের কেন্দ্রীয় সার্ভারের সঙ্গে যুক্ত করা হবে। শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, উৎপাদনশীলতা বাড়াতে উদ্ভাবনী চিন্তা, মেধা ও নতুন ধারণার বিকাশ ঘটাতে হবে। এটি একটি চলমান প্রক্রিয়া, এর কোন চূড়ান্ত সীমা নেই। তিনি গতকাল রাজধানীর মিরপুরে বিসিআইসি কলেজে জাতীয় উৎপাদনশীলতা দিবস 2026 উপলক্ষে আয়োজিত উদ্ভাবনী প্রদর্শনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। মন্ত্রী বলেন, তরুণদের উদ্ভাবনী ধারণাকে বাস্তবে রূপ দিতে সরকার সহযোগিতা করতে চায়। তিনি এ সময় বিসিআইসি কলেজকে আধুনিক ও আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তরে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। পরে মন্ত্রী উদ্ভাবনী মেলায় বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এর আগে তিনি মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে ইউরেনিয়াম লরিবহর। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের জন্য আনা এই জ্বালানি বহনকারী বহর সকাল 7:15 বিমানবন্দর থেকে সড়কপথে প্রকল্প এলাকায় যাত্রা শুরু করে। বহরটির সর্বোচ্চ সুরক্ষা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে নিয়োজিত রয়েছেন স্পেশাল রেসপন্স ব্যাটেলিয়ন এসআরবি, পুলিশ এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা। এর আগে শুক্রবার রাত 11:30 পারমাণবিক জ্বালানিবাহী উড়োজাহাজটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। শিল্পোন্নত দেশগুলোর জোট G7 চলমান জ্বালানি সংকট মোকাবেলায় আগামী 4 মাসে 10 কোটি ব্যারেল অপরিশোধিত তেল ও ডিজেল ছাড়তে রাজি হয়েছে। আন্তর্জাতিক জ্বালানি সংস্থার সমন্বয়ে এই পরিকল্পনার অংশ হিসেবে প্রথম 20 দিনে উল্লেখযোগ্য পরিমাণে ডিজেল বাজারে ছাড়া হবে। যুক্তরাষ্ট্র ডিজেল রপ্তানিতে বিধিনিষেধের বিরুদ্ধে হুঁশিয়ারি দেওয়ার পর G7 জোটের নেতারা শুধুমাত্র সদস্য দেশগুলোর মধ্যে জ্বালানি রপ্তানি বন্ধ করা থেকে বিরত থাকতে সম্মত হয়। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেন, জ্বালানির দাম কমানোর লক্ষ্যে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড বলেন, ব্যবসা ও গৃহস্থালী কাজে জ্বালানি সংকট কাটাতে এই পদক্ষেপ সহায়ক হবে। এশিয়ান গেমসের খবর। জাপানের নিশিনের কোরোগি স্পোর্টস পার্ক স্টেডিয়ামে এশিয়ান গেমস পুরুষ টি-20 ক্রিকেটের ফাইনালে স্বর্ণপদকের জন্য ভারত পাকিস্তানের মোকাবেলা করছে। টসে জিতে ভারত প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় এবং শেষ খবর পাওয়া পর্যন্ত তারা 18 ওভারে 5 উইকেটে 172 রান করেছে। এর আগে বাংলাদেশকে 63 রানে হারিয়ে ব্রোঞ্জ পদক জিতে নেয় শ্রীলঙ্কা। হকি। জাপানের গিফুতে অনুষ্ঠিত এশিয়ান গেমস পুরুষ হকির স্থান নির্ধারণী ম্যাচে আজ থাইল্যান্ডকে 3-0 পরাজিত করে বাংলাদেশ সপ্তম স্থান লাভ করেছে। এই জয়ের মধ্য দিয়ে এশিয়ান গেমস হকিতে বাংলাদেশের প্রতিযোগিতা শেষ হয়। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে 6:00 পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলে আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা 1:00 ইংরেজিতে।
1: বাংলাদেশ বেতার। আজ সন্ধ্যে 6:00 পর্যন্ত সারা দেশের আবহাওয়ার পূর্বাভাসে আজ জানিয়ে দিচ্ছি, সন্ধ্যে 6:00 পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন রকম সংকেত দেখাতে হবে না। এদিকে ঢাকা ও আশেপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে আকাশ আংশিক মেঘলা সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
2: এই অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
3: এডিস মশা ডেঙ্গু ঝড়ের একমাত্র বাহক। কেবলমাত্র এডিস মশা দমনের মাধ্যমে ডেঙ্গু ঝড় প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা যায়। আসুন এই বিষয়ে আমরা সচেতন হই, অন্যকেও সচেতন করি।

0: নিশার অপরনাম মরণ, মাদকদ্রব্য পরিহার করুন, মৃত্যুকে দূরে রাখুন, জীবন ধ্বংসকারী মাদকদ্রব্যের বিরুদ্ধে দুর্বার প্রতিরোধ গড়ে তুলুন। মাদকদ্রব্যের অপব্যবহারের ফলে সমাজের অপরাধ প্রবণতা বৃদ্ধি পায়। আসুন সম্মিলিতভাবে মাদক অপরাধীদের সমাজ থেকে উৎখাত করি। নিজেকে, অপরকে এবং আপনার সন্তানকে মাদকদ্রব্য থেকে দূরে রাখুন। নিজে বাঁচুন, অন্যকেও বাঁচতে সহায়তা করুন। আমাদের সমাজ জীবনে ছোট বড় নানা প্রকার অপরাধ মাদকাসক্তির কারণে সংঘটিত হচ্ছে। সামাজিকভাবে এর প্রতিরোধ এগিয়ে আসুন। প্রচারে বাংলাদেশ বেতার, ঢাকা। তথ্য সম্প্রচার মন্ত্রণালয়।
1: চালকবন্ধু, আপনাকেই বলছি, অস্বাভাবিক দ্রুত গতিতে কখনোই গাড়ি চালাবেন না। মহাসড়কের সর্বোচ্চ গতিসীমা নির্দেশক ট্রাফিক সাইনের নির্দেশ মেনে চলুন। ঘুম ঘুম ভাব হলে গাড়ি চালানো থেকে আপনি বিরত থাকুন। গাড়ি বের করার পূর্বে গাড়ির ব্রেক, স্টিয়ারিং, হর্ন সবকিছু ঠিকঠাকভাবে কাজ করছে কিনা দেখে নিন। ওভারটেকিং নিষিদ্ধ এলাকায় রাস্তার বাঁকে, সরু ব্রিজে ওভারটেকিং করবেন না। বৈধ ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালানো সম্পূর্ণ নিষিদ্ধ। এ থেকে বিরত থাকুন। প্রচারে বাংলাদেশ বেতার, ঢাকা। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
2: বৃক্ষ মানুষের বন্ধু। বৃক্ষ অক্সিজেন দিয়ে মানুষের জীবন রক্ষা করে। আসুন আমরাও গাছের জীবনকে রক্ষা করি। একটি বৃক্ষ একটি জীবন, একে বাঁচতে দিন, সবাই বাঁচুন। বৃক্ষ পৃথিবীর আবহাওয়াকে বাসযোগ্য করে তোলে, বাড়িঘরের সৌন্দর্য বাড়ায়, তাই বেশি করে গাছ লাগান। প্রচারে বাংলাদেশ বেতার, ঢাকা। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
1: বাংলাদেশ বেতার, ঢাকা।
3: এখন থেকে বেলা 2:15 পর্যন্ত ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলোহার্জ, FM 106 মেগাহার্জ, FM 90 মেগাহার্জ এবং FM 102 মেগাহার্জে অনুষ্ঠান প্রচার বিরতি। এরপর পুনরায় বেলা 2:15 থেকে বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ রইল।

0: बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामुअलैकुम बांग्लादेश बेतार ढाका अनुष्ठान प्रचार होच्छे ढाका क मध्यम तरंग 693 किलोहर्ट्ज एफएम 90 मेगाहर्ट्ज एफएम 106 मेगाहर्ट्ज एफएम 102 किलोहर्ट्ज
1: बांग्लादेश बेतार ढाका আজ সন্ধ্যে 6টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না আজ ঢাকা ও আশপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে আকাশ আংশিক মেঘলা সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আবহাওয়ার পূর্বাভাস শুনলেন
2: বাংলাদেশ বেতার ঢাকা জানিয়ে দিচ্ছে পরবর্তী সময়ের ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি বেলা 2:20 শুনবেন নারীদের জন্য ম্যাগাজিন অনুষ্ঠান নারী কণ্ঠ নজরুল বর্ষ উপলক্ষে নজরুল সঙ্গীতের বিশেষ আয়োজন আমার গানের মালা বেলা 2:45 সাহিত্য বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান সাহিত্য প্রসঙ্গ শুনতে পাবেন বেলা 3:35 পবিত্র কোরআন শিক্ষার আসর শুনবেন বিকেল 4:05 সুর তরঙ্গ শুনতে পাবেন বিকেল 4:25 সবুজ পৃথিবী শুনবেন বিকেল 5:10 সকাল 8:20 এবং বিকেল 5:40 শুনবেন ডেঙ্গু ঠেকাই একসাথে সোনালী ফসল সন্ধ্যে 6:05 সন্ধ্যা 7:05 কৃষি বিষয়ে কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার শুনতে পাবেন সন্ধ্যে 7:30 রাত 8:10 শুনবেন জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার সমীপেশে শুনবেন রাত 9:05 ট্রান্সক্রিপশন সার্ভিস কর্তৃক প্রযোজিত অনুষ্ঠান রূপমঞ্জুরি শুনবেন রাত 10:00 শ্রোতাদের অনুরোধে পল্লী গানের অনুষ্ঠান পরাণের গান শুনতে পাবেন রাত 10:20
3: এবারে জানিয়ে দিচ্ছি এফএম এর অনুষ্ঠান এফএম 92 মেগাহার্টজে সন্ধ্যে 7:00 থেকে রাত 11:00 পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান পরবর্তী সময়ের অনুষ্ঠান পরিচিতি শুনলেন

0: বাংলাদেশ বেতার ঢাকা, একটি ঘোষণা। আগামী 4 অক্টোবর রবিবার বেলা 2:20 শুনবেন প্রবাসী ও তরুণ সমাজের ক্যারিয়ার গঠন বিষয়ক ফোন ইন অনুষ্ঠান প্রবাসী কল্যাণ ও ক্যারিয়ার লাইন। বিষয় বিদেশে উচ্চশিক্ষার সম্ভাবনা ও প্রস্তুতি। অংশগ্রহণে আছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ রকিবুল কবির, ডিন ফ্যাকাল্টি, ফ্যাকাল্টি অব বিজনেস অ্যান্ড এন্টারপ্রেনারশিপ, ড্যাফোডিল ইউনিভার্সিটি। সঞ্চালনে থাকবেন রহমান রাশেদ। শ্রোতা বন্ধুরা, এই অনুষ্ঠান সম্পর্কে জানতে, আপনার মূল্যবান মতামত দিতে এবং বিষয় সম্পর্কে জানতে ফোন করুন 01553841500 এই নম্বরে। ঘোষণাটি শুনলেন।
1: আপনি জানেন কি, মানব পাচার একটি গর্হিত কাজ এবং আইনত দণ্ডনীয় অপরাধ। আসুন আমরা সবাই মিলে মানব পাচার প্রতিরোধ করি। যারা মানব পাচারের সাথে জড়িত তাদেরকে ধরিয়ে দিন, এরা দেশ ও জাতির শত্রু। এদের বিরুদ্ধে প্রতিরোধ আন্দোলন গড়ে তুলুন। মানব পাচার নয়, মানব সম্পদ তৈরিতে সচেষ্ট হন, দেশ উন্নয়নে অংশ নিন। প্রচারে বাংলাদেশ বেতার ঢাকা, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
2: মাদকদ্রব্যের ব্যবহারের ফলে সমাজের অপরাধ প্রবণতা বৃদ্ধি পায়। আসুন সম্মিলিতভাবে মাদক অপরাধীদের সমাজ থেকে উৎখাত করি। নিজেকে, অপরকে এবং আপনার সন্তানকে মাদকদ্রব্য থেকে দূরে রাখুন। নিজে বাঁচুন, অন্যকেও বাঁচতে সহায়তা করুন। আমাদের সমাজ জীবনে ছোট বড় নানা প্রকার অপরাধ মাদক শক্তির কারণে সংঘটিত হচ্ছে। সামাজিকভাবে এর প্রতিরোধে এগিয়ে আসুন। প্রতিদিনের সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ মাদকাসক্তি। মাদকাসক্ত গাড়ি চালকের সামনে পেলে আইন শৃঙ্খলা রক্ষাকারী কর্তৃপক্ষকে জানিয়ে দিন। প্রচারে বাংলাদেশ বেতার ঢাকা, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
1: বাংলাদেশ বেতার ঢাকা, এখন শুনবেন নারীদের জন্য ম্যাগাজিন অনুষ্ঠান নারী কণ্ঠ। অনুষ্ঠানটি গ্রন্থনা উপস্থাপনায় ফাতেমাতুজ জোহরা।

0: সুপ্রিয় শ্রোতা, জীবনের পথ সবসময়ই অমসৃণ, সেই পথ ধরেই এগিয়ে যেতে হয়। তবে এর জন্য দরকার হয় নিরন্তর স্বপ্নের, প্রতিজ্ঞার, অধ্যবসায়ের আর নিজের শক্তির উপর আস্থার। নারী জীবনও এর ব্যতিক্রম নয়। আর একজন শক্তিশালী নারী একই সঙ্গে কোমল এবং কঠিন। তিনি যতটা বাস্তববাদী ততটাই স্বপ্নবাজ, কল্পনাপ্রবণ। একজন শক্তিশালী নারী উদারভাবে ভালোবাসেন, ক্ষমা করেন, হেঁটে চলেন, পড়ে যান, আবার উঠে দাঁড়ান, প্রতিনিয়ত চেষ্টা করেন, কিন্তু কখনোই হাল ছেড়ে দেন না। তিনি তার পরিবারকে একজন যোদ্ধার মতোই সুরক্ষিত রাখেন। একজন নারী জীবনের প্রতিটি মুহূর্তকে গভীরভাবে অনুভব করেন, নির্ভীকভাবে ভালোবাসেন। তিনি যেমন হাসেন তেমনই সাবলীলভাবে কাঁদেন। আর নারী জীবনের এমনই নানান কথা, নানান বিষয় নিয়ে সাজানো নারী কণ্ঠ অনুষ্ঠানের আজকের আয়োজনে আপনাদের সবাইকে আমন্ত্রণ। শ্রোতা, থাইরয়েড এই শব্দের সাথে বর্তমানে আমরা প্রায় সকলেই পরিচিত। মূলত এটি আমাদের শরীরের একটি গ্রন্থি, যা আমাদের শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ কিন্তু সবচেয়ে অবহেলিত গ্রন্থি। প্রজাপতি আকৃতির এই গ্রন্থিটি সামগ্রিক স্বাস্থ্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি বিপাক, হজম স্বাস্থ্য, হাড়ের স্বাস্থ্য এবং এমনকি শক্তির কার্যকারিতা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। আর এই গ্রন্থি যদি ঠিকমতো কাজ না করে তখনই তৈরি হয় সমস্যা, যে সমস্যায় কখনো কখনো কারো শরীরের ওজন অত্যাধিক বেড়ে যেতে পারে, না হলে মারাত্মকভাবে কমে যেতে পারে। এছাড়াও শরীরে নানা জটিলতা দেখা দিতে পারে। থাইরয়েডের এই সমস্যা পুরোপুরি দূর করা যায় না, তবে সঠিক খাবার খাওয়ার মাধ্যমে নিয়ন্ত্রণ করা যেতে পারে। এক্ষেত্রে রোগীদের নিয়মিত ওষুধ খেতেই হয়। তবে এর পাশাপাশি থাইরয়েড হরমোনের ভারসাম্য স্বাভাবিক রাখতে বেশ কিছু ভেষজ খাবার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। জীবনের জন্য জানা পর্ব থেকে আজ চলুন জেনে নেই থাইরয়েডের সমস্যায় ভেষজ খাবারের গুরুত্ব নিয়ে বিস্তারিত আক্তার জাহান বিথির উচ্চারণে।
1: আমাদের গলায় প্রজাপতি আকারের একটি থাইরয়েড গ্রন্থি আছে। আমাদের গলায় সম্মুখভাগে অবস্থিত থাইরয়েড গ্রন্থি থেকে থাইরয়েড হরমোন থাইরক্সিন ও ট্রাই আয়োডোথাইরোনিন নিঃসৃত হয়। থাইরয়েড গ্রন্থিতে নানা রকম রোগ হতে পারে। পুরুষের তুলনায় নারীদের থাইরয়েড সমস্যা হওয়ার আশঙ্কা প্রায় 10 গুণ। ওজনকে নিয়ন্ত্রণে রাখতে বিপাক হার ভালো হওয়া চাই। এই বিপাক হার নিয়ন্ত্রণ করে থাইরয়েড হরমোন। এবার থাইরয়েড গ্রন্থি যদি ঠিকমতো কাজ না করে এভাবেই তৈরি হয় সমস্যা। থাইরয়েড গ্রন্থি থেকে যদি কম বা বেশি পরিমাণে থাইরয়েড হরমোন নিঃসৃত হয় তখনই বুঝতে হবে রোগী থাইরয়েডের সমস্যায় ভুগছেন। এক্ষেত্রে হয় রোগীর ওজন অত্যাধিক বেড়ে যাবে, না হলে মারাত্মক কমে যাবে। এছাড়াও শরীরে নানা জটিলতা দেখা দিতে পারে। থাইরয়েড সমস্যা মূলত দুধরনের হয়, হাইপোথাইরয়েডিজম ও হাইপারথাইরয়েডিজম। হাইপোথাইরয়েডিজমে ওজন বাড়ে, হাইপারথাইরয়েডিজমে রোগীর ওজন কমতে থাকে। এছাড়া ক্লান্তি, দুর্বলতা, মানসিক অবসাদ, ঘন ঘন সর্দি কাশি, শুষ্ক ত্বক, হৃদস্পন্দন বেড়ে যাওয়ার মতো উপসর্গ দেখা যায়। থাইরয়েড রোগীরা যা যা খাবেন, উচ্চ ফাইবারযুক্ত প্রোটিন সমৃদ্ধ খাবার, মৌসুমি ফল ও সবজি, দিনে 7-8 গ্লাস পানি। থাইরয়েড রোগীরা যে যে খাবার এড়িয়ে চলবেন, অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার, সামুদ্রিক শৈবাল বা অতিরিক্ত আয়োডিনযুক্ত ভেষজ ব্যবহারের ক্ষেত্রে অত্যন্ত সতর্ক থাকতে হবে, কারণ অতিরিক্ত আয়োডিন অটোইমিউন থাইরয়েড রোগীদের ক্ষতি করতে পারে। হাইপো ও হাইপারথাইরয়েড দুই ধরনের রোগীদেরই উচ্চ রক্তচাপ দেখা যায়, তাই বেশি সোডিয়ামযুক্ত খাবার বর্জন করতে হবে। ফাস্টফুড বা বাইরের খাবার, প্রক্রিয়াজাত ও প্যাকেটজাত খাবার না খাওয়া ভালো। হাইপোথাইরয়েড রোগীদের রক্তে কোলেস্টেরল বৃদ্ধির প্রবণতা দেখা দেয়, তাই তেল চর্বি কমাতে হবে। বন্ধুরা, আসুন এখন জেনে নিই ভেষজ খাবার কি, কোন খাবারগুলোকে ভেষজ খাবার বলা হয়, এর উপকারিতা কি। ভেষজ খাবার হল প্রাকৃতিক উপায়ে স্বাস্থ্য ও শক্তি বৃদ্ধির রহস্য। ভেষজ খাবার প্রাচীনকাল থেকে স্বাস্থ্য রক্ষা ও রোগ প্রতিরোধে ব্যবহৃত হয়ে আসছে। আধুনিক বিজ্ঞানও নিশ্চিত করেছে যে অনেক ভেষজ উপাদান দৈনন্দিন খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করলে তা শরীর ও মন উভয়ের জন্য উপকারী। শ্রোতা বন্ধুরা, আসুন জেনে নিই থাইরয়েড সমস্যায় ভেষজ খাবারের গুরুত্ব ও ব্যবহার। থাইরয়েড রোগীদের নিয়মিত ওষুধ খেতেই হয়। ওষুধের পাশাপাশি বেশ কিছু ভেষজ উপাদান রয়েছে যেগুলো খেলে হরমোন ভারসাম্য স্বাভাবিক থাকে। ভেষজ খাবারের মূল গুরুত্বসমূহ হল হরমোনের উৎপাদন নিয়ন্ত্রণ, বিপাক হার বৃদ্ধি, মানসিক চাপ ও ক্লান্তি দূরীকরণ। থাইরয়েড সমস্যা নিয়ন্ত্রণে ভেষজ উপাদান এবং ঔষধি খাবার হরমোনের ভারসাম্য রক্ষা করতে এবং থাইরয়েড গ্রন্থির কার্যকারিতা সচল রাখতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। চিকিৎসকের পরামর্শে মূল ওষুধের পাশাপাশি নির্দিষ্ট কিছু ভেষজ খাবার গ্রহণ করলে এটি থাইরয়েডজনিত শারীরিক জটিলতা যেমন অতিরিক্ত ওজন বৃদ্ধি বা হ্রাস, ক্লান্তি ও হরমোনের তারতম্য কমাতে সাহায্য করে। থাইরয়েড সমস্যা নিয়ন্ত্রণে প্রধান ভেষজ খাবার এবং তাদের কার্যকারিতা হল সাধারণত হলুদ, অশ্বগন্ধা, কাঞ্চন, গুগ্গুল, শ্রোতমূলের মতো ভেষজ খাবার খেলেই থাইরয়েড রোগীরা সুস্থ থাকেন। অশ্বগন্ধা, আয়ুর্বেদে ব্যাপক ব্যবহার রয়েছে অশ্বগন্ধার। এই ভেষজ উপাদান কর্টিসল হরমোনের বা স্ট্রেস হরমোনের মাত্রা কমাতে এবং থাইরয়েডের গ্রন্থি কাজকে সচল রাখতে সাহায্য করে। যাদের হাইপোথাইরয়েডিজম রয়েছে সেক্ষেত্রে T4 হরমোনের উৎপাদন বাড়িয়ে হরমোনের ভারসাম্য বজায় রাখতে দারুণ সাহায্য করে। আদা, আদায় রয়েছে উচ্চ মাত্রার জিঙ্ক, ম্যাগনেসিয়াম ও পটাশিয়াম, যা থাইরয়েডের কার্যকারিতা বাড়ায় এবং এর শক্তিশালী অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান থাইরয়েড গ্রন্থির প্রদাহ কমাতে সাহায্য করে। হলুদ, হলুদে থাকা কার্কিউমিন নামক উপাদানটি থাইরয়েড গ্রন্থিকে অক্সিডেটিভ স্ট্রেস বা ক্ষতি থেকে রক্ষা করে এবং হাশিমোটো থাইরয়ডাইটিসের মতো অটো ইমিউনো সমস্যা নিয়ন্ত্রণে ভূমিকা রাখে। হলুদও থাইরয়েডের জন্য ভীষণ উপকারী। এটি শরীরের প্রদাহ কমায় এবং লিভারের কার্যকারিতাকেও সচল রাখে। এ ধরনের খাবার রোজ খাদ্যতালিকায় রাখলেই থাইরয়েডের সমস্যা নিয়ন্ত্রণে থাকবে। কালোজিরা, কালোজিরায় থাইকোকুইনিন নামক উপাদান শরীর থেকে প্রদাহ দূর করে বিপাক ক্রিয়া উন্নত করতে কার্যকর। গুগ্গুল ও ত্রিফলা, গুগ্গুল থাইরয়েড হরমোন সক্রিয় করতে উদ্দীপনা জাগায়। ত্রিফলা শরীরের পরিপাকতন্ত্র ভালো রেখে টক্সিন দূর করতে সাহায্য করে। ভেষজ খাবার গ্রহণের সতর্কতা, অতিরিক্ত খাওয়া থেকে বিরত থাকুন। যদি কোনো খাবারে অ্যালার্জি থাকে তা এড়িয়ে চলুন। যে কোনো ভেষজ উপাদান নিয়ন্ত্রণ গ্রহণের আগে অবশ্যই বিশেষজ্ঞর পরামর্শ নিন। ভেষজ খাবার প্রাকৃতিকভাবে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং শরীরকে সুস্থ রাখে। সঠিক খাদ্যাভ্যাস ও জীবনযাত্রা অনুসরণ করে আপনি দীর্ঘমেয়াদে সুস্থ থাকতে পারবেন। থাইরয়েড ভালোভাবে কাজ করার জন্য রাতে পর্যাপ্ত পরিমাণে ঘুম খুব জরুরি, তাই রাতের ঘুমের সঙ্গে কোনো আপোষ নয়। থাইরয়েডের সমস্যা থাকলে সঠিক ডায়েটের সঙ্গে সঙ্গে প্রতিদিন নিয়মিত শরীরচর্চা বা ব্যায়াম করাও জরুরি। সাইকেল চালানো বা সাঁতার থাইরয়েডের সমস্যা কমাতে খুবই কার্যকরী।
0: প্রিয় শ্রোতা, বর্তমান এই সময়ে অনেক পরিবারের সচ্ছলতায় আছে পুরুষের পাশাপাশি নারীদেরও অবদান। যেখানে একটা সময় পরিবারের শুধু পুরুষ সদস্যদের উপরে নির্ভর করত পরিবারের সামগ্রিক আর্থিক উপার্জন, সেখানে আজ নারীরাও সেই দায়িত্ব ভাগ করে নিচ্ছে। ঘরে বসেই অনেক নারী আজ বিভিন্ন কাজের সাথে জড়িত, আবার কেউ কেউ ঘরের বাইরেও কাজ করছেন, কেউ আবার গড়ে তুলছেন নিজ উদ্যোগে বিভিন্ন কাজের ক্ষেত্র। নিজ উদ্যোগে তৈরি করা এমন কাজের ক্ষেত্রে শুধু যে নিজেই উপার্জন করছেন তা কিন্তু নয়, সেখানে আরও অনেকেরই কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি করছেন। নিঃসন্দেহে তা আমাদের আর্থসামাজিক উন্নয়নে ভূমিকা রাখছে। আমি নারী আমি পারি পর্বে এমনই একজন নারীর সাফল্য গাথা শোনাব আজ। আর আজকের এই পর্বের সাক্ষাৎকারটি গ্রহণ করেছেন নাসরিন রহমান।

0: বাচ্চাদের ড্রেস নিয়ে কাজ করছেন, এই কাজের শুরুটা কেমন ছিল?
1: শুরুটা তো যেটা হয় অনেক কঠিন ছিল, এই তো কঠিন থেকে আস্তে আস্তে শুরু করতে করতে একসময় সহজ হয়ে গিয়েছে।
0: তখনই কি বাচ্চাদের ড্রেস নিয়ে কাজ করতেন না ভিন্ন ড্রেসগুলো তৈরি করতেন?
1: একদম শুরু থেকেই আসলে আমি বাচ্চাদের ড্রেস নিয়ে কাজ করতাম। ছোটবেলায় আমার আম্মু বিশেষ করে আমাকে খুব সুন্দর সুন্দর ড্রেস পরাতো, তো সেটা দেখে নতুন নতুন ড্রেস পরার প্রতি একটা আকর্ষণ ছিল। তো আমার যেহেতু দুইটা মেয়ে ছিল, ওদেরকেও আমি নতুন নতুন সুন্দর সুন্দর ড্রেস বানাতাম, মানে বাচ্চাদের মেয়েদের ড্রেস বিশেষ করে, এরকম একটা ব্যাপার ছিল। এটা করতে করতে আসলে এটা শখ থেকেই মূলত শুরু এভাবেই।
0: গ্রাহক পর্যায়ে আপনার এই তৈরি করা ড্রেসের চাহিদাটা কেমন বা তারা কিভাবে এটা গ্রহণ করে?
1: আলহামদুলিল্লাহ ভালো। এখানে একটা ব্যাপার হচ্ছে, যেহেতু আমি আমার মেয়েদের জন্য ড্রেস তৈরি করতাম, তো তখন যেটা হতো, বাচ্চারা তো সব ড্রেস পরতে পারে না, সব কাপড়ও তারা পরতে পারে না। ওদের একটা হয় কি, সেন্সিটিভ একটা স্কিন থাকে, তারপরে অনেক ডিজাইন দেখা যায় ওদের কাছে, আসলে অস্বস্তির একটা ব্যাপার থাকে। তারপরে আমাদের দেশে যে কাপড়গুলো তৈরি হয় বিভিন্ন রকম কাপড়, তো ওরা দেখা যায় সব রকম ওই ফেব্রিকটা আর কি ওদের আসলে স্কিনের সাথে যায় না। যেমন আমার বড় মেয়েটা যখন ছিল, ও হচ্ছে কি একটু জর্জেট বা একটু ফ্লাপি এই টাইপের ড্রেসও কখনো পরতে পারতো না। ওর হচ্ছে শরীরে একটু অ্যালার্জির মতো হতো, মানে ও কেমন কেমন যেন অস্বস্তি ফিল করতো, কিন্তু আমার মনে হতো যে ওকে ওরকম একটু ফ্লাফি ফ্লাফি আর কি ড্রেসগুলো পরাবো। তো ওইটা চিন্তা করে তখন আমি কি করতাম, মার্কেট থেকে ওরকম কাপড় খুঁজতাম, জাস্ট নর্মাল একদম কটন সুতি কাপড়, এটার মধ্যে কিভাবে ডিজাইন করে এটাকে কিভাবে মানে ওরকম পার্টি লুক আনা যায়, এরকম চিন্তা করতাম। ওরকম চিন্তা করতে করতে ড্রেস বানাতে বানাতে দেখা গেছে, আমি এখন যখন আমি আমার মানে কাস্টমারদের জন্য তৈরি করি, আমি প্রথম ওই কাপড়টা দেখি সেই বাচ্চাটা পরতে পারবে কিনা। যেহেতু আমি একটা নির্দিষ্ট বয়সের বাচ্চাদের জন্য বানাই, একদম নিউবর্ন থেকে আমাদের 13-14 বছর পর্যন্ত, তো আমি চিন্তা করি ওই যে ওইটাই আমার মাথায় থাকে যে বাচ্চাটা ড্রেসটা পরতে পারবে কিনা। আবার পরার পরে সে একটা অনুষ্ঠানে যাবে বা নর্মালি সে যখন পরবে তার কাছে স্বস্তি লাগবে কিনা, ওইসব চিন্তা করে ড্রেসটা আসলে মূলত ওভাবে তৈরি করি। এখনও যখন আমরা ড্রেস তৈরি করি, ডিজাইন করি, ওই যে আমরা ওইটাই চিন্তা করি। আগে প্রথমত হচ্ছে ফ্যাব্রিকটা চিন্তা করি, ফ্যাব্রিকটা যেন ভালো হয়। তারপরে চিন্তা করি যে আমি যা ইউজ করবো সেটা যেন বাচ্চার স্কিনের সাথে মানে তার ফ্রেন্ডলি হয়, সে যেন আরাম পায়। আপনার নতুন করে এভাবে করে কিন্তু আমরা ড্রেস নির্বাচন করি। তো করার পরে যেটা হয় কি, আলহামদুলিল্লাহ আমি দেখলাম আমার কাস্টমাররা যারা নেয় তারা বলে যে হ্যাঁ মার্কেট থেকে কিনি কিন্তু বাচ্চা পড়তে চায় না, বাট আপনার ড্রেসটা পরে ও এত আরাম পাচ্ছে। তো এই কারণে আলহামদুলিল্লাহ আমি খুব অল্প সময়ের মধ্যে এত ভালো ভালো কিছু কাস্টমার পেয়ে গেছি। বিশেষ করে দেশের বাইরের অনেক কাস্টমার আছে, যেটা অনলাইনের জন্য যেটা সুবিধা হচ্ছে যে তারা দেশের বাইরে বসে এখান থেকে কেনাকাটা করতে পারছে।
0: তাহলে জীবনের অভিজ্ঞতা কিছুই ফেলনা যায় না, তার নিজের সন্তানদের জন্য করতে গিয়ে সেই অভিজ্ঞতাটা আজ আপনার নিজের এই উদ্যোক্তা জীবনে কাজে আসছে। এবং আপনি দেশের সীমানা ছাড়িয়ে বিদেশে যে আমাদের দেশের প্রবাসী ভাই বোনেরা আছে তাদের সন্তানদের জন্য পণ্যটা দিতে পারছেন। ড্রেস ডিজাইন করা এবং তার যে নিখুঁত সেলাই হবে এগুলোর ব্যাপারে তো অভিজ্ঞতার প্রয়োজন হয়, তা আপনার কি এ বিষয়ে কোনো প্রশিক্ষণ ছিল বা এ বিষয়ে পরবর্তীতে কি কোনো প্রশিক্ষণ নেওয়া হয়েছিল?
1: অ্যাকচুয়ালি যখন আমি প্রথম শুরু করেছি, ওই যে ড্রেস আমার মা বানাতো আমি পড়তাম, তারপরে যখন আমি যে স্কুলে পড়তাম ওইটা একটা মিশনারি স্কুল ছিল আমাদের, ওখানেও আমাদেরকে টুকটাক সেলাই শেখানো হতো। আবার ওখান থেকে আমি যেখানে ছিলাম নোয়াখালীতে, ওখানে আমি বড় হয়েছি, তো ওখানে হতো যেটা হচ্ছে মেয়েদেরকে মানে হচ্ছে যেসব মেয়েরা একটু সমাজে অসহায় ওইসব মেয়েদেরকে ওখানে থাকার ব্যবস্থা ছিল, ওরা ওইখানে ড্রেস বানাতো। বেড়াতে বেড়াতে যেতাম ওদের কাজটা দেখতাম, তো ওইটা দেখে দেখে আমি নিজে নিজে করতাম। নিজে নিজে করতে করতে আমি ভালোই ডিজাইন করতে পারতাম, নিজে নিজে ডিজাইন তুলতে পারতাম করতে করতে। তারপর একটা সময় যখন আমি বিজনেস শুরু করবো এরকম চিন্তা ভাবনা করেছি, আসলে বিজনেস শুরু বলতে জীবনের প্রয়োজনে শুরু করা হয়েছে, তো তো যখন আমি শুরু করেছি তো তখন আমি মনে হয়েছে যে হ্যাঁ আমার একটা প্রাতিষ্ঠানিক কিছু একটা দরকার। তো তখন আমি বেশ অনেক জায়গা থেকে ছোট ছোট ট্রেনিংগুলো নিয়েছি, কিন্তু যেটা হয় আমার মনে হয় কি, কাজ করতে করতে যে শিক্ষা সেটা হচ্ছে আসলে বড় ট্রেনিং কিছু আর হয় না, মানে করতে করতেই আসলে শিখা, এগুলো হচ্ছে আমি করতে করতে আর কিছু, হ্যাঁ বেসিক কিছু একটু ধারণা থাকলে তো ভালো। তো ওই হিসাবে আমি অনেকগুলো ট্রেনিং করেছি বিভিন্ন জায়গা থেকে।
0: বলছিলেন জীবনের প্রয়োজনে, এখন পেশা তো অবশ্যই জীবনের প্রয়োজনে, এই যে জীবনের প্রয়োজনে যে কাজটি শুরু করলেন তার জন্য পুঁজির প্রয়োজন ছিল, সে সময় পুঁজির সংস্থানটা কিভাবে হয়েছিল আর এখন আপনার যে বিনিয়োগ সেটার মধ্যে পার্থক্য বিবেচনা করলে আপনি কেমন অনুভব করেন?
1: আমি আসলে শূন্য হাতে এবং আমার পুঁজি যেটা ছিল সেটা হচ্ছে সাহস, যেমন কিছু একটা করতে হবে, এটাই আমার পুঁজি ছিল। আমার বাসায় একটা মেশিন ছিল, ওইটা আমার মা আমাকে কিনে দিয়েছিল, মানে আমি সেলাই করতে ভালোবাসি বলে আমার বিয়ের পরে আমার মা আমাকে ওই সেলাই মেশিনটা কিনে দিয়েছিল, ওইটাই আমার পুঁজি ছিল, ওইটা নিয়েই আমি প্রথমে শুরু করেছিলাম। একদম শুরুর দিকে আমি যখন করেছি তখন আমি ফ্রি অর্ডার নিতাম, জাস্ট একটা ড্রেস তৈরি করেছি, ওই ড্রেসটা তৈরি করে ওই ড্রেসটার ছবি আমি অনলাইনে তুলতাম সুন্দর করে, দিয়ে আমি অনলাইনে দিতাম, ওইটা থেকে যখন অর্ডার আসতো তো আসার পরে হচ্ছে ওই যে তাদের থেকে আমি কিছু টাকা অ্যাডভান্স নিতাম, একদম সামান্য কিছু টাকা, একটা ড্রেস হয়তো ওইটা ডেলিভারি দিয়েছে ওইটা টাকা আসছে, তারপর আবার আরো দুইটা কিনেছি, দুইটা ডেলিভারি, এভাবে করে করে কিন্তু আমি একদম শুরু করেছি।
0: পুঁজি সংস্থান নিজেকেই করতে হয়েছে
1: একদম টোটালি, এবং এটা হচ্ছে ওই যে বললাম না যে আপনি যদি, আমি সৎ থাকি এখন আলহামদুলিল্লাহ আমি সন্তুষ্ট, এখন আমার এখানে তো প্রায় 12-13 জনের মতো এখন আমার কাজ করছে,
0: কর্মীরা কাজ করছে,
1: কর্মীরা আমার সেলাই কর্মী আছে 6 জন, যারা শুধু সুইং করে, কাটিং একজন আছে, আয়রন সেকশন একজন আছে, হাতের কাজ করে 2 জন, ব্লকে 2 জন আছে, এমব্রয়ডারিতে 1 জন আছে, এখন আমাদের পার ডে ভালোই সেল হয়।
0: তো প্রত্যেক কাজ নিয়ে তো একটা পরিকল্পনা থাকে, তা আপনি এখন যে পর্যায়ে এসেছেন সেটা অনেক সংগ্রাম মুখর ছিল, হ্যাঁ, কিন্তু এখন একটা স্থিত অবস্থা বিরাজ করছে, তো আপনার ভবিষ্যৎ পরিকল্পনাটা এই অনলাইন দিয়ে এগিয়ে যাওয়ার ইচ্ছেই কি আছে?
1: অনলাইন তো থাকবেই, ভবিষ্যতে হয়তো পাশাপাশি আমরা এখনো চেষ্টা করছি, আমাদের মোটামুটি হয়তো খুব তাড়াতাড়ি আমরা চেষ্টা করবো যে আমাদের একটা অফলাইন একটা শোরুম রাখার জন্য, কারণ অনেকে যদিও আমাদের এখন দেশে মোটামুটি সবাই অনলাইনে কেনাকাটা করতে মোটামুটি স্বাচ্ছন্দ্য বোধ করে, এখন আর সমস্যা হয় না, প্রথম দিকে একটু প্রবলেম হতো, প্রথম দিকে মানুষ একটু অনলাইনে কেনাকাটা করবে মানে ভরসা পেত না, এখন মোটামুটি একটা যেহেতু একটা পরিচিত জায়গা হয়ে গেছে এখন মোটামুটি মানুষ ভরসা করে, তারপরেও একটা স্টোর থাকলে ভালো, ফিজিক্যাল একটা স্টোর থাকলে মনে হলো যে এটা ভালো, এই জন্য আমরা সামনে হয়তো একটা স্টোর দেওয়ার চেষ্টা করব।
0: আপনার এই ইচ্ছাটা পূর্ণ হবে সে প্রত্যাশা আমরাও করি, আপনার এই ব্যস্ততম সময় থেকে আমাদেরকে সময় দিলেন সেজন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। প্রিয় শ্রোতা, শিশুদের পোশাক, শিশুদের গুরুত্ব দিয়ে মাহমুদা খানম রূপা তার পেজটি থেকে শিশুদের পোশাক দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দিয়েছেন এবং শিশুদের সুরক্ষার বিষয়টি মাথায় রেখে তিনি পোশাকগুলো তৈরি করছেন জানতে পেরে নিশ্চয়ই আপনারা খুশি হয়েছেন, এবং তার কথার মধ্যে রয়েছে সংগ্রাম করে একজন উদ্যোক্তা হয়ে ওঠার বার্তা। আপনারা সবাই ভালো থাকবেন।

আপনারা শুনছেন নারীদের জন্য ম্যাগাজিন অনুষ্ঠান নারী কণ্ঠ, প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। শ্রোতা, কথার মাঝে গান আমাদের মনে আনে সুরেলা এক তান। কথার মাঝে গানের ছোঁয়া যেন জীবনের প্রতিটি মুহূর্তকে আরো সুন্দর, আরো সুরেলা করে তোলে। গান মানুষের মনের অনুভূতিগুলোকে খুব সহজেই প্রকাশ করতে পারে, কখনো আনন্দ, কখনো বেদনা, আবার কখনো গভীর ভালোবাসায়। সেই সুরে ছোঁয়া দিতে চাই এবার সবার মনে। শোনাব নজরুল সঙ্গীত ফেরদৌস আরার কণ্ঠে।

0: শ্রোতা, চলে এসেছি আয়োজনের একেবারে শেষ প্রান্তে, আর তাই শেষ পরিবেশনে শুনব নারীদের সাম্প্রতিক সফলতার খবর, শিক্ষা ও কেরিয়ারের সম্ভাবনা নিয়ে নিবন্ধ। নিবন্ধ রচনা ও পাঠে আছেন বিদিতা রহমান।
1: জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনের সভাপতি খলিলুর রহমানের কার্যালয়ে লিগ্যাল অফিসার হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমান। খলিলুর রহমানের কার্যালয়ের বিভিন্ন পদে রয়েছেন মোট 40 জন, তাদের মধ্যে জাইমা রহমান সহ 6 জন বাংলাদেশী। জাইমা আইন বিষয়ে পড়াশোনা করেছেন লন্ডনের কুইন মেরি বিশ্ববিদ্যালয়ে, পরে যুক্তরাজ্যে বারেট ল করেন। 2026 সালের জুনে বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির প্রথম ধাপের পরীক্ষাতেও তিনি উত্তীর্ণ হন। নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনের ফাঁকে বিশ্ব নারী নেতৃবৃন্দের বার্ষিক উচ্চ পর্যায়ের এক সভায় অংশ নিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিনী ডাক্তার জুবাইদা রহমান। জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত এই বিশেষ সভায় বিশ্বের শীর্ষ নারী কূটনীতিক ও রাষ্ট্রনেতাদের সঙ্গে তিনি সামিল হন। শান্তি প্রক্রিয়া ও সিদ্ধান্ত গ্রহণে নারীদের অংশগ্রহণ বৃদ্ধি এবং তাদের উপর নিপীড়নের ঘটনায় জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম। নিউ ইয়র্কে গত 23 সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনের ফাঁকে উইমেন পিস অ্যান্ড সিকিউরিটি WPS ফোকাল পয়েন্টস নেটওয়ার্কের বার্ষিক মন্ত্রী পর্যায়ের বৈঠকে তিনি এ আহ্বান জানান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ফিলিপাইন, ইটালি এবং জাতিসংঘ নারী সংস্থা ইউএন উইমেন যৌথভাবে বৈঠকটির আয়োজন করে। অবশেষে এশিয়ান গেমসে পদক নিশ্চিত হয়েছে বাংলাদেশের। গত 22 সেপ্টেম্বর গেমসে উশুর 52 কেজি ওজন শ্রেণীর ফাইট ইভেন্টে জিন্নাত আক্তারের হাত ধরে পদক তালিকায় নাম লিখিয়েছে বাংলাদেশ। 1986 সালে সিওল এশিয়ান গেমসে ব্যক্তিগত ইভেন্টে বাংলাদেশের জন্য ব্রোঞ্জ পদক উপহার দিয়েছিলেন বক্সার মোশাররফ হোসেন। এখন পর্যন্ত এশিয়ার সর্বোচ্চ এই আসরে ব্যক্তিগত ইভেন্টে এটাই বাংলাদেশের একমাত্র অর্জন ছিল। দীর্ঘ 40 বছরের খরা কাটিয়ে এখন মোশাররফের পাশে নাম লিখালেন জিন্নাত। আইচির প্রি ফ্যাকচারাল মার্শাল আর্টস হলে অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালের প্রতিযোগিতায় প্রতিপক্ষ ইন্দোনেশিয়ান থারিসা ডি ফ্লোরেন্টিনা অতিরিক্ত ওজনের কারণে প্রতিযোগিতা থেকে বাদ পড়লে সেমিফাইনাল নিশ্চিত হয় জিন্নাতের। এর আগে প্রাথমিক পর্বে জিন্নাত বাই পেয়ে শেষ 8-এর টিকিট কাটেন। ঘরোয়া নারী ক্রিকেটে এবার ম্যাচ ফি বাড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। নতুন কাঠামো অনুযায়ী টি-20তে একজন ক্রিকেটার পাবেন 20,000 টাকা, ওয়ানডেতে 30,000 এবং 3 দিনের ম্যাচে 40,000 টাকা। এই নতুন পারিশ্রমিক কাঠামোর মধ্যেই আগামী 28 অক্টোবর মাঠে গড়াবে নারী জাতীয় ক্রিকেট লীগ NCL এর টি-20 আসর। বিসিবির নারী উইং এর একটি সূত্র এই তথ্যটি নিশ্চিত করেছে। শ্রোতা বন্ধুরা, নারীদের খবর, শিক্ষা, ক্যারিয়ার পর্বের আজকের আয়োজন এখানেই শেষ করছি।
0: প্রিয় শ্রোতা, আয়োজনের বিদায় ঘণ্টায় চলে এসেছি, তবে বিদায় নেওয়ার আগে বলতে চাই, আমাদের জীবনের বিভিন্ন স্তরে, সম্পর্কের বিভিন্ন ধাপে নানা কর্তব্য আর দায়িত্বের মধ্য দিয়ে সময় পার করতে হয়। তবে তার মাঝেও নিজেকে ভালো রাখতে একান্ত নিজের জন্য একটু সময় খুঁজে নিতেই হবে, যে সময়টুকু হবে শুধুই নিজের নিজের পছন্দ অনুযায়ী উপভোগের। সকলে জীবন হয়ে উঠুক আনন্দময় আর উপভোগ্য, এমনই শুভ প্রত্যাশায় এবার শেষ কথায় জানিয়ে যাই, আজকের নারীকণ্ঠ অনুষ্ঠানের গ্রন্থনা ও উপস্থাপনায় ছিলাম আমি তামান্না সিদ্দিকী, সম্পাদনায় মোহাম্মদ আবুল কালাম, তত্ত্বাবধানে ইয়াসমিন আক্তার এবং নারী কণ্ঠ অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন ফাতেমাত জোহরা।
2: বাংলাদেশ বেতার, ঢাকা। অনুষ্ঠানমালায় আপনারা এবারে শুনবেন নজরুল বর্ষ উপলক্ষে বিশেষ আয়োজন আমার গানের মালা। অনুষ্ঠানের শুরুতেই প্রথম গানে কণ্ঠ দিয়েছেন সালাউদ্দিন আহমেদ।

0: বন্ধুরা, প্রেম প্রেম হল ধীর, প্রশান্ত ও চিরন্তন। ভালোবাসাকে যে জীবনে অপমান করে, সে জীবনে আর ভালোবাসা পায় না, বলেছেন কাজী নজরুল ইসলাম।
1: শ্রোতা বন্ধুরা, শুনছেন নজরুল বর্ষ উপলক্ষে বিশেষ আয়োজন আমার গানের মালা। এবারের গানটিতে কণ্ঠ দিয়েছেন নীলুফার ইয়াসমিন।

0: বন্ধুরা, কোনো ভুল করেছি বুঝতে পারলে আমি প্রাণ খুলে তা স্বীকার করে নেব, কিন্তু না বুঝেও নয়, ভয়েও নয়, বলেছেন কাজী নজরুল ইসলাম।
1: প্রিয় শ্রোতা, শুনছেন নজরুল বর্ষ উপলক্ষে বিশেষ আয়োজন আমার গানের মালা। এবারের গানটিতে কণ্ঠ দিয়েছেন এ কে এম শহীদ কবির।

প্রিয় শ্রোতা, এতক্ষণ আপনারা শুনলেন নজরুল বর্ষ উপলক্ষে বিশেষ আয়োজন আমার গানের মালা, বাংলাদেশ বেতার, ঢাকা। একটু পরেই শুনবেন খবর।

আসসালামু আলাইকুম। বেলা ৩টা, বাংলাদেশ বেতার। খবর পড়ছি শাকিলা পারভীন। প্রধানমন্ত্রী তারেক রহমান বঙ্গোপসাগরকে সমৃদ্ধির অভিন্ন অঞ্চলে পরিণত করার লক্ষ্যে বাণিজ্য, জ্বালানি, প্রযুক্তি, জলবায়ু ও সামুদ্রিক বিষয়ে আরও গভীর আঞ্চলিক সহযোগিতার আহ্বান জানিয়েছেন। তিনি আজ রাজধানীর একটি হোটেলে তিন দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬ উদ্বোধন উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষা করে আঞ্চলিক ও বৈশ্বিক অংশীদারদের সঙ্গে ইতিবাচকভাবে কাজ করতে চায় বাংলাদেশ। তিনি বলেন, দেশকে একটি শক্তিশালী উৎপাদন ও বিনিয়োগের কেন্দ্র হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার। তারেক রহমান বলেন, উৎপাদন, সেবা, রপ্তানি সহ সকল খাতে সরকার ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি করতে চায়। তিনি বলেন, সরকারের দীর্ঘমেয়াদী নীতিমালার ধারাবাহিকতা বিনিয়োগকারী জন্য নীতিগত নিশ্চয়তা প্রদান করবে। প্রধানমন্ত্রী বলেন, বিপুল ম্যান্ডেট নিয়ে দায়িত্ব পাওয়া তাঁর সরকার আগামী পাঁচ বছরে জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সুস্পষ্ট কর্মপরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে। তিনি বলেন, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড সহ সরকারের সামাজিক সুরক্ষা কর্মসূচিগুলো এমনভাবে সাজানো হয়েছে যাতে সুবিধা বঞ্চিত মানুষ অগ্রাধিকার পান। রোহিঙ্গা সংকট প্রসঙ্গে তারেক রহমান বলেন, বাংলাদেশ এখনও প্রায় ১২ লাখ রোহিঙ্গা শরণার্থীকে আশ্রয় দিয়ে যাচ্ছে। তিনি বলেন, সরকারের প্রধান লক্ষ্য হল মিয়ানমারে তাদের দ্রুত, স্বেচ্ছায়, নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করা। সম্মেলনে ১০০টির বেশি দেশের ২ শতাধিক আলোচক, ৩ শতাধিক ডেলিগেট ও ১,০০০এর বেশি অংশগ্রহণকারী যোগ দিচ্ছেন। ডিজিটাল ব্যবস্থার আওতায় আনা হচ্ছে দেশের বিবাহ ও তালাক নিবন্ধন ব্যবস্থা। এর মাধ্যমে তথ্য গোপন করে একাধিক বিয়ে করা এবং বাল্যবিবাহ দেওয়া রোধ করা সম্ভব হবে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি আজ রাজধানীর নিকেতনে ব্র্যাক লার্নিং সেন্টারে নিকা রেজিস্ট্রারদের জন্য ১০ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে একথা জানান। আইনমন্ত্রী বলেন, একই সঙ্গে বিবাহ নিবন্ধনের এই অনলাইন তথ্য পর্যায়ক্রমে জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন ও পাসপোর্টের কেন্দ্রীয় সার্ভারের সঙ্গে যুক্ত করা হবে। বাজারে মালটা ও খেজুর সহ আমদানি নির্ভর ফলের সরবরাহ বাড়িয়ে দাম নিয়ন্ত্রণে রাখতে আমদানিকারকদের দ্রুত ঋণপত্র বা এলসি খুলে আমদানি বাড়ানোর আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। একই সঙ্গে খেজুর আমদানিতে শুল্ক কর সংক্রান্ত সিদ্ধান্ত চলতি সপ্তাহে জানানো হবে বলে জানিয়েছেন তিনি। আজ সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ব্যবসায়ী ও সংশ্লিষ্ট সরকারি সংস্থার প্রতিনিধিদের সঙ্গে মত বিনিময় সভায় বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের

0: ফুয়েলিং এবং দ্বিতীয় ইউনিটের জন্য আনা পারমাণবিক জ্বালানির ইউরোনিয়ামের নতুন চালান কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে প্রকল্প এলাকায় পৌঁছেছে। আমাদের পাবনা জেলার সংবাদদাতা জানান, ইউরোনিয়াম বহনকারী তিনটি বিশেষ লরির একটি বহর আজ দুপুরে পাবনার ঈশ্বরদী রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে প্রবেশ করে। বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে বিশেষ রেসপন্স ব্যাটালিয়ন এসআরবি পুলিশ এবং অভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা বহরটির সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করেন। উল্লেখ্য, রাশিয়া থেকে আসা ইউরেনিয়াম বহনকারী বিশেষ কার্গো বিমানটি গতরাতে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ঢাকার উত্তর সিটি কর্পোরেশন ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম খান বলেছেন, জনভোগান্তি কমাতে সরকার যে কোনো মূল্যে ফুটপাত দখলমুক্ত করবে। আজ রাজধানীর মানিকমিয়া অ্যাভিনিউ এলাকায় ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচিতে তিনি একথা বলেন। এ সময় ডিএনসিসি প্রশাসক দখলদারদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। খেলার খবর এশিয়ান গেমস। আজ জাপানে আইচিতে পুরুষদের টি টোয়েন্টি ক্রিকেটের ফাইনালে পাকিস্তানকে 19 রানে হারিয়ে স্বর্ণপদক জিতেছে ভারত। প্রথমে ব্যাট করে ভারত তাদের নির্ধারিত 20 ওভারে 6 উইকেটে 212 রান করে। 212 রানের জয়ের লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তান 20 ওভারে 6 উইকেটে 192 রান করে। এর আগে বাংলাদেশকে 63 রানে হারিয়ে শ্রীলঙ্কা ব্রোঞ্জ পদক অর্জন করে। হকি। জাপানের গিফুতে এশিয়ান গেমস পুরুষ হকিতে আজ থাইল্যান্ডকে 3-0 গোলে পরাজিত করে বাংলাদেশ সপ্তম স্থান লাভ করেছে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল 4টায়।
1: This is Bangladesh Betar Dhaka. You are tuned to World Music.

বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন সাহিত্য বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান সাহিত্য প্রসঙ্গ। গবেষণা, গ্রন্থনা ও উপস্থাপনায় মনিরুজ্জামান পলাশ।

0: প্রিয় শ্রোতা, বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের সাহিত্য বিষয়ক অনুষ্ঠান সাহিত্য প্রসঙ্গে আপনাদের সাদর আমন্ত্রণ। সাহিত্যের সঞ্জীবনী সুধা যে মানুষ একবার হৃদয়ে ধারণ করেন, তার পক্ষে অন্যের দুঃখ কষ্টের প্রতি সম্পূর্ণ নির্বিকার থাকা কঠিন হয়ে পড়ে। কারণ সাহিত্য মানুষকে শুধু নিজের কথা ভাবতে শেখায় না, শেখায় অন্যের চোখ দিয়ে পৃথিবীকে দেখতে, অন্যের হৃদয় দিয়ে বেদনা অনুভব করতে। সাহিত্য হচ্ছে মানব জীবনের দর্পণ। এই দর্পণ প্রতিফলিত হয় মানুষের হাসি কান্না, প্রেম বিরহ, আশা নিরাশা, সংগ্রাম ও সম্ভাবনার বিচিত্র রূপ। প্রিয় শ্রোতা, সাহিত্য প্রসঙ্গের শুরুতেই লাল সালু, সৈয়দ ওয়ালিউল্লাহ রচিত অনবদ্য শিল্প সাহিত্য এই বিষয়ে রয়েছে একটি প্রবন্ধ। এটি লিখেছেন এবং পাঠ করছেন জাকির আবু জাফর।
1: লাল সালু একটি অসাধারণ উপন্যাস। উপন্যাসটি লিখেছেন সৈয়দ ওয়ালিউল্লাহ। সৈয়দ ওয়ালিউল্লাহ নামটিও বাংলা কথাসাহিত্যে এক অবিস্মরণীয় নাম। কথাসাহিত্যে তিনি যুগ প্রবর্তকের ভূমিকা পালন করেছেন। তার রচনা সমাজের কুসংস্কার ও অপসংস্কৃতির বিরুদ্ধে। তিনি এ ভূখণ্ডে কথাসাহিত্যে পালা বদলের রূপকার। আর এসবের জলজ্যান্ত উপমা লাল সালু উপন্যাস। লাল সালু প্রকাশের সঙ্গে সঙ্গে সাহিত্যাঙ্গনে সাড়া পড়ে যায়। লাল সালু প্রকাশিত হয় 1948 সালে। প্রকাশের পর থেকে লাল সালু আধুনিক সাহিত্য বোদ্ধাদের দৃষ্টি আকর্ষণ করে। লাল সালু শিল্পের দিক থেকে যেমন, বক্তব্যের দিক থেকেও তেমনই নান্দনিক। মূলত আমাদের সমাজে একটি শ্রেণী কুসংস্কারের মাধ্যমে নিজেদের লোলুপ তৃষ্ণা মেটায়। এটি এক ধরনের অপসংস্কৃতি। এই অপসংস্কৃতির কুফল সমাজে কিভাবে বিস্তার করে তারই এক শৈল্পিক বর্ণনা এই উপন্যাস। সৈয়দ ওয়ালিউল্লাহর লাল সালু উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র এবং নায়ক হল মজিদ। মজিদ হল কুসংস্কার ও অন্ধবিশ্বাসকে ব্যবহার করে মহব্বতনগর গ্রামে নিজের প্রভাব ও সাম্রাজ্য গড়ে তোলে। বিভিন্ন চড়াই উতরাই পেরিয়ে ভাগ্যান্বেষণের মাধ্যমে নিজের ক্ষমতা ও প্রভাব প্রতিষ্ঠা করে। এই মজিদ একটি প্রতীকী চরিত্র যা কুসংস্কার, সঠতা, প্রতারণা এবং অন্ধবিশ্বাসের প্রতীক হিসেবে কাজ করে। মজিদের কর্মকাণ্ড এবং তার প্রতারণামূলক কৌশলের মধ্য দিয়েই উপন্যাসের মূল কাহিনী গড়ে উঠেছে। তবে ওয়ালিউল্লাহর উত্তরসূরি অনেকেই এই বিপজ্জনক কাজটি করার চেষ্টা করেছেন, কিন্তু সৈয়দ ওয়ালিউল্লাহর লাল সালুর মতো শৈল্পিক সাফল্য অন্য কোন সাহিত্যকর্ম অর্জন করতে পারেনি। এখানে লাল সালুর শ্রেষ্ঠত্ব চরিত্র চিত্রণে, সামগ্রিক রূপায়ণে, পরিবেশ, আবহ ও চিত্রকল্প রচনায় লাল সালু তৎকালীন সমাজের অন্ধত্ব ও কুপমণ্ডুকতার রাজনীতির বিরুদ্ধে এক শানিত ও শৈল্পিক প্রতিবাদ। লাল সালু উপন্যাসে লেখকের পর্যবেক্ষণ ক্ষমতা অন্তর্ভেদী। উপন্যাসে বাস্তব চিত্র রচনায় পারঙ্গমতা রয়েছে। চরিত্র ও চিত্রকল্প নির্মাণেও শিল্প কুশলতার স্বাক্ষর সুস্পষ্ট। মহব্বতনগর গ্রামে মজিদের আগমনের সময় তাহির কাদেরের কোঁচা দিয়ে মাছ মারার দৃশ্যটি অনবদ্য, একটি দৃশ্যচিত্রের মতো। এটি মজিদ এক পর্যায়ে জমিলাকে জোর করে মাজারে নিয়ে যেতে চায়, কিন্তু জমিলা নিজেকে মুক্ত করতে ব্যর্থ হয়। রাগে ক্ষোভে সে মজিদের মুখে থুতু নিক্ষেপ করে। এই প্রথম প্রতিবাদের ঝলক হয়ে উঠল জমিলার থুতু। সৈয়দ ওয়ালিউল্লাহ সমাজকে নিংড়ে লাল সালু উপন্যাসটি লিখেছেন। এই লাল সালু উপন্যাসটিকে একবিংশ শতাব্দীর প্রেক্ষাপটে অনায়াসে দাঁড় করিয়ে দেয়া যায়। সমাজে বিভিন্ন কুসংস্কার, কুসংস্কৃতির বিস্তার এবং মুক্ত চিন্তা, উদারতা ও বিজ্ঞান মনস্কতার ক্ষয়িষ্ণু ধারা এই উপন্যাসকে সমকালীনতা দান করেছে। আধুনিক মেজাজ ও মর্জি এবং উদার দৃষ্টি এই উপন্যাসটিকে অসাধারণ সাহিত্যকর্মে পরিণত করেছে। এখানে লেখকের শিল্পীর স্পর্ধায় স্পন্দিত হয়েছে। সুতরাং এই কথা পরিষ্কার করে বলা যায়, বাংলা কথা সাহিত্যে লাল সালু একটি স্থায়ী আসন গেড়ে নিয়েছে, যা তাকে সব সময় সমসাময়িক করে রাখবে কালের ঊর্ধ্বে মহাকালের বুকে।
0: সাহিত্যের আদি এবং অনন্ত শিল্প মাধ্যমের নাম কবিতা। কবিতা শুধু শব্দের বিন্যাস নয়, কবিতা হল অনুভবের ভাষা, হৃদয়ের নিভৃত উচ্চারণ। ছন্দের দোলাই, উপমার মাধুর্যে, উৎপ্রেক্ষার অভিনবত্বে আর চিত্রকল্পের নান্দনিকতায় কবিতা কখনো আমাদের নিয়ে যায় কল্পনার অপার ভুবনে, কখনো বা জীবনের গভীরতম সত্যের মুখোমুখি দাঁড় করায়। কবিতার পংক্তিতে পংক্তিতে লুকিয়ে থাকে মানুষের স্বপ্ন, প্রেম, বিরহ, প্রতিবাদ আর বেঁচে থাকার অনন্ত আকাঙ্ক্ষা। প্রিয়শ্রোতা, সাহিত্যের এই অনিন্দ্য ভুবনে কবিতার আবেদন চিরন্তন, আর সেই আবেদনে প্রাণের স্পন্দন জাগাতেই আমাদের আজকের আয়োজন কবিদের কণ্ঠে স্বরচিত কবিতা পাঠ। এ পর্বের শুরুতেই আমরা আমন্ত্রণ জানাচ্ছি কবি অতনু তিয়াস।
2: কবিতার শিরোনাম মা মাটি প্রাণ। বাংলা তোমায় কি উপমা দেই যে বলো, সূর্যমুখীর হাসি তুমি, উদার সুরের বাঁশি তুমি, তুমি কচি ধানের পাতা, কবিতা ও গানের খাতা, সারি সারি গাছের মেলা, পুকুর ভরা মাছের খেলা, তুমি টিয়ের সবুজ পালক, পাড়া গাঁয়ের অবুজ বালক, শান্ত বিলের স্বচ্ছ জলের টলমল। বাংলা তোমায় কি উপমা দেই যে বলো, মায়ের নাকের নলক তুমি, দিদার মুখের শোলক তুমি, তুমি রাতের জোনাক পোকা, তারার হাসি থোকা থোকা, যাত্রাপালার মঞ্চ তুমি, ভোমর ওমা লঞ্চ তুমি, বাব্যিচুলের রাখাল ছেলে, কিষান তাঁতি কুমার জেলে, অভিমানী খুকির চোখের ছল ছল। বাংলা তোমায় কি উপমা দেই যে বলো, হিমকুয়াশার চাদর তুমি, পোশাল রোদের আদর তুমি, তুমি পুয়ের লালচে ডাটা, পান সাজানো পানের বাটা, তুমি বধুর হাতের শাখা, প্রজাপতির রঙিন পাখা, মন মাতানু পাতাবাহার, ঠায় দাঁড়ানু নীরব পাহাড়, চোখ ধাঁধানু জরির মালার ঝলমল। বাংলা তুমি মুখের ভাষা, সুখের আশা, তুমি আমার মা মাটি প্রাণ ভালোবাসা।
0: কবি অদ্বৈত মারুতের কণ্ঠে শুনব এবারের কবিতা।
3: শরৎ খুব রোমান্টিক ঋতু, দেরি হল, তোমারও কিছুটা দেরি হল, আমারও কিছুটা দেরি হল, তা হোক, তুমি তো জানো এর চেয়ে আরো ঢের সারাছাড়ি হয়, এর চেয়ে আরো ঢের দেরি মানুষের জীবনে রোজ রোজ ঘটে যায়। অথচ ক্যালেন্ডারের পৃষ্ঠা জুড়ে শরৎকাল কেমন ভাব নিয়ে প্রাণ খুলে হাসে। ভোরেই ঘুম থেকে উঠি, রোজ রোজ দেখি দরজার সামনে শিউলি ফুল কেমন যেন মরে পড়ে আছে। তুমি ঠিকই বলেছিলে, শরৎ খুব রোমান্টিক ঋতু, অথচ মনে হয় শরৎ হলো সেই মাস যে মাসে চায়ের কাপে চুমুক দিয়ে হিসাবে বসতে হয় গত কয়েকটা বছর কার জন্য ঠিক কতখানি অপচয় হলো। তুমি যদি পারো এই শেষ রোদে একবার আমার বাড়ি এসো, বাকি হিসাবটা অন্তত কাশবনের আড়ালে চুকিয়ে দেওয়া যাবে।
0: এখন কবিতা শোনাবেন কবি সোহরাব হোসেন আসাদ।
4: কবিতার শিরোনাম সবকিছু আসে না ফিরে। বাতাসে রৌদ্রের ছন্দ মেখে যে পানকৌড়ি কাদা খোঁচা আর ডাহুক ছানা দিনভর ওরা ওড়িতে মত্ত, বিকেলের ক্লান্ত আকাশ যে হট্টিটি পাখি আপত্তির টানিকে বলি সাবধান বাণী শুনিয়ে চলে অবিরাম ক্লান্তিহীন, আকাশের মায়াবী নীল ছুঁয়ে যায় যে সারসের মালা, প্রভাতের সোনারোদে চঞ্চল ডানা মেলে দেয় যে সাহসী গাঙচিল, অপরাজিতা সাঁঝের মায়ায় নরম বাহুতে বিরোহী বাতাসের ঘ্রাণ মেখে যে বাদুর ঝাঁক নিরলস ছুটি চলে অজানা উচ্ছের টানে, তাকেও ফিরতে হয় শান্তিহীন বিনিদ্র রাত্রির শেষে, ফিরে না কেবল নিঃসঙ্গ বাতাস, সমুদ্রের ঢেউ, স্বপন মেঘের নরম আঁচল, অবাধ্য কালস্রোতের কুহুকি সময়, আর ফিরে না ইল্লিনের শ্লোকে বিভোর তোমার শারীর আপনার অস্পৃশ্য অস্তিত্ব এবং ইহলোকের আকাশচারী পথিক হৃদয়।
0: কবি গোলাম মোস্তফা বাংলা সাহিত্যের অনন্য প্রতিভা ও খ্যাতমান কবি। কবি হিসেবে অধিক পরিচিত হলেও তিনি ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী। সাহিত্যের প্রায় প্রতিটি শাখায় ছিল তার অবাধ বিচরণ। তিনি ছিলেন একাধারে কবি, গীতিকার, সুরকার, গায়ক, প্রাবন্ধিক, উপন্যাসিক, শিশুতোষ রচয়িতা, অনুবাদক, পাঠ্যপুস্তক রচয়িতা, শিক্ষাবিদ, চিন্তাবিদ, সমাজসেবক ইত্যাদি। বাংলা ভাষা ও সাহিত্যে নৈতিক মূল্যবোধের নব রূপায়ণে কবি গোলাম মোস্তফা ছিলেন আদর্শিক কাণ্ডারী। প্রিয় শ্রোতা, সৃষ্টির গল্প পর্বে আজ আমরা শুনব বাংলা সাহিত্যের অন্যতম সাহিত্য স্রষ্টা কবি গোলাম মোস্তফার জীবন ও সাহিত্য সম্পর্কে। কবি গোলাম মোস্তফা সম্পর্কে এখন বিস্তারিত বলবেন এম এম রাশেদ রাব্বি।
5: কিছু কবির পরিচয় তাদের লেখা দিয়ে, কিছু কবির পরিচয় তাদের বিশ্বাস দিয়ে, আর কিছু কবি আছেন যাদের বুঝতে হলে একই সঙ্গে পড়তে হয় তাদের কবিতা, জানতে হয় তাদের জীবন এবং ফিরে তাকাতে হয় তাদের সময়ের দিকে। কবি গোলাম মোস্তফা তেমনই একজন। বাংলা সাহিত্যের ইতিহাসে তার নিজস্ব একটি কণ্ঠ ছিল। সেই কণ্ঠে ছিল ধর্মীয় বিশ্বাস, নৈতিক জীবনবোধ, দেশপ্রেম, মানবিক অনুভূতি এবং গভীর গতিময়তা। গোলাম মোস্তফার জন্ম 1897 সালে তৎকালীন যশোর জেলার শৈলকোপার মনোহরপুর গ্রামে। বর্তমানে এলাকাটি ঝিনাইদহ জেলার অন্তর্গত। কবিতা তার কাছে বাইরের কোনো বিষয় ছিল না, কবিতা ছিল যেন পারিবারিক উত্তরাধিকার। তার বাবা গোলাম রাব্বানী এবং দাদা কাজী গোলাম সারোয়ার দুজনেই ছিলেন লোককবি। অর্থাৎ যে পরিবারে তার জন্ম সেখানে শব্দে ও ছন্দের সঙ্গে তার পরিচয় শৈশব থেকে। শিক্ষাজীবন শেষে গোলাম মোস্তফা শিক্ষকতা পেশা হিসেবে বেছে নেন। 1920 সালে বারাকপুর সরকারি স্কুলে শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন। দীর্ঘ শিক্ষকতা জীবন শেষের দিকে তিনি ফরিদপুর জেলা স্কুলের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে 1949 সালে অবসরে যান। কিন্তু শ্রেণীকক্ষে শিক্ষকতা করলেও তার ভেতরের কবি তখন নিজের পৃথিবী নির্মাণ করে চলেছে প্রতিনিয়ত। 1924 সালে প্রকাশিত হয় তার প্রথম কাব্যগ্রন্থ রক্তরাগ। এরপরে প্রকাশিত হয় খোশরোজ, কাব্যকাহিনী সাহারা, হাসনাহেনা, বুলবুলিস্তান, তারানাই পাকিস্তান, বনি আদম সহ আরও কয়েকটি গ্রন্থ। তার কবিতার ভাষা ছিল সহজ, ছন্দ ছিল সুরেলা। ধর্মীয় অনুভূতি এবং মানবিক বোধ তিনি এমনভাবে কবিতায় এনেছেন যা সাধারণ পাঠকের কাছেও সহজে পৌঁছে যেত। তার কবিতার একটি পরিচিত পঙ্ক্তি, মোরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান, এই একটি পঙ্ক্তির মধ্যেই যেন ধরা পড়ে তার সম্প্রীতির আকাঙ্ক্ষা, একই সমাজে পাশাপাশি বেড়ে ওঠা দুই সম্প্রদায়ের মানুষের সম্পর্কের কথা। গোলাম মোস্তফা ছিলেন কবির পাশাপাশি একজন অনুবাদকও। উর্দু কবি হালি এবং আল্লামা ইকবালের রচনা বাংলার অনুবাদ করেছেন তিনি। তার অনুবাদ গ্রন্থের মধ্যে রয়েছে মুসাদ্দাস ই হালি, কালামে ইকবাল, শিকোয়া ও জওয়াবি শিকোয়া। 1958 সালে তিনি কোরআনের বাংলা অনুবাদ করেন। তবে তার সবচেয়ে পরিচিত গ্রন্থগুলোর একটি বিশ্বনবী। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে কেন্দ্র করে লেখা এই গ্রন্থ বাংলা ভাষাভাষী মুসলমানদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। গোলাম মোস্তফা লিখেছেন গান, সুর করেছেন, এমনকি গান গেয়েছেনও। তার ইসলামীয় দেশাত্মবোধক গান একসময় মানুষের মুখে মুখে ফিরেছে। তার কবিসত্তার আরেকটি দিক হল তিনি ছিলেন প্রবল বিশ্বাসের মানুষ। তার কাছে কবিতা শুধু সৌন্দর্যের প্রকাশ ছিল না, কবিতা ছিল বিশ্বাস, নৈতিকতা, জীবনবোধ প্রকাশের একটি মাধ্যমও। কবি গোলাম মোস্তফার জীবনেও তার সময়ের রাজনৈতিক ও সামাজিক বাস্তবতার ছাপ রয়েছে। 1949 সালে তৎকালীন পূর্ববঙ্গ সরকারের ভাষা সংস্কার কমিটির সচিবের দায়িত্ব পালন করেন তিনি। তাকে বুঝতে হলে তার কবিতা যেমন পড়তে হবে, তেমনি তার সময়, বিশ্বাস ও ঐতিহাসিক অবস্থানকেও জানতে হবে। 1952 সালে যশোর সংঘ তাকে কাব্য সুধাকর উপাধিতে ভূষিত করে। 1960 সালে তিনি লাভ করেন সিতারা ইমতিয়াজ পুরস্কার। 1964 সালে মৃত্যুবরণ করেন কবি গোলাম মোস্তফা। কিন্তু কবির জীবন কি সত্যি মৃত্যুর সঙ্গে শেষ হয়ে যায়? কারণ একজন কবি চলে যান, কিন্তু তার উচ্চারণ থেকে যায়, তার শব্দ থেকে যায় মানুষের স্মৃতিতে। তার বিশ্বাসের সঙ্গে আমরা একমত হতে পারি, দ্বিমত হতে পারি, তার কোনো অবস্থানকে ইতিহাসের আলোয় নতুন করে বিচার করতে পারি, কিন্তু তার সৃষ্টিকে অস্বীকার করে তার সময়কে বোঝা যায় না। গোলাম মোস্তফাও তাই আমাদের সাহিত্য ইতিহাসে এক প্রয়োজনীয় অধ্যায়। একজন শিক্ষক ছিলেন, তিনি ছিলেন কবি, ছিলেন অনুবাদক, গীতিকার এবং গভীরভাবে বিশ্বাসী একজন মানুষ। জীবনের শেষ প্রান্তে এসে হয়তো তিনি জানতেন মানুষকে চলে যেতে হয়, সময় বদলে যায়, কিন্তু শব্দের আয়ু অনেক দীর্ঘ, আর সেই দীর্ঘ আয়ুতেই বেঁচে থাকেন কবি গোলাম মোস্তফা।
0: কাজী নজরুল ইসলামের অগ্নিবীণা বাংলা সাহিত্যের এক যুগান্তকারী কাব্যগ্রন্থ। 1922 সালে প্রকাশিত এ গ্রন্থ বাংলা কবিতায় বিদ্রোহ, সাম্য, মানব মুক্তি ও নবজাগরণের এক অনন্য দৃষ্টান্ত। অগ্নিবীণার অন্যতম বৈশিষ্ট্য এর তেজোদ্দীপ্ত ভাষা, ছন্দের বৈচিত্র্য, পৌরাণিক অনুষঙ্গ এবং আরবি ফার্সি শব্দের সার্থক প্রয়োগ। এখানে কবি শুনিয়েছেন বিদ্রোহের বাণী, তবে এই বিদ্রোহ কেবল ধ্বংসের আহ্বান নয়, বরং নতুন সত্য ও সুন্দর ন্যায়ভিত্তিক পৃথিবী নির্মাণের প্রত্যয়। কবির কণ্ঠে সাম্য ও মানবতার বাণী গ্রন্থটিকে কালোত্তীর্ণ মহিমা দান করেছে। মূলত অগ্নিবীণা বাংলা কাব্যে গতানুগতিক ধারার পরিবর্তন ঘটিয়ে এক নতুন সাহিত্যিক ও সাংস্কৃতিক চেতনার সূচনা করেছে। এটি শুধু একটি কাব্যগ্রন্থ নয়, বাঙালির আত্মমর্যাদা, মুক্তি ও জাগরণের অগ্নিশিখা। প্রিয় শ্রোতা, কাজী নজরুল ইসলামের কালজয়ী কাব্যগ্রন্থ অগ্নিবীণা নিয়ে বিশ্লেষণধর্মী একটি আলোচনা শোনাব এবার। এটি লিখেছেন এবং পাঠ করছেন অধ্যাপক আহমদ রেজা।
6: শ্রোতা বন্ধুরা, আজ কথা বলব বাংলা সাহিত্যের এক অনন্য সাধারণ সম্পদ নিয়ে। এই অনন্য সাধারণ সম্পদ একটি সবিশেষ উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ। কাব্যগ্রন্থের নাম অগ্নিবীণা, আর এই গ্রন্থটির রচয়িতা বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। অপরিসীম বহু বিচিত্র প্রতিভার অধিকারী কাজী নজরুল ইসলাম। তিনি একাধারে কবি, ছড়াকার, ঔপন্যাসিক, ছোটগল্প রচয়িতা, প্রাবন্ধিক, নাট্যকার, শিশুতোষ গ্রন্থ রচয়িতা, পত্রলেখক, গীতিকার, গায়ক, সুরকার, চলচ্চিত্র নির্মাতা, পত্রিকা সম্পাদক ও প্রকাশক এবং অনুবাদক। বাংলা সাহিত্যে এমন বহু বিচিত্র প্রতিভার অধিকারী সৃজনশীল ব্যক্তিত্বের সংখ্যা খুব বেশি নয়। সাহিত্যের যে শাখায় তিনি হাত দিয়েছেন সেখানেই সোনার খনি উপহার দিয়েছেন তিনি। কাজী নজরুল ইসলাম বাংলাদেশের জাতীয় কবি, তবে তিনি বিদ্রোহী কবি হিসেবে সর্বমহলে পরিচিত। কাজী নজরুল ইসলামের জন্ম ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে 1899 সালে, আর মৃত্যু 77 বছর বয়সে 1976 সালে বাংলাদেশের রাজধানী ঢাকায়। তার জন্ম ও বেড়ে ওঠা চুরুলিয়ায়। পরবর্তী সময়ে তিনি তার জীবনের একটি বড় পর্ব কলকাতায় কাটিয়েছেন। মাত্র 12 বছর বয়সে তার লেখালেখি শুরু। সে সময় তিনি লেটার দলে যোগদান করেন এবং দলের জন্য পালাগান রচনা করেন। বিভিন্ন বিদ্যাশিক্ষার প্রতিষ্ঠানে বিভিন্ন সময়ে ভর্তি হলেও তাঁর প্রাতিষ্ঠানিক লেখাপড়ার প্রতি কোনো আগ্রহ ছিল না। তবে ব্যক্তিগত পর্যায়ে তিনি স্বীয় উদ্যোগে প্রচুর পড়াশোনা করেন। বয়স যখন তার মাত্র 18, তখন থেকে তিনি প্রচুর লেখালেখি শুরু করেন। তিনি সে সময় গল্প, কবিতা, গান ও প্রবন্ধ লিখতেন। যত দিন যায় তার সারস্বত সাধনার পরিসর আরও বিস্তৃত হয়। কাজী নজরুল ইসলাম 1942 সালের শেষের দিকে মস্তিষ্কের ব্যাধিতে আক্রান্ত হবার পরে ক্রমশ চৈতন্য ও বাকশক্তি হারিয়ে ফেলেন। এর ফলে তার সাহিত্য সাধনার পরিসমাপ্তি ঘটে, কিন্তু ইতোমধ্যে তার উপস্থাপিত সৃষ্টি সম্ভার তাকে বাংলা সাহিত্যে একটি স্থায়ী আসন দিয়েছে। কাজী নজরুল ইসলামের অন্যতম উল্লেখযোগ্য রচনা অগ্নিবীণা, এটি একটি কাব্যগ্রন্থ। অগ্নিবীণা শীর্ষক এই কাব্যগ্রন্থ প্রকাশিত হয় ১৯২২ সালে। এই গ্রন্থটি প্রথম প্রকাশ করে আর্য পাবলিশিং হাউস। নজরুল তার এই গ্রন্থটি উৎসর্গ করেন বারীন্দ্র কুমার ঘোষকে। এই কাব্যগ্রন্থে নজরুলের অনেকগুলো অত্যন্ত জনপ্রিয় ও সুপরিচিত কবিতা রয়েছে, যথা প্রলয়োল্লাস, বিদ্রোহী, আগমনী, ধূমকেতু, কামাল পাশা, রণভেরি, সাতিল আরব, কোরবানি এবং মহরম। নানান সময়ে নজরুল অনেকগুলো অসাধারণ কবিতা রচনা করেছেন, তবে তিনি সবচেয়ে বেশি পাঠকপ্রিয় হয়েছেন তার বিদ্রোহী কবিতার মাধ্যমে। অনেকের মতে বিদ্রোহী নজরুলের সবচেয়ে জনপ্রিয় কবিতা। এই কবিতা প্রকাশের পর থেকে নজরুলের জনপ্রিয়তা ও খ্যাতি রাতারাতি বাড়তে থাকে। নজরুল যে বিদ্রোহী কবি হিসেবে খ্যাত তার অন্যতম কারণ এই কবিতা। কবিতাটিতে নজরুলের বিদ্রোহী সত্তার নিবিড় পরিচয় পাওয়া যায়। সব রকমের অন্যায়, অত্যাচার, অনিয়ম, জুলুম, শোষণ ও নির্যাতনের বিরুদ্ধে প্রকাশ্য প্রবল প্রতিবাদের উপস্থাপনা রয়েছে বিদ্রোহী কবিতায়। অগ্নিবীণা কাব্যগ্রন্থের আরেকটি উল্লেখযোগ্য রচনা প্রলয়োল্লাস। এই কবিতায় নজরুল আগামী দিনের শুভ ও সুন্দর সময়ের আশার কথা ব্যক্ত করেছেন। অগ্নিবীণা কাব্যগ্রন্থের আরেকটি পাঠকপ্রিয় কবিতা ধূমকেতু। এই কবিতার সঙ্গে বিদ্রোহী কবিতার মিল রয়েছে। ধূমকেতু শীর্ষক কবিতায় নজরুল তার বিদ্রোহী সত্তার পুনঃপ্রকাশ করেছেন। এই কবিতায়ও নজরুল সকল রকমের অন্যায় ও অনিয়মের বিরুদ্ধে তার প্রতিবাদী অবস্থান ব্যক্ত করেছেন। অগ্নিবীণা কাব্যগ্রন্থে কোরবানি ও মহরম শীর্ষক দুটি কবিতা রয়েছে। এই দুই কবিতায় নজরুল সত্যের ও ন্যায়ের পতাকা ঊর্ধ্বে তুলে ধরেছেন। কাজী নজরুল ইসলাম বাঙালির হৃদয়ে চিরকালের জন্য আসন পেড়ে আছেন তার অসাধারণ রচনার মাধ্যমে। বাঙালির আনন্দে, শোকে, উৎসবে ও কর্মযজ্ঞে অনন্ত অনুপ্রেরণার উৎস হয়ে থাকবেন এই মহান কবি।
0: শ্রোতা বন্ধু, সাহিত্য পাঠ আমাদের অন্তরাত্মায় যে আনন্দ উচ্ছলতার স্বাধীন সুবাতাস বইয়ে দেয় তার গতিময়তা শেষ হবার নয়, বরং এই আনন্দের আমেজ অনুপ্রেরণা যুগিয়ে যায় জীবনভর। সুসাহিত্যের অরুণ আলোয় আমরা বাঁচব নতুন আশায়, নতুন স্বপ্নে। এই শুভ প্রত্যয়ে শেষ করছি আজকের সাহিত্য প্রসঙ্গ। অনুষ্ঠানটি গ্রন্থনা উপস্থাপনায় ছিলাম আমি মনিরুজ্জামান পলাশ, সম্পাদনা করলেন মোহাম্মদ নিজামুদ্দিন, তত্ত্বাবধানে ছিলেন কানিজ কুলসুম, আর অনুষ্ঠানটি প্রযোজনা করলেন নাদিয়া ফেরদোস। ভালো থাকুন সকলে, থাকুন

জ্বর হলেই আতঙ্কিত কিংবা ভীত হবেন না। ডাক্তারের পরামর্শ অনুযায়ী নিজ বাড়িতে চিকিৎসা নিন। জ্বর বেশি হলে বারবার মাথায় পানি দিন এবং ভেজানো তোয়ালে দিয়ে গা মুছে দিন। জ্বর ও ব্যথায় কেবলমাত্র প্যারাসিটামল খেতে দিন। ডেঙ্গু জ্বর আক্রান্ত রোগীকে

আসসালামু আলাইকুম। বিকেল চারটা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি উর্মি আহসান। প্রধানমন্ত্রী তারেক রহমান বঙ্গোপসাগরকে সমৃদ্ধির অভিন্ন অঞ্চলে পরিণত করার লক্ষ্যে বাণিজ্য, জ্বালানি, প্রযুক্তি, জলবায়ু ও সামুদ্রিক বিষয়ে আরও গভীর আঞ্চলিক সহযোগিতার আহ্বান জানিয়েছেন। তিনি আজ রাজধানীর একটি হোটেলে তিন দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন বে অব বেঙ্গল কনভারসেশন 2026-এর উদ্বোধন উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে এই আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষা করে আঞ্চলিক ও বৈশ্বিক অংশীদারদের সঙ্গে ইতিবাচকভাবে কাজ করতে চায় বাংলাদেশ। তিনি বলেন, দেশকে একটি শক্তিশালী উৎপাদন ও বিনিয়োগের কেন্দ্র হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার। তারেক রহমান বলেন, উৎপাদন, সেবা, রপ্তানিসহ সকল খাতে সরকার ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি করতে চায়। তিনি বলেন, সরকারের দীর্ঘমেয়াদী নীতিমালার ধারাবাহিকতা বিনিয়োগকারীদের জন্য নীতিগত নিশ্চয়তা প্রদান করবে। প্রধানমন্ত্রী বলেন, বিপুল ম্যান্ডেট নিয়ে দায়িত্ব পাওয়া তার সরকার আগামী পাঁচ বছরে জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সুস্পষ্ট কর্মপরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে। তিনি বলেন, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড সহ সরকারের সামাজিক সুরক্ষা কর্মসূচিগুলো এমনভাবে সাজানো হয়েছে যাতে সুবিধাবঞ্চিত মানুষ অগ্রাধিকার পান। রোহিঙ্গা সংকট প্রসঙ্গে তারেক রহমান বলেন, বাংলাদেশ এখনও প্রায় 12 লাখ রোহিঙ্গা শরণার্থীকে আশ্রয় দিয়ে যাচ্ছে। তিনি বলেন, সরকারের প্রধান লক্ষ্য হল মিয়ানমারে তাদের দ্রুত, স্বেচ্ছায়, নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করা। সম্মেলনে 100টির বেশি দেশের 2 শতাধিক আলোচক, 3 শতাধিক ডেলিগেট ও 1000-এর বেশি অংশগ্রহণকারী যোগ দিচ্ছেন। ডিজিটাল ব্যবস্থার আওতায় আনা হচ্ছে দেশের বিবাহ ও তালাক নিবন্ধন ব্যবস্থা। এর মাধ্যমে তথ্য গোপন করে একাধিক বিয়ে করা এবং বাল্যবিবাহ দেয়া রোধ করা সম্ভব হবে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি আজ রাজধানীর নিকেতনে ব্র্যাক লার্নিং সেন্টারে নিকা রেজিস্ট্রারদের জন্য 10 দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধন অনুষ্ঠানে একথা জানান। আইনমন্ত্রী বলেন, একই সঙ্গে বিবাহ নিবন্ধনের এই অনলাইন তথ্য পর্যায়ক্রমে জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন ও পাসপোর্টের কেন্দ্রীয় সার্ভারের সঙ্গে যুক্ত করা হবে। বাজারে মাল্টা ও খেজুর সহ আমদানি নির্ভর ফলের সরবরাহ বাড়িয়ে দাম নিয়ন্ত্রণে রাখতে আমদানিকারকদের দ্রুত ঋণপত্র বা এলসি খুলে আমদানি বাড়ানোর আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। একই সঙ্গে খেজুর আমদানিতে শুল্ক কর সংক্রান্ত সিদ্ধান্ত চলতি সপ্তাহেই জানানো হবে বলে জানিয়েছেন তিনি। আজ সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ব্যবসায়ী ও সংশ্লিষ্ট সরকারি সংস্থার প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের রিফুয়েলিং এবং দ্বিতীয় ইউনিটের জন্য আনা পারমাণবিক জ্বালানি ইউরেনিয়ামের নতুন চালান কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে প্রকল্প এলাকায় পৌঁছেছে। আমাদের পাবনা জেলা সংবাদদাতা জানান, ইউরেনিয়াম বহনকারী তিনটি বিশেষ লরির একটি বহর আজ দুপুরে পাবনার ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে প্রবেশ করে। বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে বিশেষ রেসপন্স ব্যাটেলিয়ন এসআরবি, পুলিশ এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা বহরটির সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করেন। উল্লেখ্য, রাশিয়া থেকে আসা ইউরেনিয়াম বহনকারী বিশেষ কার্গো বিমানটি গতরাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম খান বলেছেন, জনভোগান্তি কমাতে সরকার যে কোনো মূল্যে ফুটপাথ দখলমুক্ত করবে। আজ রাজধানীর মানিকমিয়া এভিনিউ এলাকায় ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচিতে তিনি একথা বলেন। এ সময় ডিএনসিসি

0: প্রশাসক দখলদারদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। খেলার খবর এশিয়ান গেমস। আজ জাপানের আইচিতে পুরুষদের টি টোয়েন্টি ক্রিকেটের ফাইনালে পাকিস্তানকে 19 রানে হারিয়ে স্বর্ণপদক জিতেছে ভারত। প্রথমে ব্যাট করে ভারত তাদের নির্ধারিত 20 ওভারে 6 উইকেটে 211 রান করে। 212 রানের জয়ের লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তান 20 ওভারে 6 উইকেটে 192 রান করে। এর আগে বাংলাদেশকে 63 রানে হারিয়ে শ্রীলঙ্কা ব্রোঞ্জ পদক অর্জন করে। হকি। জাপানের গিফুতে অনুষ্ঠিত এশিয়ান গেমস পুরুষ হকির স্থান নির্ধারণী ম্যাচে আজ থাইল্যান্ডকে 3-0 গোলে পরাজিত করে বাংলাদেশ সপ্তম স্থান লাভ করেছে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল 5টায় ইংরেজিতে।
1: বাংলাদেশ বেতার ঢাকা। শুরু হচ্ছে পবিত্র কোরআন শিক্ষার আসর। পরিচালনায় কারি মোহাম্মদ হাবিবুল্লাহ বেলালী।
2: আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়াসালামুন আলা ইবাদিহিল্লাযীনা আসতাফা আম্মা বাদ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম রাত্তিলিল কুরআনা তারতীলা সাদাকাল্লাহুল আযীম। দূরের কাছের দেশের বিদেশের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি পবিত্র কোরআন শেখার আসর। আজকের আসরে ছোট্ট বন্ধুরা, তোমরা যারা অংশগ্রহণে রয়েছ, তোমাদের নামগুলো শুনি।
3: মোহাম্মদ ওমর ফারুক, তাওহিদ আলম,
4: মোহাম্মদ গোলাম রব্বি,
5: আব্দুল্লাহ হক,
6: তাওসিফ,
7: আব্দুর রহমান মোহাম্মদ।
2: মাশাআল্লাহ, সুন্দর সুন্দর নামগুলো শুনলাম। তোমরা সবাই কেমন আছো? মাশাআল্লাহ, আল্লাহ পাক তোমাদেরকে সবসময় ভালো রাখুন। দোয়া থাকলো এই মুহূর্তে দূরের কাছের যেসব ছোট্ট বন্ধুরা শিক্ষা করার জন্য অধীর আগ্রহ নিয়ে বসে আছো, আশা করব তোমরাও ভালো আছো। শ্রোতা ভাই ও বোনেরা যারা যেখান থেকে অনুষ্ঠানটি শুনছেন, আশা করি আপনারাও ভালো আছেন। আজকে তোমরা কোন সূরা শিখবে? সুরাতুল ফাতিহা। এর আগে আরো শেখানো হয়েছে, আমি শিখিয়েছি, আজকে আবার নতুন ভাবে কেন? মাশাআল্লাহ, আরো সুন্দর করে এবং সুর দিয়ে শিক্ষা করার জন্য আবার চেষ্টা। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, অবশ্যই তোমাদের আশা যে করেছ সেটা পূরণ হবে, চেষ্টা করা হবে সুর সহ বিশুদ্ধ করে তোমাদেরকে আরো ভালো করে শেখানোর জন্য। তাহলে এসো আমরা শুরু করি। অন্যান্য দিনের মতো আজকে আলোচনা শুনতে চাচ্ছ, কিসের উপরে আলোচনা শুনবে তোমরা?
4: আল্লাহু
2: আকবার, খুব সুন্দর বিষয় যে আমরা যেহেতু কোরআন পড়ছি একটু নামাজ সম্পর্কে। মাশাআল্লাহ, কোরআন এবং নামাজ এই দুটো কিন্তু খুব পাশাপাশি। একজন না কোরআন শিখলো, নামাজ আদায় করলো না, তার জীবনের মধ্যে কোনো সার্থকতাই থাকে না। নামাজ আদায় করতে হবে, তেলাওয়াত শিখতে হবে। কোরআন আমাদের জীবনের জন্য সব থেকে এমন কিছু উপদেশ নিয়ে এসেছে যে আমার জীবন সংগ্রামকে সাফল্যমণ্ডিত করার জন্য কোরআন, এর থেকে বড় আমাদের সামনে আর দ্বিতীয় কোনো উপদেশ হতে পারে না। নামাজ সম্পর্কে শুনতে চাচ্ছ, নামাজ ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে করিমের মধ্যে সব থেকে বেশি নামাজের কথা বলেছেন। নামাজ কায়েম করতে হবে, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো, অনেক জায়গাতে কোরআন শরীফে কথাটা এসেছে। নামাজ আমরা যদি ঠিকভাবে আদায় করি কিভাবে করব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, পাদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। খাশিউনের তাফসীর মুফাসসিরিনে কেরাম করেছেন খাফিউন দিয়ে। শুধু নামাজ আদায় করলেই হবে না, আল্লাহকে চিনতে হবে, আল্লাহর ভয় ভিতরে নিয়ে আল্লাহর জন্য, আল্লাহর রাজির জন্য, আল্লাহর সান্নিধ্য, আল্লাহর নৈকট্য মাধুরী লাভের জন্য নামাজ আমাদেরকে ঠিকঠাক ভাবে আদায় করতে হবে। সংক্ষিপ্ত আলোচনা আস্তে আস্তে হবে, আরো ইনশাল্লাহ কোরআন শিক্ষাও হবে। আমরা বিভিন্ন বিষয়ে আলোচনা তোমরা শুনতে চেয়েছ, এজন্য তোমাদেরকে আন্তরিক মোবারকবাদ দিচ্ছি। কারণ হলো, জানার নাম হলো ইসলাম। মানতে হবে, জানাটা কত জরুরি। আল্লাহ বলছেন কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে আর যারা জানে না তারা কি এক সমান হতে পারে? না না না, কখনোই না। এই জন্য জানতে হবে, মানতে হবে, জীবনে আনতে হবে। তাহলে জানা, মানা এবং জীবনে আনা, এই তিনটার সমন্বয়ে যখন আমার জীবন পরিচালিত হবে তখন আল্লাহ সুবহান ওয়া তাআলা বান্দাকে বন্ধু বানিয়ে আল্লাহ তার রহমতের কোলে আমাদেরকে উঠিয়ে নেবেন। আল্লাহ যেন আমাদেরকে তাই করেন, আমিন। তাহলে তোমাদের থেকে সুরাতুল ফাতিহা তেলাওয়াত শুনি এক এক আয়াত করে, তারপর ইনশাল্লাহ ভুল হলে সেগুলো শুদ্ধ করিয়ে দিব এবং সুর আমি তোমাদেরকে ইনশা আল্লাহ সুম্মা ইনশা আল্লাহ শেখাবো। এখন সুরা ফাতিহার প্রথম আয়াত, দ্বিতীয় আয়াত, তৃতীয় আয়াত করে এক এক তোমরা বলতে থাকবে। বলো বিসমিল্লাহ, বলো বিসমিল্লাহির রহমানির রহিম।
7: বিসমিল্লাহির রহমানির রহিম। الحمد لله رب العالمين.
2: ঠিক আছে, তারপরে তুমি বলবে, শোনো এখানে আলহামদু খুব নরম না, আল আলহামদু বলো।
4: বিশ্বে যা কিছু আছে সবই ধ্বংসপ্রাপ্ত হবে, আর তোমার একমাত্র প্রতিপালক অবশিষ্ট থাকবেন যিনি মুহিয়ান ও গরিয়ান। সূরা আর রহমান আয়াত 26 ও 27। বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনতে পাবেন পবিত্র আসর নামাজের আজান।
5: আল্লাহু আকবার, আল্লাহু আকবার।

0: رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة انك لا تخلف الميعاد.
1: هي الله هي পরিপূর্ণ আহ্বান এবং এই নামাজের তুমি প্রভু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দান করো সর্বোচ্চ স্থান সুমহান মর্যাদা বেশদের সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো এবং কিয়ামতের দিনে আমাদেরকে তার শাফায়াত নসিব করো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আন্নাহু মান কতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কতালান নাস জামিআ। যে ব্যক্তি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করল সে যেন পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করল, তার আমল নামায় পৃথিবীর সকল মানুষকে হত্যা করার গুণা লেখা হবে। সূরা আল মাইদা আয়াত 32।
3: আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
4: আরেকটু মোটা করে রাব্বিল আলামিন, তারপর হ্যাঁ পরিষ্কার করে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস, হ্যাঁ কানাস, আবার বলো ইয়া
3: إياك نعبد وإياك نستعين
5: اهدنا الصراط المستقيم
4: اهدنا صوتك أريدتو كليير كرو
5: اهدنا الصراط المستقيم
4: تربور
5: صراط الذي
4: برشكر كرو صوتك أريدتو بحالو كرو صوي صراط
5: صراط الذين أنعمت عليهم
4: دون بلو غير ال
5: غير المغضوب
4: شنو غير ال نبولي غير غير ال اكتا غير ال اكتا نا اكتا رقم سنة اكتا اتا سهي غير ال سهي نا غير ال بلو
5: غير المغضوب عليهم ولا الضالين
4: মাশাআল্লাহ, ঠিক আছে, তাহলে গইনটা, হ্যাঁ গইরিল মাগযুবি মাগ এরকম যাতে না বাজে, কলকলার মতো না হয়, গইরিল মাগযুবি বলো
5: গইরিল মাগযুবি
4: হলো না তো গইরিল মাগযুবি
5: গইরিল মাগদুরিল,
4: হ্যাঁ ঠিক আছে বলো এবার, ঠিক আছে গইরিল বলো
5: غير المغضوب عليهم ولا الضالين
4: غير المغ এখানে যেতে থেমে না যাও, তাহলে আবার সাক্তা হয়ে যাবে, এটা পরিষ্কার করতে হবে সবাইকে। তুমি বলো
5: غير المغضوب عليهم ولا الضالين
4: ولا الضالين আরেকটু পরিষ্কার করে তুমি বলো গইরিল।

0: এখানে ওলা দোয়ারটাকে আরো পরিষ্কার করতে হবে, না হয় আবার দায়ের মতো হয়ে যাবে। দা বললে আবার হবে না, একটার মধ্যে আরেক অক্ষরের যদি বাচন ভঙ্গির মতো কিছুটা হয়ে যায় তাহলে এটা হবে না রোগীর বেলা। তুমি বলো গইরিল,
1: গইরিল
0: মা, গাইরিল না, গইরিল,
1: গইরিল মাগদুবি
0: আলাইহিম। এটা কি হচ্ছে তোমরা বলো, মুখ দিয়ে বলো, হচ্ছে আর এটা কি কিভাবে হবে বলো তুমি, কি
2: গইরিল মাগদুবি আলাইহিম,
0: তোমার গাই যদি না হয় গইরিল,
1: গইরিল মাগদুবি আলাইহিম,
0: তুমি বলো গইরিল, বলো গইরিল, গইরিল,
1: গইরিল মাগদুবি আলাইহিম,
0: মাগদুবি গাইনটাকে আরেকটু পরিষ্কার, তুমি বলো তোমার পর্যায়টা দেখি,
1: غير المغضوب عليهم ولا الضالين
0: দোয়াটা একটু টান হবে, আর গয়রিল প্রথমটা ঠিক আছে, দ্বিতীয় মাগযুবি এর মধ্যে একটু ভেজাল আছে, আবার বলো তুমি গয়রিল,
1: গয়রিল মাগযুবি,
0: মাগ, মাগযুবি,
1: মাগযুবি عليهم ولا الضالين
0: তারপর তুমি বলো গয়রিল,
1: গইরিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন।
0: কেউ কেউ হেসে দিয়েছো, হাসতে নেই, আমাদের মধ্যে কেউ যদি ভুল কোনো সময় করে না তা আমরা হাসবো না, হাসলে কি হবে উনি লজ্জা পাবেন, তাহলে লজ্জা যদি আমার কারণে কেউ লজ্জিত হয় তাহলে কিন্তু আমার গুনাহ হবে, এই জন্য আমাদেরকে খুব খেয়াল করতে হবে যে আমার কোনো আচরণে কোন ব্যবহারে যাতে কারো মনে কষ্ট না লাগে, আর ভুল তো আমাদের হবেই, ভুলকে শুদ্ধ করার জন্যই তো এই অনুষ্ঠান, কোরআন শিক্ষার অনুষ্ঠান। দূরের কাছের দেশের বিদেশের শ্রোতা ভাই বোনেরা শুনছেন, বিশেষ করে তোমাদের মতো ছোট্ট যারা ছোট্ট মনিরা শিখছেন শুনছেন, সবার যাতে হয়ে যায়, এজন্য আমিও তোমাদের মতো ছোট্ট থাকতে কত ভুল করেছি সেগুলো শিক্ষা করেছি, বিশুদ্ধ করেছি, সেজন্য কেউ কোনো ভুল টুল করলে হাসা যাবে না, শুদ্ধ করে দিই তোমাকে আবার গইরিল মাগযুবি আলাইহিম, বলো গইরিল,
1: গইরিল,
0: হ্যাঁ গইরিল না বলে গ, গইরিল, গইরিল, বলো
1: গইরিল মাগযুবি আলাইহিম ওয়ালা দাল্লিন।
0: এবার তুমি বলো বা তোমরাই বলো, আগে থেকে অনেক ভালো হয়েছে না,
2: জি
0: শুদ্ধ হয়ে গেছে, বলো আলহামদুলিল্লাহ,
2: আলহামদুলিল্লাহ,
0: সবাই বলো আলহামদুলিল্লাহ,
2: আলহামদুলিল্লাহ।
0: এবার আসো কোরআনের কথা, চেষ্টার বাইরে কিছু নেই, যে যে কোনো বিষয়ে চেষ্টা করবে আল্লাহ তাকে কামিয়াবি দান করবেন, সফলতা দান করবেন, এটার জীবন্ত জ্বলন্ত প্রমাণ আজকের এই অনুষ্ঠানের আমার এই ছোট্ট বন্ধুটি, প্রথম গাইরিল বলেছে এখন গইরিল হয়ে গেছে, তার মাগযুবি বলতে তোমরা হেসে দিয়েছিলে এখন কি সুন্দর মাগযুবি বলে ফেলেছে, এই যে আল্লাহ পাক আমাদের মধ্যে পরিবর্তন করিয়ে দিচ্ছেন, আমাদের চেষ্টা কবুল করছেন, সেজন্য আবারও খুশি হয়ে আমরা বলি শুকরিয়া আদায় করি আল্লাহর দরবারে, বলো আলহামদুলিল্লাহ,
2: আলহামদুলিল্লাহ,
0: যখনই কোনো ভালো কিছু হবে আল্লাহর শুকরিয়া আদায় করব, তখন মুখ থেকে বলে ফেলবো আলহামদুলিল্লাহ, জোরে বলো কি বলবো
2: আলহামদুলিল্লাহ,
0: এটা যেন আমাদের অভ্যাস হয়, এটা যেন আমরা সবসময় বলতে পারি, আল্লাহ যেন আমাদের সেই তৌফিক সবসময় দান করেন, বলো আল্লাহুম্মা আমিন। এবার সুরা তেলাওয়াত আমি করব, এক এক লাইন তোমরা আমার সাথে সাথে পড়বে, আল্লাহ পাক যাতে বরকত দেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, সবাই
2: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।

প্রথমটা তোমরা বলছিলে আলহামদু না আল আল প্রথম কি ধাক্কা দিয়ে আল বলো এবার পুরোটা শোনো আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন বলো রটাকে আরো পরিষ্কার করে আর রহমানির রহিম।

0: তোমরা কিন্তু বলেছিলে কে যেন সুর শিখবে, সুরও শিখতে হবে। তোমাদের আওয়াজ দিয়ে কোরআনের সৌন্দর্যকে বৃদ্ধি করো, এই জন্য সৌন্দর্য বৃদ্ধি করো, তোমরাই সে বলেছিলে সুর শিখবে, তাহলে আমি কিরকম ভাবে বলেছি ওরকম বলার চেষ্টা করো।
1: ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন
0: বলো।

0: দূরের কাছের দেশের বিদেশের সবাইকে বিশেষ করে শিক্ষার্থীদেরকে আন্তরিক মুবারকবাদ জানিয়ে আজকের মতো কোরআন শিক্ষার আসর এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।
1: এতক্ষণ পবিত্র কোরআন শিক্ষার আসর শুনলেন। পরিচালনায় ছিলেন কারি মোহাম্মদ হাবিবুল্লাহ বেলালি।
2: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে বিষয়ভিত্তিক গানের গ্রন্থিত অনুষ্ঠান সুর তরঙ্গ। গ্রন্থনা শামসাদ পারভীন, উপস্থাপনায় নকিবুন নাহার ও চমচমি দেওয়ান।

0: শরৎকাল বাংলাদেশের প্রকৃতিতে এক অন্যরকম সৌন্দর্যের ঋতু। এ সময়ে প্রকৃতি যেন নতুন রূপে সেজে ওঠে।
1: একদম ঠিক বলেছো।
0: আকাশে ভেসে বেড়ায় সাদা মেঘের দল, নদীর ধারে কাশফুল দোলে হালকা বাতাসে, আর ভোরের স্নিগ্ধতা মনকে এক অসাধারণ শান্তি এনে দেয়। এই অপরূপ সৌন্দর্যে মনটাও হারিয়ে যায় প্রকৃতির মাঝে, কি বলো?
1: বাহ, তোমার কথায় শরৎের বর্ণনা বেশ ভালো লাগলো। মনে হচ্ছিল আমি নদীর ধারে বাতাসে কাশফুলের শুভ্রতা ছুঁয়ে যেন ঘুরে বেড়াচ্ছি। কত রকম যে অনুভূতি হৃদয় সৃষ্টি হয়।
0: ঠিক তাই,
1: আমি আসলে মন্ত্রমুগ্ধ হয়ে তোমার কথা শুনি। আমার ভালোবাসার মানুষটিও কিন্তু তোমার মতো সুন্দর করে কথা বলে,
0: তাই বুঝি?
1: হ্যাঁ, তাকে বলতে ইচ্ছে করে এক পৃথিবী ভালোবাসা দিয়ে তোমার এই হাতটি আমি আজীবন আগলে রাখতে চাই। কখনো শান্তি, কখনো প্রেম, কখনো বা তীব্র টান, যখন তার পাশে থাকি মনে হয় পুরো আকাশটাই আমার হয়ে গেছে। প্রিয় শ্রোতা, এখন আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ বেতার ঢাকার বিশেষ আয়োজন বিষয়ভিত্তিক গানের অনুষ্ঠান সুর তরঙ্গ অনুষ্ঠান।
0: সুর তরঙ্গের আজকের বিষয় শরৎ। উপস্থাপনায় আছি আমরা দুজন, আমি চমচমি দেওয়ান
1: এবং আমি নকিবুন নাহার।

0: ভালোবাসার মানুষের কথাই যখন বললে তুমি, আমি বলি তার হাসিতেই আমার অর্ধেক সুখ লুকিয়ে আছে, আর বাকি অর্ধেক তার সাথে কাটানো মুহূর্তগুলো।
1: আমিও প্রিয়সীকে উদ্দেশ্য করে বলতে চাই, সে শুধু আমার বর্তমান নয়, সে আমার সুন্দর এক ভবিষ্যৎ। হৃদয়ের সবটুকু আবেগ শুধু তার নামেই উৎসর্গ করা।
0: তোমার প্রিয় মানুষটির কথা বলছো তো, ভালোবাসার মানুষটির কথা। হাজারো মানুষের ভিড়েও এই চোখ দুটো কিন্তু তাকেই খোঁজে, কি বলো?
1: একদম ঠিক বলেছো।
0: তার মৌনতা যতটা পোড়ায় আর ওই মায়াবী হাসি কিন্তু ততটাই শান্ত করে।
1: ওই যে সাদা মেঘের ভেলায় ভেসে যখন বেড়ায় শরতের সাদা আকাশ, আমাদের মনকে তখন হালকা করে তোলে। শরতের সকালে শিশির ভেজা ঘাস আর শস্য ক্ষেতের সোনার গানে ভালো লাগা এনে দেয়। শরৎকালে ভরা নদীর ধারে কাশফুলের বন আমাদের মনকে সত্যি মুগ্ধ করে তোলে। নীল আকাশে ভাসমান মেঘ আর কাশবনের শুভ্র হাসি মনে করিয়ে দেয় সরল সৌন্দর্য জীবনের আসল প্রশান্তি।
0: ওই যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার গানে লিখেছিলেন, শরতে আজ কোন অতিথি এলো প্রাণের তারে, আনন্দ গান গারে হৃদয়, আনন্দ গান গারে।

0: বন্ধুরা, সুরতরঙ্গ অনুষ্ঠানে শুরুতেই নুসরাত জাহানের গাওয়া রবীন্দ্রসঙ্গীত শুনলেন।
1: শুনো, শরতের কাশফুল হলো জীবনের সুপ্র স্বপ্ন, যা আমাদের পবিত্র থাকতে শেখায়। শরতের আলোয় থাকে এক ধরনের জাদু, যা প্রকৃতিকে করে আরো জীবন্ত।
0: একদম ঠিক তাই। শরতের ভোর হলো কবিতার মতো, নীরব অথচ গভীর। শরতে সাদা সাদা মেঘ নীল আকাশ ছুঁয়ে ছুঁয়ে দূরে ভেসে যায়। শরৎকাল হলো প্রশান্তির মন্দির, যেখানে প্রতিটি বাতাস প্রার্থনার মতো পবিত্র।
1: আচ্ছা, শরৎ নিয়ে অনেক রকম কথাবার্তা হচ্ছে, চলো শরৎকে নিয়ে এবার আরো একটি গান শুনি। গানে গানে আমরা শিল্পী খন্দকার সোহেল আহমেদের কণ্ঠে কথাগুলি শুনব। গান লিখেছেন শফিউল সিকদার, সুর করেছেন মোহাম্মদ ইসাক।

0: আচ্ছা, শরতের নীলাকাশটা তুমি খেয়াল করে দেখেছ?
1: কি যে বলো না, শরতের নীলাকাশের দিকে তাকাবো না আবার? সেই সাদা সাদা মেঘের উড়াউড়ি দেখবো না? নীলাকাশের প্রতিটি ছোঁয়ায় সাদা সাদা মেঘের ভেসে যাওয়া যেন এক একটি, খেয়াল করেছো কিনা জানি না, শিল্পকর্মের মতো মনে হয়, যা আমার কাছে খুব মনের গভীরে আলোড়ন তোলে।
0: শরতের নীলাকাশ যেন নতুন স্বপ্ন আর সম্ভাবনার সূচনা করছে, যেখানে নীলাকাশ আর সাদা মেঘ মিলে মিশে জীবনের সুন্দর ছবি আঁকে। সাদা কাশফুল যখন দোলে বাতাসে, মনে হয় পৃথিবীটা যেন নতুন করে সাজানো কোনো স্বপ্নের বাগান। এটাই শরতের জাদু।
1: জাদু, হ্যাঁ ঠিক বলেছ।
0: শরতের হাওয়ায় থাকে নরম স্পর্শ, যা আত্মাকে ছুঁয়ে যায়। এ ঋতু যেন জীবনের সমস্ত ক্লান্তি মুছে দেয়।
1: আর এই জন্যই বোধ হয় গীতিকবি বলেছেন, সাদা সাদা মেঘ ভাসে ওই দূর নীলাকাশে, শরতে হাওয়া দোলে বাতাসে বাতাসে।

0: বন্ধুরা, আধুনিক গানটি শুনলেন। শিল্পী ছিলেন মোহাম্মদ হাসান তাইমুন ওয়াহাব সৈনিক, গীতিকার এ বি এম মাহবুবুর রহমান এবং সুরকার অতীশ বিশ্বাস।
1: শরতের ভোরে শিশির বিন্দুর ঝিলিক মনে করিয়ে দেয় আমাদের ছোট্ট ছোট্ট জিনিসেই লুকিয়ে থাকে সৌন্দর্য। শরতের হাওয়া হৃদয়কে করে হালকা, মনে হয় যেন সব দুঃখ উড়ে যাচ্ছে আকাশের সাথে।
0: একদম ঠিকই কথা বলেছ, শরতের সাদা মেঘ আর নীল আকাশ জীবনের শান্তির প্রতীক, যা আমাদের শেখায় নির্লিপ্ত হতে। শরতের আলো যখন কাশবনে পড়ে, তখন প্রকৃতি নিজেই হয়ে ওঠে কবি, গেয়ে ওঠে শরতের গান।
1: আর শরতের কাশফুল হল প্রকৃতির পরিরাজ্য, যা আমাদের শেখায় শুভ্রতায় সৌন্দর্য খুঁজে নিতে। শরৎকাল হল মনের প্রশান্তির ঋতু, যেখানে প্রতিটি সকাল আসে নতুন আশার আলো নিয়ে।
0: শরতের আকাশটা নীরব কিন্তু শান্ত, তবু হাজারটা গল্প বলে সে। শরতের রোদ নরম, হাওয়া শীতল আর আকাশ স্বচ্ছ, সব কিছু মিলেই এই ঋতুতে থাকে এক অন্যরকম আবহ।
1: আচ্ছা, আর সন্ধ্যার আকাশ? হ্যাঁ, সন্ধ্যার আকাশ মানেই একটু শান্তি আর অনেক অনুভূতি। গোধূলিতে মনের এই ভালো লাগা, ঝিঝি ডাকা রাত আর চাঁদ, এক কথায় হৃদয় ছোঁয়ায় এই মিষ্টি অনুভূতি নিয়ে তাই এই গানটি শোনাবো এখন।

0: বন্ধুরা শুনছিলেন আধুনিক গান। শিল্পী ছিলেন ফারাহ দিবা খান লাবণ্য, গীতিকার সৈয়দ শফিউল আজম এবং সুরকার অসিত বিশ্বাস।
1: এই মা, দেখি দেখি দেখি, খুব সুন্দর তো।
2: বাহ,
0: তাই?
1: হ্যাঁ, তোমার নাকুলটা খুব মানিয়েছে তোমাকে জানো।
0: সত্যি?
1: হ্যাঁ, অসাধারণ লাগছে তোমাকে।
0: সুন্দর তো লাগতেই হবে, এ যে আমার ভালোবাসার দেয়া, ভালোবাসার মানুষের দেয়া উপহার, এটা তো সবসময় সুন্দর হবারই কথা, তাই না?
1: তাই তো। আর ভালোবাসার মানুষকে দেয়া উপহার বা গিফট, এর উজ্জ্বলতাই তো এক অন্যরকম, কোনো কিছুর উপর এটা নির্ভর করে না, বরং প্রিয় মানুষের হাসির উপর নির্ভর করে, জানো তো। সেই মানুষটার হাসির দিকে তাকালে বোঝা যায় ভালোবাসা আসলেই একটা জাদু।
0: আসলে সেই হাসি কিন্তু হাজার টাকার উপরে, যত দামি জিনিসই হোক না কেন, সেই হাসির উপরে কোনো দামি যেন আর আসে না, তাই না?
1: একদম তাই। বন্ধুরা, অনুষ্ঠানের প্রান্তিকে এসে একটি আধুনিক গান শোনাবো রাশিদুল ইসলাম তাপসের কণ্ঠে। এই গানটি লিখেছেন আব্দুর রব, সুর করেছেন খন্দকার মোহাম্মদ আব্দুস সামাদ।

0: প্রিয় বন্ধুরা, বিষয়ভিত্তিক গানের অনুষ্ঠান সুর তরঙ্গ আজকের মতো এখানেই শেষ করছি। আজকের বিষয় ছিল শরৎ। গানগুলো আপনাদের কেমন লাগলো চিঠি লিখে আমাদেরকে জানান। চিঠি পাঠাবার ঠিকানা আবারও জানিয়ে দিই, সুর তরঙ্গ, প্রযত্ন পরিচালক বাংলাদেশ বেতার, শের-ই বাংলানগর, ঢাকা 1207। আবারও কথা হবে সুর তরঙ্গের পরবর্তী আয়োজনে। শেষ করছি আজকের সুর তরঙ্গ অনুষ্ঠান। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, বাংলাদেশ বেতারের সাথেই থাকবেন।
1: এতক্ষণ শুনলেন বিষয়ভিত্তিক গানের গ্রন্থিত অনুষ্ঠান সুর তরঙ্গ। গ্রন্থনা শামসাদ পারভীন, সম্পাদনায় মহিমা আক্তার, তত্ত্বাবধানে মোহাম্মদ সোহেল রানা। সুর তরঙ্গ অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান। বাংলাদেশ বেতার, ঢাকা।
2: বাংলাদেশ বেতার, এখন শুনবেন পরিবেশ রক্ষায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ বার্তা।
3: বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে একটি বিষয় নিয়ে খুব সংক্ষেপে দুটি কথা বলতে চাই, যে বিষয়টি সমাজের প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষকে স্পর্শ করে। যে বিষয়টি কি সেটি? সেটি হচ্ছে আমাদের পরিবেশ, অর্থাৎ আমি, আপনি, আমরা সকলে যে পরিবেশটাতে থাকি সেই পরিবেশটি কেমন, আমার আশপাশটি কেমন। আপনারা নিশ্চয়ই অধিকাংশ ক্ষেত্রে খেয়াল করে দেখেছেন, আমরা ঢাকা শহরের যে কোনো রাস্তাঘাটই হোক, যে কোনো এলাকাই হোক, যে কোনো জেলা শহরের এলাকাই হোক, রাস্তাঘাট হোক, এমনকি উপজেলা পর্যায়েও, ক্ষেত্রবিশেষে বিভিন্ন গ্রামগঞ্জেও আমরা দেখেছি যে যেখানে বাজার ঘাট বা রাস্তা চলাচল বেশি, সেই জায়গাগুলোতে চারিদিকে একটা জিনিস খুব পরিষ্কারভাবে চোখে পড়ে, যেটি আমরা যখন ছোট ছিলাম আজকে থেকে 40 বছর আগে, 30 বছর আগে দৃশ্যটা এমন ছিল না, কিন্তু বর্তমানে দৃশ্যটা এইরকম। সেটা কেমন? চারিদিকে আমার, আপনার, আমাদের ব্যবহার করা হাতের টিস্যু, অথবা আমার, আপনার খাওয়া চিপসের প্যাকেট, অথবা বাসায় ব্যবহার করা রান্নার তেল, যে তার প্লাস্টিকের বোতলটি, অথবা আমি বা আপনি পানি পান করেছি প্লাস্টিকের বোতল থেকে, সেই বোতলটি, এরকম আরো অনেক ধরনের আবর্জনা যত্রতত্র সব জায়গায় ছড়িয়ে আছে। কোনো জায়গায় একটু বেশি জমা হয়ে আছে, অথবা যত্রতত্র লোকালয়ে চারিদিকে ছড়িয়ে আছে। চিন্তা করে দেখুন তো, আপনার ঘরে, যে ঘরটিতে আপনি থাকেন, যে বাসাটিতে আপনি থাকেন, যদি চারিদিকে এমন টিস্যু ছড়িয়ে থাকতো, যদি চারিদিকে এমন আবর্জনা ছড়িয়ে থাকতো, আপনার কাছে কি ভালো লাগতো দেখতে? নিশ্চয়ই না, আমাদের কারো কাছেই ভালো লাগতো না। কবি তো সুন্দরভাবে লিখেছেন, সবুজ শস্য শ্যামলা আমার এই ভুবন। তো আসুন না, আমরা কেন আমাদের পরিবেশটাকে সুন্দর করতে পারবো না? বাংলাদেশের অধিকাংশ মানুষই পায়ে হেঁটে চলে, অথবা রিক্সায় যায়, অথবা বাসে চলাচল করে। এই মানুষগুলো যখন রাস্তা পার হয়, বিভিন্ন জায়গায় যখন আবর্জনা জমে থাকে, ময়লা থাকে, এই মানুষগুলোর কিন্তু অনেক কষ্ট হয়, বিভিন্ন জায়গায় অনেক দুর্গন্ধ হয় আবর্জনা জমে থাকে। তবে আমরা যদি সকলে মিলে একটু সচেতন হই, আমরা যদি নিজেরা সচেতন হই, যত্রতত্র যদি আমাদের ব্যবহারকৃত আবর্জনাগুলো যদি যত্রতত্র আমরা না ফেলে দিই, আমরা যদি একটি নির্দিষ্ট জায়গায় এই আবর্জনাকে জমা করি এবং নির্দিষ্ট উপায়ে যদি এটাকে পরে ধ্বংস করি, তাহলে যেমন আমাদের পরিবেশটি ভালো থাকবে, ঠিক একইভাবে আমরা আমাদের পরিবেশটাকে সুন্দরভাবে রাখতে পারব। দেখুন, অনেক জায়গায় আমি দেখেছি গত কয়েক মাসে যখন আমি দেশের বিভিন্ন জায়গায় গিয়েছি, হয়তো কোনো একটি পুকুরের পাশ দিয়ে যাচ্ছি, দেখেছি পুকুরের ভিতরে বিভিন্ন রকম ময়লা স্তূপ হয়ে পড়ে আছে, অথবা পুকুর পাড়ে বিভিন্ন ময়লা স্তূপ হয়ে পড়ে আছে। অথচ একসময় কিন্তু এই পুকুর পাড়ে এই মানুষ বিকেলে বসত, গল্প করত পরিবার পরিজন নিয়ে, কিন্তু এখন আবর্জনার জন্য সেটি সম্ভব হয় না। ঢাকা শহরেও বিভিন্ন পার্ক আছে, বিভিন্ন জেলা শহরেও বিভিন্ন পার্ক আছে। আমরা পার্ক গুলোতে যাচ্ছি বিকেল বেলায় পরিবার পরিজনকে সাথে নিয়ে, কিন্তু গিয়ে যখন আমরা চিনে বাদাম খাচ্ছি, অথবা চিপস খাচ্ছি, অথবা বাচ্চারা লজেন্স খাচ্ছে, খেয়েই আমরা জিনিসটা সেখানে ফেলে দিচ্ছি। আমরা যখন যাই তখন হয়তো যারা পরিচ্ছন্ন কর্মী তারা হয়তো পরিষ্কার করে রাখছে, কিন্তু আমরা যখন বেরিয়ে আসছি তখন আর সেটি আগের মতন পরিষ্কার থাকছে না।
0: বাংলাদেশ বেতার, ঢাকা। কিছুক্ষণের মধ্যেই শুনতে পাবেন প্রথমে ইংরেজি সংবাদ ও পরে বাণিজ্যিক সংবাদ।

0: Authorities said a Houthi projectile had hit and damaged a school in the city of Najran. Asian Games and India clinched the gold medal in men's T20 cricket after defeating Pakistan by 19 runs in the final at Aichi in Japan today. Batting first, India scored 211 for 6 in their stipulated 20 overs, chasing the victory target of 212 runs. Pakistan managed to score 192 for 6 in 20 overs. Earlier, Sri Lanka secured the bronze medal after defeating Bangladesh by 63 runs. Meanwhile, Bangladesh finished their Asian Games men's hockey campaign in 7th place after beating Thailand by 3 goals to nil in the place deciding match at Gifu in Japan today. Finally, weather and forecast by Till Wantanai says there is no inland river force warning and no signal is to be hoisted. And that's the end of the news.
1: Assalamu alaikum. Bangladesh Pitar, Banijik Shangbad Purchi, Jocinta Zinia. বহুমুখী পাট পণ্য মেলা আজ রাজধানী তেজগাঁওয়ে জুট ডাইভার্সিফিকেশন প্রমোশন সেন্টার জেডিপিসি প্রাঙ্গণে 6 দিনব্যাপী বহুমুখী পাট পণ্য মেলা এবং নতুন বিক্রয় কেন্দ্র জেডিপিসি এক্সপ্রেসের উদ্বোধন করা হয়েছে। বাণিজ্য শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এর উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, দেশে উৎপাদিত পাট পণ্য সহ তৈরি পোশাকের বাইরের সম্ভাবনাময় খাতগুলোর বিকাশে সরকার কাজ করছে। প্রদর্শনী ও মেলা আয়োজনের মাধ্যমে দেশীয় ক্রেতাদের আকৃষ্ট করার পাশাপাশি বিদেশি ক্রেতাদের কাছে এসব পণ্যের পরিচিতি বাড়ানোই সরকারের উদ্দেশ্য। মেলা প্রতিদিন সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত চলবে। এছাড়া নতুন বিক্রয় কেন্দ্র জেডিপিস এক্সপ্রেস প্রতিদিন সকাল 11টা থেকে রাত 8টা পর্যন্ত সপ্তাহের 7 দিন খোলা থাকবে। বাজারে মাল্টা ও খেজুর সহ আমদানি নির্ভর ফলের সরবরাহ বাড়িয়ে দাম নিয়ন্ত্রণে রাখতে আমদানিকারকদের দ্রুত ঋণপত্র বা এলসি খুলে আমদানি বাড়ানোর আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। একই সঙ্গে খেজুর আমদানিতে শুল্ক কর সংক্রান্ত সিদ্ধান্ত চলতি সপ্তাহেই জানানো হবে বলে জানিয়েছেন তিনি। আজ সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ব্যবসায়ী ও সংশ্লিষ্ট সরকারি সংস্থার প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের রিফুয়েলিং এবং দ্বিতীয় ইউনিটের জন্য আনা পারমাণবিক জ্বালানি ইউরেনিয়ামের নতুন চালান কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে প্রকল্প এলাকায় পৌঁছেছে। আমাদের পাবনা জেলার সংবাদদাতা জানান, ইউরেনিয়াম বহনকারী তিনটি বিশেষ লরির একটি বহর আজ দুপুরে পাবনার ঈশ্বরদী রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে প্রবেশ করে। বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে বিশেষ রেসপন্স ব্যাটালিয়ন এসআরবি পুলিশ এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা বহরটির সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করেন। উল্লেখ্য, রাশিয়া থেকে আসা ইউরেনিয়াম বহনকারী বিশেষ কার্গো বিমানটি গত রাতে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সাপ্তাহিক পুঁজিবাজার। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইতে গত সপ্তাহে দরপতনের কারণে সূচক, বাজার মূলধন এবং লেনদেনের পরিমাণ কমেছে। গত সপ্তাহ জুড়ে ডিএসইতে 397টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে 89টির, কমেছে 280টির এবং অপরিবর্তিত ছিল 28টির। এই প্রভাবে প্রধান সূচক ডিএসসিএক্স সপ্তাহ জুড়ে কমেছে 46 পয়েন্ট। এতে সপ্তাহের শেষ কার্যদিবসের লেনদেন শেষে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে 6,85,935 কোটি টাকা, যে আগের সপ্তাহের শেষ কার্যদিবসে ছিল 6,90,571 কোটি টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন কমেছে 4,636 কোটি টাকা। ঢাকার মুদ্রাবাজারে কয়েকটি বৈদেশিক মুদ্রার বিনিময় হার। মার্কিন ডলার বিক্রয় 123.50 টাকা, ক্রয় 122.50 টাকা। ইউরো বিক্রয় 141.32 টাকা, ক্রয় 138.77 টাকা। পাউন্ড স্টার্লিং বিক্রয় 165.40 টাকা, ক্রয় 162.39 টাকা। সৌদি রিয়াল বিক্রয় 33.12 টাকা, ক্রয় 32.47 টাকা। দিরহাম বিক্রয় 33.80 টাকা, ক্রয় 33.19 টাকা। কুয়েতি দিনার বিক্রয় 403.24 টাকা, ক্রয় 395.87 টাকা। সিঙ্গাপুর ডলার বিক্রয় 97.04 টাকা, ক্রয় 95.29 টাকা। মালয়েশিয়ান রিঙ্গিত বিক্রয় 30.40 টাকা, ক্রয় 29.82 টাকা। এবং থাইবাত বিক্রয় 3.70 টাকা, ক্রয় 3.62 টাকা। বাণিজ্যিক সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 6:30টায়।
2: বাংলাদেশ বেতার ঢাকা। শুরু হচ্ছে জলবায়ু ও পরিবেশ বিষয়ক অনুষ্ঠান সবুজ পৃথিবী।

0: সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি জলবায়ু ও পরিবেশ বিষয়ক অনুষ্ঠান সবুজ পৃথিবী। কথা বলছি আমি মোহাম্মদ আবু বকর সিদ্দিক। আজ আমাদের অনুষ্ঠান নদী, খাল ও দূষণ নিয়ে। নদী ও খাল বাংলাদেশের রক্তজালিকার মতো, আমাদের জীবনের পথ, আমাদের বাস্তুসংস্থান, আমাদের খাদ্যের যোগানদাতা, এমনকি আমাদের পরিচয়ের অংশ। আমাদের নদী ছিল কয়েকশো, খালও এক ধরনের নদী। আমাদের জীবন সংস্কৃতি, অর্থনীতি নদীমাত্রিক। অনেক নদী বুজে গেছে নানান কারণে, অনেক খাল গ্রাস হয়ে গেছে, ফলে বন্যার বিস্তৃতি বেড়েছে, বেড়েছে সময় ও স্থান দুই দিক থেকেই। শুকিয়ে যাওয়া কিংবা দূষিত নদী থেকে হারিয়ে গেছে কত ধরনের মাছ, বিলুপ্ত হয়েছে কত প্রজাতির প্রাণী, ফলে এক প্রজন্মের সঙ্গে আর এক প্রজন্মের তৈরি হয়েছে স্মৃতির ফারাক। ফলে আমরা ভুলে যাই আমাদের সমৃদ্ধ প্রকৃতির কথা, ভবিষ্যতে দেখি শুধু ধুধু অথবা ঘিঞ্জি। এই নদী খাল বহুকাল ধরে উর্বরা শক্তি জুগিয়েছে শস্যে, শ্যামলিমায় আমাদের অভিন্ন চরাচরে সৃষ্টি করেছে বিশিষ্ট শোভা, যা আমাদের বিভোর ও স্বতন্ত্র করেছে। আমাদের নদীরা যদি ভারসাম্য হারায়, আমাদের খাল যদি হারিয়ে যেতে থাকে, আমরা আমাদের প্রকৃতি হারিয়ে ফেলব, সমৃদ্ধি হারিয়ে ফেলবে কৃষি, অর্থনীতিতে যোগাযোগের ব্যয় বাড়বে, এমনকি আমাদের স্থাপনাগুলিও নাজুক হয়ে পড়বে। তাই আমরা যদি সামগ্রিকভাবে নদীর যত্ন নিতে পারি, আমাদের জলাশয়গুলোর পরিচর্যা করতে পারি, তাদের গতিপথকে অবারিত করতে পারি, তাদের স্রোতকে বাধাহীন করতে পারি, তাতে আমাদের ভূমি আরো বিশুদ্ধ হবে, আমাদের প্রকৃতি আরো ঋদ্ধ হবে, আমাদের জীবন আরো উজ্জ্বল হবে। বাংলাদেশের যে ভূমি তার উপরের কত শতাংশ জল আচ্ছাদিত তা নিয়ে বিভিন্ন ধরনের পরিসংখ্যান রয়েছে বা ছিল, সে বিষয়ে মতান্তর থাকলেও একটি বিষয় স্থির, তা হল এর পরিমাণ অনেক কমে গেছে। অনেক প্রভাবের মধ্যে যেটি বড় তা হচ্ছে এই পরিবর্তন তাপমাত্রা এবং জলীয় ভারসাম্যে ব্যাঘাত ঘটাচ্ছে। শ্রোতামণ্ডলী, এবার একটি কথিকা। রাশিদুর রহমানের গ্রন্থনাও পাঠে নদী খাল বাঁচলে বাঁচবে আমাদের ভবিষ্যৎ।
1: আপনার গ্রামের সেই নদীর কথা মনে আছে, যে নদীর স্রোত দেখে আপনার দেহ মন জুড়াত, জেলেরা দিনরাত পানিতে ভেসে মাছ ধরত, বর্ষায় যার পানি উপচে একদম থই থই অবস্থা। একদিন জানলেন সেই নদী শুকিয়ে গেছে, নদীর জায়গায় ধুধু বালুচর, ঘরের পাশে খাল ভরাট করে ঘরবাড়ি, আর পানির জায়গায় জমে আছে থক থকে বর্জ্য। আপনি দেখছেন একটা নদী বা খাল হারিয়ে যাচ্ছে, কিন্তু উপলব্ধি করতে পারছেন আপনি কি হারাচ্ছেন? আসলে একটা নদী হারিয়ে যাওয়া মানে শুধু একটি জলধারা হারানো নয়, এর সঙ্গে হারিয়ে যেতে পারে কৃষকের সেচের পানি, জেলের জীবিকা, মাছের প্রজনন ক্ষেত্র, নৌপথ এবং একটি এলাকার পানি নিষ্কাশনের স্বাভাবিক ব্যবস্থা। বাংলাদেশের কৃষির সঙ্গেও নদী খালের সম্পর্ক অত্যন্ত গভীর। নদী ও খালের পানি কৃষি জমিতে সেচের সুযোগ তৈরি করে, আবার বর্ষার অতিরিক্ত পানি নিষ্কাশনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অর্থাৎ নদী খালের কল্যাণে আমাদের খাদ্য নিরাপত্তাও নিশ্চিত হয়। এ কারণেই খাল পুনর্খননের সঙ্গে সেচ, কৃষি এবং পানি ব্যবস্থাপনার সম্পর্ককে গুরুত্ব দেওয়া হচ্ছে। 2026 সালে পানি সম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে যে আগামী 5 বছরে দেশের 20,000 কিলোমিটার খাল খনন এবং পুনঃখননের পরিকল্পনা তারা নিয়েছেন। লক্ষ্যগুলোর মধ্যে কৃষি, পানি নিষ্কাশন এবং জলাবদ্ধতা ব্যবস্থাপনার উন্নয়নে রয়েছে। কিন্তু নদীখালের সংকট শুধু কৃষকের মাঠে থেমে থাকে না বা সীমাবদ্ধ থাকে না। বাংলাদেশের উপকূলের দিকে তাকালে বিষয়টি আরও স্পষ্ট হয়। জলবায়ু পরিবর্তনের প্রভাব, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এবং লবণাক্ততার মতো বিষয় উপকূলীয় পানি এবং কৃষির উপর বাড়তি চাপ তৈরি করতে পারে। বিশ্বব্যাংকের গবেষণাতেও বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে নদীর লবণাক্ততা, জলবায়ু পরিবর্তন, কৃষি এবং খাদ্য নিরাপত্তার পারস্পরিক সম্পর্ক তুলে ধরা হয়েছে। অর্থাৎ নদীর স্বাভাবিক প্রবাহ শুধু বর্ষার পানি সরানোর বিষয় নয়, কোথাও এটি মিঠা পানি ধরে রাখার সঙ্গে, কোথাও বা কৃষির সঙ্গে, কোথাও মাছের সঙ্গে, আবার কোথাও একটি পরিবারের টিকে থাকার সঙ্গে জড়িয়ে আছে। আর জলবায়ুর এই পরিবর্তনশীল বাস্তবতায় নদী খালকে স্বাভাবিক রাখতে পারা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ অতিরিক্ত পানি যখন বের হয়ে যাওয়ার পথ পায় না, তখন জলাবদ্ধতা এবং বন্যার ঝুঁকি বাড়তে পারে। আবার শুষ্ক মৌসুমে পানি প্রবাহ কমে গেলে সেচ, নৌযান, মৎস্য এবং পরিবেশ সবকিছুর উপর প্রভাব পড়ে। তাই নদী রক্ষা মানে শুধু নদীর পাড়ে সাইনবোর্ড বসানো নয়, নদীকে তার প্রবাহ ফিরিয়ে দিতে হবে। খালের জন্য তার জায়গা ছেড়ে দিতে হবে, যে কোনো দূষণের উৎস খুঁজে সেটা বন্ধ করতে হবে, আর নদী খালের সঙ্গে যুক্ত জলপ্রবাহের পুরো ব্যবস্থার ব্যাপারে আমাদের মনোযোগী হতে হবে। এই লক্ষ্যেই নদী ও খাল পুনরুদ্ধার, জলাবদ্ধতা নিরসন, সেচ ব্যবস্থার উন্নয়ন এবং পানি ব্যবস্থাপনায় বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। 2026-27 অর্থ বছরে পানি সম্পদ খাতের পরিকল্পনায় নদী পুনরুদ্ধার, বন্যা ব্যবস্থাপনা, নদী ভাঙন রোধ, খাল খনন এবং পানি নিরাপত্তাকে গুরুত্ব দেওয়া হয়েছে। কিন্তু প্রশ্ন হল, শুধু সরকারি উদ্যোগই কি যথেষ্ট? না, নদী রক্ষা শেষ পর্যন্ত সামাজিক দায়িত্ব। আমরা নিজেরাই যদি খালে পলিথিন, প্লাস্টিক কিংবা গৃহস্থালির বর্জ্য ফেলি, তাহলে সেই খাল বাঁচবে কিভাবে? কোনো জলাশয় দখল বা ভরাট হতে দেখলে তাই স্থানীয় প্রশাসন বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো উচিত। শিল্প কারখানার বর্জ্য যেন অপরিশোধিত অবস্থায় নদীতে না যায়, এ বিষয়ে সচেতনতা এবং সামাজিক নজরদারিও প্রয়োজন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, নদী বা খালকে শুধু সরকারের সম্পদ মনে না করে বরং নিজেদের জীবনের অংশ হিসেবে দেখতে হবে। কারণ নদী দূষিত হলে শুধু মাছ মরে না, ক্ষতিগ্রস্ত হয় অনেকের জীবিকা। খাল ভরাট হলে শুধু পানি আটকে থাকে না, ক্ষতিগ্রস্ত হয় কৃষি, বসতবাড়ি এবং স্থানীয় অর্থনীতিও। নদী প্রবাহ কমে গেলে শুধু সেখানে চলাচল ব্যাহত হয় না, পরিবর্তিত হয় সেই এলাকার পুরো জল ব্যবস্থা। তাই নদী খাল রক্ষার কাজটি আসলে আজকের জন্য নয়, বরং আগামী দিনের জন্য। আজ আমরা যে নদী দূষণ রুখে দিব, যে খাল দখলমুক্ত রাখব, যে জলধারার স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করতে সাহায্য করব, তার সুফল হয়তো আজই চোখে পড়বে না, কিন্তু কাল সেই নদীর পানি কৃষকের জমিতে যাবে, সেই খালে মাছ থাকবে, বর্ষার পানি নিষ্কাশনের ব্যবস্থা থাকবে। তাই নদীকে শুধুমাত্র মানচিত্রে বাঁচিয়ে রাখলে চলবে না, বাঁচাতে হবে তার প্রবাহ। কারণ নদী বাঁচলে কেবল নদী বাঁচে না, বাঁচে সবাই, আর শেষ পর্যন্ত বাঁচে আমাদের ভবিষ্যৎ।
0: শ্রোতা বন্ধুরা, আপনারা নদী খাল বাঁচলে বাঁচবে আমাদের ভবিষ্যৎ শীর্ষক কথিকাটি শুনলেন। এবার আমরা আরেকটি বিষয়ের উপর একটু আলোকপাত করি, নদী দূষণ নিয়ে হাসান ইউসুফ খানের একটি প্রামাণ্য।
2: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আমি এখন আছি পরিবেশ অধিদপ্তর গাজীপুর জেলা কার্যালয়ে, কথা বলছি গাজীপুর পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক আরিফিন বাদলের সাথে। আপনি কেমন আছেন?
3: জি আলহামদুলিল্লাহ ভালো আছি।
2: আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। আপনার কাছে প্রথমে জানতে চাই, গাজীপুরের নদ নদীগুলোতে শিল্প বর্জ্য, অপরিশোধিত বর্জ্যপানি এবং অন্যান্য দূষণের অভিযোগ দীর্ঘদিনের। পরিবেশ অধিদপ্তরের দৃষ্টিতে বর্তমানে গাজীপুরের নদী দূষণের প্রধান উৎসগুলো কি এবং দূষণ নিয়ন্ত্রণে এখন পর্যন্ত কি ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে? একই সঙ্গে এসব প্রতিষ্ঠানের আইন অমান্য করছে, তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা কার্যকর করতে কি কি চ্যালেঞ্জ রয়েছে, অনুগ্রহ করে আপনি আমাদের বলবেন।
3: ধন্যবাদ। নদী দূষণ গাজীপুরে একটি প্রধান সমস্যা। গাজীপুরে একটি শিল্প অধ্যুষিত এলাকা হওয়ায় এখানে নদী দূষণের যে প্রধান উৎসগুলো, তার প্রথম ভাগেই আসে ইন্ডাস্ট্রিয়াল দূষণ। তবে তার থেকেও বড় একটি বিষয় রয়েছে, সেটা হচ্ছে গাজীপুরে বাংলাদেশের সবচেয়ে বড় মহানগর এবং সেই প্রেক্ষিতে এখানে প্রচুর জনগোষ্ঠীর বসবাস আছে। দুইটি প্রধান উৎস আমরা এখানে ধরতে পারি, একটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট, আরেকটি হচ্ছে আমাদের নাগরিক জীবন থেকে যে তরল বর্জ্য তৈরি হয়, সেই সুয়েজ থেকে যে বর্জ্যটা তৈরি হয় সেগুলো আসলে আরেকটি প্রধান উৎস। দূষণ নিয়ন্ত্রণে এখন পর্যন্ত আমরা যে পদক্ষেপগুলো গ্রহণ করছি তার মধ্যে প্রধানতম যে বিষয়গুলো হচ্ছে, এ পর্যন্ত প্রায় 688টি প্রতিষ্ঠানে ইটিপি স্থাপন করতে বাধ্য করেছি প্রতিষ্ঠানগুলোকে, সেদিক থেকে ইটিপি স্থাপনের হার শতভাগ। এবং আরেকটি বিষয় হচ্ছে প্রতিষ্ঠানগুলোতে যে সুয়েজ রয়েছে, সেই সুয়েজ ট্রিট করার জন্য আমরা এখন বিভিন্নভাবে তাদেরকে বাধ্য করছি যাতে সুয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্ট বা এসটিপি নির্মাণ করে, এবং অনেক প্রতিষ্ঠান ইতিমধ্যেই এসটিপি নির্মাণ করেছে। সবচেয়ে বড় যে বিষয়টা রয়েছে এখানে, দূষণ নিয়ন্ত্রণে জনসাধারণের ভূমিকা বেশি প্রয়োজন, তাদের সচেতনতার বিষয়টি প্রয়োজন।
2: এবার আমি আপনার কাছে জানতে চাই, একটি নদীকে যদি দূষণমুক্ত করার জন্য একটি অগ্রাধিকারমূলক পদক্ষেপ নেওয়ার সুযোগ দেওয়া হয়, আপনি কোন পদক্ষেপটি আগে নিতে চাইবেন এবং কেন চাইবেন, সে বিষয়টি অনুগ্রহ করে আমাদের বলবেন।
3: যদি আমরা নদী দূষণের বিষয়টিকেই ধরে নেই, তো সেক্ষেত্রে প্রথমত হলো সিটি কর্পোরেশনকে উদ্যোগ নিতে হবে যে নাগরিক জীবনে যে সুয়েজটা রয়েছে সেই সুয়েজ ট্রিটমেন্টের জন্য ব্যবস্থা গ্রহণ করা। একই সাথে গাজীপুরের যে অন্যান্য প্রতিষ্ঠান যেগুলো এসটিপি ইটিপি রয়েছে, ইটিপি গুলো যাতে যথাযথভাবে পরিচালনা করা হয় সে ব্যাপারেও পদক্ষেপ নেয়। আমরা সেই পদক্ষেপগুলো নিচ্ছি। দিচ্ছি এবং তাদের বিরুদ্ধে যেসব প্রতিষ্ঠান ইটিপি যথাযথভাবে পরিচালনা করছে না তাদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করছি। তবে এই মুহূর্তে নদী দূষণমুক্ত রাখতে আমাদের যে উদ্যোগ হওয়া উচিত সেটা হচ্ছে সিটি কর্পোরেশনের মাধ্যমে আমি মনে করি যে বৃহৎ আকারে এসটিপি বা সুয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপন করা, সেটা করলে আমাদের 60-70% তরল বর্জ্য পরিশোধন হবে।
2: জনাব আরিফিন বাদল, আপনার কাছ থেকে আমরা নদী সুরক্ষার জন্য বিভিন্ন উদ্যোগগুলো জানতে পেরেছি, আপনাকে অনেক ধন্যবাদ। শ্রোতা বন্ধুরা, আমি এখন কথা বলছি একজন বিশিষ্ট নদী রক্ষাকর্মী এবং বাংলাদেশ রিভার ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ মনির হোসেনের সাথে। আপনার কাছে আমি প্রথমে জানতে চাই গাজীপুরের নদীগুলোর বর্তমান পরিস্থিতি আপনি মাঠ পর্যায় থেকে দীর্ঘদিন ধরে দেখেছেন, আপনার পর্যবেক্ষণে নদী দূষণ ও দখলের পেছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণগুলো কি কি, নদীকে দীর্ঘমেয়াদে রক্ষা করতে হলে নাগরিক সমাজের কি ধরনের সমন্বিত উদ্যোগ নেওয়া প্রয়োজন এ সম্পর্কে আপনি আমাদের বলুন।
4: গাজীপুরে প্রায় 20টি নদী আছে, এর মধ্যে কিছু মরণাপন্ন, কিছু দখল দূষণে একেবারে জীবন যায় যায়। এর মধ্যে সবচেয়ে করুণ পরিস্থিতি যেই নদীগুলোর তার মধ্যে হচ্ছে চিলাই নদী, লবণদহ নদী, তুরাগ নদী, বালু নদী, এগুলোর অবস্থা খুবই খারাপ। এখন এই অবস্থা থেকে উত্তরণের জন্য যে বিষয়টা দরকার আসলে সমন্বয়টা খুব জরুরি। এই সমন্বয়টা যদি আমরা করতে পারি তাহলে নদ নদীগুলোকে বাঁচাতে পারবো। যদি আমি মন্ত্রণালয় থেকে শুরু করে নদীর পাড়ের মানুষ পর্যন্ত একটা স্মার্ট পার্টনারশিপ করতে পারি এবং নদীটা যে স্থানীয় মানুষেরও অর্থাৎ জনসম্পৃক্ত একটা নদী ব্যবস্থাপনা যদি প্রবর্তন করতে পারি তাহলেই কেবলমাত্র আমরা নদীকে বাঁচাতে পারবো। আদারওয়াইজ সরকার এককভাবে এই নদীকে বাঁচাতে পারবে না, সবার মধ্যে একটা চেইন তৈরি করতে হবে।
2: অনেক ধন্যবাদ, আপনার কাছ থেকে আমরা নদী দখল দূষণ মুক্ত করার জন্য গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে অবগত হয়েছি। শ্রোতা বন্ধুরা, আমরা আছি এখন গাজীপুরের একটি ঐতিহ্যবাহী নদী চিলা নদীর পাড়ে, কথা বলছি চিলা নদীর পাড়ের একজন অধিবাসী মাহমুদুল হাসানের সাথে। আপনার কাছে আমি প্রথমে জানতে চাচ্ছি আপনি নদীর পাশে বসবাস করেন এবং সরাসরি এই দূষণের প্রভাব অনুভব করছেন, নদীর বর্তমান দূষণ আপনার পরিবার, আপনার জীবিকা, কৃষি, মাছ ধরা, স্বাস্থ্য এবং দৈনন্দিন জীবনে কি ধরনের পরিবর্তন এনেছে, আপনার অভিজ্ঞতা থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সবচেয়ে জরুরি কি প্রত্যাশা করেন এ বিষয়ে আপনার কাছে আমি জানতে চাই।
5: ধন্যবাদ আপনাকে। আমি ছোটবেলা থেকেই এই নদী দেখেছি, নদীতে গোসল করেছি, বড় হয়েছি। এই নদীটি ছিল স্বচ্ছ, নির্মল, সুন্দর এবং সমৃদ্ধ একটি নদী। নদীতে এখন প্রচুর দুর্গন্ধ, নদীর পাড় দিয়ে হাঁটা যায় না। নদীতে এক সময় মাছ ছিল, বিভিন্ন ফসলের জমিতে এই নদী থেকেই সেচ দেওয়া হতো, কয়েক কিলোমিটার দূরে পানি নিয়ে যাওয়া হতো, ওই নদীর পানিতে এই অঞ্চলের মানুষের সেচ কাজ হতো। মাছ ধরার জেলেরা এইখান থেকে জীবিকা নির্বাহ করত এবং আমরা নদী পাড়ের অঞ্চলের যারা আছি আমরাও এই নদী থেকে মাছ আহরণ করে আমাদের পুষ্টি চাহিদা মেটাতাম। শিল্প কারখানার বর্জ্য, মেডিকেল বর্জ্য, কল কারখানার বর্জ্য, সকল বর্জ্য এই নদীতে এসে জমা হচ্ছে, যার জন্য নদী ভরাট হয়ে গেছে। আপনার নদী পাড় দিয়ে হাঁটা যাচ্ছে না, দুর্গন্ধ। কৃষক পানিতে নামলেই তার গায়ে বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হচ্ছে, গবাদি পশু আক্রান্ত হচ্ছে। আমরা চাই এই নদীর সেই পূর্বের নির্মল পরিবেশে ফিরে আসুক, নদী নদীর মতো চলুক। আমি আহ্বান জানাব পরিবেশ অধিদপ্তর সহ সরকারের সকল কর্তৃপক্ষের কাছে যাতে ওনারা এই নদীটিকে তার আপন গতিতে ফিরিয়ে দিয়ে এলাকার কৃষক এবং মানুষের উপকারের জন্য সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করুক।
2: অনেক ধন্যবাদ।
0: কথা অনুষ্ঠানের বাঁকে আমাদের নির্ধারিত সময়ের শেষ প্রান্তে এসে পৌঁছেছি। যাবার বেলায় আরেকটু বলি, এই অনুষ্ঠান গ্রন্থনা উপস্থাপনা করলাম আমি মোহাম্মদ আবুবকর সিদ্দিক, তত্ত্বাবধানে ছিলেন ইয়াসমিন আক্তার, সম্পাদনা করেছেন মোহাম্মদ মনিরুল ইসলাম, অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন বাকের মাহমুদ। আজ এ পর্যন্তই।

0: বাংলাদেশ বেতার ঢাকা।
1: হাসান,
2: হ্যাঁ,
1: আসলে এভাবে বসে থাকার সময় নেই, দেশ গঠনে সবাইকে হতে হবে ঐক্যবদ্ধ।
2: কামাল, তুই ঠিক বলছিস, অনেক চড়াই উত্তরাই পেরিয়ে আমাদের দেশ একটা স্থিতিশীল অবস্থায় আসছে। এখন আমাদের সবাইকে দেশ গঠনে এগিয়ে আসতে হবে। দেশ যত উন্নত হবে আমরা তত ভালো থাকব।
1: অবশ্যই, আরে নিজেদের ভালো থাকার জন্য আমাদের কাজ করতে হবে, কাজের তো কোনো বিকল্প নেই বন্ধু।
2: তোকে একটা দারুণ খবর দিই, বর্তমান সরকার উদ্যোগ নিয়েছে খাল খননের, জানিস তাতে অনেক সুবিধা আছে।
1: আচ্ছা,
3: কি ব্যাপার? দুই বন্ধু এখানে বসে কি পরিকল্পনা করা হচ্ছে?
1: চেয়ারম্যান আপা, আসসালামু আলাইকুম।
2: আসসালামু আলাইকুম।
3: ওয়ালাইকুম আসসালাম।
1: আমরা আসলে দেশের উন্নয়নের জন্য কি কি করা দরকার তাই নিয়ে দুই বন্ধু আলাপ করছিলাম।
3: আসলে তোমাদের উৎসাহ দেখে আমার খুব ভালো লাগছে। আমরা সবাই যদি যার যার অবস্থান থেকে দেশের জন্য কাজ করি, তবে আমাদের দেশ উন্নত হতে খুব বেশি দিন সময় লাগবে না। তোমরা খাল খননের কথা শুনেছো তো?
2: জি আপা, শুনেছি, আমরা তো সেই বিষয়ে কথা বলছিলাম।
1: আচ্ছা আপা, এই খাল খননের মাধ্যমে কি কি সুবিধা পাওয়া যাবে এটা ভালো করে জানা দরকার।
3: খাল খননের সুবিধার কথা বলে শেষ করা যাবে না। যেমন ধরো, কৃষিতে সেচ সুবিধা বৃদ্ধি পাবে, জলবদ্ধতা নিরসন হবে, নৌযান নির্বিঘ্নে চলাচল করতে পারবে, পণ্য আনা নেওয়ার সময় বাঁচবে এবং ভূগর্ভস্থ পানির ব্যবহার বাড়বে।
2: আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হচ্ছে অনেক কর্মসংস্থান সৃষ্টি হবে, প্রচুর লোক এই খাল খনন কর্মসূচিতে অংশ নিয়ে জীবিকা নির্বাহ করতে পারবে।
3: হাসান একদম ঠিক বলেছে। বর্তমান সরকারের বেশ কিছু যুগান্তকারী উদ্যোগের একটি হলো এই খাল খনন। দীর্ঘদিন এই খাল খনন বন্ধ থাকার ফলে আমাদের অনেক ক্ষতি হয়েছে।
1: জি আপা, সেটা আমরা বুঝতে পারছি। খালগুলো শুকিয়ে যাওয়ার ফলে পয় নিষ্কাশন ঠিক মতো হচ্ছে না, এই যত্রতত্র ময়লা আবর্জনার ফলে রোগ ব্যাধি বেড়ে গেছে।
3: একদম ঠিক বলেছ। তারপর ধরো, আমাদের দেশ হলো কৃষি প্রধান দেশ, এই খাল খননের প্রধান ভূমিকা হলো শুষ্ক মৌসুমে সেচ ব্যবস্থা নিশ্চিত করা ও কৃষি উৎপাদন বৃদ্ধি করা।
2: তারপর যেমন বর্ষা মৌসুমে বন্যার পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি করা, গ্রামীণ পর্যায়ে নৌ যোগাযোগ স্থাপন করা।
3: খাল খনন পরিবেশগতভাবে ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
1: জি আপা, আমরা বুঝতে পারছি। বন্যা ও খরা প্রতিরোধে খাল ও নদীর খনন ও পুনঃখনন এখন সময়ের দাবি।
3: এই কর্মসূচি বাস্তবায়িত হলে দেশের পানি সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা সম্ভব হবে, কৃষি কাজে পানি সরবরাহ বৃদ্ধি পাবে
2: এবং সুপেয় খাবার পানির সহজলভ্যতা নিশ্চিত হবে।
3: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1977 সালে এই কর্মসূচি চালু করেছিলেন, যা কৃষকদের স্বেচ্ছা শ্রমের মাধ্যমে খাল খনন করে বর্ষার পানি সংরক্ষণ, সেচ ব্যবস্থার উন্নয়ন, অতিরিক্ত ফসল উৎপাদন এবং খাদ্য স্বনির্ভরতা অর্জনে সহায়তা করেছিল।
1: খাল খনন কর্মসূচির মাধ্যমে আবার আমাদের কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে, গ্রামীণ স্বনির্ভরতা বাড়বে,
3: যেখানে বিভিন্ন মানুষের অংশগ্রহণে কর্মসংস্থান সৃষ্টি হবে এবং বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সহযোগিতা বৃদ্ধি পাবে।
2: বাংলাদেশের গ্রামীণ উন্নয়ন খাদ্য নিরাপত্তা ও কৃষি বিপ্লবের এক গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে স্বীকৃতি লাভ করবে এই খাল খনন।
3: ঠিক বলেছ। খাল খনন কর্মসূচি স্থানীয় জনগণ দেশের উন্নয়ন কর্মকাণ্ডে সরাসরি অংশ নিয়ে সহানুভূতি, আন্তরিকতা এবং সহযোগিতার মনোভাব গড়ে তুলবে।
4: তবে আর কেন বসে থাকা, খনন করি ভাই খাল খনন, বাঁচবে মানুষ, সুস্থ পরিবেশ, জীবনে আসবে আনন্দের রেশ।
5: লাইন দিচ্ছ?
6: বাংলাদেশ বেতার ঢাকা, অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলোহার্টজ ও এফ এম 106 মেগাহার্টজ, এফ এম 90 মেগাহার্টজ, এফ এম 102 মেগাহার্টজ থেকে। আমাদের এখনকার অনুষ্ঠান উপস্থাপনে আছি সুরাইয়া সুলতানা মনিরা, আজহারুল ইসলাম এবং আমি শেখ মুরসালিন রহমান। প্রকৌশল দায়িত্বে রয়েছেন মোহাম্মদ শহীদুল্লাহ, তাওহিদা আফরোজ, এলিজা আক্তার ও হাফিজা আক্তার এবং অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন মাহফুজা আক্তার সুমি।
7: বাংলাদেশ বেতার ঢাকা, এখন শুনবেন ভক্তিমূলক গান। প্রথম গানটির শিল্পী মুস্তফা জামান আব্বাসী, গীতিকার ও সুরকার তফসির আলী।

আমি সঙ্গীত শিল্পী লুইপা বলছি। আমরা সবাই ভালো থাকতে চাই, সুস্থ থাকতে চাই, কিন্তু কিছু রোগ আছে আমাদেরকে অসুস্থ করতে চায়। তেমনি একটি রোগ হলো কলেরা। এটা ডায়রিয়া সংক্রামক রোগ। পাতলা পায়খানা এবং বমি হলো এই রোগের লক্ষণ। এতে পানি শূন্যতা দেখা দিলে বিপদও হতে পারে। দূষিত পানি এবং খাবার কলেরার বড় কারণ। তাই আমাদেরও উচিত নিরাপদ পানি ব্যবহার করা, পায়খানা ব্যবহারের পর ভালো করে হাত ধোয়া এবং খাবার ঢেকে রাখা। কলেরা নিয়ে কেন এত কথা বলছি? কারণ দেশের কোনো কোনো এলাকায় চলছে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন 2026। এর মাধ্যমে দেশের 14টি ঝুঁকিপূর্ণ এলাকায় বিনামূল্যে 2 ডোজ মুখে খাওয়ার কলেরা টিকা দেয়া হচ্ছে। এই টিকা নিলে কলেরা হওয়ার ঝুঁকি কমে যায় এবং আক্রান্ত রোগের তীব্রতাও কমে যায়। এরই মাঝে প্রথম রাউন্ডে প্রথম ডোজ টিকা দেয়া শেষ হয়েছে। 26শে সেপ্টেম্বর থেকে 25শে অক্টোবর পর্যন্ত দ্বিতীয় রাউন্ডে দ্বিতীয় ডোজ টিকা দেয়া হচ্ছে। সাধারণত 2 থেকে 4 বছর বয়সী শিশুরা কলেরায় বেশি আক্রান্ত হয়ে থাকে। 1 বছর অথবা তার বেশি বয়সী যে কোনো সুস্থ ব্যক্তি এই টিকা খেতে পারবেন। প্রতিদিন সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত নির্ধারিত টিকা কেন্দ্রে কলেরার টিকা খাওয়ানো হচ্ছে। তাই আসুন কলেরা রোগের টিকা খাই, কলেরা থেকে রক্ষা পাই।

0: বাংলাদেশ বেতার ঢাকা। শুরু হচ্ছে ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধিতে বাংলাদেশ বেতারের নিয়মিত আয়োজন ডেঙ্গু ঠেকায় একসাথে। গ্রন্থনা ও উপস্থাপনায় ডাক্তার সাজ্জাদ রাহাত হোসেন।
1: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আসসালামু আলাইকুম। ডেঙ্গু নিয়ে বাংলাদেশ বেতারের বিশেষ সচেতনতামূলক আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। শ্রোতা বন্ধু, যে কোনো সংকটের সময় সঠিক তথ্যের চেয়ে ভুল তথ্য, যেটাকে আমরা গুজব বলি, সেটা অনেক বেশি দ্রুত ছড়ায়। আর এখন এই সোশ্যাল মিডিয়ার যুগে তো সেটা একেবারে বিদ্যুৎ গতিতে চারপাশে ছড়িয়ে পড়ে। আর ডেঙ্গুর মতো একটি জীবন সংকটময় রোগে যখন মানুষ আতঙ্কিত থাকে, তখন এ ধরনের বিভিন্ন অমূলক ধারণা বা ভুল তথ্য বা লোককথা রোগীর জন্য কিন্তু আরো বেশি বিপদ বয়ে আনে। একটি ভুল তথ্য, একটি ভুল ঘরোয়া টোটকা একজন রোগীকে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারে। তাই আমাদের আজকের আলোচনার মূল বিষয় ভুল তথ্যের ফাঁদে। প্রিয় শ্রোতা, ডেঙ্গু নিয়ে আমাদের সমাজে নানা মুখে নানা কথা প্রচলিত রয়েছে। কেউ কেউ বলেন পেঁপে পাতার রস খেলে রাতারাতি নাকি প্লেটলেট বেড়ে যায়। কেউ কেউ বলেন তেঁতুলের রস খেলে ডেঙ্গু নিয়ে দুশ্চিন্তার কোনো কারণই নেই। আবার কেউ বলেন ডাবের পানি খেলেই সব ঠিক। সামাজিক যোগাযোগ মাধ্যম বা ফোনালাপে অনেক সময় এমন সব প্রেসক্রিপশন ঘুরে বেড়ায় যার আসলে কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। সমস্যা হলো, মানুষ যখন কিছু নিয়ে আতঙ্কিত থাকেন, তখন তারা কোনো কিছু যাচাই না করেই যে কোনো কিছু বিশ্বাস করে ফেলেন এবং সেগুলোর উপর ভরসা রাখতে চান। অথচ চিকিৎসা বিজ্ঞানে স্পষ্টভাবে বলা আছে, ডেঙ্গুর চিকিৎসায় বৈজ্ঞানিক প্রোটোকল এবং সঠিক পর্যবেক্ষণই একমাত্র নির্ভরযোগ্য উপায়। আজকে আমরা ডেঙ্গু নিয়ে প্রচলিত কিছু ভুল ধারণা এবং তার পেছনে সত্যতা নিয়ে আলোচনা করব। প্রথমেই বলবো প্লেটলেট কমে যাওয়ার কথা, যেটা ডেঙ্গুর খুবই স্বাভাবিক একটি প্রক্রিয়া। প্লেটলেট কমে গেলেই অনেকেই ভাবেন যে রোগীকে রক্ত দিতে হবে। স্বাভাবিক সময়ে, স্বাভাবিক সুস্থ সময়ে প্লেটলেটের পরিমাণ থাকতে পারে 1.5 থেকে 4 লক্ষ পর্যন্ত। অনেক সময় প্লেটলেট যদি 1 লাখের নিচে নেমে যায়, তখন মনে হয় এখন 1 ব্যাগ ব্লাড দিতেই হবে, অনেক বিপদ হয়ে যাচ্ছে। অথচ চিকিৎসকরা বলেন প্লেটলেট স্বাভাবিকের চেয়ে অনেক কমে গেলেও যদি বড় ধরনের রক্তপাতের লক্ষণ না থাকে, তবে ব্লাড ট্রান্সফিউশন বা শরীরে রক্ত দেওয়ার কোনো প্রয়োজন কিন্তু হয় না। সুতরাং প্লেটলেট নিয়ে অযথা দুশ্চিন্তা করা যাবে না, বরং শরীরের তরলের ভারসাম্য, ফ্লুইড ব্যালেন্স যেন ঠিক রাখে, ঠিক থাকে যেন, সেভাবেই আমাদেরকে কাজ করতে হবে। তারপর একটা কথা প্রচলিত রয়েছে, পেঁপে পাতার রস বা বিশেষ টোটকাতেই ডেঙ্গু সেরে যায়, প্লেটলেট নাকি বেড়ে যায়, এগুলো নাকি ম্যাজিকের মতো কাজ করে। গবেষণায় ঠিক পেঁপে পাতার রস না, কিন্তু গবেষণায় কার্যকর ভূমিকা পালন করে এমন জিনিস যদি আমরা চিন্তা করি, সেটা হচ্ছে তরল খাবার। সেটা পেঁপের রস হতে পারে, পেঁপের জুস হতে পারে, যে কোনো ফলের জুস হতে পারে। কিন্তু এটা কোনো প্রমাণিত ব্যাপার না যে পেঁপে পাতার রসে ডেঙ্গুর কোনো ভালো দিক আছে বা ডেঙ্গু ভালোভাবে সেরে যাবে। বরঞ্চ পেঁপে পাতার রস যদি আমরা করি, সেটা অতিরিক্ত তেতো হওয়ায় অনেকের বমি বমি ভাব বা গ্যাস্ট্রিকের সমস্যাও মারাত্মকভাবে বেড়ে যেতে পারে, যেটা ডেঙ্গু রোগীর জন্য উল্টো ক্ষতিকর হতে পারে। চিকিৎসকের পরামর্শ ছাড়া এ ধরনের ঘরোয়া কোনো টোটকা ব্যবহার করা থেকে আমাদের বিরত থাকতে হবে। ডেঙ্গুতে প্রথম 1-2 দিন অনেক বেশি জ্বর থাকতে পারে। আবার জ্বর যেভাবে উঠে যায়, একইভাবে জ্বর হুট করে নেমেও যায়। তখনই আমরা একটা ভুল করে ফেলি। আমরা মনে করি জ্বর একবার কমে গেলেই রোগী সম্পূর্ণ ঝুঁকিমুক্ত। আসলে ব্যাপারটা কিন্তু ভুল। বরং জ্বর কমে যাওয়ার পর 24 থেকে 48 ঘন্টা অত্যন্ত কঠিন একটি সময়, যেটাকে আমরা মেডিকেলের ভাষায় ক্রিটিক্যাল ফেজ অফ ডেঙ্গু বলে থাকি। এই সময়ে কোনো রকম লক্ষণ দেখা না দিয়ে হুট করে রক্তচাপ কমে যেতে পারে, অভ্যন্তরীণ কোনো জটিলতা, অভ্যন্তরীণ কোনো ব্লিডিং, রক্তপাত হতে পারে। আর এজন্যই জ্বর কমার পরেও রোগীকে সমানভাবে পর্যবেক্ষণে রাখতে হবে, তাকে তরল খাবার দিতে হবে এবং তার ব্লাড প্রেশার বা রক্তচাপ সেটাকে মনিটর করতে হবে। ডেঙ্গু জ্বর হলে পানি কম খাওয়া উচিত কিংবা সাধারণ ব্যথানাশক ওষুধ খাওয়া যেতে পারে, এই ধরনের কথাবার্তাও কিন্তু প্রচলিত আছে। অনেকেই মনে করেন ডেঙ্গু রোগীর যেহেতু বারবার বমি হচ্ছে, তাহলে পানি কম খেলে বমিও কম হবে। এটি আসলে সম্পূর্ণ ভুল ধারণা। বরং বমির কারণে বা কারো কারো ক্ষেত্রে পাতলা পায়খানাও হতে পারে, এগুলোর কারণে কিন্তু শরীর থেকে প্রচুর পরিমাণ তরল বেরিয়ে যায়। তাই এই বাড়তি তরলের ঘাটতি পূরণ করার জন্য প্রচুর পরিমাণ পানি, বাড়তি তরল খাবার খেতে হবে। আর ভুলেও অ্যাসপিরিন, আইবুপ্রোফেন বা যে কোনো ব্যথানাশক ওষুধ খাওয়া যাবে না। কারণ এই ধরনের ওষুধ রক্তপাতের ঝুঁকি কয়েক গুণ বাড়িয়ে দেয়। অনেকেই আমরা মশার কয়েল বা স্প্রে ব্যবহার করি ঘরে এবং ভাবি যে এগুলো যেহেতু ব্যবহার করছি আমি তো এখন নিরাপদ, এডিস মশা একেবারে দূর হয়ে যাবে। আমরা কিন্তু মশার কয়েল বা অ্যারোসোল স্প্রে এগুলোর বিপক্ষে বলি না, এগুলো ব্যবহার করতে পারেন, কিন্তু এগুলো ব্যবহার করা মানেই যে পুরোপুরি এডিস মশা থেকে আপনি রক্ষা পাবেন সেটা কিন্তু না। বাস্তবতা হচ্ছে এডিস মশা ভোরবেলা এবং বিকেলে বেশি কামড়ায় এবং বাড়ির ভেতরের বা বাড়ির আশেপাশে জমে থাকা পরিষ্কার পানিতে ডিম পাড়ে। সুতরাং কয়েল জ্বালিয়ে কিংবা মশার স্প্রে করে আমি সাময়িকভাবে নিজেকে বাঁচাতে পারলেও আমি যদি পরিপূর্ণভাবে ডেঙ্গু থেকে নিজেকে রক্ষা করতে চাই তাহলে পরিষ্কার পানি, জমে থাকা পানি এই পাত্রগুলোকে ধ্বংস করতে হবে, জমে থাকা পানি ফেলে দিতে হবে, মোট কথা মশার বংশবৃদ্ধি যেন না হয় সেদিকে নজরটা দিতে হবে। একটা বড় ধারণা রয়েছে আমাদের, সেটা হচ্ছে একবার যদি কারো ডেঙ্গু হয় তাহলে জীবনে আর কখনো তার ডেঙ্গু হবে না, কিন্তু বাস্তবতা হচ্ছে এটা অত্যন্ত বিপজ্জনক এবং অত্যন্ত ভুল ধারণা। কারণ এই ধারণা থেকে অনেক সময় আমরা ডেঙ্গু জ্বরকে সাধারণ জ্বর মনে করে বসে থাকি। চিকিৎসা বিজ্ঞানের ছোট্ট করে যদি আমি একটু বলি, ডেঙ্গু ভাইরাসের মোট 4টা ভিন্ন প্রজাতি রয়েছে, ভিন্ন স্ট্রেন রয়েছে। সুতরাং আপনার যখন একবার ডেঙ্গু হয় কোন স্ট্রেনে আপনি আক্রান্ত হয়েছেন সেটা কিন্তু আপনি জানেন না, দ্বিতীয়বার ডেঙ্গু হলে অন্য স্ট্রেনও হতে পারে, এবং একই সাথে একটা স্ট্রেনে আক্রান্ত হবার পরে আপনি যে সেই স্ট্রেন থেকে ইমিউন হয়ে গেলেন, সেখান থেকে আপনি ঝুঁকিমুক্ত হয়ে গেলেন, সেটাও কিন্তু এখন পর্যন্ত কোনো গবেষণায় প্রমাণিত হয়নি। তার মানে ডেঙ্গু একবার হলে আপনার আর কখনোই হবে না, সে কথাটা একেবারেই ভুল। জীবনের যে কোনো সময়ে অন্য যে কোনো স্ট্রেন কিংবা একই স্ট্রেন দ্বারা আপনি আবারও ডেঙ্গুতে আক্রান্ত হতে পারেন, এবং আপনি যদি দ্বিতীয়বার ডেঙ্গুতে আক্রান্ত হন তাহলে সেটার ঝুঁকি কিন্তু প্রথমবারের চাইতেও বেশি। অ্যান্টিবায়োটিক নিয়ে আমাদের অনেক ভুল ধারণা প্রচলিত রয়েছে। সাধারণ সর্দি জ্বরে অ্যান্টিবায়োটিক খাবার, চিকিৎসকের পরামর্শ ছাড়াই অ্যান্টিবায়োটিক খাবার একটা বাজে প্রবণতা আমাদের সমাজে রয়েছে। একটা জিনিস কিন্তু মনে রাখতে হবে, ডেঙ্গু একটা ভাইরাল ইনফেকশন আর অ্যান্টিবায়োটিক কাজ করে ব্যাকটেরিয়ার বিপক্ষে। তার মানে কি দাঁড়াচ্ছে শ্রোতা বন্ধুরা? তার মানে দাঁড়াচ্ছে ডেঙ্গু বা যে কোনো ভাইরাল ইনফেকশনের বিরুদ্ধে আমার অ্যান্টিবায়োটিক কোনো কাজেই আসবে না। তাহলে অপ্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক খাওয়া হলে কি হতে পারে? উল্টো অ্যান্টিবায়োটিকের যেই বাড়তি বা অপ্রয়োজনীয় অ্যান্টিবায়োটিকের যে সাইড ইফেক্টগুলো রয়েছে সেটা কিন্তু ডেঙ্গু রোগের উপর বিরূপ প্রভাব ফেলবে, লিভার বা কিডনির উপর বাড়তি চাপ পড়বে, শরীরের অন্যান্য জটিলতা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা, বা সম্ভাবনা না আশঙ্কা বলা ভালো, আশঙ্কা অনেক বেশি। অনেকে মনে করেন যে গায়ে রোদ লাগালে বা গরম থলে ব্যবহার করলে ডেঙ্গুর জীবাণু মারা যায়। এই ধারণার পেছনে একটা খুব মজার ব্যাপার কাজ করে। আমরা অনেকেই বলি না যে ঘাম দিয়ে জ্বর ছেড়ে গেল, তার মানে মনে করেন যে আমার যদি ঘাম হয় তাহলে জ্বর ছেড়ে যাবে, আর এজন্য তারা কি করেন, ডেঙ্গু রোগীর গায়ে অতিরিক্ত চাদর জড়িয়ে ঘুম পাড়ান কিংবা তাকে রোদে পাঠিয়ে দেন, মনে করেন যে শরীর যদি ঘামায় তাহলে জ্বরটা সেরে যাবে। এটা সম্পূর্ণরূপে ভুল ধারণা। ডেঙ্গুর সময়ে শরীরের তাপমাত্রা এমনিতেই ওঠানামা করে, কখনো বেড়ে যায় কখনো কমে যায়। এই সময় আমি যদি অতিরিক্ত চাদর কম্বল কিংবা রোদে গিয়ে বাড়তি ঘামের ব্যবস্থা করি তাহলে অতিরিক্ত গরম বা অতিরিক্ত ঘাম শরীর থেকে বের হওয়ার ফলে শরীর থেকে আরো বেশি পানি বের হয়ে যাবে, পানি শূন্যতা বা ডিহাইড্রেশন তৈরি করতে পারে, যেটা ডেঙ্গুর জন্য অত্যন্ত একটি বিপজ্জনক চিহ্ন এবং রোগীর অবস্থাকে একেবারে সংকটাপন্ন করে তুলতে পারে। প্রিয় শ্রোতা, আমাদের আজকের আলোচনা আমরা এখানেই শেষ করব, এবং আজকের আলোচনা এখানে শেষ করব এই আহ্বান জানিয়ে যে কোন রকম গুজবে কান দেবেন না, কোন রকম ভুয়া প্রেসক্রিপশন সোশ্যাল মিডিয়ার টোটকা বিশ্বাস করবেন না। ডেঙ্গু চিকিৎসায় কেবলমাত্র রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিন, বৈজ্ঞানিক নির্দেশনা মেনে চলুন, সচেতন হন, অন্ধবিশ্বাস থেকে দূরে থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ডেঙ্গু থেকে দূরে থাকুন।
0: ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধিতে বাংলাদেশ বেতারের নিয়মিত আয়োজন ডেঙ্গু ঠেকাই একসাথে আজকের মতো এখানেই শেষ হল। গ্রন্থনা ও উপস্থাপনায় ছিলেন ডাক্তার সাজ্জাদ রাহাত হোসেন, সম্পাদনায় শেখ সাইফুল ইসলাম, প্রযোজনায় মোহাম্মদ ফোয়াদ হোসেন সরকার, প্রচারে বাংলাদেশ বেতার ঢাকা, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
2: রবীন্দ্রসঙ্গীত শিল্পী রায়ের কণ্ঠে।

0: যার নিজের ধর্মে বিশ্বাস আছে সে কখনো অপর ধর্মে গালি দিতে পারে না। ব্যর্থ না হওয়ার সবচেয়ে নিশ্চিত পথ হল সাফল্য অর্জনের দৃঢ় সংকল্প হওয়া। নেশার অপর নাম মরণ। মাদকদ্রব্য পরিহার করুন, মৃত্যুকে দূরে রাখুন। জীবন ধ্বংসকারী মাদকদ্রব্যের বিরুদ্ধে দুর্বার প্রতিরোধ গড়ে তুলুন।
1: বাংলাদেশ বেতার ঢাকা।
2: বৌমা,
3: জি আব্বা,
2: বাবুর জ্বরটা কি কমছে?
3: জি আব্বা, অহন তো কম কমই লাগে।
2: চিন্তা করো না মা, বিকাল পর্যন্ত।

0: সংবাদ পাই আমি নাকি
1: মা গো, আমি ডাক্তারের সাথে কথা বলে আসছি, চিন্তা করো না মা।
0: ডাক্তারে কি বলছে আব্বা?
1: বিকালবেলায় বাবুরে নিয়ে যাইতে।
2: আব্বা, এই জ্বরের মধ্যে তুমি বাবুরে নিয়ে কই যাইবা?
1: ডাক্তারের কাছে।
2: কেওর কাছে যাওয়ার লাগবো না, সব ব্যবস্থা আমি করতেছি।
0: আফা
2: আফা আফা করো না, ঠিক মতন বাচ্চারের যত্ন নিলে আর।
0: আমার বাচ্চার যত্ন আমি নেই না।
1: নাদিরা, তুই বাচ্চার মার থেকে বেশি বুঝস।
2: আমারে খোটা দিও না আব্বা, এমন বাটপার জামাইয়ের কাছে আমার বিয়া দিছিলা যে ছয় মাসের মাথায় আমারে ছাইড়া দিয়ে গেছে গা, নাইলে আমার বাচ্চাও আইস তোমার গর্দান ছাড়াইতো।
1: তোর এই খাসলতার কারণে তোর জামাই পলাইছে।
0: আব্বা আব্বা এইসব কথা কইন না, থাক।
2: যে যাই কোক, আমি আমার দায়িত্ব পালন করে যাবো ইনশাল্লাহ। এই যে খনকারের কাছ থেকে হামের দাওয়াই নিয়ে আইছি, নিম পাতা সেচ্চা।
1: আর নিম পাতা সেচ্চা কিছু করণ লাগবো না তোমার। কইলাম না, আমি ডাক্তারের লগে আলাপ করে আইছি, ডাক্তারে কইছে ভয়ের কিছু নাই।
2: ভয়ের কিছু না থাকলে হামে এত বাচ্চা মরিয়া দিতেছে কেন?
1: যেসব বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা কম আর যেসব বাচ্চার মা বাবা কম সচেতন তাদের সমস্যা হইতাছে। হামের পরে যাগো নিউমোনিয়া হয়েছিল অথবা অন্য কোনো জটিলতা হয়েছিল, সেই সব বাচ্চাগুলোর মধ্যে অনেকে হয়তো মারা গেছে, কিন্তু হামের লক্ষণ দেখেই সেই সব বাচ্চারে ডাক্তারের কাছে নিলে এমনটা হয়তো হইতো না।
0: আব্বা আপনি তো দেখছেন বাবুরে, কোন লক্ষণ কি?
1: ডাক্তারে কইল, হাম সাধারণ সর্দি কাশির মতোই একটা ভাইরাস জনিত রোগ। শুরুতে সর্দি কাশি জ্বর, তারপরে খেয়াল করতে হয় কানের আশেপাশে পিঠে লাল ঘামাচির মতন দানা দানা দেখা যায় কিনা, চোখ উঠার মতো চোখ লাল হয় কিনা, তারপর মুখের ভিতর গালে সাদা সাদা দাগ দেখা যায় কিনা।
0: আল্লাহ মেহেরবান, বাবুর তো এইসব লক্ষণ দেখলাম না আব্বা, কিন্তু জ্বরে কাহিল হয়ে পড়ছে।
2: আব্বা, আপনি আর আপনার আদরের বৌমা যা খুশি করেন, আমি এই যে ওষুধ পুষ্কুনিতে ফালামু, আমিও কইলাম বাপের বেটি।
1: আমার বেটি এমন হইল কেমনে বুঝি না।
0: থাক আব্বা, ঘর সংসার না থাকলে মাইয়া মানুষের মাথায় এমনও ঠিক থাকে না।
1: শোনো মা, হামের রোগীর কাছ থেকে সুস্থ বাচ্চা করে দূরে রাখতে হইব। অসুস্থ বাচ্চার হাঁচি কাশি থেকে এই রোগ ছড়ায়। হাম একটা ছোঁয়াচে রোগ, সাধারণত 9 মাস বয়সে প্রথম ডোজ আর 15 মাস বয়সে দ্বিতীয় ডোজ হামের টিকা দিতে হয়।
0: আব্বা, বাবুরে তো 9 মাস বয়সে হামের টিকা দেওয়ানো হয়েছিল, তারপরেও হাম?
1: হাম নাও তো হইতে পারে, তবে সামান্য সর্দি জ্বর অবহেলা করা ঠিক না, ডাক্তারের পরামর্শ লওয়াটা কর্তব্য। বিকালে তুমি রেডি হয়ে ডাক্তারের কাছে যামুনে, তারপর দ্বিতীয় টিকার সময় হলে টিকাটাও দেওয়ানোর ব্যবস্থা করুন।
0: জি আব্বা।
1: আরেকটা কথা, বর্তমানে সরকারের বিশেষ ব্যবস্থায় টিকাদান কর্মসূচির আওতায় সকল টিকাদান কেন্দ্রে হামের টিকা দেওয়া হইতেছে। এখন থেকে 9 মাসের পরিবর্তে 6 মাস বয়সের শিশুদের প্রথম ডোজ টিকা দেওয়া হবে, মানে 6 মাস থেকে 10 বছর বয়সের শিশুদের হামের টিকা দেওয়া হইব।
0: তাইলে তো দেরি না কইরা এই খবরটা সবারই পৌঁছাই দিতে হইব বাবা।
1: হ্যাঁ।
3: বাংলাদেশ বেতার ঢাকা। শুরু হচ্ছে কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত আঞ্চলিক অনুষ্ঠান।

0: Assalamualaikum.
1: Waalaikumsalam.
0: তো তোমরা রূপালী নয়নতারা তোমরা আসতে পারবে কোথায় ফেলে আসছো?
2: আইতাছি পায়ে একটু ব্যথা পাইছে তো আস্তে আস্তে হাইটা হাইটা আসছে।
0: তোমার মনে হয় কি সে কৃষক কার্ড নিতে গেছে কিনা?
2: কৃষক কার্ড নিব কইরাই তো কইছিল আমারে, সকালে দেখা হয়েছিল তখন কইছে, এখন ব্যথা তো পাইলো, এটা কি কৃষক কার্ড নিতে যায়? এই ঘটনা ঘটলো কি না
0: আমি জানি না।
2: আর আমি তো তাড়াতাড়ি আয়া পড়ছি,
0: ফেনীর পরশুরাম ও ফুলগাজী উপজেলা থেকে কৃষক কার্ডের দ্বিতীয় দফার পাইলট কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।
2: বিশাল কথা।
0: একই সাথে দেশের 56 জেলার 77 উপজেলার কৃষকদের মধ্যে

0: কৃষক কার্ডের বিপরীতে কৃষি উপকরণ সহায়তার অর্থ দেওয়া হয়েছে। কৃষকের জন্য নিঃসন্দেহে এটা একটা গুরুত্বপূর্ণ উদ্যোগ। ধরো পাইলট পর্যায়ে ভূমিহীন প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের এই কার্ডের আওতায় আনা হচ্ছে। কৃষক কার্ডের লক্ষ্য শুধু প্রণোদনা দেওয়া নয়, বা কথাটা মনে রেখো, কৃষক কার্ডের লক্ষ্য কিন্তু শুধু প্রণোদনা দেওয়া নয়, পর্যায়ক্রমে কৃষি উপকরণ, সরকারি ভর্তুকি, কৃষি ঋণ, কৃষি বীমা, সেচ, কৃষি যন্ত্র, প্রশিক্ষণ, বাজার ও আবহাওয়ার তথ্য সহ বিভিন্ন সেবা কৃষকের কাছে সহজে পৌঁছে দেওয়া। দ্বিতীয় পর্যায়ে কার্ড দেওয়া শুরু হয়ে গেছে, তোমার এলাকা চলে আসবে, যারা এখনো পাও নাই যোগাযোগ রাখো, অবশ্যই পাওয়া। কারণ কৃষক কার্ড আমাদের দরকার, এটা আমাদের পরিচয়। এই পরিচয়ের মাধ্যমে আমরা কতগুলি সুবিধা পাচ্ছি, সুবিধাগুলি তো শুধু আমরা পাচ্ছি না, এই সুবিধাগুলি তো দেশের কাজে ব্যবহার হবে। আমরা ভালো থাকলে কৃষকরা ভালো থাকবে, দেশ ভালো থাকবে, সমাজ ভালো থাকবে, নাকি? হ্যাঁ, মাথা ঘেটে দিছো?
1: না না, মানে তোমার এই কথাটাই তো আমি খুব খুশিতে আত্মহারা হয়ে গেছি।
0: তাই যাতে আমার গিট্টু ছুটে না যায়, গিট্টু ঠিক মতো
1: না না, গিট্টু ছুটবো না।
0: এই যে একটা খুশির খবর শুনলা,
1: হ্যাঁ,
0: এই খুশির খবরে আসো, কৃষক কার্ডের অগ্রগতি নিয়ে আমরা শুরুতেই একটা গান শুনি।
1: আচ্ছা ঠিক আছে, শুনো।
2: কৃষি বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ অর্থনৈতিক খাত, যার আওতায় শস্য, মৎস্য ও প্রাণী সম্পদ অন্তর্ভুক্ত। বাংলাদেশের জিডিপিতে কৃষি খাতের অবদান প্রায় 11%।

0: গান যেহেতু শুনলা, কৃষক কার্ডের আসলে আমাদের কি উপকার, কৃষক কার্ডের কি কি উপকার এটা তো আমরা সবাই জানি।
1: মনে
2: আছে
1: না তোমাকে তো কইলো, আমরা অনুদান পামু, আমরা ওই যে যা কিছু করতে যাই সব রকম সাহায্য সহযোগিতা আমরা পামু। তো এখন মনে করো এইটাই তো আমার জন্য অনেক ভালো,
2: কারণ অবশ্যই
1: আমার কৃষকদের তো টাকা পয়সার অভাব আছে। এখন আমরা একটা যন্ত্রপাতি কিনতে যাবো, সেইখানে তো মনে করো যদি আমরা এখান থেকে এরকম কৃষি ঋণ
2: সহযোগিতা পাই,
1: অনেক ভালো,
2: অনেক ভালো,
1: আমাকে দুঃখ কষ্ট তো এখন কমে গেল,
2: মেলা মানুষ কিনতে পারবে।
0: রূপালী একটা কথা বলি, তুমি যে কথা বলছো যে কৃষকদের এখন টাকা পয়সার অভাব, এটা এখন আমি তোমার জন্য তোমার সাথে আমি এটা একমত না।
2: আমি একটা পরিকল্পনা করলাম, সেই সময় আমার হাতে পুরা টাকা নাই,
1: বুঝছো
2: না,
1: কিন্তু এখন আমি কি করবো,
2: তবে কি এখন সুবিধা পাওয়া যায়, অনেক সুবিধা পাওয়া যায়
1: এখন, মাতা এখন চিন্তা কম।
0: আচ্ছা ঠিক আছে, এটা গেল, এখন চলো আমরা কৃষক কার্ডের অগ্রগতি নিয়ে একটা আলোচনা শুনি, তাহলে আমরা আরো ভালো ভাবে
2: বুঝবো। ঠিক কথা বলেছো।
3: কৃষি বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ অর্থনৈতিক খাত, যার আওতায় শস্য, মৎস্য ও প্রাণী সম্পদ অন্তর্ভুক্ত। বাংলাদেশের জিডিপিতে কৃষিখাতের অবদান প্রায় 11% এবং মোট জনশক্তির প্রায় 42% এ খাতে নিয়োজিত রয়েছে। দেশের প্রায় 1,60,00,000 কৃষিখানা রয়েছে, যাদের প্রধান জীবিকাই কৃষি। সরকার কৃষকের ক্ষমতায়ন ও কৃষকের সর্বাধিক মর্যাদার আসনে অধিষ্ঠিত করে কৃষিখাতকে জাতীয় সমৃদ্ধির প্রধান চালিকা শক্তিতে রূপান্তরিত করার লক্ষ্যে নির্ধারণ করেছে। সে লক্ষ্যে কৃষি মন্ত্রণালয়ের উদ্যোগে কৃষক কার্ড প্রবর্তন কার্যক্রম গ্রহণ করা হয়েছে। কৃষক কার্ড কি? কৃষকের পেশাগত পরিচয়, ব্যাংকিং সুবিধা এবং ডিজিটাল কৃষি সেবাকে একত্রে যুক্ত করার একটি সমন্বিত কার্ড ব্যবস্থা। এই কার্ড একজন কৃষকের পেশাগত পরিচয় বহন করবে এবং এটি 14 ডিজিটের ইউনিক আইডি। এই কার্ডের আওতাভুক্ত সুবিধাগুলি কি? কৃষক কার্ডের আওতায় একজন কৃষক 10 ধরনের সুবিধা পাবে। এই 10 ধরনের সুবিধাগুলি হচ্ছে: 1. ন্যায্যমূল্যে কৃষি উপকরণ প্রাপ্তি, 2. ন্যায্যমূল্যে সেচ সুবিধা প্রাপ্তি, 3. সহজ শর্তে কৃষি ঋণ, 4. স্বল্প মূল্যে কৃষি যন্ত্রপাতি সুবিধা, 5. সরকারি ভর্তুকি ও প্রণোদনা, 6. মোবাইলে ফসলের বালাই ব্যবস্থাপনা, 7. কৃষি বিষয়ক প্রশিক্ষণ, 8. মোবাইলে আবহাওয়া এবং বাজার তথ্য জানা, 9. কৃষি বীমা সুবিধা এবং 10. হচ্ছে ন্যায্যমূল্যে কৃষি পণ্য বিক্রয় সুবিধা। কৃষি কার্ড কার্যক্রমের প্রি পাইলটিং কার্যক্রম সম্পর্কে আমরা বলছি। বাংলাদেশের 8টি বিভাগের 10টি জেলার 11টি উপজেলার 11টি ব্লকের মোট 20,832 জন কৃষকের নিকট বিগত 1 বৈশাখ 1433 বঙ্গাব্দে এই প্রি পাইলটিং কার্যক্রম উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। টাঙ্গাইল জেলায় এই উদ্বোধন সম্পন্ন হয়েছে, এরপর থেকে এই কার্যক্রম চলমান আছে। প্রি পাইলটিং কার্য পর্যায়ে কেবলমাত্র ভূমিহীন, প্রান্তিক এবং ক্ষুদ্র কৃষকদের মাঝে বর্ণিত কৃষক কার্ডের মাধ্যমে নির্ধারিত সার, বীজ, ফিড ডিলারের নিকট সরবরাহকৃত পজ মেশিনের মাধ্যমে কৃষি উপকরণ সরবরাহ করা হয়েছে এবং এই বাবদ প্রতি কৃষককে 2,500 টাকা প্রণোদনা বা উপকরণ সহায়তা প্রদান করা হয়েছে। কৃষক কার্ডের বর্তমান অগ্রগতি: 1 অক্টোবর 2026 16/আশ্বিন 1433 বঙ্গাব্দে ফেনী জেলার ফুলগাজী উপজেলায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব মোহাম্মদ তারেক রহমান কৃষক কার্ড বিতরণ উদ্বোধন করেছেন। চলতি 2026-27 অর্থবছরে প্রায় 43 লক্ষ কৃষককে এই কার্ড প্রদান করা হবে। আগামী 4 বছরে বাংলাদেশের 2,20,00,000 থেকে 2,40,00,000 কৃষকের মাঝে এই কৃষক কার্ড বিতরণ করা হবে। কৃষক কার্ড পাওয়ার জন্য কি কি কাগজপত্র প্রয়োজন? একজন কৃষককে তার NID অথবা জাতীয় পরিচয় পত্র প্রদান করতে হবে এবং সেই সাথে তার একটি সচল মোবাইল নম্বর থাকতে হবে। কার্ড হারিয়ে গেলে একজন কৃষক কি করবেন? যদি কোনো কৃষকের কৃষক কার্ড হারিয়ে যায় তাহলে নিকটস্থ উপজেলা কৃষি অফিসের সাথে যোগাযোগ করতে হবে এবং পুনরায় ডুপ্লিকেট কার্ড সংগ্রহ করতে পারবেন। কৃষক কার্ড সম্পর্কে আরো বিস্তারিত জানতে হলে আপনারা ভিজিট করতে পারেন farmerscard.gov.bud এই ওয়েবসাইটে। কৃষক কার্ড সেল: কৃষক কার্ডের সকল তথ্য, উপাত্ত, পরিসংখ্যান এবং বিতরণ ব্যবস্থাপনার জন্য কৃষি মন্ত্রণালয়ের অধীনে একটি কৃষক কার্ড সেল গঠন করা হয়েছে। সর্বোপরি আমরা বলতে পারি, কৃষক কার্ড শুধু একটি কার্ড নয়, এটি কৃষকের জীবনমান উন্নয়ন, কৃষির অগ্রগতি এবং দেশের অর্থনৈতিক সমৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। বর্তমান সরকার এই উদ্যোগের সুফল সরাসরি পৌঁছে যাবে কৃষকের কাছে। সময় মতো প্রয়োজনীয় সেবা, সহায়তা ও তথ্য পাওয়ার মাধ্যমে কৃষক হবেন আরও সক্ষম ও স্বাবলম্বী। কৃষক শক্তিশালী হলে শক্তিশালী হবে কৃষি, আর কৃষির উন্নয়নই তৈরি করবে কর্মসংস্থান, বাড়াবে উৎপাদন এবং এগিয়ে নেবে বাংলাদেশের অর্থনীতি। কৃষকের উন্নয়ন মানে কৃষির উন্নয়ন, আর কৃষির উন্নয়ন মানে সমৃদ্ধ বাংলাদেশের অগ্রযাত্রা।
0: গানেও শুনলাম কৃষি কার্ডের অগ্রগতির বিষয়ে, আবার আলোচনায় শুনলাম। তো কৃষি কার্ড এটা এখন পর্যন্ত যারা মনে করো আমরা হাতে পাইনি, তারা হয়তো বুঝতে পারছে না, আর যারা পেয়েছে তারা আস্তে আস্তে বুঝতে পারবে। এবং বারবার তো বলাই হচ্ছে যে কৃষি কার্ডের যে সুবিধাগুলো আমরা পাব সেটা হলো যে এখন এই যে মনে করো আমরা যে ফসল ফলাই, গানে গানে যে কথাটা বলছি, ফসল ফলাই, ফসল কি করি, হয়তো ওই যে রূপালীর মাছ বাবু তুমি নাও, তুমি আবার বিক্রি করো নয়নতার কাছে, নয়নতার বিক্রি আরেকজনের কাছে, এইভাবে এই যে বিভিন্ন হাতে যায়,
2: হাতে হাতে
0: যেতে যেতে যেতে যেতে পণ্যের দামটা বেড়ে যায়। আমাদের সবজির কথা বলো, আমাদের এই জিনিসের কথা বলো, সবকিছু এইভাবে এই মধ্যস্থ ভোগী যারা
2: আছে তারাই লাভবান হয়,
0: তারাই বেশি লাভ,
2: যে ফসল কষ্ট করে ফলাইলো তার কোনো লাভ হইল না।
0: এই যে কৃষি কার্ডের মাধ্যমে তুমি কিন্তু এই মধ্যস্থ ভোগীদের সুবিধাগুলি কিন্তু তারা লাভবান হতে পারবে না, তাদের একটু কষ্ট আসতে পারে না, এটা কষ্ট হওয়ার কিছু
2: কষ্ট না,
0: এখন তারা নিজেরাই এখন কাজ শুরু করবে,
2: আলাদা পথ তো আছে,
0: হ্যাঁ তারা সরাসরি বিক্রি করবে। তো এটা আমাদের খুবই একটা ভালো উদ্যোগ, বর্তমান সরকার যে উদ্যোগ নিয়েছে আমরা আশা করি সবাই সব কৃষকরা উপকৃত হব। এখন আসো, এখন কি মাস, অক্টোবর মাস না,
2: হ্যাঁ
0: অক্টোবর মাস, আর কিছুদিন পর কিন্তু একটা ঘোষণা আসবে, মা ইলিশ, একটা মা ইলিশ থেকে কত কোটি কোটি ইলিশ হয়,
2: কোটি কোটি ইলিশ হয়, ঠিক কইছো,
1: খালি ধরা না তো বাবুল ভাই, সংরক্ষণ সংগ্রহ সরবরাহ রান্নাও করা যাবে না,
0: মা ইলিশ ধরা যাবে না, এটা তো ঠিক আছে, কেন ধরবে না এটা বলো,
2: ওই যে মানে মাছের যে বংশবৃদ্ধি এটা করণের লেগা, বেশি বেশি মাছ খাওয়ানোর লেগা, পাওয়ানোর লেগা, তাদের বংশবৃদ্ধিকরণের লেগে মানে ধরতে না,
0: বংশবৃদ্ধি হলে কি উপকার আছে,
2: কি
1: আমাদের
2: দেশের আয় না, সরকার আয় করতে পারবো না,
0: আচ্ছা সরকারের আয় তো আছেই, নিজের আয়টা চিন্তা করবো না,
2: ও তো আমরা করলেই তো সরকার পাইবো
4: নিজেরাই, তারপরে
2: তুমি আমি সবাই যদি, আমরা তো কৃষক, আমরা চাষি, চাষা বুষা মানুষ, মানে আমরা যদি এগুলি উৎপাদন না করি তাহলে পাইবো কোথেকে সরকারি, হ্যাঁ সরকারের সহযোগিতা আমরা কামনা অবশ্যই দরকার।
0: ইলিশ হলো মাছের রাজা, সবচেয়ে স্বাদের মাছ, একটা ইলিশ থেকে কোটি কোটি বাচ্চা হয়, ডিম হয়, এই ডিম থেকে যখন বাচ্চাগুলো মানে ছোট মাছগুলো আস্তে আস্তে বড় হবে তাহলে মাছের আর অভাব থাকবে না। এখন মনে করো একটা মা ইলিশ যদি আমি ধরে খেয়ে ফেলি, সে তো মা ইলিশটা খেলাম না, সাথে সাথে কত কোটি ডিম আমি নষ্ট
2: করি,
0: লাভ কি হলো, সামান্য একটু মজা পেলাম, এই মজার জন্য আমরা অনেকগুলি প্রাণ নষ্ট
2: করি,
0: অনেকের ইলিশ খাওয়া থেকে আমরা বঞ্চিত করলাম।
2: ঠিকই বলছো,
0: এটা শুধু ইলিশের ক্ষেত্রে না, যে কোনো এবং যারা এই ডিমওয়ালা মাছ বিক্রি করেন আমি তাদেরকে অনুরোধ করবো যে আপনারা অন্তত এই মানুষের নিজের কথা, নিজের সামান্য লাভের কথা চিন্তা না করে আপনি জনস্বার্থে একটু চিন্তা করেন, সবার কথা চিন্তা করে আমাদের উচিত যে আমরা এই তারপরে বিক্রি করা খাওয়া সম্পূর্ণ
2: সব দিক থেকে
0: নিষিদ্ধ, এবং সেই নিষিদ্ধ কার্যক্রমটা আমরা নিজেরাও সবসময় পালন করবো
2: অবশ্যই।
0: এখন আসো আমরা এই যে মা ইলিশ নিয়ে তো কথা বললাম, মা ইলিশ রক্ষায় স্থানীয় অংশীজনের ভূমিকা,
2: তুমি একটু বুঝাই কো, বুঝলো আমরা তো বুঝি না, একটু বুঝাই কো,
0: বুঝবে না আচ্ছা, আমি বুঝানোর চাইতে যদি আমরা একজন আলোচকের মাধ্যমে বুঝি
4: প্রিয় কৃষিজীবী ভাই বোনেরা, মাইলিশ সংরক্ষণে স্থানীয় অংশীজনের ভূমিকা বিষয়ে আলোকপাত করছি আমি মোস্তফা আল রাজীব, সহকারী পরিচালক প্রশাসন ২ মৎস্য অধিদপ্তর বাংলাদেশ। নদীমাতৃক এই বাংলাদেশের প্রকৃতি ও উপকূলীয় অর্থনীতির এক অনন্য আশীর্বাদ আমাদের জাতীয় মাছ রূপালী ইলিশ। বছরের এই বিশেষ সময়ে আশ্বিনের ভরা পূর্ণিমার জোয়ারে মা ইলিশ সাগর ছেড়ে মিঠা পানির নদীগুলোতে আসে ডিম ছাড়ার জন্য। মা ইলিশের এই প্রজনন সময়কে নিরাপদ ও নির্বিঘ্ন রাখতে মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সাম্প্রতিক প্রজ্ঞাপন অনুযায়ী আগামী 8 অক্টোবর থেকে 29 অক্টোবর 2026 খ্রিস্টাব্দ, 23 আশ্বিন থেকে 13 কার্তিক 1433 বঙ্গাব্দ টানা 22 দিন দেশের অভ্যন্তরীণ নদী এবং বঙ্গোপসাগরের সমগ্র জলসীমায় ইলিশ সহ সব ধরনের মাছ আহরণ, পরিবহন, মজুদ ও ক্রয় বিক্রয় সম্পূর্ণ বন্ধ ঘোষণা করা হয়েছে। প্রতিবছর মা ইলিশ রক্ষায় সরকারিভাবে যে সমন্বিত অভিযান পরিচালিত হয় তা অত্যন্ত প্রশংসনীয় ও দৃশ্যমানভাবে কার্যকর। মৎস্য অধিদপ্তরের নেতৃত্বে বাংলাদেশ নৌবাহিনী, কোস্টগার্ড, নৌপুলিশ, জেলা ও উপজেলা প্রশাসনের দিন রাত যৌথ টহলের ফলেই দেশে ইলিশের উৎপাদন আজ বিশ্বসেরা অবস্থানে পৌঁছেছে। তবে সমুদ্র উপকূল থেকে শুরু করে দেশের বিস্তীর্ণ নদী অববাহিকার শত শত কিলোমিটার জলসীমায় সার্বক্ষণিক নজরদারি বজায় রাখা অত্যন্ত জটিল ও ব্যয়বহুল। সীমিত সরকারি জনবল দিয়ে মাইলের পর মাইল নদীপথ পাহারা দিতে গেলে অনেক সময় একটি অনাকাঙ্ক্ষিত লুকোচুরি পরিস্থিতির সৃষ্টি হয়। প্রশাসন যখন টহল দিতে যায় তখন দূর থেকে প্রশাসনকেই পর্যবেক্ষণ করা হয় এবং প্রশাসনের নৌযান সরে গেলেই সুযোগ নেয়ার চেষ্টা থাকে। ফলে প্রচুর সরকারি অর্থ ও শক্তি ব্যয় হওয়া সত্ত্বেও এই লুকোচুরি স্থায়ীভাবে বন্ধ করা কঠিন হয়ে পড়ে। এখানেই প্রয়োজন দৃষ্টিভঙ্গির এক আমূল পরিবর্তন। আইন প্রয়োগ শৃঙ্খলা বজায় রাখে, তবে এর সাথে যখন যুক্ত হয় তৃণমূলের আন্তরিক অংশগ্রহণ তখনই আসে স্থায়ী সমাধান। আর সেই সমাধানের মূল দর্শন হল যার সম্পদ সে পাহারা দিবে। নদীর বাঁক, গতি প্রকৃতি আর নদীর ভেতরের খবরাখবর নদীপাড়ের সাধারণ মানুষের চেয়ে ভালো আর কেউ জানে না। নদীপাড়ের জেলেরা যখন ভেতর থেকে বিশ্বাস করেন আমাদের সম্পদ আমাদের দায়িত্ব, তখন সেই লুকোচুরি খেলা চিরতরে বন্ধ হয়ে যায়। কারণ প্রশাসনকে পাহারা দেওয়া বা এড়িয়ে চলা হয়তো সম্ভব, কিন্তু নদীপাড়ের হাজারো ঐক্যবদ্ধ সচেতন জেলের চোখ এড়িয়ে নদীতে নামা কারো পক্ষেই সম্ভব নয়। মাঠ পর্যায়ে আমরা দেখেছি নদী তীরবর্তী প্রকৃত জেলে ও সামাজিক প্রতিনিধিদের নিয়ে 5-7 জনের ছোট ছোট দল গঠন করে তাদের প্রাতিষ্ঠানিক পরিচয়পত্র, পোশাক, বাসি ও ছাতা প্রদান করে সম্পৃক্ত করা হলে তারা নিজেরাই নদী পাহারায় অতন্ত্র প্রহরী হয়ে ওঠেন। বরগুনার বিষখালী নদী তীরবর্তী বেতাগিতে এই সহব্যবস্থাপনা মডেল, যা বেতাগী মডেল নামে পরিচিত, সফলভাবে বাস্তবায়ন করে আমরা হাতে নাতে প্রমাণ পেয়েছি। অতি স্বল্প ব্যয়ে স্থানীয় মানুষের আন্তরিক পাহারায় প্রজনন মৌসুমে মাছ ধরা শূন্যের কোঠায় নামিয়ে আনা সম্ভব হয়েছিল। সম্মানিত সুধী, ইলিশ একটি পরিযায়ী মাছ, তাই কেবল একটি জনপদে নয়, পদ্মা, মেঘনা, যমুনা, তেঁতুলিয়া কিংবা আন্ধারমানিক সহ দেশের প্রতিটি নদী অববাহিকায় স্থানীয় অংশীজনদের নিয়ে এই সহব্যবস্থাপনা ছড়িয়ে দেয়া আজ সময়ের দাবি। সবশেষে আমি দেশের নদী ও উপকূলের মেহনতি জেলে ভাই, জনপ্রতিনিধি, শিক্ষক এবং ধর্মীয় নেতৃবৃন্দের প্রতি বিনম্র আহ্বান জানাই, আসুন নদী আর ইলিশকে নিজের সম্পদ মনে করে ভালোবেসে আগলে রাখি। আগামী 8 থেকে 29 অক্টোবর 2026 এই 22 দিন নদীকে শান্ত থাকতে দিন, মা ইলিশকে নির্বিঘ্নে ডিম ছাড়ার সুযোগ দিন। কোনো আইনি ভয় নয়, বরং হৃদয়ের আন্তরিক অনুভূতি থেকে সবাই এক কণ্ঠে বলুন, আমাদের সম্পদ আমাদের দায়িত্ব। আমাদের এই সম্মিলিত ভালোবাসাই আগামী দিনে আমাদের নদী ভরে দিবে ঝাঁকে ঝাঁকে রূপালী ইলিশে।
0: আমরা একদম চমৎকার রকমভাবে একটু আলোচনার মাধ্যমে জানলাম যে মা ইলিশ রক্ষায় অংশীজনের ভূমিকা কি, বুঝছো তো? এই যে মা ইলিশ কিন্তু আমাদের একটা অংশ, আমাদের এই যে মা ইলিশ যেখানে ডিম পাড়তে আসে তার আশেপাশে যারা থাকে তাদের কিন্তু সবচেয়ে বেশি ভূমিকা, তারা না ধরে এবং অন্য কেউ সেখানে
2: রক্ষা করতে
0: পারে। সেই জন্য আমাদের সবাইকে
2: সচেতন হতে হবে,
0: মা ইলিশ অবশ্যই রক্ষা করতে হবে। রক্ষা করলে আমাদের যেমন লাভ, প্রকৃতির লাভ, সবার লাভ। আজকে আমরা বিশেষ করে কৃষি কার্ডের আর কৃষক কার্ডের অগ্রগতি সম্পর্কে যে কথাগুলি শুনলাম এটা খুব ভালো লাগলো। আবার তো খবর শুনিয়েছো যে দ্বিতীয় পর্যায়ে কিন্তু পাইলট কার্যক্রমের মাধ্যমে কৃষক কার্ডের উদ্বোধন করলেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। এইভাবে ধীরে ধীরে ধীরে ধীরে সারা বাংলাদেশে আমরা যারা কৃষক আছি তারা সবাই এই কৃষক কার্ড পাবো। কৃষক কার্ডের মাধ্যমে আমরা যে সুবিধাগুলি পাবো, আবারও বলছি শুধু কিন্তু প্রণোদনা এই আশা থাকবে না, কৃষি উপকরণ, তারপর আমাদের ধরো মাঝে মাঝে আমাদের লস হয় ভর্তুকি, তারপরে কৃষি ঋণ, আর সবচেয়ে বড় হলো কৃষি বিমা। আমরা অসুস্থ হই, আমরা মাঝে মাঝে সমস্যায় পড়ি, সেই জন্য এই বিমাটা থাকলে এই বিমা আমাদের কাজে দেয়। তারপর ধরো সেচ, কৃষি যন্ত্রপাতি, প্রশিক্ষণ ও বাজার ও আবহাওয়া তথ্য সহ বিভিন্ন সেবা এই কৃষক কার্ডের মাধ্যমে আমরা সহজে পেয়ে যাব, তাই না? তো আমরা জানলাম, আমাদের যারা যত কৃষক বন্ধু আছেন তারাও জানলেন, সবার কাছে সবার তথ্য আমরা আমরা পৌঁছে দেবো এই এই সোনালী ফসল আসনের মাধ্যমে। আমরা আমাদের কৃষক বন্ধুদের সব সময় আমরা বলি যে আমাদের সাথে থাকুন, বিভিন্ন তথ্য আমরা দিয়ে থাকি আমাদের মাধ্যমে,
2: যেটা না জানি সেটা জানিয়ে
0: দিতে পারি, বিদ্রোহী এসে আমাদেরকে তথ্য দেন, আর যে কোনো প্রয়োজনে যে কোনো সমস্যা হলে সরাসরি কার সাথে যোগাযোগ করবা?
1: কৃষি অফিসে
0: চুপ করে এলে কেন?
1: এই যে কইলাম
2: না,
1: কৃষি অফিসে যোগাযোগ করো,
2: চুপ কইরা না, তুমি কইলা তারপরে আমরা কইলাম,
0: সবকে আমি কমু, হ্যাঁ
2: আচ্ছা
0: তাহলে চলো, আজকে অনেক কথা হলো, যারা এতক্ষণ আমাদেরকে শুনলেন তাদেরকে ধন্যবাদ, আর আমাদের এই সোনালী ফসল আশস প্রযোজনা করলেন রানিয়া সুলতানা, তোমাদেরকে ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ জানিয়ে চলো তাহলে আজকে
2: চলো, ভাই
1: চলো, এক লগে যাই সবাই,
2: চলো
1: চলো যাই।

0: আসসালামু আলাইকুম। সন্ধে 6:30 বাংলাদেশ বেতার, খবর পড়ছি মাকসুদা আক্তার। প্রধানমন্ত্রী তারেক রহমান বঙ্গোপসাগরকে অভিন্ন সমৃদ্ধির অঞ্চলে পরিণত করার লক্ষ্যে বাণিজ্য, জ্বালানি, প্রযুক্তি, জলবায়ু ও সামুদ্রিক বিষয়ে আরও গভীর আঞ্চলিক সহযোগিতার আহ্বান জানিয়েছেন। তিনি আজ রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেলে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস আয়োজিত তিন দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন বে অফ বেঙ্গল কনভারসেশন 2026 এর উদ্বোধনকালে একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ভৌগোলিক ও কৌশলগত অবস্থানের কারণে বাংলাদেশের সমুদ্র বন্দর, নৌপথ ও উপকূলীয় অর্থনীতি পুরো বিশ্বের সঙ্গে যুক্ত হতে পারে। তিনি বলেন, জাহাজ চলাচল, মৎস্য সম্পদ, পর্যটন, জ্বালানি ও আঞ্চলিক সরবরাহ ব্যবস্থাপনায়ও এদেশের অপার সম্ভাবনা রয়েছে। তারেক রহমান বলেন, জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সুস্পষ্ট কর্মপরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে সরকার। জাতীয় স্বার্থ সুরক্ষা, নীতিমালার ধারাবাহিকতা বজায় রাখা, অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা এবং প্রাতিষ্ঠানিক সংস্কার তার সরকারের অগ্রাধিকার বলেও জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশকে বিনিয়োগের জন্য একটি আকর্ষণীয় গন্তব্যে পরিণত করার পাশাপাশি দেশকে শক্তিশালী উৎপাদন ও বিনিয়োগের কেন্দ্রে রূপান্তরিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। বিনিয়োগকারীদের জন্য নীতিগত নিশ্চয়তার ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘমেয়াদী নীতিমালার ধারাবাহিকতাই বিনিয়োগকারীদের প্রয়োজনীয় নিশ্চয়তা দেবে। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, অনলাইনে বিবাহ ও তালাক নিবন্ধন ব্যবস্থা চালু হলে বিবাহ সংক্রান্ত অনিয়ম, বাল্যবিবাহ ও অননুমোদিত বহু বিবাহ প্রতিরোধ সহজ হবে। তিনি আজ রাজধানীর ব্র্যাক লার্নিং সেন্টারে অনলাইনে বিবাহ ও তালাক নিবন্ধনে সফটওয়্যারের ব্যবহার বিধি এবং প্রাসঙ্গিক বিষয়াদি শীর্ষক 10 দিনব্যাপী আবাসিক প্রশিক্ষণের উদ্বোধনকালে একথা বলেন। আইনমন্ত্রী বলেন, বৈবাহিক সম্পর্কের তথ্য সম্বলিত ডাটাবেজে সংরক্ষিত থাকায় দেশের যে কোনো প্রান্ত থেকে এমনকি বিদেশ থেকেও প্রয়োজনীয় তথ্য দ্রুত যাচাই করা সম্ভব হবে। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান জনগণের প্রত্যাশা পূরণে জনপ্রতিনিধিদের দ্রুত ও কার্যকরভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন। তিনি আজ রাজধানীর শেরেবাংলা নগরে স্থানীয় সরকার বিভাগ আয়োজিত সৌর বিদ্যুৎ, ডেঙ্গু প্রতিরোধ ও উন্নয়ন কর্মসূচি পর্যালোচনা সভায় একথা বলেন। প্রশাসনের কর্মকর্তা ও জনপ্রতিনিধি উভয়ের লক্ষ্য জনগণের সেবা করা। উল্লেখ করে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে দ্রুততার সঙ্গে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করতে হবে। বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বাজারে আমদানি নির্ভর ফলের দাম নিয়ন্ত্রণের লক্ষ্যে সরবরাহ বাড়াতে আমদানি বৃদ্ধির আহ্বান জানিয়েছেন। তিনি আজ সচিবালয়ে তার মন্ত্রণালয়ের কক্ষে ব্যবসায়ী ও সংশ্লিষ্ট সরকারি সংস্থার প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় একথা বলেন। এ লক্ষ্যে বাণিজ্যমন্ত্রী আমদানিকারকদের দ্রুত ঋণপত্র বা এলসি খুলতেও আহ্বান জানান। তিনি বলেন, খেজুর আমদানিতে শুল্ক কর সংক্রান্ত সিদ্ধান্ত চলতি সপ্তাহেই জানানো হবে। শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, দক্ষ শ্রমিক তৈরির পাশাপাশি চট্টগ্রামের বাংলাদেশ কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এবং মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে বিভিন্ন বিদেশি ভাষা দক্ষতা বাড়ানোর উদ্যোগ নিতে হবে। তিনি আজ চট্টগ্রামের নাসিরাবাদে শিল্প সম্পর্ক শিক্ষায়তন মিলনায়তনে তার মন্ত্রণালয়ের দপ্তর সংস্থার কর্মকর্তা ও চট্টগ্রামের প্রথম ও দ্বিতীয় শ্রম আদালতের বিচারকদের সঙ্গে মতবিনিময় সভায় একথা বলেন। মন্ত্রী বলেন, সম্ভাবনাময় আন্তর্জাতিক শ্রম বাজারে প্রতিযোগিতা করতে হলে ভাষা দক্ষতাও অর্জন করতে হবে। তিনি চট্টগ্রামের শ্রম আদালতের অবকাঠামোগত সমস্যাগুলো দ্রুত সমাধানেরও আশ্বাস দেন। খেলার খবর, এশিয়ান গেমস। আজ জাপানের আইচিতে পুরুষদের টি টোয়েন্টি ক্রিকেটের ফাইনালে পাকিস্তানকে 19 রানে হারিয়ে স্বর্ণ পদক জিতেছে ভারত। প্রথমে ব্যাট করে ভারত তাদের নির্ধারিত 20 ওভারে 6 উইকেটে 211 রান করে। 212 রানের জয়ের লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তান 20 ওভারে 6 উইকেটে 192 রান করে। এর আগে বাংলাদেশকে 63 রানে হারিয়ে শ্রীলঙ্কা ব্রোঞ্জ পদক অর্জন করে। হকি। জাপানের গিফুতে অনুষ্ঠিত এশিয়ান গেমস পুরুষ হকির স্থান নির্ধারণী ম্যাচে আজ থাইল্যান্ডকে 3-0 গোলে পরাজিত করে বাংলাদেশ সপ্তম স্থান লাভ করেছে। সবশেষে আবহাওয়া। আজ রাত একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হল, এরপর আমাদের স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে 7টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধু, আয়োজনমালায় এবারে আপনাদের জন্য রয়েছে পল্লীগীতি। প্রথম গানটিতে কণ্ঠ দিয়েছেন মোহাম্মদ আয়নাল হক, গীতিকার আলাউদ্দিন বয়াতি, সুর দিয়েছেন গীতিকার নিজেই।

শুনছেন পল্লীগীতি, শিল্পী মোহাম্মদ আইনুল হক। এবারে গানটি কথা লিখেছেন এবং সুর দিয়েছেন আব্দুল সাত্তার চিশতী।

0: শ্রোতা বন্ধু, এতক্ষণ পল্লীগীতি শুনলেন।
1: এডিস মশা ডেঙ্গু জ্বরের একমাত্র বাহক। কেবলমাত্র এডিস মশা দমনের মাধ্যমেই ডেঙ্গু জ্বর প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা যায়। আসুন এ বিষয়ে আমরা সচেতন হই, অন্যকেও সচেতন করি। বাসগৃহে ফুলের টব, অব্যবহৃত কৌটা, ড্রাম, নারিকেলের মালা, গাড়ির টায়ার, গাছের কোটর, বাঁশের গেটের গর্ত ইত্যাদিতে জমে থাকা পানিতে এডিস মশা ডিম পাড়ে। তাই এডিস মশা দমনে এসব পানি জমার স্থান ধ্বংস করুন এবং বাড়িঘর ও তার আশপাশ পরিষ্কার রাখুন। ফ্রিজের নিচের ট্রেতে জমে থাকা পানি প্রতিদিন পরিষ্কার করুন। মনে রাখবেন, জমে থাকা পরিষ্কার পানিতে এডিস মশা জন্ম নেয়। তাই কোথাও জমে থাকা পানি থাকলে তা পরিষ্কার করুন এবং কোথাও পানি জমতে দেবেন না।
0: বাংলাদেশ বেতার। রাত একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আগামীকাল সন্ধ্যা ৬টা পর্যন্ত সারা দেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে রংপুর, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ী দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায় 35.4 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে 23.2 ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.2 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.4 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকাল ৯টায় ৭৪%, সন্ধ্যা ৬টায় ৫৩%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে ভোর ৫:৫১, অস্ত যাবে সন্ধ্যে ৫:৪৩। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
2: This is Bangladesh Weather giving you the weather report read by Zubair Hamid Quraishi. Dhaka Met Office forecast for the inland river post valid till 1 a.m. says that there is no warning and no signal is to be hoisted. Now forecast for the entire country remain in effect till 6 p.m. tomorrow. A few days of Rangpur, Borishal, Chattogram and Sylhet divisions may experience light to moderate rain or thundershower accompanied by temporary gust of wind. Otherwise, mainly dry weather is likely to prevail elsewhere over the country with temporary partly cloudy sky. Day and night temperature may remain nearly unchanged over the country. The maximum temperature of Bangladesh was recorded today at Chuadanga, 35.4 degrees Celsius, and the minimum was at Sylhet, 23.2 degrees. The temperature as recorded in Dhaka today was maximum 35.2 degrees Celsius and minimum 27.4 degrees. Humidity recorded in air at 9 a.m. was 74% and at 6 p.m. 53%. Sunrise over Dhaka tomorrow at 5:51 a.m. and sunset at 5:43 p.m. And that's all for weather for this time.
1: এই অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হলো।

0: প্রতিটি সূর্যাস্ত আশা এবং সম্ভাবনায় ভরা একটি নতুন ভোরের প্রতিশ্রুতি নিয়ে আসে। বাঙালি যেদিন ঐক্যবদ্ধ হয়ে বলতে পারবে বাঙালির বাংলা, সেদিন তারা অসাধ্য সাধন করবে। অসত্যের কাছে কভু নত নাহি হবে শির, ভয়ে কাপে কাপুরুষ লড়ে যায় বীর। কোনো ভুল করেছি বুঝতে পারলে আমি প্রাণ খুলে তা স্বীকার করে নেব, কিন্তু না বুঝেও নয়, ভয়েও নয়। কবি কাজী নজরুল ইসলাম।
1: বাংলাদেশ বেতার ঢাকা জানিয়ে দিচ্ছি আমাদের পরবর্তী সময়ের ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি। সন্ধ্যে সাতটা পাঁচ মিনিটে কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধ্যে সাতটা তিরিশ মিনিটে। রাত আটটা দশ মিনিটে জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার। শ্রোতাদের পাঠানো চিঠিপত্রের জবাবের অনুষ্ঠান সমীপেশু রাত নয়টা পাঁচ মিনিটে। ট্রান্সক্রিপশন সার্ভিস কর্তৃক প্রযোজিত অনুষ্ঠান রূপমঞ্জুরি শুনবেন রাত দশটায়। শ্রোতাদের অনুরোধের পল্লী গানের অনুষ্ঠান পরাণের গান শুনবেন রাত দশটা বিশ মিনিটে। এবার জানিয়ে দিচ্ছি এফএম এর অনুষ্ঠান সূচি। এফএম বিরানব্বই মেগাহার্সে সন্ধ্যে সাতটা থেকে রাত এগারোটা পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান, শুনবেন পরবর্তী সময়ের অনুষ্ঠান পরিচিতি।

নেশার অপর্নাম মরণ, মাদকদ্রব্য পরিহার করুন, মৃত্যুকে দূরে রাখুন, জীবন ধ্বংসকারী মাদকদ্রব্যের বিরুদ্ধে দুর্বার প্রতিরোধ গড়ে তুলুন। মাদকদ্রব্যের ব্যবহারের ফলে সমাজের অপরাধ প্রবণতা বৃদ্ধি পায়। আসুন সম্মিলিতভাবে মাদক অপরাধীদের সমাজ থেকে উৎখাত করি। নিজেকে, অপরকে এবং আপনার সন্তানকে মাদকদ্রব্য থেকে দূরে রাখুন। নিজে বাঁচুন, অন্যকেও বাঁচতে সহায়তা করুন। আমাদের সমাজ জীবনে ছোট বড় নানা প্রকার অপরাধ মাদকাসক্তির কারণে সংঘটিত হচ্ছে। সামাজিকভাবে এর প্রতিরোধে এগিয়ে আসুন। প্রতিদিনের সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ মাদকাসক্তি। মাদকাসক্ত গাড়ি চালকের সন্ধান পেলে আইন শৃঙ্খলা রক্ষাকারী কর্তৃপক্ষকে জানিয়ে দিন। প্রচারে বাংলাদেশ বেতার ঢাকা, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

0: বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন স্থানীয় সংবাদ।
1: আসসালামু আলাইকুম। সন্ধে সাতটা, বাংলাদেশ বেতার, স্থানীয় সংবাদ পড়ছি প্রীতিলতা গুপ্তা। রাজধানীর একটি হোটেলে তিন দিন ব্যাপী আন্তর্জাতিক সম্মেলন বে অব বেঙ্গল কনভারসেশন আজ শুরু হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান এর উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বঙ্গোপসাগরকে সমৃদ্ধির অভিন্ন অঞ্চলে পরিণত করার লক্ষ্যে বাণিজ্য, জ্বালানি, প্রযুক্তি, জলবায়ু ও সামুদ্রিক বিষয়ে আঞ্চলিক সহযোগিতার আহ্বান জানান। তিনি বলেন, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড সহ সরকারের সামাজিক সুরক্ষা কর্মসূচিগুলো এমনভাবে সাজানো হয়েছে যাতে সুবিধাবঞ্চিত মানুষ অগ্রাধিকার পান। সম্মেলনে 100টির বেশি দেশের 2 শতাধিক আলোচক, 3 শতাধিক ডেলিগেট ও 1000-এর বেশি অংশগ্রহণকারী যোগ দিচ্ছেন। রাজধানীর নিকেতনে ব্র্যাক লার্নিং সেন্টারে নিকাহ রেজিস্ট্রারদের জন্য 10 দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি আজ শুরু হয়েছে। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান প্রধান অতিথি হিসেবে এ

0: নিবন্ধন ও পাসপোর্টের কেন্দ্রীয় সার্ভারের সঙ্গে যুক্ত করা হবে। ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি আজ রাজধানীর মানিক মিয়া এভিনিউ এলাকায় অনুষ্ঠিত হয়। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম খান এতে প্রধান অতিথি ছিলেন। তিনি বলেন, জনভোগান্তি কমাতে সরকার যে কোনো মূল্যে ফুটপাত দখল মুক্ত করবে। এ সময় ডিএনসিসি প্রশাসক দখলদারদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। এদিকে ডেঙ্গু প্রতিরোধে দেশব্যাপী চলমান জনসচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে আজ সাভার, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ ও নরসিংদী জেলায় ডেঙ্গুর ভয়াবহতা রোধে বিশেষ কর্মসূচি অব্যাহত রয়েছে। আজ সাভার পৌরসভার কর্মকর্তা কর্মচারী এবং স্থানীয় নেতাকর্মীরা ব্যাংক কলোনি ও বাজার রোড সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় এই কর্মসূচি পালন করেন। এই কর্মসূচির মধ্যে ছিল জনসচেতনতামূলক র্যালি, মাইকিং, ড্রেনেজ ব্যবস্থা পরিষ্কার এবং সাধারণ মানুষের মাঝে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ। নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ ও নরসিংদী জেলায়ও অনুরূপ কর্মসূচি পালন করা হয়। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বাউবি স্কুল অব ল পরিচালিত এলএলবি অনার্স ১৩তম ব্যাচের ওরিয়েন্টেশন আজ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস গ্যালারিতে অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ সিদ্দিকুর রহমান খান অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন। অনুষ্ঠানে তিনি বলেন, সীমাবদ্ধতার মধ্যেও শিক্ষার বিস্তার ঘটানো বাউবির অন্যতম লক্ষ্য। এতে শতাধিক নবীন শিক্ষার্থী সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও বিভিন্ন বিভাগের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। মাইলি সংরক্ষণ অভিযান সফল করতে রাজবাড়ির গোয়ালন্দের দৌলতদিয়ায় জেলে ও মৎস্যজীবীদের নিয়ে সচেতনতামূলক এক সভা আজ অনুষ্ঠিত হয়েছে। ফরিদপুর অঞ্চলের নৌপুলিশ সুপার এতে প্রধান অতিথির হিসেবে বক্তব্য রাখেন। এ সময় তিনি আরও বলেন, প্রজনন মৌসুমে নদীতে মাছ শিকারের নিষেধাজ্ঞা বাস্তবায়নে নৌপুলিশের কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে। গাজীপুর মহানগরের ডেগেরচালা এলাকার ফকির মার্কেটে একটি পোশাক কারখানার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বিকেলে সাততলা ভবনের তৃতীয় তলায় আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের 9টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এ সময় ভবনের ভেতরের আটকে পড়া এবং ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়া অন্তত 70 জন শ্রমিককে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। উল্লেখ্য, আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আগামী 24 ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 27.4 ডিগ্রি সেলসিয়াস। সকাল 9টায় বাতাসের আর্দ্রতা ছিল 74% এবং সন্ধ্যে 6টায় 53%। আগামীকাল ঢাকার সূর্যোদয় 5:51 এবং সূর্যাস্ত সন্ধে 5:43। স্থানীয় সংবাদ শেষ হলো। এরপর আমাদের খেলাধুলার খবর প্রচারিত হবে রাত 8:05।
1: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, বান্দরবান, রাঙ্গামাটি, ঠাকুরগাঁও, কুমিল্লা, গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে। শুরু হচ্ছে কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত জাতীয় অনুষ্ঠান দেশ আমার, মাটি আমার।
2: আসসালামু আলাইকুম, সবাই ভালো আছো?
3: হ্যাঁ, আল্লাহর রহমতে ভালো আছি।
2: আমরা শুরু করতে যাচ্ছি কৃষি বিষয়ক কার্যক্রম বাংলাদেশ বেতারের জাতীয় অনুষ্ঠান দেশ আমার, মাটি আমার। আগে আমরা কিছুক্ষণ স্থির হয়ে বসি, তারপরে এশার নামাজের আজানের পরে আমরা ফেরত আসব।
3: আচ্ছা।
4: যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার প্রতিটি কাজ সহজ করে দেন। আল কোরআন। বাংলাদেশ বেতার ঢাকা। এখন প্রচারিত হচ্ছে পবিত্র এশার নামাজের আজান।

0: رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة انك لا تخلف الميعاد.
1: هي الله هي পরিপূর্ণ আহ্বান এবং এই নামাজের তুমি প্রভু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দান করো সর্বোচ্চ স্থান সুমহান মর্যাদা বেশদের সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো এবং কিয়ামতের দিনে আমাদেরকে তার শাফায়াত নসিব করো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা তুফসিদু ফিল আরদি বাদা ইসলাহিহা আর শান্তি স্থাপনের পর পৃথিবীতে তোমরা বিপর্যয় সৃষ্টি করো না। সূরা আরাফ আয়াত 56।
3: হ্যাঁ, আমরা পবিত্র ইশার নামাজের আজানের পরে ফিরে এলাম কৃষি বিষয়ক কার্যক্রম বাংলাদেশ বেতারের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। তো আরে দেখো দেখি নি এই মশা মশাটা না মানলে এটা কি দাঁড়া দাঁড়া এটা কি এডিস মশা না কি অন্য না আল্লাহ বাঁচাইছে এটা এডিস মশা না দেখিস ওই যে ফুটা ফুটা উপকার করতো এই যে আমি মশাটা মারলাম যদি এডিস মশা হইতো ধরো আমার কামড়াইলো না এক কামড়াইলো যায় জরিনার বুক তখন কি হইতো
4: তুমি মশা মারো আর জরুরি নেবো কুটি পেটে দিতে চাইছে।
3: তো আসলে এই যে এডিস মশা নিধন করার ব্যাপারে আমাদের সচেতন হতে হবে। বাড়ির আশেপাশে কি করতে হবে?
4: শুনো জরুরি নেবো, তুমি যত হাসে কুটি পাটি হও তোমার কিন্তু সতর্ক থাকতে হইব।
3: কারণ আর একটা আছে, ওই ছোট মেয়া কিন্তু অপরিষ্কার অপরিচ্ছন্ন রাখার চেষ্টা করে, ওকে ঠিকঠাক মতন বোঝানোর চেষ্টা করতে হবে। এটা জরিনাবুর
4: আমরা
3: ফিরে আসি। দেখো লাভজনক সবজি চাষের পদ্ধতি এই ব্যাপারটা জানা উচিত।
4: হ্যাঁ,
3: কিভাবে কি করলে লাভজনক সবজি চাষ করা যাবে এই যে শীত আইসে।
5: হ্যাঁ, শীতকাল
3: তো। এই ব্যাপারে আমাদের জানাচ্ছেন ডক্টর মোহাম্মদ জহিরুল ইসলাম, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, শস্য বিভাগ, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল, ঢাকা। আর তার সাথে এই বিষয় নিয়ে কথা কইছে আফরোজা আক্তার পপি। চলো শোনা যাক।
6: আচ্ছা শুনি। প্রিয় কৃষিজীবী ভাই ও বোনেরা, আমন্ত্রণ আমাদের আজকের আসরে। সবুজ অর্থনীতির নতুন দিগন্ত খুলেছে লাভজনক শাকসবজি চাষ। স্বল্প খরচে বেশি ফলন ও দ্রুত বাজারজাতের সুযোগে কৃষকরা হচ্ছে লাভবান। শ্রোতা নিশ্চয়ই বুঝতে পারছেন আমাদের আজকের আলোচনার বিষয় লাভজনক সবজি চাষ। আর এই বিষয়ে বলবার জন্য আজ আমাদের আসরে যুক্ত হয়েছেন ডক্টর মোহাম্মদ জহিরুল ইসলাম, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল, ফার্মগেট, ঢাকা। সেই সাথে আপনাদের সাথে যুক্ত হয়ে আছি আমি আফরোজা পপি। চলে যাব আমাদের আজকের অতিথির কাছে।
7: সাধারণ সবজি তুলনায় একটু বেশি এবং দেশ বিদেশেও এর যথেষ্ট চাহিদা রয়েছে। যেমন ক্যাপসিকাম, ব্রোকলি, লেটুস, বেবিকর্ন, অ্যাসপারাগাস, রঙিন মরিচ বা চেরি টমেটো, এসব সবজির চাষে কিছুটা প্রযুক্তি, যত্ন ও বিনিয়োগ প্রয়োজন, কিন্তু লাভও তুলনামূলকভাবে অনেক বেশি হয়ে থাকে।
6: দারুণ। আমাদের দেশে কৃষকরা কোন কোন এলাকায় সবজি বেশি চাষ করছেন?
7: বাংলাদেশের বিভিন্ন স্থানে যেমন গাজীপুর, সাভার, নরসিংদী, চট্টগ্রাম ও পার্বত্য অঞ্চলে এসব সবজির চাষ বেশ জনপ্রিয় হচ্ছে। অনেক তরুণ কৃষক গ্রিন হাউস বা নেট হাউসেও উৎপাদন করছেন, যাতে সারা বছর মানসম্মত ফসল পাওয়া যায়। সঠিক জাত ব্যবহার ও সঠিক বাজার সংযোগ থাকলে কৃষকরা এখন রপ্তানিমুখী চাষেও এগিয়ে আসছেন।
6: উচ্চ মূল্যের সবজি চাষে সফল হতে হলে আসলে কৃষকদের কি কি বিষয়ে সচেতন থাকা প্রয়োজন বলে আপনি মনে করেন?
7: উচ্চ মূল্যের সবজি চাষে সফল হতে গেলে তিনটি বিষয় বেশ গুরুত্বপূর্ণ। প্রথমত, সঠিক জাত নির্বাচন ও চাষ প্রযুক্তি জানা। দ্বিতীয়ত, পরিবেশ নিয়ন্ত্রণ, যেমন তাপমাত্রা, সেচ ও সার ব্যবস্থাপনা। তৃতীয়ত, বাজার ব্যবস্থাপনা, অর্থাৎ উৎপাদনের আগেই বিক্রির পরিকল্পনা করা। অনেক সময় দেখা যায় যে কৃষকরা উৎপাদন ভালো করলেও বাজার না জানার কারণে ন্যায্য দাম পান না। এই জন্য চেইন মার্কেট, হোটেল বা বিভিন্ন সুপার শপের সঙ্গে সবসময় যোগাযোগ রাখাটা খুব দরকার। এক্ষেত্রে কৃষি বিপণন অধিদপ্তরের সাহায্য নেওয়াটাও খুব কার্যকরী হতে পারে।
6: ধন্যবাদ আপনাকে। এই পর্যায়ে যে প্রশ্নটি করতে চাই, লাভজনক চাষের কথা বলতে গেলে বাজার ব্যবস্থা বা সংরক্ষণও কিন্তু একটা বড় বিষয়। তো কৃষকদের জন্য এই ব্যাপারে কি কি করণীয়?
7: লাভবান হতে হলে শুধু চাষ নয়, বাজার ব্যবস্থাপনাটাও গুরুত্বপূর্ণ, যেটি আপনি বলছিলেন। ফসল কাটার পর সংরক্ষণের ব্যবস্থা থাকলে কৃষক কম দামে বিক্রি না করে ভালো দামে বিক্রি করতে পারেন। স্থানীয় বাজারের পাশাপাশি পাইকারি ক্রেতা বা প্রক্রিয়াজাতকরণ শিল্পের সঙ্গেও যোগাযোগ রাখাটা গুরুত্বপূর্ণ হতে পারে। আর সবচেয়ে জরুরি হলো সময় মতো বাজারের তথ্য জানা।
6: একদম ঠিক বলেছেন। আমাদের তরুণ উদ্যোক্তাদের জন্য কি এসব ফসলের সম্ভাবনা আছে?
7: অবশ্যই আছে। আধুনিক কৃষি উদ্যোক্তারা এখন ছাদে টানেল বা হাইড্রোপনিক সিস্টেমে এসব উচ্চ মূল্যের সবজি চাষ করছেন। সরকারও বিভিন্ন প্রতিষ্ঠান থেকেও প্রশিক্ষণ এবং প্রণোদনা দেওয়া হচ্ছে। অল্প জমিতে বেশি আয়, এই ধারণাই তরুণদের এসব ফসলের দিকে আকৃষ্ট করছে।
6: চমৎকার তথ্য দিলেন। তবে জানতে চাই, এসব চাষে কি কোনো ঝুঁকি বা চ্যালেঞ্জ আছে?
7: অবশ্যই কিছু চ্যালেঞ্জ রয়েছে, যেমন আবহাওয়ার পরিবর্তন, উৎপাদন খরচ বেশি এবং নির্ভরযোগ্য বাজার সংযোগ না থাকলে ক্ষতির আশঙ্কা থাকে। তবে পরিকল্পিতভাবে উৎপাদন, সংরক্ষণ ও বিপণন করলে ঝুঁকি অনেকটাই কমে আসবে।
6: খুব সুন্দরভাবে বুঝিয়ে বললেন। আর সবশেষে যে প্রশ্নটি করতে চাই, উচ্চ মূল্যে সবজি চাষে আগ্রহী কৃষকদের জন্য আপনার পরামর্শ কি?
7: আমার পরামর্শ হবে, ছোট আকারে শুরু করুন, বাজার বুঝে তারপর ধীরে ধীরে সম্প্রসারণ করুন। স্থানীয় কৃষি অফিস থেকে পরামর্শ নিন, প্রশিক্ষণে অংশ নিন এবং প্রযুক্তিকে কাজে লাগান। মনে রাখতে হবে, উচ্চ মূল্যের সবজি মানে শুধু দাম নয়, মানসম্মত উৎপাদনও বটে। তাছাড়া সবজি চাষে উত্তম কৃষি চর্চা বা যাকে আমরা গুড এগ্রিকালচারাল প্র্যাকটিস বলি, তার সার্টিফিকেট নিয়ে এবং গ্যাপ পদ্ধতি অনুসরণে সবজি চাষ করলে দেশের বাজারে যেমন মানসম্পন্ন পণ্য সরবরাহ করা যাবে, পাশাপাশি বিদেশেও অতি উচ্চ মূল্যে রপ্তানির সম্ভাবনা জোরালো হবে।
6: অনেক ধন্যবাদ আপনাকে গুরুত্বপূর্ণ তথ্যের জন্য। শ্রোতা, শাকসবজি চাষে আধুনিক পদ্ধতি ও সঠিক পরামর্শই পারে কৃষকের ভাগ্য বদলে দিতে। আশা করি আজকের আলোচনায় নতুন দিশা পেয়েছেন আমাদের শ্রোতারা।
3: তো এই যে দেখো, লাভজনক সবজি চাষ পদ্ধতি শিখলাম, তাই না? হ্যাঁ, তো সবজি খাওয়া ভালো না, তাই না?
5: সবজি খাওয়া ভালো,
3: প্রতিদিন প্রায় 200 গ্রামের মতন সবজি খাওয়া উচিত, তাই না রাজা ভাই? তো এ দেখো কি যে সবজি খায় আর বানায়ও,
4: মাছের মাথা
5: দিয়া
3: শুনে এই শান্তি। ওই যে কয় না, খানে আল্লাহ খায় দেখ নে আল্লাহ দেখ,
4: শুকর শুকর,
3: যাক শুকরিয়া করি, ঠিক আছে তুমি খাও, আমাদের দেয় তো সবজি প্রতিবারই দেয়। তো এবার কি লাউ শুরু হয়ে গেছে?
4: হ্যাঁ লাগাই ফেলেছি।
3: বাবা বাবা বাবা,
5: আমরা
4: একদিন যাই নি
3: আসবো। তুমি তো ভালোই ভালোই টাকা পাইছো মানে বিক্রি করে।
4: হ্যাঁ মোটামুটি।
3: বাহ, তো আপনারাও কিন্তু আগরে যারা লাউ চাষ করেছেন তারাও নিশ্চয়ই দুটো পয়সা ভালোই কামাচ্ছেন নাকি? তো শহরে দেন, তাতে এই কাজ এবং পরিষ্কার পরিচ্ছন্ন এবং ওই যে তাড়াতাড়ি বাইরে যায় এরকম কিন্তু আপনারা সার প্রয়োগ করেন না। কৃষিবিদের কাছ থেকে পরামর্শ নিয়ে সবজির মধ্যে কখন কতটুকু কি দিতে হবে সেটা জাইনে দিতে হবে,
5: নাকি সাদা দিতে হবে?
3: হ্যাঁ, এই ব্যাপারে সাজু ভাবি এবং জরিনা বউ কিন্তু খুব সচেতন, ঠিক? তো চলো সবজি খাওয়ার পরে আমরা একটা গান,
5: গানের ব্যবস্থা করো।
3: তো চলো বেতার যন্ত্রের সামনে আপনারা যারা আছেন চলেন সুন্দর একটা গান শুনি। কৃষকের ঘামে ফলা অন্ন, শিল্পী জুলি শারমিলি, গীতিকার ডক্টর রহমতুল্লাহ চৌধুরী, গীতিকার ডক্টর রহমতুল্লাহ চৌধুরী, সুরকার টিপু সুলতান বাবর। চলো গানটা শোনা যাক।
5: আচ্ছা শুনি।

0: তো শুনলে তো গান
1: শুনলাম
0: কৃষকের
2: গ্রামে ফেললাম এত কষ্ট করে দেহ না রোদ জ্বর বৃষ্টি কৃষকরা অন্ন ফলায়
0: ঠিক ঠিক তো চলো আমরা কিন্তু এই দিনটার জন্য অপেক্ষা করি তারা বলো তো আমরা ছাড়াও
2: সমস্যা সমাধান
0: কৃষকরা বিভিন্ন শ্রোতারা তারা কিন্তু চিঠিপত্র লেখে সেই চিঠির মধ্যে দিয়ে অল্প কিছু চিঠি আমরা
3: সমাধান
0: করে উত্তর দেওয়ার চেষ্টা করে তো ঠিক কথা বলেছে তো চলেন আজকে কার কার চিঠির উত্তর দেওয়া হচ্ছে একটু শুনে নি এ ব্যাপারে দিচ্ছেন হচ্ছে কৃষিবিদ মোর্শেদ রেহানা পারভিন আর আমরা শুনব আপনাদের জন্য কারণ হচ্ছে যে একজনের প্রশ্ন দশজনের সমাধান আমরা এইটার জন্য খুব অপেক্ষা করি আপনারা চিঠি লিখবেন প্রতিনিয়ত এবং পরামর্শ দেবেন শুধু সমস্যা না পরামর্শ দেবেন তাতে আমাদের জন্য ভালো হবে আমরা এই প্রোগ্রামটাকে এই অনুষ্ঠানটাকে এই আসরটাকে আমরা আরো সুন্দরভাবে সাজাতে পারবো তাই না তো চলো শোনা যাক কৃষি বিষয়ক সমস্যার সমাধান নিয়ে শ্রোতাদের মানে আপনাদের চিঠিপত্রে জমা
4: সুপ্রিয় কৃষিজীবী ভাই বোন বন্ধুদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের চিঠিপত্রের জবাব প্রথম চিঠিটি লিখেছেন জনাব শফিকুল ইসলাম সাভার ঢাকা থেকে আপনি লিখেছেন আপনার বাড়ির পাশে কয়েকটি আমড়া গাছ আছে কিছুদিন থেকে আমড়া গাছের পাতায় বাদামি দাগ বা কালো দাগ হচ্ছে এবং তা আস্তে আস্তে বড় হচ্ছে ফলে দাগ হয়ে ফলটা ফেটে যাচ্ছে কচি ডাল ও ফলেও এরকম বাদামি বা কালো দাগ হয় এখন কি করণীয় এ ব্যাপারে জানতে চেয়ে চিঠি লিখেছেন আপনার চিঠির জন্য ধন্যবাদ আপনার আমড়া গাছে ব্যাকটেরিয়াল ব্লাইট রোগ হয়েছে এ রোগ হলে আপনাকে যা যা করতে হবে সময় মতো প্রুনিং বা গাছ ছাঁটাই করে গাছ ও বাগান পরিষ্কার রাখতে হবে গাছ ও বাগান পরিচর্যার সময় গাছ ক্ষতিগ্রস্ত যেন না হয় সেদিকে খেয়াল রাখতে হবে ফল সংগ্রহ শেষ হলে গাছের মরা ডালপালা ফলের বোটা রোগ বা পোকা আক্রান্ত ডালপালা এবং অতি ঘন ডাল ছাঁটাই করে পরিষ্কার করে দিতে হবে পরিষ্কার করার পর একটি ছত্রাকনাশক বা একটি কীটনাশক দ্বারা পুরো গাছ ভালোভাবে স্প্রে করে দিতে হবে নিয়মিত বাগান পরিদর্শন করুন রোগের বিস্তার রোধে কীটনাশক দেওয়ার পাশাপাশি নিয়ম মেনে সুষম সার ও পরিমিত সেচ নিশ্চিত করতে হবে ধন্যবাদ আবার লিখবেন এর পরের চিঠিটি লিখেছেন জনাব মোহাম্মদ সাইফুর রহমান তাজহাট রংপুর থেকে আপনি লিখেছেন আপনি এবার জমিতে ঝিঙ্গা চাষ করেছেন কিন্তু বয়স্ক ঝিঙ্গা গাছের পাতায় এই রোগ প্রথম দেখা যাচ্ছে আক্রান্ত গাছের পাতায় সাদা বা হলদে থেকে বাদামি রঙের তালির মতো দাগ দেখা যাচ্ছে ধীরে ধীরে অন্যান্য পাতায় তা ছড়িয়ে পড়ছে এখন কি করণীয় এ ব্যাপারে জানতে চেয়ে চিঠি লিখেছেন আপনার চিঠির জন্য ধন্যবাদ আপনার ঝিঙ্গা ক্ষেতের গাছে ঝিঙ্গার ডাউনি মিলডিউ রোগ হয়েছে এই রোগ হলে আপনাকে যা যা করতে হবে আক্রান্ত গাছের অংশ সংগ্রহ করে ধ্বংস করে ফেলতে হবে এবং আক্রান্ত গাছের পাতা বা আক্রান্ত অংশ সংগ্রহ করে পুড়িয়ে ফেলতে হবে গাছে অতিরিক্ত পানি জমতে দেওয়া যাবে না এবং পর্যাপ্ত আলো বাতাস চলাচলের ব্যবস্থা রাখতে হবে গাছের পাতায় সরাসরি ওপর থেকে সেচ দেয়া বন্ধ করতে হবে আক্রমণ বেশি হলে এ রোগের জন্য সঠিক কীটনাশক বাছাই করে সঠিক নিয়মে পানিতে মিশিয়ে গাছে স্প্রে করতে হবে আর স্প্রে করার 15 দিনের মধ্যে সেই সবজি খাওয়া যাবে না বা বাজারে বিক্রি করা যাবে না এলোপাথারি বালেনাশক ব্যবহার করে পরিবেশ ও স্বাস্থ্যের জনস্বাস্থ্যের ক্ষতি করবেন না আক্রান্ত ক্ষেত থেকে বীজ সংগ্রহ করা যাবে না প্রথমবার লক্ষণ দেখা যেতেই ব্যবস্থা নিতে হবে আগাম বীজ বপন করলে এ রোগের প্রকোপ অনেকটাই কম হয় সুষম সার ব্যবহার করতে হবে রোগ প্রতিরোধী জাত যেমন বাড়ি উদ্ভাবিত অন্যান্য উন্নত জাতের চাষ করুন বিকল্প পোষক যেমন আগাছা পরিষ্কার রাখতে হবে আশা করছি আপনি এই রোগের আক্রমণ থেকে অনেকটাই রক্ষা পাবেন ধন্যবাদ আবার লিখবেন এবারে সব শেষ চিঠিটি লিখেছেন জনাব মোহাম্মদ সাদেক আলী বেলাবো নরসিংদী থেকে আপনি লাল শাক চাষ করেছেন লাল শাকের পাতায় প্রথমে হলুদ রঙের দাগ পড়ে এবং তা পরে সাদা হয়ে যাচ্ছে দাগগুলো সম্পূর্ণ পাতাটিকে নষ্ট করে ফেলছে পরবর্তীতে গাছ মারা যাচ্ছে এখন করণীয় কি এ ব্যাপারে জানতে চেয়ে চিঠি লিখেছেন আপনার চিঠির জন্য ধন্যবাদ। আপনার লাল শাক ক্ষেতের পাতায় দাগ রোগ হয়েছে, এ রোগ হলে আপনাকে যা যা করতে হবে, প্রথমেই ক্ষেত পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, রোগাক্রান্ত পাতা তুলে নষ্ট করে ফেলতে হবে, আর আক্রমণ যদি বেশি দেখা যায় তাহলে এই রোগের জন্য সঠিক কীটনাশক বাছাই করে সঠিক নিয়মে পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে। আর স্প্রে করার 15 দিনের মধ্যে সেই সবজি একদমই খাওয়া যাবে না এবং এটা বাজারেও বিক্রি করা যাবে না। পরবর্তী মৌসুমে লাল শাক চাষ করার সময় আগাম বীজ বপন করলে অনেকটাই এই রোগের হাত থেকে রক্ষা পাওয়া যায়। বোনার আগে লাল শাকের বীজ শোধন করে নিন, সুস্থ গাছ থেকে বীজ সংগ্রহ করতে হবে, আর ফল সংগ্রহের পর পরিত্যক্ত যে অংশগুলো থাকবে সেগুলো ধ্বংস করে ফেলতে হবে বা পুড়িয়ে ফেলতে হবে। বেশি বেশি সার ব্যবহার না করে সুষম সার ব্যবহার করুন, বেশি ঘন না করে সঠিক দূরত্বে লাল শাক ছিটাতে হবে, আর বেশি যদি ঘন হয়ে যায় তাহলে লাল শাক তুলে ফেলতে হবে। সুপ্রিয় শ্রোতাবৃন্দ, আপনারা কৃষি মৎস্য প্রাণী সম্পদ সংক্রান্ত যে কোনো সমস্যার কথা জানিয়ে আমাদের কাছে চিঠি লিখতে পারেন, আমাদের বিশেষজ্ঞগণ আপনাদের প্রশ্নের উত্তর অবশ্যই দিবেন। এবার জানিয়ে দিচ্ছি আমাদের কাছে চিঠি লেখার ঠিকানা। প্রযোজক দেশ আমার মাটি আমার, প্রযত্নে পরিচালক, কৃষি বিষয়ক কার্যক্রম বাংলাদেশ বেতার, সৈয়দ মাহবুব মোর্শেদ সরণি, শেরেবাংলা নগর, ঢাকা 1207। আমাদের কাছে ইমেইলও করতে পারেন betar.krishi@gmail.com।
0: তো আপনারা শুনলেন তো, যারা যারা চিঠি লিখেছেন তার ভিতর থেকে কয়েকজনের চিঠির উত্তর আমরা দিতে পারলাম, কিন্তু আমরা সবাই তো উপকৃত হলাম নাকি? তো আজকে কিন্তু আর সময় নাই, যাওয়ার সময় হয়ে গেল। খুব সাবধান এডিস মশার ব্যাপারে, পরিষ্কার পরিচ্ছন্নতা, আর যে কোনো জায়গায় বিদ্যুৎ কিন্তু জ্বালা রাখবেন না। ওই বাসায় আমার টাকা আছে বলেই আমি বাইরে লাইট জ্বালা রাখলাম দিন 10টা 11টা পর্যন্ত, এটা কি ঠিক? অতএব সচেতন হন, দেশের জন্য ভালো কাজ করেন, দুর্নীতিমুক্ত দেশটা আমরা গর্ব ইনশাল্লাহ, কি কম। তো যাওয়ার আগে জানাই দিই, কৃষি বিষয় কার্যক্রম বাংলাদেশ বেতারে জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার তত্ত্বাবধানে ছিলেন খালেদা পারভীন, আর প্রযোজনা করেছেন হরবিলাস রায়। চলো উঠা যাক,
1: চলো
0: সাথীটা নিও সাথে।
1: ও সাথী, হ্যাঁ বুঝলাম, জামো আবার, ঠিক আছে চলো
0: চলো উঠা যাক।

বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান, কুমিল্লা, গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে। শুরু হচ্ছে সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দূরবার।

0: আসসালামু আলাইকুম। সেনানৌ ও বিমান বাহিনীর বীর সেনানী ভাই ও বোনেরা, যে যেখানে থাকুন, সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দূরপার। আজ সাথে রয়েছি আমি আজহারুল ইসলাম রানি
1: এবং সুরাইয়া সুলতানা। দূরপারে আজ আপনাদের জন্য রয়েছে রকমারি গানের অনুষ্ঠান জামা পাওয়া। প্রথমেই দেশের গান, শিল্পী সাবিনা ইয়াসমিন, গীতিকার মোহাম্মদ রফিকুজ্জামান, সুরকার খন্দকার নুরুল আলম,

এবারে রয়েছে আধুনিক গান। গানের কথা লিখেছেন মনিরুজ্জামান মনির, সুর করেছেন শামক খায়রুল ইসলাম, আর গানটির শিল্পী মোহাম্মদ আতিকুর রহমান আতিক।

0: এই গানটির সাথে শেষ হলো রকমারি গানের অনুষ্ঠান চাওয়া পাওয়া।
1: সেনানৌ ও বিমান বাহিনীর বীর সেনানী ভাই ও বোনেরা সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, এই শুভকামনায় শেষ করছি শনিবাদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার। দুর্বার অনুষ্ঠানটির তত্ত্বাবধানে ছিলেন কানিজ কুলসুম এবং প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান।

এতক্ষণ সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দূরবার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান, কুমিল্লা, গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হলো।

0: আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খেলাধুলার খবর পড়ছি। এস এম রেফাউল হক। চার দিনের ম্যাচ দিয়ে ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় আসর 28তম জাতীয় ক্রিকেট লীগ NCL আজ বিভিন্ন ভেন্যুতে শুরু হয়েছে। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয় প্রথম শ্রেণীর এ টুর্নামেন্ট। এবার 7 রাউন্ডে মোট 28টি ম্যাচ খেলবে 8টি বিভাগীয় দল। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
1: ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে প্রাচীন ও আভিজাত্যময় রণক্ষেত্র জাতীয় ক্রিকেট লীগের 28তম আসরের পর্দা উঠল এক ভিন্ন ও মহিমাময় আবহে। মিরপুরের শেরেবাংলার নীল আকাশে বেলুন উড়িয়ে বিসিবি কর্তারা সূচনা করলেন নতুন এক স্বপ্নের মৌসুমের। মাঠের লড়াইয়ে একযোগে গর্জে উঠেছে চারটি ভেন্যু। মিরপুরে উত্তরের রংপুর লড়ছে ঢাকার সাথে, চার ছক্কার সুর বাজছে সিলেটের সবুজ পাহাড় ঘেরা স্টেডিয়ামে, যেখানে স্বাগতিকদের বিপক্ষে মাঠে নেমেছে ময়মনসিংহ। খুলনার জেলা স্টেডিয়ামে বরিশালের বিপক্ষে মাঠে নেমেছে স্বাগতিক খুলনা। আর বন্দরনগরী চট্টগ্রামের সাগর পাড়ে স্বাগতিকদের প্রতিপক্ষ রাজশাহী। আটটি বিভাগীয় দল, সাতটি রোমাঞ্চকর রাউন্ড আর মোট 28টি যুদ্ধের পর নির্ধারিত হবে শিরোপার শেষ ঠিকানা। 3-6 অক্টোবরের এই প্রথম রাউন্ড শুধু চার দিনের রানের পাহাড় বা উইকেটের খেলা নয়, তরুণ রক্ত আর আভিজাত্যের জন্য জাতীয় দলের বন্ধ দুয়ারে সজোরে কড়া নাড়ার এক তীব্র আহ্বান। ঐতিহ্যের নতুন সাজে শুরু হওয়া এই চার দিনের মহাযুদ্ধ শেষে কার মাথায় উঠবে শ্রেষ্ঠত্বের মুকুট, উত্তর লুকিয়ে আছে ওই 22 গজের ধুলোবালিতে। ওয়াসিম আকরাম, বাংলাদেশ বেতার।
0: এশিয়ান গেমস পুরুষ টি টোয়েন্টি ক্রিকেটের ফাইনালে আজ পাকিস্তানকে 19 রানে পরাজিত করে স্বর্ণপদক জয় করেছে ভারত। ভারত প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 6 উইকেট হারিয়ে 211 রান করে। জবাবে পাকিস্তান 20 ওভারে 6 উইকেটের বিনিময়ে 192 রান করতে সক্ষম হয়। এর আগে স্থান

সাধারণী ম্যাচে বাংলাদেশকে 63 রানে পরাজিত করে ব্রোঞ্জ পদক জয় করে শ্রীলঙ্কা। জাপানের গিফু প্রিফেকচারাল গ্রিন স্টেডিয়ামে আজ এশিয়ান গেমস পুরুষ হকির স্থান নির্ধারণী ম্যাচে বাংলাদেশ 3-0 গোলে থাইল্যান্ডকে পরাজিত করে সপ্তম হয়েছে। বাংলাদেশ দলের রোমান সরকার, আমিরুল ইসলাম ও আশরাফুল ইসলাম একটি করে গোল করেন। এশিয়ান গেমসে ব্যক্তিগত ইভেন্টে উশু প্রতিযোগিতায় নারী বিভাগের 52 কেজি ওজন শ্রেণীতে ব্রোঞ্জ পদক জয়ী বাংলাদেশের জিন্নাত আক্তারকে জাতীয় ক্রীড়া পরিষদের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হবে। আগামীকাল বিকেলে জাতীয় ক্রীড়া পরিষদের সভাকক্ষে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে যুব ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে দেশের ক্রীড়াঙ্গনের শীর্ষস্থানীয় কর্মকর্তা, উশু ফেডারেশনের প্রতিনিধি এবং বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্বরা উপস্থিত থেকে সফল এই অ্যাথলেট অভিনন্দন জানাবেন। এদিকে নিউ চণ্ডীগড়ে তৃতীয় শেষ একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে স্বাগতিক ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ জয়ের জন্য 352 রানের লক্ষ্যে এখন ব্যাট করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত তারা 8 ওভারে 1 উইকেটে 72 রান করেছে। এর আগে ভারত প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত 50 ওভারে 7 উইকেট হারিয়ে 351 রান করে। 3 ম্যাচ সিরিজে 2-0 এগিয়ে থেকে ইতিমধ্যে সিরিজ জয় নিশ্চিত করেছে ভারত। ভারত এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যে 5 ম্যাচ টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটি আগামী মঙ্গলবার লখনৌতে বাংলাদেশ সময় সন্ধ্যে 7:30 শুরু হবে। অস্ট্রেলিয়ার বিপক্ষে 3 ম্যাচ নারী একদিনের আন্তর্জাতিক ক্রিকেট সিরিজে অংশ নিতে নিগার সুলতানের নেতৃত্বে বাংলাদেশ ক্রিকেট দল আজ অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছে। আগামী 9 অক্টোবর বাংলাদেশ ও স্বাগতিক অস্ট্রেলিয়া নারী দলের মধ্যে সিরিজের প্রথম একদিনের, 11 অক্টোবর দ্বিতীয় একদিনের এবং 14 অক্টোবর দু দলের মধ্যে তৃতীয় শেষ একদিনের আন্তর্জাতিক ম্যাচটি অনুষ্ঠিত হবে। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা আজ নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে অনুষ্ঠিত হয়। স্থানীয় সংসদ সদস্য প্রধান অতিথি হিসেবে এই নৌকা বাইচ প্রতিযোগিতার উদ্বোধন করেন। প্রতিযোগিতায় প্রথম স্থান লাভ করে কলাতলি সোহেল রান এক্সপ্রেস, কালাদি সাথী এক্সপ্রেস দ্বিতীয় এবং কেরাবো সবার বন্ধু নৌকা তৃতীয় স্থান অর্জন করে। এবারের প্রতিযোগিতায় ছোট বড় মিলিয়ে 25টি নৌকা অংশ নেয়। আগামী 9 থেকে 13 অক্টোবর পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ এবং আফগানিস্তানের মধ্যে একমাত্র টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে। এদিকে আগামীকাল বাংলাদেশ এবং সংযুক্ত আরব আমিরাত ক্রিকেট দলের মধ্যে 2 দিনের একটি প্রস্তুতি ম্যাচ শুরু হবে। উল্লেখ্য, টেস্ট ম্যাচের পর বাংলাদেশ আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় একদিনের আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হবে। খেলাধুলার খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে রাত 8:30।

0: বাংলাদেশ বেতার সুখী সংসার পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল।
1: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, ষড় ঋতুর দেশ আমাদেরই বাংলাদেশ। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, এই ছয় ঋতুর আবর্তন বাংলাদেশকে বৈচিত্র্যময় করে তোলে। কারণ প্রত্যেকটি ঋতুরই রয়েছে স্বতন্ত্র বৈশিষ্ট্য। এক এক ঋতু আমাদের জীবনে আসে এক এক রকম ফুল, ফল আর ফসলের সম্ভার নিয়ে। ষড় ঋতুর এই পালাবদল অফুরন্ত সৌন্দর্যের আলপনা আঁকে বাংলার প্রকৃতিতে, যা দেখে জুড়িয়ে যায় আমাদের চোখ, আনন্দে আত্মহারা হয়ে ওঠে আমরা। সকলে সুস্থ নিরাপদে থাকুন, এই আহ্বান রেখে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল পরিবেশিত সুখী সংসার ম্যাগাজিন অনুষ্ঠানে।

0: শ্রোতা বন্ধুরা, তরুণরা আমাদের আগামী সম্পদ। শিক্ষিত, দেশপ্রেমিক, সচেতন, সাহসী, আত্মবিশ্বাসী এই তরুণ প্রজন্ম আমাদের সবচেয়ে বড় শক্তি। তারা প্রযুক্তি জ্ঞানে সমৃদ্ধ, খেলাধুলা সংস্কৃতিতে এগিয়ে, দেশের প্রশ্নে আপোষহীন। একটা দেশে জনশক্তির দ্বারা উন্নয়নে যে সমূহ সম্ভাবনা থাকে তার অনেকটাই তরুণদের মধ্যে নিহিত। তরুণদের মেধা ও জ্ঞানকে কাজে লাগিয়েই আমরা আগামী বাংলাদেশ গড়ে তুলতে পারি। তাই তরুণদের প্রতি আমাদের যত্নবান হতেই হবে, যুবশক্তির সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে যে কোনো মূল্যে। চলুন আয়োজনের শুরুতেই শুনব স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সচেতনতা নিয়ে বহির্ধারণকৃত সাক্ষাৎকারমূলক প্রামাণ্য অনুষ্ঠান তারুণ্যের কণ্ঠ। সাক্ষাৎকার গ্রহণ ও সঞ্চালনায় আছেন সজীব দত্ত।
1: তারুণ্যের কণ্ঠ অনুষ্ঠানে দূরে কাছে শ্রোতা বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সজীব দত্ত, কুমিল্লা জেলার হোমনা উপজেলা থেকে। হোমনা উপজেলা পরিষদ সভাকক্ষে এবারে তারুণ্যের কণ্ঠ ধারণ করা হচ্ছে। তারুণ্যের কণ্ঠ অনুষ্ঠানে আমাদের এই হোমনা অঞ্চলের তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এসেছে। আমরা তাদের সঙ্গে কথা বলবো, তাদের স্বপ্নের কথাগুলো জানবো, তাদের স্বপ্নগুলোকে কিভাবে বাস্তবায়ন করে চলেছেন তারা, তাদের শিক্ষকরা কিভাবে কাজ করছে, উপজেলা প্রশাসন, আমরা সেটি জানার চেষ্টা করব। আমরা জানব বাল্য বিবাহ প্রতিরোধে তারা কিভাবে কাজ করছে বা কিভাবে কাজ করতে পারে। প্রথম কে আমাদের সঙ্গে আছে, চলুন তার সঙ্গে আমরা পরিচিত হই। তোমার নাম বলবে, তুমি কোন স্কুল থেকে এসছো এবং তুমি কিসে পড়ো?
2: আমার নাম মানসুর আক্তার জেসি। আমার স্কুলের নাম হচ্ছে হোমনা কফরুদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এবং আমি দশম শ্রেণীর শিক্ষার্থী।
1: জেসি, বাংলাদেশ বেতারের এই অনুষ্ঠানে কথা বলতে এসে, অংশ নিতে এসে কেমন লাগছে?
2: খুবই ভালো লাগছে।
1: তোমার জীবনে কি স্বপ্ন আছে?
2: আমি আমার ভবিষ্যতে ডাক্তার হতে চাই।
1: বাহ, অনেক ধন্যবাদ তোমাকে। তোমার এই স্বপ্ন পূরণের পথে বাল্য বিবাহ অন্তরায় হয়ে দাঁড়াতে পারে, এই বাল্য বিবাহ থেকে আমরা কিভাবে দূরে থাকতে পারি?
2: বাল্য বিবাহ থেকে আমরা আমাদের সচেতনতার মাধ্যমে এবং কঠোর আইন প্রয়োগের মাধ্যমে এটা থেকে দূরে থাকতে পারি।
1: আমরা বাল্য বিবাহ বলতে কি বুঝি?
2: বাল্য বিবাহ বলতে মেয়েদের 18 বছরের নিচে এবং ছেলেদের 21 বছরের নিচে যে বিয়ে হয় সেটাকেই বুঝি।
1: বাহ, অনেক ধন্যবাদ। তোমাদের শিক্ষকরা তোমাদের স্কুলে বাল্য বিবাহের কুফল সম্পর্কে কি আলোচনা করেন?
2: হ্যাঁ, করেন।
1: আমরা কিভাবে এই বাল্য বিবাহ আরো প্রতিরোধ করতে পারি বিস্তৃতভাবে, তোমার কাছে কি মনে হয়, মানে আরো কিভাবে আমরা কাজ করতে পারি?
2: আমরা গণসচেতনতা বাড়াতে পারি, পাশাপাশি নারীর শিক্ষার উন্নয়ন করতে পারি এবং তাদের যে প্রতিবন্ধকতাগুলো আছে সেগুলোকে দূর করতে পারি। সেটি সম্ভব হয়েছে সচেতনতার মাধ্যমে।
1: অনেক ধন্যবাদ। পরের বন্ধুর কাছে যেতে চাই, কে রয়েছে আমাদের সঙ্গে দেখবো, কি নাম তোমার, তুমি কোন ক্লাসে পড়ো?
3: আমার নাম নাফিসা ইসলাম, আমি দশম শ্রেণীর শিক্ষার্থী।
1: নাফিসা, বাল্য বিয়ে কেন হয়, পিতামাতা বাল্য বিয়ে কেন দিতে চান, কি কারণ রয়েছে তোমার কাছে মনে হয়?
3: বাল্য বিবাহের প্রধান এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কারণ সেটা হচ্ছে দারিদ্র, তারপর সামাজিক প্রথা, অজ্ঞতা, কুসংস্কার, দাদা দাদি বা পরিবারের বড়দের ইচ্ছা, তারপর সামাজিক নিরাপত্তার অভাব, এসব।
1: বাল্য বিবাহ তোমার আশেপাশে কোথাও যদি হতে যায় তুমি কি করবে একজন শিক্ষার্থী হিসেবে?
3: আমি প্রথমেই তার অভিভাবকের সাথে কথা বলবো, যদি সেটা সম্ভব না হয় তাহলে শিক্ষা প্রতিষ্ঠানে জানাবো, তারপর প্রশাসনের সাহায্য নেব।
1: তোমাদের শিক্ষকরা তোমাদেরকে সকল বিষয়ে ক্লাস নিয়ে থাকেন বা কোনো অনুষ্ঠান এগুলো কি করেন?
3: জি, সচেতনতামূলক কার্যক্রম হয় আমাদের।
1: আজকে অনুষ্ঠানের মাধ্যমে তোমাকে আমাদের সারা দেশের মানুষ শুনছে, তোমার মতো অনেক বন্ধুরা শুনছে, তুমি সবাইকে কি বলবে?
3: আমি সবাইকে বলবো যে সচেতনতা অবলম্বন করবে।
1: অনেক ধন্যবাদ। প্রিয় শ্রোতা বন্ধুরা, আমরা রয়েছি কুমিল্লা জেলার হোমনা উপজেলার হোমনা উপজেলা পরিষদ সভাকক্ষে। এ পর্যায়ে এখানকার তারুণ্যের কণ্ঠ ধারণ করা হচ্ছে। চমৎকার ভাবে শিক্ষার্থীরা তাদের স্বপ্নের কথাগুলো আমাদেরকে জানাচ্ছে, তাদের ইচ্ছের কথাগুলো আমাদেরকে জানাচ্ছে। এবারে কোন স্বপ্নবাজ আমাদের সঙ্গে?
4: আমার নাম তৃষা দেবনাথ, আমি দশম শ্রেণীর শিক্ষার্থী।
1: তোমার জীবনে কি স্বপ্ন আছে? তোমার আগের বন্ধু ডাক্তার হবে, তুমিও ডাক্তার হতে চাও?
4: কারণ এটা আমার মারও স্বপ্ন, আমার বাবা মায়ের, মানে অলরেডি আমার পরিবারের স্বপ্ন এটা যে আমি বড় হয়ে একজন ডাক্তার হব।
1: আমরা চাইবো আমাদের আজকের তারুণ্যের কণ্ঠ অনুষ্ঠান থেকে অন্তত দুজন ডাক্তার তৈরি হয়ে যাক, দেখি পরের বন্ধুরা কি হতে চায়। তোমার কেমন লাগছে অনুষ্ঠানে অংশ নিয়ে?
4: অনেক অনেক ভালো লাগছে।
1: তুমি আমাদেরকে একটু জানাবে যে বাল্য বিয়ের কুফল কি একটি মেয়ের জন্য?
4: যদি একটি মেয়ে 18 বছরের নিচে বিয়ে হয়ে যায় তাহলে সে যদি কম বয়সে গর্ভবতী হয় তাহলে তার মৃত্যুপূর্ণ ঝুঁকি হতে পারে, তাছাড়াও সে তার মনে বিভিন্ন স্বপ্ন সে ইয়ে হতে পারে কি,
1: স্বপ্ন ধ্বংস হয়ে যায়, তাই তো? এই যে তোমার ডাক্তার হবার স্বপ্ন, তোমাকে যদি বাল্য বিয়ে জোর করে দিয়ে দেওয়া হয় স্বপ্ন কি পূরণ হবে?
4: একদমই না।
1: এছাড়া শারীরিক অনেক ক্ষতি হয়ে থাকে, তুমি বাল্য বিবাহ হলে অল্প বয়সে গর্ভধারণের ফলে তুমি যেমনটি বললে মৃত্যু ঝুঁকি থাকতে পারে, সন্তানেরও তো ঝুঁকি থাকতে পারে, তাই না?
4: অবশ্যই, আমার তো সমস্যা হবেই, তাছাড়া আমার সন্তানেরও বিভিন্ন সমস্যা হতে পারে, তাছাড়া মায়েরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারে, তারপর সন্তান মৃত্যুপূর্ণ ঝুঁকি নিতে পারে, অন্তত এই বিষয়ে আমার ধারণা আছে।
1: অনেক ধন্যবাদ, আমরা পরের বন্ধুর কাছে যাব। কি নাম তোমার, তুমি কোন স্কুল থেকে এসছো?
5: আমার নাম সৈকত চন্দ্র সূত্রধর, আমি হোম নাদর্শ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর একজন ছাত্র।
1: বাল্যবিবাহ একটি ছেলের জন্য কি ধরনের ক্ষতি সাধিত করে?
5: আমরা মূলত বাল্যবিবাহ বলতে 21 বছরের নিচে ছেলেদের এবং মেয়েদের 18 বছরের নিচে বিবাহকে বোঝায়। আর ছেলেদের কেরিয়ার গঠনের টাইমে হচ্ছে 18 বছর থেকে যত বছর যায় আর কি, যারা গঠন করতে করতে, আর ওই টাইমে যদি আমরা বাল্যবিবাহ করি আমাদের ভবিষ্যতে কিছু চিন্তা করতে হবে, মেয়ের ভবিষ্যৎ নিয়ে কিছু চিন্তা করতে হবে, আর এর কারণে আমাদের পারিবারিক কোনো সমস্যা হতে পারে এবং তারা মাদক আসক্তে পরিণত হতে পারে এবং মাটি কাটা এসব কাজ করতে পারে।
1: অনেক ধন্যবাদ তোমাকে। তোমার আশেপাশে কোথাও যদি দেখো তোমার কোনো বোন বা বন্ধু কারো দ্বারা উত্ত্যক্তের শিকার হচ্ছে, কারণ পিতামাতা অনেক সময় নিরাপত্তা ঝুঁকি মনে করেন যার কারণে তাদের মেয়েদেরকেও বিয়ে দেওয়ার চেষ্টা করেন, তুমি তখন কি করবে যদি কাউকে দেখো যে কেউ উত্ত্যক্ত করছে?
5: তখন আমি আগে আমার অভিভাবকের সাথে কথা বলবো, এবং ওরা যদি কথা না শোনে তাহলে আমরা আমাদের বড় যারা আছে শিক্ষার্থী শিক্ষক শিক্ষক যারা আছে ওদের সাথে কথা বলে বিষয়টা চেষ্টা করবো সমাধান করার জন্য। তবু যদি না হয় তাহলে প্রশাসনের সাথে কথা বলবো, নাহলে আমরা
1: আমাদের তরুণদেরকে নৈতিক শিক্ষায় শিক্ষিত হওয়া অনেক বেশি জরুরি। নৈতিক সামাজিক মানবিক মূল্যবোধ, এটি আমাদের একটি সুন্দর জীবন গঠনে সহযোগিতা করে যেটির ভিত গড়ে ওঠে এই স্কুল জীবন থেকেই। তুমি এই প্রজন্মের একজন হিসেবে কি মনে করো?
5: এখন আমাদের স্যার অনেক নৈতিক অনেকই প্রয়োজন, কারণ আমাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে হবে। এর জন্য স্যার
1: তোমাদের শিক্ষকরা মানুষকে ভালোবাসা, মানুষকে সুন্দরভাবে ব্যবহার করা, মানুষ সুন্দরভাবে সম্বোধন করা, বড়দের সম্মান করা, এগুলো নিয়েই তো আমাদের নৈতিক গুণাবলী। এটি একজন মানুষের জন্য কতটুকু প্রয়োজন?
5: এটি অনেকই প্রয়োজন, কারণ আমাদের একজন মানুষকে সম্মান প্রদর্শন না করলে ওরাও আমাদেরকে সম্মান করবে না, তাই আমাদের ভবিষ্যতে সমস্যা হতে পারে, আবার আমাদের নিজের একটা সম্মান রয়েছে এটাও চলে যেতে পারে।
1: আমরা শেষ বন্ধুর কাছে যাব। আজকে আমরা রয়েছি কুমিল্লা জেলার হোমনা উপজেলার হোমনা উপজেলা পরিষদ সভাকক্ষে। আমরা আমাদের আজকের অনুষ্ঠানের শেষ বন্ধুর সঙ্গে কথা বলবো। কি নাম তোমার, তুমি কিসে পড়ছো, কোথা থেকে এসেছো?
6: আমার নাম তাসফিয়া তাসনিম তনম, খাদিজা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণীর শিক্ষার্থী।
1: তনম বড় হয়ে কি ডাক্তার হবে?
6: জি, আমি বড় হয়ে একজন ডাক্তার হতে চাই।
1: দেখেছো, যেটি বললাম সেটাই মিলে গেল, অর্থাৎ আজকে আমরা 5 জনের মধ্যে 3 জনকেই আগামী ডাক্তার পেতে পারি নাকি?
6: জি অবশ্যই।
1: তোমার কি ইচ্ছে রয়েছে, আমরা এই তরুণ প্রজন্ম কিভাবে আমাদের সমাজের জন্য বাল্যবিয়ে প্রতিরোধে কাজ করতে পারি?
6: বাল্যবিবাহ প্রতিরোধে আমরা সভা বৈঠক বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে আমরা বাল্যবিবাহ প্রতিরোধ করতে পারি। বাল্যবিবাহ প্রতিরোধে আমাদের অবশ্যই সচেতন হতে হবে।
1: আমাদের সমাজে আশেপাশে যারা জানেন না বাল্যবিবাহের কুফল কি, তুমি কি জানো যে আমাদের দেশের বর্তমানে অধিকাংশ বাল্যবিবাহই নিরাপত্তা ঝুঁকি মনে করে এবং তারা অসচেতন, তাই হয়ে থাকে, এটি কিন্তু সত্য। তার কণ্ঠ অনুষ্ঠান করতে গিয়ে দেশের 230টি উপজেলায় আমরা গিয়েছি, তো আমাদের যে একটি সম্যক জ্ঞান হয়েছে যে আমাদের সচেতনতার বড় অভাব। যাদের ঘরে বাল্যবিবাহ হওয়া কোনো মেয়ে আছে এমনটা আমরা দেখেছি শিশুর কোলে শিশু, এটি কিন্তু অত্যন্ত দুঃখজনক। তো তোমরা তোমাদের আশেপাশে যারা জানেন না তাদেরকে কিভাবে জানাতে পারো?
6: আমরা ওদের বাড়িতে গিয়ে আমরা তাদেরকে বাল্যবিবাহ কুফল সম্পর্কে বলতে পারি এবং প্রশাসনের সাহায্য নিতে পারি।
1: ধন্যবাদ। আমরা কথা বলছিলাম আজকে আমাদের শিক্ষার্থী বন্ধুদের সঙ্গে। এ পর্যায়ে আমরা কথা বলবো উপজেলা নির্বাহী অফিসার হোমনা, তার কাছ থেকে আমরা শুনবো প্রশাসন কিভাবে সজাগ রয়েছে বাল্যবিবাহ প্রতিরোধে। আপনাকে আন্তরিক ধন্যবাদ। এই তারুণ্যের কণ্ঠ অনুষ্ঠানটি আপনার উপজেলায় আয়োজনের ক্ষেত্রে সার্বিক সহযোগিতা প্রদানের জন্য। বাল্যবিবাহ প্রতিরোধে আপনারা কিভাবে সজাগ রয়েছেন?
7: বাল্যবিবাহ প্রতিরোধে প্রথমতই আমাদের যে কার্যক্রমটা সেটা হচ্ছে সচেতনতামূলক। আমরা প্রত্যেকটা ইউনিয়ন পৌরসভায় উঠান বৈঠক থেকে শুরু করে আমাদের সভা সেমিনার এবং আমাদের প্রত্যেকটা ওয়ার্ড কমিটিকে সক্রিয় করা এবং ইউনিয়ন কমিটিকে আমরা সক্রিয় করার প্রচেষ্টায় আছি। এখানে সম্পৃক্ত আছেন আমাদের সকল শ্রেণী পেশার মানুষ, বিশেষত সর্বাগ্রে আমাদের সহযোগিতা করে চলছেন সম্মানিত জনপ্রতিনিধিবৃন্দ।
1: আপনি তো মাঠ প্রশাসনে চাকরি করছেন, আপনার অভিজ্ঞতা অনেক রয়েছে, আপনার জায়গা থেকে কি মনে হয় আসলে আমরা কিভাবে সমন্বিতভাবে বাল্যবিবাহ প্রতিরোধে কাজ করতে পারি?
7: বাল্যবিবাহ প্রতিরোধে মূলত এটা একক প্রচেষ্টার ফসল না, এটা সমন্বিত একটা বিষয়, কারণ আমরা যেটা দেখি যখন একটা শিক্ষা প্রতিষ্ঠানে একজন শিক্ষার্থী থাকে সর্বপ্রথম তার কাছে তার শিক্ষকের কাছে সেই সেই স্পেসটা তৈরি করতে হবে, যে তার সহপাঠী যদি কেউ বাল্যবিবাহের সম্মুখীন হয় তবে সেটা শিক্ষককে জানাবে, শিক্ষক সরাসরি আমাদের উপজেলা প্রশাসনকে জানাবে এবং আমাদের এই প্রশাসনের পদক্ষেপের মাধ্যমে আমরা সেটা নিরোধ করতে পারি আইনানুগভাবে। এছাড়া সচেতনতা এক নম্বরে রাখতে হবে, কেননা আমরা জানি যে একটা মেয়ে যখনই সমস্যায় পড়ে সেখানে যদি আমরা যে ডিজিটাল হেল্পগুলো আছে, বিশেষ করে ডিজিটাল সেবা 333109 এইসব প্ল্যাটফর্মে যদি কেউ ফোন দিয়ে তার সমস্যার কথা জানায় তাহলে আমাদের কাছে মেসেজ আসে এবং সেভাবে আমরা আইনানুগভাবে ব্যবস্থা নিই।
1: বর্তমান সময়ে একটি বিষয় খুব লক্ষণীয়, তরুণ প্রজন্মের সঙ্গে প্রশাসনের একটি নিবিড় সংযোগ স্থাপিত হয়েছে, যেটি আরো কয়েক বছর আগে এমনটি ছিল না। বাল্যবিবাহ প্রতিরোধে এখন শিক্ষার্থীরা তারা সরাসরি আপনাদের কাছে আসছেন, তারা হটলাইন নম্বরেও কল করছেন, কিভাবে দেখছেন বিষয়টিকে?
7: বিষয়টি অত্যন্ত আশা জাগানি আমাদের জন্য। এই তরুণ প্রজন্মের যেই প্রশাসনের সাথে সরাসরি সম্পৃক্ততা যোগাযোগের মাধ্যমে, সেটা সামাজিক যোগাযোগ মাধ্যম হোক আবার অন্যান্য মোবাইল ফোনের মাধ্যমেও, সেটাকে আমরা সত্যিই অত্যন্ত পজিটিভ হিসেবে নিচ্ছি। কারণ এটার মাধ্যমে আগামী দিনের যে প্রজন্ম, সেই প্রজন্ম সঠিকভাবে বেড়ে উঠবে এবং এই সর্বোচ্চ অবস্থানে তারা পৌঁছে যাবে সচেতনতার মাধ্যমে।
1: আপনাকে সবশেষে আবারও অনেক অনেক ধন্যবাদ বাংলাদেশ বেতার ঢাকার পক্ষ থেকে।
7: আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।
1: প্রিয় শ্রোতা বন্ধুরা, কথা বলছিলেন উপজেলা নির্বাহী অফিসার হোমনা কুমিল্লা। তিনি খুব চমৎকার ভাবে উপস্থাপন করলেন বাল্যবিবাহ প্রতিরোধে কিভাবে আসলে কাজ করা যায়, সমন্বিতভাবে কিভাবে উদ্যোগ গ্রহণ করা যায়। এবং আজকের শিক্ষার্থীদের প্রতি আমরা অত্যন্ত আনন্দিত, তারা খুব চমৎকার ভাবে তাদের ইচ্ছের কথাগুলো আমাদেরকে জানিয়েছে, তাদের স্বপ্নের কথাগুলো আমাদেরকে জানিয়েছে। তাদের স্বপ্নগুলো পাখা মেলুক বাস্তবের আকাশে এবং স্বপ্নগুলো কানে কানে এসে বলে যাক, আমি আর স্বপ্ন নই, আমি বাস্তব হয়ে গেছি। সজীব দত্ত, তারুণ্যের কণ্ঠ, জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল, বাংলাদেশ বেতার, ঢাকা।
0: স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সচেতনতা নিয়ে বহির্ধারণকৃত সাক্ষাৎকারমূলক প্রামাণ্য অনুষ্ঠান তারুণ্যের কণ্ঠটি শুনলেন। শ্রোতা বন্ধুরা, একটি রাষ্ট্রের যে কয়েকটি মৌলিক উপাদান রয়েছে তার মধ্যে জনসংখ্যা অন্যতম। অনেক দেশে অতিরিক্ত জনসংখ্যাকে সম্পদ হিসেবে বিবেচনায় না রেখে বোঝা হিসেবে বিবেচনায় নেয়, তবে সমসাময়িক প্রযুক্তি এবং উন্নত শিক্ষা ব্যবস্থার মাধ্যমে অতিরিক্ত জনসংখ্যা দক্ষ করতে পারলে তা সম্পদে পরিণত করা সম্ভব। এবার জনসংখ্যা বিষয়ে একটি গান শুনব তানজিনা করিম স্বরলিপির কণ্ঠে। গানটি রচনা করেছেন মোহাম্মদ এনামুল ইসলাম, সুর করেছেন এস এম আব্দুল আওয়াল।

0: জনসংখ্যার গানটি শুনলেন। অনুষ্ঠানের শেষ আয়োজনে এখন শুনবেন একটি জীবনমুখী বেতার কার্টুন। চলুন শুনি।
1: শুনছেন?
2: না বললে শুনব কেমনে?
1: আম গো মাইয়া, ফরিদের কি জানি হয়েছে?
2: কি হয়েছে?
1: কেমন জানি হুগাইয়া যাইতেছে, তাছাড়া সন্ধ্যার কালে সবকিছু ঝাপসা দেহে।
2: ওহো, কিছু না, ঠিক হয়ে যাবে। না
1: ঠিক হয় কেমনে? আজ কতদিন ধরে এই অবস্থা, আজকাল দেখতেছি অবস্থা আরো খারাপ।
2: কি যে করি, কত রকমের রোগ বিরোগ যে আছে দুনিয়ায়।
1: এইসব কথা কয়ে বয়ে থাকলে তো চলবো না, ওরে ডাক্তারের কাছে নিয়ে যান, সহির কিছু হইলে তো দুনিয়া অন্ধার।
3: দেখি মা, দেখি, ওই দূরে তাকাও। আচ্ছা, চোখ ঘোরাও, ঘোরাও, ঘোরাও, এদিকে এদিকে ঘোরাও। আচ্ছা, কি কি অসুবিধা হয় তোমার বলো।
2: ক মা, তোর অসুবিধা তুই ক।
4: সাত লাগলে ঝাপসা দেহি, রাত হইলে বাতির ফহরেও কিছু দেহি না।
3: আর দিনের বেলায়?
4: দিনের বেলা রোদের দিকে চাইতে কষ্ট হয়,
3: চোখ লাল হয়, চোখ দিয়ে পানি পড়ে।
4: যে পড়ে।
2: ডাক্তার সাহেব, কি হয়েছে আমার মাইয়ার?
3: চোখের অন্য তেমন কোনো সমস্যা নেই, তবে মনে হচ্ছে রাতকানা হয়েছে।
2: রাতকানা?
3: হ্যাঁ, ভিটামিন এর অভাবজনিত কারণে সাধারণত এ রোগ হয়। সেই জন্যই সব শিশুকেই জন্মের পর ভিটামিন এ খাওয়াতে হয়। বিশেষ করে বেড়ে ওঠা শিশুদেরকে একটু বেশি করে তেল চর্বি জাতীয় খাবার খাওয়াতে হয়। শাক সবজি রান্না করার সময় অবশ্যই তেল ব্যবহার করতে হয়। মোট কথা, বাড়ন্ত শিশুদেরকে ভিটামিন এ সমৃদ্ধ খাবার খাওয়ানো নিশ্চিত করতে হবে।
0: প্রিয় বন্ধুরা, শেষ করব আজকের সুখী সংসার অনুষ্ঠান। আপনাদের সবার নিরাপদ সুস্থ জীবন কামনায় শেষ করছি আজকের সুখী সংসার ম্যাগাজিন অনুষ্ঠান। গ্রন্থন উপস্থাপনায় ছিলাম আমি শেখ শাকিল আহমেদ, সম্পাদনায় ছিলেন মোহাম্মদ কামরুল হাসান, এবং অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন শাহিদা মঞ্জুরি।
5: সুখী সংসার অনুষ্ঠানটি শেষ হল। পরিবেশনায় জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি।

হাম একটি ভাইরাসজনিত ছোঁয়াচে রোগ, টিকাদানই এর প্রধান প্রতিরোধ ব্যবস্থা। হামের জন্য এমআর টিকার দুটি ডোজ সময় মতো নেওয়া জরুরি। প্রথম ডোজ 9-12 মাস এবং দ্বিতীয় ডোজ 15-18 মাসে নিতে হয়, যা হাম প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায়। বাংলাদেশ বেতার, একটু পরেই শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। রাত 8:30, বাংলাদেশ বেতার, খবর পড়ছি সাইম রায়হান। শুরুতেই শিরোনাম। তিন দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন বে অব বেঙ্গল কনভারসেশন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বঙ্গোপসাগরকে অভিন্ন সমৃদ্ধির অঞ্চলে পরিণত করতে সহযোগিতার আহ্বান। অনলাইন বিবাহ ও তালাক নিবন্ধন ব্যবস্থা বিবাহ সংক্রান্ত অনিয়ম প্রতিরোধে সহায়ক হবে বললেন আইনমন্ত্রী। অপতথ্য রোধে তরুণদের সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর। কঠোর নিরাপত্তায় ইউরেনিয়াম পৌঁছাল পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে। দেশে একদিনে হামের উপসর্গে 8 শিশুর মৃত্যু, ডেঙ্গুতে মৃত্যু 6। হুথি বিদ্রোহী গোষ্ঠী এবং সৌদি বাহিনীর মধ্যে সংঘর্ষে নিহত 81। এবং 28তম জাতীয় ক্রিকেট লীগের পর্দা উঠল আজ। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে NID, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান বঙ্গোপসাগরকে অভিন্ন সমৃদ্ধির অঞ্চলে পরিণত করার লক্ষ্যে বাণিজ্য, জ্বালানি, প্রযুক্তি, জলবায়ু ও সামুদ্রিক বিষয়ে আরও গভীর আঞ্চলিক সহযোগিতার আহ্বান জানিয়েছেন। তিনি আজ রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ CGS আয়োজিত তিন দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন বে অব বেঙ্গল কনভারসেশন 2026 উদ্বোধনকালে একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ভৌগোলিক ও কৌশলগত অবস্থানের কারণে বাংলাদেশের সমুদ্রবন্দর, নৌপথ ও উপকূলীয় অর্থনীতি পুরো বিশ্বের সঙ্গে যুক্ত হতে পারে। তিনি বলেন, জাহাজ চলাচল, মৎস্য সম্পদ, পর্যটন, জ্বালানি ও আঞ্চলিক সরবরাহ ব্যবস্থাপনায়ও এদেশের অপার সম্ভাবনা রয়েছে। তারেক রহমান বলেন, জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সুস্পষ্ট কর্মপরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে সরকার। জাতীয় স্বার্থ সুরক্ষা, নীতিমালার ধারাবাহিকতা বজায় রাখা, অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা এবং প্রাতিষ্ঠানিক সংস্কার তার সরকারের অগ্রাধিকার বলেও জানান তিনি। বিনিয়োগ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন,
2: We are making Bangladesh an attractive destination for investment. We are building Bangladesh.
3: বাংলাদেশকে বিনিয়োগের জন্য একটি আকর্ষণীয় গন্তব্যে পরিণত করার পাশাপাশি দেশকে শক্তিশালী উৎপাদন ও বিনিয়োগের কেন্দ্রে রূপান্তরিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
0: বিনিয়োগকারীদের জন্য নীতিগত নিশ্চয়তার উপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘমেয়াদী নীতিমালার ধারাবাহিকতাই বিনিয়োগকারীদের প্রয়োজনীয় নিশ্চয়তা দেবে। দেশের বিশাল তরুণ জনগোষ্ঠীকে জাতীয় অগ্রগতির অন্যতম চালিকাশক্তি হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এই জনমিতিক সুবিধা কাজে লাগাতে সরকার ভাষাগত দক্ষতা বৃদ্ধি, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, প্রযুক্তিগত রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়ানোর উপর গুরুত্ব দিচ্ছে। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, অনলাইনে বিবাহ ও তালাক নিবন্ধন ব্যবস্থা চালু হলে বিবাহ সংক্রান্ত অনিয়ম, বাল্যবিবাহ ও অননুমোদিত বহু বিবাহ প্রতিরোধ সহজ হবে। তিনি আজ রাজধানীর ব্র্যাক লার্নিং সেন্টারে অনলাইনে বিবাহ ও তালাক নিবন্ধনে সফটওয়্যারের ব্যবহার বিধি এবং প্রাসঙ্গিক বিষয়াদি শীর্ষক 10-দিনব্যাপী আবাসিক প্রশিক্ষণের উদ্বোধনকালে একথা বলেন। আইনমন্ত্রী বলেন, বৈবাহিক সম্পর্কের তথ্য সমন্বিত ডেটাবেজে সংরক্ষিত থাকায় দেশের যে কোনো প্রান্ত থেকে এমনকি বিদেশ থেকেও প্রয়োজনীয় তথ্য দ্রুত যাচাই করা সম্ভব হবে। আইনমন্ত্রী বলেন, এই ব্যবস্থার ফলে তথ্য গোপন করে বিবাহ, গোপন বিবাহ এবং পরবর্তীতে বিবাহ অস্বীকারের সুযোগও কমবে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান জনগণের প্রত্যাশা পূরণে জনপ্রতিনিধিদের দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন। তিনি আজ রাজধানীর শেরেবাংলা নগরে স্থানীয় সরকার বিভাগ আয়োজিত সৌরবিদ্যুৎ, ডেঙ্গু প্রতিরোধ ও উন্নয়ন কর্মসূচি পর্যালোচনা সভায় একথা বলেন। প্রশাসনের কর্মকর্তা ও জনপ্রতিনিধি উভয়ের লক্ষ্য জনগণের সেবা করা উল্লেখ করে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে দ্রুততার সঙ্গে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করতে হবে। অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান সৌর বিদ্যুতের ব্যবহার বাড়াতে তার গুলশানের বাসভবনের ছাদে সৌর প্যানেলে উৎপাদিত বিদ্যুৎ থেকে 1200 ইউনিট জাতীয় গ্রিডে দিয়েছেন। শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, দক্ষ শ্রমিক তৈরির পাশাপাশি চট্টগ্রামের বাংলাদেশ কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এবং মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে বিভিন্ন বিদেশি ভাষায় দক্ষতা বাড়ানোর উদ্যোগ নিতে হবে। তিনি আজ চট্টগ্রামের নাসিরাবাদে শিল্প সম্পর্ক শিক্ষায়তন মিলনায়তনে তার মন্ত্রণালয়ের দপ্তর সংস্থার কর্মকর্তা ও চট্টগ্রামের প্রথম ও দ্বিতীয় শ্রম আদালতের বিচারকদের সঙ্গে মতবিনিময় সভায় একথা বলেন। মন্ত্রী বলেন, সম্ভাবনাময় আন্তর্জাতিক শ্রম বাজারে প্রতিযোগিতা করতে হলে ভাষা দক্ষতাও অর্জন করতে হবে। তিনি চট্টগ্রামের শ্রম আদালতের অবকাঠামোগত সমস্যাগুলো দ্রুত সমাধানেরও আশ্বাস দেন। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বাজারে আমদানি নির্ভর ফলের দাম নিয়ন্ত্রণের লক্ষ্যে সরবরাহ বাড়াতে আমদানি বৃদ্ধির আহ্বান জানিয়েছেন। তিনি আজ সচিবালয়ে তার মন্ত্রণালয় কক্ষে ব্যবসায়ী ও সংশ্লিষ্ট সরকারি সংস্থার প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় একথা বলেন। এ লক্ষ্যে বাণিজ্যমন্ত্রী আমদানিকারকদের দ্রুত ঋণপত্র বা এলসি খোলারও আহ্বান জানান। তিনি বলেন, খেজুর আমদানিতে শুল্ককর সংক্রান্ত সিদ্ধান্ত চলতি সপ্তাহেই জানানো হবে। অস্বাভাবিক দামে মালটা বিক্রির প্রমাণ পাওয়া গেলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেন বাণিজ্যমন্ত্রী। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী বলেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে অপতথ্য ও অসত্য তথ্য একটি অশুভ সংকেত হিসেবে দেখা দিয়েছে, যা প্রতিরোধে তরুণদের সচেতন ও দায়িত্বশীল ভূমিকা জরুরি। তিনি আজ রাজধানীর নটরডেম কলেজে আয়োজিত দ্বিতীয় ন্যাশনাল মিডিয়া কার্নিভাল 2026-এর সমাপনী অনুষ্ঠানে একথা বলেন। প্রতিমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, নিয়মিত আয়োজন করা হলে এ ধরনের মিডিয়া কার্নিভাল সৃজনশীলতা, বিশ্লেষণী দক্ষতা ও দায়িত্বশীল নাগরিকত্বের চর্চায় শিক্ষার্থীদের সহায়তা করবে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের রিফুয়েলিং এবং দ্বিতীয় ইউনিটের জন্য আনা পারমাণবিক জ্বালানি ইউরেনিয়ামের নতুন চালান কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে প্রকল্প এলাকায় পৌঁছেছে। আমাদের পাবনা জেলা সংবাদদাতা জানান, ইউরেনিয়াম বহনকারী তিনটি বিশেষ লরির একটি বহর আজ দুপুরে পাবনার ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে প্রবেশ করে। বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে বিশেষ রেসপন্স ব্যাটালিয়ন এসআরবি পুলিশ এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা বহরটির সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করেন। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
4: বিশেষ নিরাপত্তায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে পৌঁছেছে ইউরেনিয়াম। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনটি বিশেষায়িত গাড়িতে প্রায় 5 ঘন্টার যাত্রায় পাবনার প্রকল্প এলাকায় পৌঁছায় এই জ্বালানি। পুরো পথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি যান চলাচল নিয়ন্ত্রণ করা হয় বলে জানান পাবনা জেলার অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার।
5: কোন রকম বাধা বিপত্তি ছাড়া এটা রূপপুর প্রজেক্টের ভিতরে প্রবেশ করতে পারে। আমরা সেই অনুযায়ী ব্যবস্থা নিয়েছিলাম। আমরা পোশাকে অবস্থান করেছিলাম, আমরা সাদা পোশাকে ছিলাম।
4: রাশিয়া থেকে কাজাখস্তান, তুর্কমেনিস্তান, আফগানিস্তান, পাকিস্তান ও ভারত হয়ে বাংলাদেশে আসে এই পারমাণবিক জ্বালানি। এর আগে প্রথম ইউনিটের প্রথম রিয়েক্টরে ইউরেনিয়াম লোডিং সম্পন্ন হয়েছে গত মে মাসে। এবার দ্বিতীয় ইউনিটের জন্য নতুন চালান আসায় প্রকল্পের জ্বালানি সরবরাহ ব্যবস্থাপনাতেও এগিয়েছে বাংলাদেশ, বলছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। রূপপুরের দুই ইউনিটে মোট 2400 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা রয়েছে। এরই মধ্যে প্রথম ইউনিটের 1200 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে নিতে প্রয়োজনীয় সঞ্চালন অবকাঠামো প্রস্তুত করেছে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ PGCB। এখন শেষ ধাপের কারিগরি পরীক্ষা নিরীক্ষা চলছে। মন্ত্রণালয়ের আশা, ডিসেম্বরেই প্রথম ইউনিট থেকে 200 থেকে 300 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন শুরু হতে পারে। রূপপুরের বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হলে দেশের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় যোগ হবে বড় একটি নতুন সক্ষমতা। বিশেষ করে পাবনা ও আশপাশের অঞ্চলের মানুষও বলছেন, দীর্ঘদিনের এই মেগা প্রকল্প চালু হলে স্থানীয় বিদ্যুৎ পরিস্থিতিতে ইতিবাচক পরিবর্তন আসবে।
6: এই নিউক্লিয়ার প্রকল্প চালু হলে রূপপুর থেকে যে পরিমাণ বিদ্যুৎ আমরা জাতীয় গ্রিডে পাব, আমাদের এই আঞ্চলিক বিদ্যুৎ সমস্যার সমাধান অনেকাংশেই কেটে যাবে।
7: নিরাপত্তা মেনেই আইছে আর কি ইনশাল্লাহ, আর আমরা অবশ্যই সেফ জোনে আছি।
4: নিরাপদে জ্বালানি সরবরাহ, সঞ্চালন অবকাঠামো প্রস্তুত এবং কারিগরি পরীক্ষা নিরীক্ষার শেষ ধাপ সব মিলিয়ে উৎপাদনে যাওয়ার গুরুত্বপূর্ণ প্রস্তুতি শেষ করছে রূপপুর। এখন অপেক্ষা প্রথম ইউনিটের পরীক্ষামূলক বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার। মোহাম্মদ মাহমুদুল হাসান, বাংলাদেশ বেতার।
0: খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
8: খবরের বাকি অংশে পড়ছি সুরাইয়া ইয়াসমিন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন, চট্টগ্রামের দক্ষিণাঞ্চলের মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে একটি মডেল হাসপাতালে উন্নীত করার পরিকল্পনা সরকারের রয়েছে। তিনি আজ চট্টগ্রামের পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনকালে সাংবাদিকদের একথা বলেন। এ সময় স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং রোগীদের সঙ্গে কথা বলে চিকিৎসা সেবার সার্বিক পরিস্থিতির খোঁজ নেন। পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে দ্রুততম সময়ের মধ্যে 150 শয্যায় উন্নীত করা হবে বলেও তিনি জানান। কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ বলেছেন, কৃষি পণ্যকে দেশের প্রধান রপ্তানি পণ্যে পরিণত করার লক্ষ্যে কাজ করছে সরকার। তিনি আজ কুমিল্লা টাউন হল মাঠে আয়োজিত তিন দিনব্যাপী কারিগরি শিক্ষা ও উদ্ভাবনী মেলায় টেকসই কৃষি ও খাদ্য নিরাপত্তার জন্য কারিগরি শিক্ষা এবং উদ্ভাবন শীর্ষক সেমিনারে একথা বলেন। কৃষিমন্ত্রী বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ রাখতে এবং মানুষের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করতে কৃষিতে কীটনাশকের ব্যবহার কমিয়ে নিরাপদ ও টেকসই পদ্ধতি অবলম্বন করতে হবে। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলি সংকটকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে গ্রেফতার জামাতে ইসলামীর নেতা মেজর অবসরপ্রাপ্ত আক্তারুজ্জামানকে একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এই রিমান্ড মঞ্জুর করে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম খান বলেছেন, জনভোগান্তি কমাতে সরকার যে কোনো মূল্যে ফুটপাত দখলমুক্ত করবে। আজ রাজধানীর মানিক মে এভিনিউ এলাকায় ডেঙ্গু প্রতিরোধী বিশেষ পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচিতে তিনি একথা বলেন। এদিকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএসসিসির উদ্যোগে পরিচালিত হয় বিশেষ পরিচ্ছন্নতা অভিযান। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
9: শুধু হাসপাতালের শয্যায় নয়, ডেঙ্গুর ঝুঁকি ছড়িয়ে পড়েছে মানুষের ঘরবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান আর জনবহুল এলাকাতেও। বৃষ্টির পর জমে থাকা পানি আর অপরিচ্ছন্ন পরিবেশ হয়ে উঠছে এডিস মশার প্রজনন স্থল। ফলে ডেঙ্গু নিয়ন্ত্রণে মশক নিধনের পাশাপাশি পরিচ্ছন্নতা নিশ্চিত করাও এখন বড় চ্যালেঞ্জ। এই বাস্তবতায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শুরু হয়েছে ক্লিন ডে কর্মসূচি। টিএসসি থেকে শুরু হওয়া এই কার্যক্রমে ক্যাম্পাস পরিষ্কার পরিচ্ছন্ন করার পাশাপাশি চলছে মশক নিধন কার্যক্রম। বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল সহ বিভিন্ন স্থানে ময়লা আবর্জনা ও জমে থাকা পানিতে এডিস মশার লার্ভা তৈরি হওয়ার ঝুঁকি রয়েছে। তাই ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের ব্যক্তিগত সচেতনতার উপরও জোর দিচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন, বলছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর এ বি এম ওবায়দুল ইসলাম।
10: ঢাকা বিশ্ববিদ্যালয় শুধু না, সারা বাংলাদেশ আমাদেরকে কিনে রাখতে হবে, নিজেকে কিনে রাখতে হবে, পরিষ্কার রাখতে হবে, এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে। বিভিন্ন হলে হলে ইতিমধ্যে ডেঙ্গুর প্রকোপ দেখা দিয়েছে এবং এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শুধু
9: ক্যাম্পাসের পাশাপাশি নগরীর বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা ও মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদারের কথা বলেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। ডেঙ্গু প্রতিরোধে নাগরিকদেরও নিজ নিজ জায়গায় থেকে দায়িত্ব নেওয়ার আহ্বান জানিয়েছে সংস্থাটির প্রশাসক মোহাম্মদ আব্দুল সালাম।
11: অপরিচ্ছন্ন দিক দিয়ে 1 থেকে 10 এর মধ্যে ঢাকা শহরের অবস্থান থাকে, এটা নিশ্চয়ই আমাদের জন্য কল্যাণকর নয়। তাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান দেশের দায়িত্ব নেওয়ার পর থেকে যে কয়টা বিষয়ের উপর জোর দিয়েছেন তার মধ্যে একটা হলো ক্লিন সিটি, গ্রিন সিটি।
9: এদিকে রাজধানীর মানিক মে এভিনিউতে ডেঙ্গুর লার্ভা ধ্বংস ও সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। সংস্থাটির প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম খান জানিয়েছেন, ডেঙ্গু আক্রান্তের সংখ্যা শূন্যে নামিয়ে আনতে মশক নিধনের পাশাপাশি সচেতনতামূলক কার্যক্রমও চলছে।
12: যে জায়গা পরিষ্কার থাকবে, পরিচ্ছন্ন থাকবে, সেখানে মশা সৃষ্টি হওয়ার কোনো সুযোগ নেই। এই এডিস মশা থেকে নিজেকে রক্ষা করতে হলে, ডেঙ্গু থেকে রক্ষা করতে হলে আপনাকে আপনার বাসা বাড়ি আপনার জায়গা পরিষ্কার রাখতে হবে।
9: ডেঙ্গুর বিস্তার ঠেকাতে নিয়মিত পরিচ্ছন্নতার পাশাপাশি মশার প্রজনন স্থল ধ্বংসের জোর দিচ্ছেন সংশ্লিষ্টরা। ওয়াসিম আকরাম, বাংলাদেশ বেতার।
8: দেশে আজ সকাল 8টা পর্যন্ত পূর্ববর্তী 24 ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও 8 শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম ও হামের উপসর্গে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 1,122 জনে। স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে আজ এই তথ্য জানানো হয়। এদিকে আজ সকাল 8টা পর্যন্ত পূর্ববর্তী 24 ঘণ্টায় ডেঙ্গুতে 6 জনের মৃত্যু হয়েছে। একই সময় আক্রান্ত হয়েছেন মোট 1,608 জন। ঠাকুরগাঁও এক আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের সময় শেষ হচ্ছে আগামীকাল। নির্বাচন কমিশন এসি আজ এ তথ্য জানায়। এসির তফসিল অনুযায়ী আগামী মঙ্গলবার আপিল নিষ্পত্তি করা হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন বুধবার। বৃহস্পতিবার প্রার্থীদের প্রতীক বরাদ্দ করা হবে।
0: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
13: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
0: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
8: এবারে আন্তর্জাতিক সংবাদ। গত 24 ঘণ্টায় ইয়েমেনের হুথি বিদ্রোহী ও সৌদি সমর্থিত সরকারি বাহিনীর মধ্যে সংঘর্ষে অন্তত 81 জন নিহত হয়েছেন। হুথিরা বাব আল মন্দে প্রণালী নিকটবর্তী এলাকা সহ ইয়েমেনের লোহিত সাগর উপকূল বরাবর তাদের নিয়ন্ত্রণ বিস্তার করায় তাইজের আশেপাশে এই সংঘর্ষ কেন্দ্রীভূত হয়। জাতিসংঘ সতর্ক করে বলেছে, নতুন করে শুরু হওয়া এই লড়াই বেসামরিক নাগরিকদের জন্য মারাত্মক ঝুঁকি সৃষ্টি করছে। রুশ হামলায় কিয়েভের দ্বিতীয় একটি গুরুত্বপূর্ণ সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে দুজন আহত হয়েছেন ও যান চলাচল ব্যাহত হচ্ছে। কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো জানান, আজ নর্দান ব্রিজে হামলায় সড়ক ও ট্রলিবাসের তার ক্ষতিগ্রস্ত হয়। এদিকে আজ রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে ইউক্রেনে নতুন করে ব্যাপক হামলার হুঁশিয়ারি দিয়ে কূটনীতিক ও বিদেশিদের কিয়েভ ছাড়ার আহ্বান জানানো হয়। খেলার খবর। ক্রিকেট। চার দিনের ম্যাচ দিয়ে ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় আসর 28তম জাতীয় ক্রিকেট লীগ এনসিএল আজ বিভিন্ন ভেন্যুতে শুরু হয়েছে। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যে দিয়ে শুরু হয় প্রথম শ্রেণীর এই টুর্নামেন্ট। এবার 7 রাউন্ডে মোট 28টি ম্যাচ খেলবে 8টি বিভাগীয় দল। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
9: ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে প্রাচীন ও আভিজাত্যময় রণক্ষেত্র জাতীয় ক্রিকেট লীগের 28তম আসরের পর্দা উঠল এক ভিন্ন ও মহিমাময় আবহে। মিরপুরের শেরেবাংলার নীল আকাশে বেলুন উড়িয়ে বিসিবি কর্তারা সূচনা করলেন নতুন এক স্বপ্নের মৌসুমের। মাঠের লড়াইয়ে একযোগে গর্জে উঠেছে চারটি ভেন্যু। মিরপুরে উত্তরের রংপুর লড়ছে ঢাকার সাথে, চার ছক্কার সুর বাজছে সিলেটের সবুজ পাহাড় ঘেরা স্টেডিয়ামে, যেখানে স্বাগতিকদের বিপক্ষে মাঠে নেমেছে ময়মনসিংহ। খুলনার জেলা স্টেডিয়ামে বরিশালের বিপক্ষে মাঠে নেমেছে স্বাগতিক খুলনা। আর বন্দরনগরী চট্টগ্রামের সাগর পাড়ে স্বাগতিকদের প্রতিপক্ষ রাজশাহী। আটটি বিভাগীয় দল, সাতটি রোমাঞ্চকর রাউন্ড আর মোট 28টি যুদ্ধের পর নির্ধারিত হবে শিরোপার শেষ ঠিকানা। 3-6 অক্টোবরের এই প্রথম রাউন্ড শুধু 4 দিনের রানের পাহাড় বা উইকেটের খেলা নয়। তরুণ রক্ত আর আভিজাত্যের জন্য জাতীয় দলের বন্ধ দুয়ারে সজোরে কড়া নাড়ার এক তীব্র আহ্বান। ঐতিহ্যের নতুন সাজে শুরু হওয়া এই 4 দিনের মহাযুদ্ধ শেষে কার মাথায় উঠবে শ্রেষ্ঠত্বের মুকুট, উত্তর লুকিয়ে আছে ওই 22 গজের ধুলোবালিতে। ওয়াসিম আকরাম, বাংলাদেশ বেতার।
8: এশিয়ান গেমসের খবর। এশিয়ান গেমস পুরুষ টি-20 ক্রিকেটের ফাইনালে আজ পাকিস্তানকে 19 রানে পরাজিত করে স্বর্ণপদক জয় করেছে ভারত। এর আগে স্থান নির্ধারণী ম্যাচে বাংলাদেশকে 63 রানে পরাজিত করে ব্রোঞ্জ পদক জয় করে শ্রীলঙ্কা। হকি। জাপানের গিফু প্রিফেকচারাল গ্রিন স্টেডিয়ামে আজ এশিয়ান গেমস পুরুষ হকির স্থান নির্ধারণী ম্যাচে বাংলাদেশ 3-0 গোলে থাইল্যান্ডকে পরাজিত করে সপ্তম হয়েছে। বাংলাদেশ দলের রোমান সরকার, আমিরুল ইসলাম ও আশরাফুল ইসলাম 1টি করে গোল করেন। সবশেষে আবহাওয়া। আজ রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। 3 দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন বে অব বেঙ্গল কনভারসেশন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বঙ্গোপসাগরকে অভিন্ন সমৃদ্ধির অঞ্চলে পরিণত করতে সহযোগিতার আহ্বান। অনলাইন বিবাহ ও তালাক নিবন্ধন ব্যবস্থা বিবাহ সংক্রান্ত অনিয়ম প্রতিরোধে সহায়ক হবে বললেন আইনমন্ত্রী। অপতথ্য রোধে তরুণদের সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর। কঠোর নিরাপত্তায় ইউরেনিয়াম পৌঁছালো পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে। দেশে একদিনে হামের উপসর্গে 8 শিশুর মৃত্যু, ডেঙ্গুতে মৃত্যু 6। হুতি বিদ্রোহী গোষ্ঠী এবং সৌদি বাহিনীর মধ্যে সংঘর্ষে নিহত 81। এবং 28তম জাতীয় ক্রিকেট লীগের পর্দা উঠল আজ। খবর শেষ হলো।
14: এখন শুনুন সংবাদ পর্যালোচনা। লিখেছেন আলহামরা ইসলাম, পড়ছি জাকারিয়া মুবিন। রাজধানীতে তিন দিনব্যাপী বে অব বেঙ্গল কনভারসেশন বিওবিসি 2026-এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঢাকায় পঞ্চমবারের মতো অনুষ্ঠিত এই আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করছে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস। দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার সংযোগস্থল হিসেবে এই অঞ্চলকে ঘিরে উদ্ভূত সমস্যা ও সম্ভাবনা নিয়ে কার্যকর সমাধান খোঁজাই এই আয়োজনের অন্যতম লক্ষ্য। সম্মেলনের উদ্বোধন করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বিপুল ম্যান্ডেট নিয়ে দায়িত্ব পাওয়া তার নতুন সরকার আগামী 5 বছরে জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সুস্পষ্ট কর্মপরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে। তিনি বলেন, জাতীয় স্বার্থ সুরক্ষা নীতিমালার ধারাবাহিকতা বজায় রাখা, অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা এবং প্রাতিষ্ঠানিক সংস্কার এই সরকারের অগ্রাধিকার। সেজন্য সরকার প্রতিশ্রুতি থেকে সরাসরি বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছে। এবারের সম্মেলনের প্রতিপাদ্য ফ্রাগমেন্টস ফ্রন্টিয়ার্স অ্যান্ড ফিউচার্স নেভিগেটিং পাওয়ার টেকনোলজি অ্যান্ড ট্রাস্ট ইন আ ওয়ার্ল্ড রিরিটেন। এতে শতাধিক দেশের প্রায় 200 বক্তা, 300-এর বেশি প্রতিনিধি এবং 1000-এর বেশি অংশগ্রহণকারী যোগ দিচ্ছেন, যার মধ্যে রয়েছেন বিভিন্ন দেশের সাবেক প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী, সাবেক ও বর্তমান রাষ্ট্রীয় কর্মকর্তা, কূটনীতিক, নীতি নির্ধারক, গবেষক, ব্যবসায়ী, প্রযুক্তিবিদ ও বিশেষজ্ঞগণ। এবারের বে অব বেঙ্গল কনভারসেশনের 5টি মূল আলোচ্য বিষয় হচ্ছে ভূরাজনীতি, নিরাপত্তা ও কৌশলগত প্রতিযোগিতা, কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার স্পেস ও তথ্য ক্ষমতা, বাণিজ্য সংযোগ ও কৌশলগত প্রবৃদ্ধি, জলবায়ু সহনশীলতা ও মানব নিরাপত্তা। উল্লেখ্য, বে অব বেঙ্গল কনভারসেশন দক্ষিণ এশিয়ার বৃহত্তম বেসরকারিভাবে আয়োজিত আন্তর্জাতিক ভূরাজনৈতিক সম্মেলন। সময়ের সঙ্গে এর পরিসর বেড়েছে এবং কঠিন ও সংবেদনশীল বিষয়কে আলোচনার কেন্দ্রে আনার চেষ্টা অব্যাহত রয়েছে। উদ্বোধনী বক্তব্যে প্রধানমন্ত্রী আগামী 5 বছরে তার সরকারের অগ্রাধিকারপ্রাপ্ত কর্মসূচিগুলো তুলে ধরেন, যেমন সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য ফ্যামিলি কার্ড, কৃষকদের জন্য কৃষি কার্ড, সবার চিকিৎসা সেবার জন্য হেলথ কার্ড এবং ইউনিভার্সাল কার্ড প্রবর্তন। প্রধানমন্ত্রী পরিবেশ সুরক্ষা, পানি নিরাপত্তা, প্রাতিষ্ঠানিক সংস্কার ও আইনের শাসন নিশ্চিতে তার সরকারের পদক্ষেপের কথা তুলে ধরেন। রোহিঙ্গা সংকট প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ এখনও প্রায় 12 লাখ রোহিঙ্গা শরণার্থীকে আশ্রয় দিয়ে যাচ্ছে। এই প্রেক্ষিতে তার সরকারের প্রধান লক্ষ্য হল মিয়ানমারে তাদের দ্রুত, স্বেচ্ছায়, নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করা এবং এজন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের অব্যাহত রাজনৈতিক সমর্থন ও আন্তর্জাতিক অর্থায়নের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, যে সংকটের উৎপত্তি মিয়ানমারে তার সমাপ্তিও হতে হবে মিয়ানমারেই। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশকে বিনিয়োগের জন্য একটি আকর্ষণীয় গন্তব্যে পরিণত করার পাশাপাশি দেশকে শক্তিশালী উৎপাদন ও বিনিয়োগের কেন্দ্রে রূপান্তরিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। ঢাকায় এই সম্মেলনটি এমন সময়ে অনুষ্ঠিত হচ্ছে যখন বৈশ্বিক ক্ষমতা পরিবর্তন এবং সমুদ্র নিরাপত্তার মতো সংবেদনশীল ও জটিল বিষয়গুলো গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে ইন্দো প্যাসিফিক অঞ্চল এবং বঙ্গোপসাগরে কৌশলগত প্রতিযোগিতা মোকাবিলায় সহযোগিতামূলক দৃষ্টিভঙ্গি তৈরি করতে সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। একই সঙ্গে এই আন্তর্জাতিক আলোচনার শুধু অংশগ্রহণকারী নয়, বরং সফল আয়োজক দেশ হিসেবে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হবে। বিশ্বের প্রভাবশালী গবেষক, নীতি নির্ধারক ও কূটনীতিকরা বাংলাদেশের সংস্কৃতি, সমাজ ও দৃষ্টিভঙ্গি জানার সুযোগ পাবেন। সম্মেলনে প্রদত্ত ভাষণে প্রধানমন্ত্রী তাই বঙ্গোপসাগরীয় অঞ্চলকে এমন একটি এলাকায় পরিণত করার আহ্বান জানান যেখানে প্রতিটি রাষ্ট্র একসঙ্গে বিকশিত হবে, পারস্পরিক সমান সুবিধা গ্রহণ করবে এবং নাগরিকরা অর্থবহ সহযোগিতার হাত প্রসারিত করবে এবং বাংলাদেশ এক্ষেত্রে তার যথাযথ ভূমিকা পালনে সম্পূর্ণ প্রস্তুত। সংবাদ পর্যালোচনা শেষ হল। এরপর আমাদের ইংরেজি সংবাদ প্রচারিত হবে রাত 9:30।

0: এই অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, বরিশাল, গোপালগঞ্জ, ময়মনসিংহ, ঠাকুরগাঁও, কক্সবাজার এবং কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
1: বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন দেশের গান। শিল্পী শাহনাজ রহমতুল্লাহ, গীতিকার গাজী মাজহারুল আনোয়ার, সুরকার আনোয়ার পারভেজ।

বাংলাদেশ বেতার ঢাকা। শুরু হচ্ছে শ্রোতাদের চিঠিপত্র ও ইমেইলের উত্তরদানের অনুষ্ঠান সমীপেশু।

0: জীবন মানেই কর্মব্যস্ততা, দায়িত্ব আর নানা ছোট বড় দুশ্চিন্তার এক অবিরাম স্রোত। এই যান্ত্রিকতার ভিড়ে মনকে সতেজ ও প্রাণবন্ত রাখতে সুস্থ বিনোদনের কোনো বিকল্প নেই। মনে রাখবেন, সুস্থ বিনোদন কেবল অবসরের খোরাক নয়, আমাদের মানসিক শান্তি ও আত্মিক শক্তির একটি উৎস। আমন্ত্রণ আজকের সমীপেশু অনুষ্ঠানে। চিঠি ও ইমেল পাঠে রয়েছি আমি জান্নাতুল ফেরদৌস তমা এবং উত্তরদানে রয়েছেন
1: আমি মোহাম্মদ আব্দুল হক।
0: আজ একটি চিঠি হাতে আছে, তাই চিঠি দিয়েই শুরু করছি। আব্দুল ওয়াহাব প্রধান সম্রাট, রেডিও শ্রোতা বন্ধন ক্লাব, কুকি বাজিত, বড়িয়াহাট, মোকামতলা, বগুড়ার বন্ধু লিখেছেন, বাংলাদেশ বেতারের ঢাকা কেন্দ্র থেকে সকালবেলা দুটি ম্যাগাজিন অনুষ্ঠান প্রচারিত হয়, মহানগর এবং দর্পণ। একটি ঢাকা নগর কেন্দ্রিক আর একটি পুরো দেশ কেন্দ্রিক। মহানগরের এই ঢাকা এবং দর্পণের ঐতিহ্যের সন্ধানে দুটো পর্বই ঐতিহ্যবাহী স্থাপনা নিয়ে। ইদানিং দর্পণের পর্বটিতে ঢাকা শহরের প্রাচীন স্থাপনা সম্পর্কে বেশি বেশি প্রচার করা হচ্ছে। যদিও বাংলাদেশের আনাচে কানাচে হাজারো ঐতিহ্য রয়েছে যা আমরা অনেকেই জানি না, কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যে দর্পণের এই পর্বে যেন ঢাকা মহানগরের ঐতিহ্যবাহী স্থাপনা নিয়ে কম প্রচার হয়। ম্যাগাজিন মহানগর তো রয়েছেই, আশা করছি কর্তৃপক্ষ বুঝতে পারবেন।
1: ভাই আব্দুল ওহাব প্রধান সম্রাট, ঢাকা মহানগর নিয়েই অনুষ্ঠান মহানগর প্রচার করা হয়, আর দর্পণ তো সারা বাংলাদেশ নিয়ে, সবগুলো নিয়ে একটি সমন্বয় হবে। আপনি ইতিমধ্যে জানতে পেরেছেন আমাদের ম্যাগাজিন অনুষ্ঠানগুলোর বর্তমান শিডিউল, আশা করি বুঝতে পারছেন। আপনার পত্রের জন্য ধন্যবাদ।
0: এবারে আপনাদের পাঠানো ইমেল থেকে পড়ছি। মোহাম্মদ ইয়াসির আরাফাত আলিফ, চকনিহাল, অলিদহ, সলঙ্গা, সিরাজগঞ্জ থেকে লিখেছেন, প্রতি শনিবার রাত 9:05 বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত আপনাদের এই অনন্য আয়োজনটি আমি অত্যন্ত আগ্রহ নিয়ে নিয়মিত শুনে থাকি। বিগত দিনগুলোর চমৎকার আয়োজনের মধ্যে দুর্বারের আগের পরিচিত সুরটি আমার মতো শ্রোতাদের হৃদয়ে গভীরভাবে গেঁথে আছে। যদি সেই প্রিয় সুরটি আবারও ফিরিয়ে আনা সম্ভব হয়, তবে অনুষ্ঠানটি শ্রোতাদের কাছে

0: আরো আকর্ষণীয় ও প্রাণবন্ত হয়ে উঠবে। এছাড়া নাটক স্বপ্ন জানায় আমরা সম্পর্কে একটি বিশেষ অনুরোধ ছিল। অত্যন্ত হৃদয়স্পর্শী এই নাটকটি আমরা অনেকেই আবারও শুনতে চাই। নাটকটি বেতার থেকে পুনঃপ্রচার করা কিংবা সকলের সুবিধার্থে রেডিওর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপলোড করা হলে নতুন ও পুরনো সব শ্রোতাই অনেক উপকৃত হবেন। মানসম্পন্ন অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য আপনাদের পুরো টিমকে অশেষ ধন্যবাদ। আপনাদের আগামী পথ চলার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
1: ভাই মোহাম্মদ ইয়াসির আরাফাত আলিপ, আপনার মেইলের জন্য ধন্যবাদ। দুর্বারের পরিচিত সুর আপনার হৃদয়ে গেঁথে আছে, এটাই স্বাভাবিক। আবার যে পরিবর্তন আসছে সেটাও কিন্তু অনেকের চাহিদার প্রেক্ষিতে পরিবর্তন করা হয়ে থাকে। তারপর আমরা মতামতটি কর্তৃপক্ষের কাছে জানিয়ে দিলাম। এছাড়া স্বপ্নে ডানায় আমরা অনুষ্ঠানটির ব্যাপারে আপনি যে মতামত দিয়েছেন সে ব্যাপারে আমরা রেডিওর যারা নিউ মিডিয়া সেল আছে তাদের কাছে জানানো হবে ইউটিউব চ্যানেলে দেওয়ার জন্য। মেইলের জন্য ধন্যবাদ।
0: আবুল কাশেম, বুলনপুর রাজপাড়া, রাজশাহী থেকে লিখেছেন, গত 14 সেপ্টেম্বর রোগ জিজ্ঞাসা, 16 সেপ্টেম্বর আইনের কথা অনুষ্ঠান ভালো লেগেছে, চলো বদলে যাই অনুষ্ঠানের অর্থায়ন করে কোন সংস্থা, 17 সেপ্টেম্বর অনুষ্ঠানটি প্রচার হয়নি কেন।
1: ভাই আবুল কাশেম, আপনার মেইলের জন্য ধন্যবাদ। আপনাদের অনুষ্ঠান ভালো লাগার কারণেই তো আমরা অনুষ্ঠানগুলো করে থাকি। আপনি কতগুলো অনুষ্ঠানের বিষয়ে এখানে উল্লেখ করেছেন, এর জন্য আপনাকে ধন্যবাদ। আর চলো বদলে যায় অনুষ্ঠানটি, এটা ইউনিসেফের সহযোগিতায় প্রচারিত হয়, এটা কোনো নিয়মিত অনুষ্ঠান নয় এখন, আর যে কারণে আপনি 17 সেপ্টেম্বর শুনতে পাননি। আপনার মেইলের জন্য আবারও ধন্যবাদ।
0: সজীব বাছট, সাচুরিয়া, মানিকগঞ্জ থেকে লিখেছেন, যাত্রাপালা শুনতে আমার ভালো লাগে, এর প্রতি আমার কোনো অনীহা নেই, বরং বেতারে যাত্রাপালা প্রচারের উদ্যোগকে আমি স্বাগত জানাই। তবে যাত্রাপালা যেন আমার প্রিয় বেতার নাটকের জায়গা দখল না করে, এটাই একজন নিয়মিত শ্রোতা হিসেবে আমার আন্তরিক অনুরোধ। প্রতি বুধবার আমি অধীর আগ্রহে বেতার নাটক শোনার জন্য অপেক্ষায় থাকি। দীর্ঘদিনের এই অভ্যাসের সঙ্গে বুধবারের নাটকটি যেন আলাদা এক ভালো লাগার জায়গা তৈরি করেছে, তাই নির্ধারিত সময়ে নাটকের পরিবর্তে যখন যাত্রাপালা প্রচার করা হয় তখন ভালো লাগার পাশাপাশি একটা অপ্রাপ্তিও কাজ করে, মনটা সত্যি খারাপ হয়ে যায়। আমার বিনীত অনুরোধ, নাটকের নির্ধারিত সময়টি যেন নাটকের জন্যই রাখা হয়। যাত্রাপালার জন্য বাংলাদেশ বেতারের অনুষ্ঠান সূচিতে অন্য কোনো উপযুক্ত সময় নির্ধারণ করা যেতে পারে, এতে যাত্রাপ্রেমী শ্রোতারা যেমন তাদের প্রিয় অনুষ্ঠান উপভোগের সুযোগ পাবেন, তেমনি বেতার নাটকের নিয়মিত শ্রোতারাও তাদের প্রিয় অনুষ্ঠান থেকে বঞ্চিত হবেন না। একজন নিয়মিত শ্রোতা হিসেবে আশা করি বাংলাদেশ বেতার আমার এই অনুভূতিটুকু গুরুত্ব দিয়ে বিবেচনা করবে।
1: ভাই সজীব, আপনার অনুভূতির সাথে আমিও একমত, কিন্তু একমত হওয়ার পরও এখানে ব্যবস্থাপনার কিছু বিষয় রয়ে গেছে। যাত্রাপালা কিন্তু নাটকেরই একটি পরিবর্তিত বা পরিবর্ধিত রূপ, সেই হিসাবে নাটকের দিনে যাত্রাপালা থাকবে এটা অস্বাভাবিক কিছু নয়, আর আপনি যেটা মতামত দিয়েছেন সেটা অস্বাভাবিক। আপনার বিষয়টি আমরা কর্তৃপক্ষের কাছে জানিয়ে দিলাম। আপনার মেইলের জন্য আবারও ধন্যবাদ।
0: মোহাম্মদ বিল্লাল শেখ, মাই টাইম রেডিও লিসেনার্স ক্লাব, সি অ্যান্ড বি পাড়া, চুয়াডাঙ্গার বন্ধু, আপনার ইমেলটি পড়বার আগে একটু বলে নিই, আপনার ইমেলের অধিকাংশ শব্দ পূর্ণাঙ্গভাবে আপনি লিখেননি কিংবা আসেনি, সেই সাথে বাক্য গঠনেও বেশ অসঙ্গতি রয়েছে, আমরা হুবহু পড়ে দেওয়ার চেষ্টা করছি। গত 16 সেপ্টেম্বর ইউফোনি শুনছিলাম, কিন্তু শেষে কুইজ ছিল না, থাকলেও বলা হল না। অনুষ্ঠানের শুরুতে বলা হল নতুন পুরনো কুইজ জানানো হবে, কিন্তু অনুপাতে অনুষ্ঠান সঞ্চালনা না করলে যা হয় তাই হয়েছে। হঠাৎ ঘোষণা আসলো, এতক্ষণ শুনলেন ইউফোনি অনুষ্ঠান, শুনে মনটা খারাপ হয়ে গেল, ভবিষ্যতের সময় হিসেব করে অনুষ্ঠান সাজানোর জন্য পরামর্শ রইল।
1: ভাই এমডি বিল্লাল শেখ, আপনার পরামর্শের জন্য ধন্যবাদ, আমরা সংশ্লিষ্ট শাখাকে জানিয়ে দিলাম, নিয়মিত রাখবেন।
0: মোহাম্মদ জুয়েল মিয়া, ভাটগাঁও, রাংচাপড়া, ভালুকা, ময়মনসিংহ থেকে লিখেছেন, আমার একটি প্রশ্ন, যাদের চিঠির প্রাপ্তি স্বীকার করা হয় তাদের চিঠি কি পড়া হয় না, এমনি শুধু প্রাপ্তি স্বীকার করে রেখে দেয়া হয়?
1: ভাই মোহাম্মদ জুয়েল মিয়া, আপনার প্রত্যক্ষণ বা আপনি যা শুনছেন সেখান থেকে যেটা ভাবছেন এটার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। তবে আমাদের কাছে অনেকগুলো যখন মেইল আসে, অনেকগুলো চিঠি আসে, তখন সেখান থেকে যে চিঠিগুলো তুলনামূলকভাবে ভালো থাকে সেগুলো পড়ে সময়ের অভাবে তখন আমরা বাকিগুলো শুধু প্রাপ্তি স্বীকার জানিয়ে দেই। আশা করি বুঝতে পেরেছেন। আপনার মেইলের জন্য আবারও ধন্যবাদ।
0: আরিফ মাহমুদ পরশ, দীপশিখা বেতার শ্রোতা ক্লাব, ডুমুদিয়া, কাপাসিয়া, গাজীপুর থেকে লিখেছেন, বেতারে গান, নাটক, কবিতা ইত্যাদির রচয়িতা হতে হলে কি কি করণীয় জানাবেন আশা করছি।
1: আরিফ মাহমুদ পরশ, আমরা সংগীত অনুষ্ঠানে এই বিষয়টি এর আগেও জানিয়ে দিয়েছি, তারপরও আপনার চাহিদার প্রেক্ষিতে আবারও জানালাম। গানের জন্য গীতিকার হতে হয়, নাটকের জন্য নাট্যকার হতে হয়, কবিতার জন্য কবি হতে হয়, এবং প্রতিটি বিষয়ে বেতারে কর্তৃপক্ষের কাছ থেকে আলাদা স্বীকৃতি নিতে হয়। স্বীকৃতি নেওয়ার জন্য সাদা কাগজে আবেদন করতে পারেন অথবা আমাদের রেডিওর ওয়েবসাইটে গেলে সেখানে নির্দিষ্ট ফর্ম পাবেন। সেখানে গানের ক্ষেত্রে 25টি গান সহ আপনাকে গীতিকার হওয়ার জন্য আবেদন করতে হয়। নাটকের ক্ষেত্রেও একাধিক নাটকের পাণ্ডুলিপি সহ আবেদন করতে হয়। তো এই আবেদন করার পরে কর্তৃপক্ষ অডিশন বোর্ডের আয়োজন করে। বোর্ড কর্তৃপক্ষ যদি আপনার লেখায় যদি সন্তুষ্ট প্রকাশ করেন তখন আপনাকে আনুষ্ঠানিকভাবে নাট্যকার বা গীতিকার আপনাকে করা হয়। আশা করি বুঝতে পেরেছেন। আপনার মেইলের জন্য আবারও ধন্যবাদ।
0: মনিরা খাতুন, নারায়ণপুর, ভাবখালি, নতুন বাজার, ময়মনসিংহ সদর থেকে লিখেছেন। ভালোবেসে বাংলাদেশ বেতারের প্রতিটি পরিবেশনা উপভোগ করে বেতার থেকে সত্যি অনেক অজানা তথ্য জানা যায়। এই তথ্যগুলো আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। বাংলাদেশ বেতারের জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেলের পুরস্কার কবে নাগাদ বেতার কর্তৃপক্ষ দেবে, এটা নিয়ে কি বেতার কর্তৃপক্ষ কোনো উত্তর গ্রহণ করেছে? আশা করি এ বিষয়ে একটু জানাবেন।
1: বোন মনিরা খাতুন, প্রথমে আপনার মেইলের জন্য ধন্যবাদ। বাংলাদেশ বেতারের জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেলের পুরস্কারের বিষয়টি এখনো কবে দেবে সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি, কারণ দুই বছরের অধিক সময় পর্যন্ত সেখানে বাজেট দেওয়া হচ্ছে না। বাজেট আসলে হয়তো জানতে পারবেন। আপাতত আপনাকে আশাব্যঞ্জক কিছু শোনানো যাচ্ছে না, নিয়মিত লিখবেন। আপনার মেইলের জন্য ধন্যবাদ।
0: মোহাম্মদ রাসেল শেখ, পূর্ব আর পাড়া, আমডালা, শিবালয়, মানিকগঞ্জ থেকে লিখেছেন। সম্প্রতি বাংলাদেশ বেতারের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তির মাধ্যমে জানতে পারলাম ট্রাফিক সম্প্রচার কার্যক্রমের অধিবেশন রাত 11টার পরিবর্তে সন্ধ্যে 7টায় সমাপ্ত হবে। অনেক চাকুরিজীবী ও কর্মব্যস্ত শ্রোতা রাতে এই ইউনিটের অনুষ্ঠান শুনে থাকেন। আমিও নিয়মিত রাতে এই ইউনিটের অনুষ্ঠান শুনি, তাই শ্রোতাদের সুবিধার কথা বিবেচনা করে রাত 11টা পর্যন্ত সম্প্রচার অব্যাহত রাখার অনুরোধ করছি। এক্ষেত্রে 12 ঘন্টার সম্প্রচার সময় দুই অধিবেশনে ভাগ করা যেতে পারে। প্রথম অধিবেশন সকাল 7টা থেকে দুপুর 12টা, 5 ঘন্টা, দ্বিতীয় অধিবেশন বিকেল 4টা থেকে রাত 11টা, 7 ঘন্টা, অথবা বর্তমান সময়সূচির সকাল 7টার পরিবর্তে বেলা 11টা থেকে রাত 11টা, মোট 12 ঘন্টা অনুষ্ঠান প্রচার করা যেতে পারে। আশা করি শ্রোতাদের সুবিধার কথা বিবেচনা করে কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে পুনর্বিবেচনা করবেন।
1: ভাই মোহাম্মদ রাসেল শেখ, আপনার মতামতের জন্য ধন্যবাদ জানাচ্ছি এবং কর্তৃপক্ষের কাছে আপনার প্রস্তাবনা উপস্থাপন করছি, নিয়মিত লিখবেন। আপনার মেইলের জন্য ধন্যবাদ।
0: মোহাম্মদ নাসির উদ্দিন শরীফ, রেফ্লেশিয়া বেতার শ্রোতা ক্লাব, পূর্ব ইসদাইর, ফতুল্লা, নারায়ণগঞ্জ থেকে লিখেছেন। 2027 সালে বিশ্ব বেতার দিবস রমজান মাসে পড়েছে। ওই দিন বাংলাদেশ বেতার ঢাকায় বিশ্ব বেতার দিবস শ্রোতাদের নিয়ে পালন করা হবে কি নাকি পালন করা হবে না? 2027 সালের জানুয়ারি মাসে পালন করা হবে, কি সিদ্ধান্ত নিয়েছেন তা আগে থেকেই সবাইকে জানাবেন সমীপেশুতে। যদি পালন করেন তবে শ্রোতাদের নিবন্ধন করা ক্লাব দেখে দেখে দাওয়াত দেবেন। গুগল ফর্ম পূরণ করতে বলবেন না দয়া করে, গুগল ফর্ম অনেকেই বোঝে না, আবার অনেকের স্মার্টফোন বা অ্যান্ড্রয়েড মোবাইল নেই। আমার মতামত বিবেচনা করে দেখবেন।
1: ভাই মোহাম্মদ নাসিরউদ্দিন শরীফ, আপনার মতামতের জন্য ধন্যবাদ জানাচ্ছি। চলতি অক্টোবর বা নভেম্বর মাসের দিকে সাধারণত এরকম সিদ্ধান্ত গ্রহণ করা হয়ে থাকে, এখনো কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। আপনার মতামতটি আমরা কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করলাম, নিয়মিত লিখবেন। আপনার মেইলের জন্য আবারও ধন্যবাদ।
0: মোহাম্মদ মেহেদি হাসান, গোপালপুর, বোচাগঞ্জ, দিনাজপুর থেকে লিখেছেন। বেতারের খবরের আগে যে থিম সং বাজানো হয় এটি মোটেও ভালো লাগছে না, আগের থিম সংটি আবারও ফিরিয়ে আনা যায় কি?
1: ভাই মোহাম্মদ মেহেদি হাসান, এই বিষয়ে আমরা আরো দুই পর্বের আগে আপনাদের একজনের মতামত জানিয়েছি এবং কর্তৃপক্ষকে জানানো হয়েছে, আশা করি বুঝতে পেরেছেন। আপনার মেইলের জন্য ধন্যবাদ।
0: জাকির হোসাইন, ফাতেমানগর, ত্রিশাল, ময়মনসিংহ থেকে লিখেছেন। কর্তৃপক্ষের কাছে অনুরোধ, কলকাকুলি অনুষ্ঠানটি ফেসবুক লাইভে ফিরিয়ে আনা হোক। শীতকালীন অধিবেশন সূচিতে কি কি পরিবর্তন আসতে পারে? বাংলাদেশ বেতারের শ্রোতা বাড়াতে ব্যক্তিগতভাবে কোনো উদ্যোগ গ্রহণ করবে কিনা জানতে চাই।
1: ভাই জাকির হোসেন, আপনার মেইলের জন্য ধন্যবাদ। শীতকালীন অধিবেশন তো শুরু হয়ে গিয়েছে, আপনারা অনেকটাই বুঝতে পেরেছেন। কলকাকুলি ফেসবুকে লাইভ দেওয়া হয় না, আর বাকি কি কি পরিবর্তন সেটা অলরেডি শুরু হয়েছে এবং জানতে পেরেছেন। আপনার মেইলের জন্য ধন্যবাদ।
0: এস এম সবেদ আলী চাপড়াইল বাজার কালীগঞ্জ ঝিনাইদহ থেকে লিখেছেন, সমীপেশু অনুষ্ঠানের একজন নিয়মিত শ্রোতা এবং এই অনুষ্ঠানটি আমার খুবই প্রিয়, মাঝে মধ্যে লিখি, উত্তর পাই, ভালো লাগে। আনন্দের সংবাদ হচ্ছে ইউফোনিয়া অনুষ্ঠানে বিজয়ী হয়ে আর কে সুপার রেডিও পেয়েছি। আর কে সুপার রেডিও খুব বেশি ভালো না, একটা ভালো রেডিও পাবার ইচ্ছায় কত আশা, কিন্তু ভাগ্য ভালো না, হয়তো এই না পাওয়ার বেদনা আজন্ম বয়ে বেড়াতে হবে।
1: দীর্ঘদিন পরে আপনার মেইল পড়ছি এস এম সবেদ আলী, আপনার মেইলের জন্য ধন্যবাদ জানাচ্ছি। আর রেডিওর ব্যাপারে এর আগেও আর একজন শ্রোতা নারায়ণগঞ্জ থেকে তিনি মতামত দিয়েছেন, আমরা বিষয়টি কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করলাম। আপনার মেইলের জন্য আবারও ধন্যবাদ।
0: মোহাম্মদ সজীব হোসেন একতা বেতার শ্রোতা সংঘ সাতুরিয়া মানিকগঞ্জ থেকে লিখেছেন, গত 14 সেপ্টেম্বর বাংলাদেশ বেতারের সেতু অনুষ্ঠানে একতা বেতার শ্রোতা সংঘর পক্ষ থেকে সাক্ষাৎকারে অংশগ্রহণের পর আমাদেরকে যে সম্মানের চেক প্রদান করা হয়েছিল তার গ গ্রেড নির্ধারণের বিষয়ে আমরা অসন্তোষ ও আপত্তি জানিয়ে ইতোমধ্যে বাংলাদেশ বেতার কর্তৃপক্ষের নিকট একটি লিখিত আবেদন প্রেরণ করেছি। উক্ত আবেদনে আমরা বিষয়টির বিস্তারিত বিবরণ তুলে ধরে সম্মানের গ্রেড নির্ধারণের যৌক্তিকতা সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সুস্পষ্ট ব্যাখ্যা প্রত্যাশা করেছি। একই সঙ্গে বিষয়টির প্রতিবাদ স্বরূপ প্রদত্ত সম্মানের চেকটি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ বেতার কর্তৃপক্ষের কাছে ফেরত দেওয়ার আগ্রহের কথাও জানিয়েছি, কিন্তু দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমাদের পূর্বের আবেদন প্রেরণের পর এখন পর্যন্ত এ বিষয়ে বাংলাদেশ বেতার কর্তৃপক্ষের পক্ষ থেকে আমরা কোনো জবাব, সিদ্ধান্ত কিংবা পরবর্তী করণীয় সম্পর্কে কোনো নির্দেশনা পাইনি।
1: ভাই মোহাম্মদ সজীব হোসেন আপনার দীর্ঘ মেইলের জন্য ধন্যবাদ। আপনার সম্মান এবং শ্রোতাদের সম্মানের কারণে আপনার মেইলটি পরিপূর্ণভাবে পড়া হয়েছে। অ্যাকশনের বিষয়ে যদি আসেন, প্রথমে আপনাকে পরামর্শ দেব, চেকটি ফেরত দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া আপনার জন্য ওয়াইজ হবে না। বাংলাদেশ বেতার এখানে ব্যক্তিগত আবেগ অনুভূতির ঊর্ধ্বে উঠে সরকারি বিধি বিধান প্রতিপালন করে পরিচালিত হচ্ছে, সুতরাং আপনি সম্মানিত যেটা পেয়েছেন সেটা গ্রহণ করেন। আর আবেদনটি আপনি যেটা পাঠিয়েছেন সেটা আমরা কর্তৃপক্ষকে বলবো পুনর্বিবেচনার সুযোগ থাকলে এটা পুনর্বিবেচনা করার জন্য। আপনার দীর্ঘ মেইল এবং মনের কথা প্রকাশ করার জন্য আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা।
0: মোহাম্মদ শাহাদাত হুসাইন বাল্লু হাট করমজা সোনাতলা বগুড়া থেকে লিখেছেন, বাংলাদেশ বেতার ঢাকার ফোন ইন প্রোগ্রামগুলো বর্তমান সময়ের সাথে তাল মিলিয়ে অনেক দূর এগিয়েছে, কিন্তু এই ফোন ইন প্রোগ্রামের পাশাপাশি যদি আলোচনা ভিত্তিক অনুষ্ঠান চালু করেন মন্দ হয় না। অনুষ্ঠানগুলোর বিষয়বস্তু হতে পারে নারী ও শিশু উন্নয়নমূলক, সচেতনতামূলক। বেতার যদি এই ধরনের অনুষ্ঠান বেশি বেশি প্রচার করে তাহলে খুব ভালো হবে। অনুষ্ঠানগুলোর দাতা সংস্থা যারা, তাদের কাছে অনুরোধ রইল, একজন শ্রোতার মূল দাবি বেতারের কাছে কি হতে পারে, সে যে মাধ্যমে বেতার অনুষ্ঠান শোনে, যেমন বেতার সেট। বর্তমানে এই বেতার সেট মার্কেটে খুব বেশি পাওয়া যায় না, তাই কর্তৃপক্ষকে ভাবা উচিত যে এই বেতার সেট কুইজ বিজয়ীদের হাতে তুলে দেওয়া এবং সমীপেশুতে যারা নিয়মিত লিখে শ্রেষ্ঠ পত্রলেখক নির্বাচিত হন তাদেরকে রেডিও সেট উপহার দেয়া, কারণ এটা সময়ের ও আমার ব্যক্তিগত দাবি।
1: ভাই মোহাম্মদ শাহাদাত হোসাইন বাল্লু, আপনার ব্যক্তিগত দাবি, সময়ের দাবি যেটা বলেছেন এটার সাথে আমরা একমত। পাশাপাশি বাস্তবতা হল একটি সময় ছিল যখন একটি শহর বা ছোট ছোট শহরেরও প্রধান বিজনেস বা প্রতিষ্ঠান ছিল রেডিওর বিক্রির প্রতিষ্ঠান। আমরা এ বিষয়ের আগেও জবাব দিয়েছি, যেহেতু মার্কেটে রেডিও সিটের অভাব আছে বিধেয় আমরা উপহার হিসেবে রেডিও সিট দিয়ে থাকি। তারপরও সেই রেডিও সিটের আবার কোয়ালিটি নিয়েও আপনাদের কাছ থেকে বিভিন্ন মতামত আসে। আমি মতামতকে সম্মান জানিয়ে বলছি, বাজারে পাওয়া সাপেক্ষে আমরা রেডিও সিটগুলো দিয়ে থাকি এবং আপনাদের মতামতগুলো আমরা সামনে রাখি। আশা করি আপনি বিষয়টি বুঝতে পেরেছেন আর নিয়মিত লিখবেন। আপনার মেইলের জন্য ধন্যবাদ।
0: মোহাম্মদ আসগর আলী মণ্ডল ফুলবাড়ি নহাটা মোহাম্মদপুর মাগুরা থেকে লিখেছেন, বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের কৃষি বিষয়ক অনুষ্ঠান সম্ভাবনার কৃষি আমার অনেক ভালো লাগে। এই অনুষ্ঠানে একটি করে কুইজ রাখা হয়, কিন্তু পরবর্তীতে সেই কুইজ এবং কুইজের উত্তর না বলেই সঠিক উত্তরদাতাদের নাম ঘোষণা করা হয়, এটা আমার ভালো লাগে না। আমার অনুরোধ, পরবর্তীতে কুইজ এবং কুইজের উত্তর ঘোষণা করে উত্তরদাতাদের নাম ঘোষণা করা হোক।
1: ভাই মোহাম্মদ আসগর আলী মণ্ডল, আপনার প্রস্তাবটি আমরা কৃষি বিষয়ক কার্যক্রমকে জানিয়ে দিলাম, নিয়মিত লিখবেন। আপনার মেইলের জন্য ধন্যবাদ।
0: আশিকুল ইসলাম নাইম বদরখালী চকরিয়া কক্সবাজার থেকে লিখেছেন, পৃথিবীতে সবচেয়ে জোরে যে আওয়াজ বাজে সেটা কোনো বোমার শব্দ নয়, সেটা হলো সত্যের আওয়াজ। আর সেই সত্যের নাম বাংলাদেশ বেতার। এখানে মিথ্যা নেই, অতিরঞ্জন নেই, আছে শুধু দেশের কথা, মানুষের কথা, শ্রোতার ভালোবাসা, উপস্থাপনার মায়া। আমি যখন ভাবি আমাকে কেউ শোনে না, তখন বেতার শুনি। আমার লেখা চিঠি বা ইমেল পড়ে শোনায়, আমার পছন্দের গান বাজায়, আমার নামটা উচ্চারণ করে, মনে হয় এই বিশাল পৃথিবীতে কেউ তো আছে আমাকে মনে রেখেছে, যে আমার মতকে গুরুত্ব দিচ্ছে। বেতার আমাদের শেখায় কিভাবে ভালো মানুষ হতে হয়, কিভাবে দেশকে ভালোবাসতে হয় কোনো শর্ত ছাড়া। আমার একটি পরামর্শ, শ্রোতাদের পাঠানো হাজারো চিঠি ও ইমেল থেকে যে লেখাগুলো সবচেয়ে উপযোগী, তথ্যবহুল এবং কার্যকর, সেগুলো বাছাই করে প্রতি বছর একটি বই প্রকাশ করা যেতে পারে। যে সকল শ্রোতার লেখা বইতে স্থান পাবে, সেখানে তার নাম ও ঠিকানা উল্লেখ থাকলে আমরা শ্রোতারা অনেক বেশি উৎসাহিত ও সম্মানিত বোধ করব। এবং এই বইতে বেতারের বিভিন্ন সাফল্য অর্জন ও বিভিন্ন বিষয়ে উল্লেখ, যা একটি বইয়ের উপযোগী, এবং সেই বইটি সকল শ্রোতাকে একটি করে উপহার হিসেবে দেওয়া যেতে পারে, যেখানে বেতারের বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য উল্লেখ থাকবে। এটি হবে শ্রোতাদের জন্য জীবনের সবচেয়ে একটি বড় উপহার, যা সারা জীবন স্মৃতি হয়ে থাকবে।
1: ভাই আশিকুল ইসলাম নাইম, প্রথমে আপনার মতামতের জন্য ধন্যবাদ জানাচ্ছি। বাংলাদেশ বেতার তার অ্যাড্রেস বা উপস্থাপন এমন ভাবে করে যেন একজন ব্যক্তিকে আমরা আমাদের বিষয়গুলো শোনাচ্ছি, যাতে তারা সচেতন হতে পারে। তো আপনি সেই বিষয়ে মতামত দিয়েছেন, এর জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আর একই সাথে চিঠি নিয়ে একটি প্রকাশনার বিষয়ে যে মতামত দিয়েছেন, এটা খুব ভালো মতামত, আমরা কর্তৃপক্ষের কাছে জানিয়ে দিলাম। বাংলাদেশ বেতারে একটি প্রকাশনার শাখা আছে, বেতার বাংলা, হয়তো তারা এই কাজটি ভবিষ্যতে করতেও পারে। আপনার মেইলের জন্য আবারও ধন্যবাদ।
0: তানজিলা সাথী উত্তর বাসাবো ঢাকা থেকে লিখেছেন, বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠানগুলোর মধ্যে ফোন ইন অনুষ্ঠানগুলো বরাবরই আমার খুব ভালো লাগে। 15 সেপ্টেম্বর ফোন ইন অনুষ্ঠান ইসলাম ও জীবনে মানত করা বিষয়ে জানতে পারলাম, সেই সাথে 16 সেপ্টেম্বর বিশেষ ফোন ইন অনুষ্ঠান আইনের কথা থেকে চমকপ্রদ তথ্য জানতে পারলাম। ধন্যবাদ জানাই এমন সুন্দর প্রয়োজনীয় অনুষ্ঠান প্রচারের জন্য। অন্যদিকে মোহাম্মদ শহীদুল ইসলাম সোনাপুর বাগাতিপাড়া নাটোরের বন্ধু লিখেছেন, বাংলাদেশ বেতারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুষ্ঠান সমীপেশু, তাই এই অনুষ্ঠান সব শ্রোতাদের জন্যই জনপ্রিয় আয়োজন। গত 27 আগস্ট কবি কাজী নজরুল ইসলামের শতবর্ষ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান বাগিচায় বুলবুল এবং ফাতেমাতুজ্জোহরার কণ্ঠে নজরুল সঙ্গীতে বিরহ নামক অনুষ্ঠান, এবং ওই দিন রাতে নাটক ব্যথার দান শুনে অভিভূত হলাম। বাংলাদেশ বেতারে কবিকে নিয়ে অনুষ্ঠান প্রচার অব্যাহত রাখার জন্য আমি হৃদয়ের গভীর থেকে যার পরনাই ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
1: বোন তানজিলা সাথী এবং ভাই মোহাম্মদ শহীদুল ইসলাম, আপনাদের দুজনকে ধন্যবাদ। আপনারা অনুষ্ঠান সম্পর্কে মতামত দিয়েছেন, বিশেষ করে মোহাম্মদ শহীদুল ইসলাম, আপনার নজরুলের ব্যাপারে বেতারের অনুষ্ঠান প্রচারকে আপনি সাধুবাদ জানিয়েছেন। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, নিয়মিত অনুষ্ঠান শুনবেন এবং আপনার মতামত জানাবেন। আপনাদের উভয়কে আবারও ধন্যবাদ।
0: এবারে কিছু প্রাপ্তি স্বীকার করছি। মোহাইমিনুর রহমান, স্টুডেন্ট এ আর লিসনার্স ক্লাব, কানাইডাঙ্গা, মহেশপুর, ঝিনাইদহ, মোহাম্মদ সেলিম হোসেন, বিএসসি মেরিন ওয়ার্কশপ, সল্টগোলা রোড, বন্দর, চট্টগ্রাম, অসিত চক্রবর্তী, অনিক, হরিরামপুর, মানিকগঞ্জ, মোহাম্মদ তানভীর সাফি, বিদ্যাধরপুর, মুজিবনগর, মেহেরপুর, মোহাম্মদ আশরাফুজ্জামান মিয়া, দক্ষিণ টুটপাড়া, তালতলা হাসপাতাল রোড, খুলনা, মোহাম্মদ আজমাইন হোসেন, পলাশতলী, মঙ্গলবাড়ি, জয়পুরহাট, হীরামন শেখ, রবিন দা ও রেহানা শেখ, গোংরা, রানাবন্ধ, চাপড়া, নদিয়া, পশ্চিমবঙ্গ, ফয়সাল আহমেদ শিপন, বি এম কৌশিক আহমেদ সুজন, আফিয়া খানম জুলি, তাসলিমা খানম সুমি, মধুমতি বেতার শ্রোতা সংঘ, ঘোড়াদাইর, সুলতানশাহী, গোপালগঞ্জ, বিশ্বনাথ দাস বিশ্ব, ত্রিবেণী রানী দাস, সৈকত কুমার দাস, গছাহার বেতার শ্রোতা ক্লাব, রানীর বন্দর, চিরির বন্দর, দিনাজপুর, শ্রীবিথি চক্রবর্তী, শ্রীদীপক চক্রবর্তী, ধুমধারাক্কা বেতার শ্রোতা ক্লাব, সুন্দর দিঘি, দেবীগঞ্জ, পঞ্চগড়। এবারে জানিয়ে দিচ্ছি আমাদের কাছে লিখবার ঠিকানা। চিঠি লিখুন সমী পেশু, প্রযত্নে পরিচালক, বাংলাদেশ বেতার, ঢাকা, শেরেবাংলানগর, আগারগাঁও, ঢাকা 1207। ইমেল ঠিকানা esomipeshu@gmail.com, esamipeshu@gmail.com। প্রিয় শ্রোতা, এ পর্যায়ে জানাব গত মাসের শ্রেষ্ঠ পত্রলেখকের নাম। গত মাসের সেরা লেখক নির্বাচিত হয়েছেন আশিকুল ইসলাম নাইম, বদরখালী চকরিয়া কক্সবাজারের বন্ধু। আপনাকে অনেক অনেক অভিনন্দন
1: আশিকুল ইসলাম নাইম, আপনাকেও আমাদের পক্ষ থেকে অভিনন্দন।
0: আজকের মতো এখানেই শেষ করছি আমাদের আয়োজন। শুভরাত্রি।
1: শুভরাত্রি।

0: এতক্ষণ শুনলেন শ্রোতাদের চিঠিপত্র ও ইমেলের উত্তরদানের অনুষ্ঠান সমীপেশু। চিঠিপত্র ও ইমেল পাঠিয়েছিলেন জান্নাতুল ফেরদৌস তমা, উত্তরদানে ছিলেন মোহাম্মদ আব্দুল হক, সম্পাদনায় মোহাম্মদ ওয়াকিবুর রহমান, তত্ত্বাবধানে কানিজ কুলসুম এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মাহফুজুল ইসলাম।
1: বাংলাদেশ বেতার ঢাকা। একটু পরেই শুনতে পাবেন খবর ইংরেজিতে।

0: এতক্ষণ দেশের গান শুনলেন।
1: নেশার অপর নাম মরণ। মাদকদ্রব্য পরিহার করুন, মৃত্যুকে দূরে রাখুন। জীবন ধ্বংসকারী মাদকদ্রব্যের বিরুদ্ধে দুর্বার প্রতিরোধ গড়ে তুলুন। মাদকদ্রব্যের ব্যবহারের ফলে সমাজের অপরাধ প্রবণতা বৃদ্ধি পায়। আসুন সম্মিলিতভাবে মাদক অপরাধীদের সমাজ থেকে উৎখাত করি। নিজেকে, অপরকে এবং আপনার সন্তানকে মাদকদ্রব্য থেকে দূরে রাখুন। বাংলাদেশ বেতার অনুষ্ঠানে একযোগে প্রচার হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, কুমিল্লা, বরিশাল ও ঠাকুরগাঁও কেন্দ্র থেকে। শুরু হচ্ছে ট্রান্সক্রিপশন সার্ভিস নিবেদিত জাতীয় কবি কাজী নজরুল ইসলামের গানের বৈচিত্র্য নিয়ে বিশেষ অনুষ্ঠান রূপমঞ্জুরি। সঞ্চালনায় বিশিষ্ট শিল্পী সালাউদ্দিন আহমেদ।
2: সুপ্রিয় শ্রোতামণ্ডলী, ট্রান্সক্রিপশন সার্ভিস বাংলাদেশ বেতার ঢাকার আয়োজনে রূপমঞ্জুরি অনুষ্ঠানে আপনাদের শুভেচ্ছা এবং শুভকামনা জানাই। তো আগে শিল্পীদের পরিচয়টা আমি করিয়ে দিই। আমার সঙ্গে আছেন আজকে অধ্যাপক ডক্টর নাশিদ কামাল, ওস্তাদ ইয়াকুব আলী খান, প্রদীপ কুমার নন্দী, আমি সালাউদ্দিন আহমেদ। তো আপনারা নিশ্চয়ই আমাদের অনুষ্ঠানের নামটা শুনে বুঝতে পারছেন যে রূপমঞ্জুরি মানে নজরুলের সৃষ্টি করা একটি অসাধারণ রাগ। তো যেহেতু নজরুলের সৃষ্টি করা একটি অসাধারণ রাগের নাম দিয়ে এই অনুষ্ঠানটির নাম, সুতরাং আমরা এই অনুষ্ঠানটিতে যে গানগুলি পরিবেশন করব বা কথা বলব সেটা সবই উচ্চাঙ্গ সঙ্গীত নির্ভর। উচ্চাঙ্গ সঙ্গীতের সার্থক এবং সম্যক ব্যবহার করেছেন জেনে তিনি আমাদের জাতীয় কবি, প্রাণের কবি কাজী নজরুল ইসলাম। তো নজরুল ইসলামের উচ্চাঙ্গ সঙ্গীত ব্যবহার করে যে গানের সঙ্গীত নিয়ে যে তার কাজ, এই অসাধারণ অবদানগুলো সবার সামনে উপস্থিত করার চেষ্টা করব। আমরা প্রথমেই গান শুনব নজরুল ইসলামের নিজের তৈরি করা একটি রাগে। আমি তার আগেই কথা বলব এদেশের অত্যন্ত গুণী শিল্পী ওস্তাদ ইয়াকুব আলী খান। ইয়াকুব আলী খান, কেমন আছো তুমি?
3: ভালো আছি।
2: তো আজকে আমাদের প্রাণের কবি কাজী নজরুল ইসলামের এই অনুষ্ঠানটিতে, বিশেষ করে উচ্চাঙ্গ সঙ্গীত নির্ভর অনুষ্ঠান যেটা তোমার, আমার, আমাদের সবার বিষয়, তো এই উচ্চাঙ্গ সঙ্গীত থেকে আশ্রয় করে নজরুলের যে গান সে ব্যাপারে যদি ছোট্ট করে তুমি একটু বলো, তার অবদানটা একটু যদি বলো।
3: কাজী নজরুল ইসলামের আগে তো বাংলা গানের যে রাগ ভিত্তিক যে বাংলা গান ছিল সে তো এক দুর্বোধ্য ব্যাপার ছিল এবং সাধারণ মানুষের কাছে পৌঁছানোর মতো ছিল না। উনি এসে সেই বাংলা গানের যে উপভোগ্যতা সেটা রেখে উনি রাগ সঙ্গীতের ব্যবহার শুরু করলেন, এটা সবচেয়ে বিরাট ব্যাপার। এবং তিনি সংক্ষেপে আলোচনা করতে গেলে সেটাও বিরাট ব্যাপার হয়ে দাঁড়াবে যে উনি নিজেও 18টা রাগ আবিষ্কার করেছেন, তার মধ্যে অরুণ রঞ্জনী রাগ যে রাগে যেটা গান সেই আমি
2: তৎকালীন সময়ে উচ্চাঙ্গ সঙ্গীতকে ব্যবহার করে বাংলা গানের যে ধারা ছিল সেখানে কিন্তু গানের বাণীর মান অত ভালো ছিল না,
0: আর ভালো হলেও বোঝা যেত না গাইবার যে ঢংটা ছিল।
2: তখন এই জমিদারি বৈঠকখানা বা এরকম ধরনের জায়গায় গান হতো, সেখানে বাণী কম্পারেটিভলি স্থূল, সেখানে সুর এবং তালের অনেক খেলা ছিল। কিন্তু নজরুল যখন এলেন তখন বাণীকে অসাধারণ একটি জায়গায়, কাব্যমণ্ডিত একটি জায়গায় নিয়ে গেলেন এবং কাব্যময় কাব্যমণ্ডিত বাণীর সঙ্গে অসাধারণ রাগের সংযোজন এই কাজটি উনি করলেন
0: এবং সেটার মধ্যে জজবাতিও ছিল, যেটা আমরা বলি যে আমাদের যে এক্সপ্রেশন।
3: আমি অরুণ রঞ্জনী রাগের উপরে।
2: শ্রীমণ্ডলী, অরুণ রঞ্জনী রাগটি হচ্ছে নজরুলের শ্রেষ্ঠতম সেই রাগ, উনি যে নিজে রাগ তৈরি করেছিলেন তার অন্যতম একটি রাগ। এটি সকালের রাগ, নিশ্চয়ই শুনলেই আপনারা বুঝবেন। শুনি আমরা।

0: অসাধারণ। আমরা জানি যে উচ্চাঙ্গ সঙ্গীতের বন্দিশগুলো সাধারণত স্থায়ী এবং অন্তরা হয়। নজরুল এখানে কিন্তু একটা কমপ্লিট বাণী উনি দিয়েছেন, স্থায়ী অন্তরা সঞ্চারী আভোগ সবটা, এবং কাব্যমণ্ডিত। বারবার রবীন্দ্রনাথের কাছে নজরুলের কাছে কেন আমরা ফিরে আসি, ঠিক এই কারণে যে বাণীকে গুরুত্ব দিয়ে কতখানি আনন্দ এবং সুখমণ্ডিত একটি উচ্চাঙ্গ সঙ্গীতের আবেশ তৈরি করা যায়।
1: এটা কিভাবে উনি সুরকে মিলিয়েছেন,
0: এটাতে ফিরে আসতে হবে নজরুলের মধ্যে।
2: মানে বাংলা সঙ্গীতকে তিনি উপযুক্ত মানে সসম্মানে
1: যখন যেই শব্দটা উনি ব্যবহার করছেন, হ্যাঁ, যে কথাটা সেটার সাথে আবার সেই সুরটাও একই রকম হচ্ছে। কথা যেমন সুর ও তেমন,
0: তার মানে কি, তার নিরীক্ষা একটা অসাধারণ জায়গাতে। তো আমরা এবার গান শুনবো আমাদের আরেকজন গুণী শিল্পী অধ্যাপক ডক্টর নাশিদ কামাল, আমরা তার কাছে এবার গান শুনবো।
1: অবশ্যই।
0: তো আপনি কোন গানটি গাইছেন?
1: আমি গানটি যেটা গাইছি সেটা হচ্ছে সোনার হিন্দোলে কিশোর কিশোরী দোলে।
0: আপনারা শুনুন ডক্টর নাশিদ কামালের গলায় সোনার হিন্দোলে।

0: চিত্রকল্প, যেটা
1: চিত্রকল্প আমি এইটাই বারবার বলি যে শুধু রাগ না, রাগের সঙ্গে কথা এখানে ঋতুকে আশ্রয় করে যে চিত্রকল্পটা উনি সামনে এনেছেন তার সঙ্গে সঙ্গতিপূর্ণ সুর, মানে এই যে
0: অপেক্ষমান,
1: এবং আমরা যখন এগুলো নিজেরা চর্চা করব তখন বুঝব যে এই ধরনের একটি রাগ বা এই ধরনের একটি গান তৈরি করা কতখানি দক্ষতা এবং যোগ্যতার পরিচায়ক, তাই না?
0: কঠিন,
1: তার মানে নজরুল আমাদের কাছে এখনো অনাবিষ্কৃত। তা আমরা এবার আমি আসি আমার অত্যন্ত স্নেহের আমাদের দেশের একেবারে তরুণ একজন অধ্যাপক ডক্টর প্রদীপ কুমার নন্দী। প্রদীপ কেমন আছো তুমি?
2: স্যার ভালো আছি।
1: তুমি কি গাইবে আজকে?
2: স্যার আমি একটি টরির আগে একটি গান করব, কাজী নজরুলের। গানটি আদি রেকর্ড শিল্পী আমাদের দেশের, মানে আমাদের সবার শ্রদ্ধ
1: আব্বাসউদ্দিন আহমেদ। শুধু রেনেসার শিল্পী নয়, আমাদের এই উপমহাদেশে বিশেষ করে মুসলিম তাদের জাগরণের একজন শ্রেষ্ঠ সঙ্গীত শিল্পী। কারণ একসময় বাঙালিরা গানই শুনত না, সেই জায়গা থেকে গানকে সবার ঘরে পৌঁছে দেওয়ার জন্য একেবারে কাজী নজরুল ইসলামের ডান হাত হিসাবে যে কাজ করেছিল অন্যতম হচ্ছে আব্বাসউদ্দিন আহমেদ। শুনি আমরা গান।

0: অসাধারণ। শ্রোতৃমণ্ডলী, আমরা অনুষ্ঠানের অনেক দূর চলে এসেছি, তো এবার আমি কথা বলছি ঠিকই, তো একটু গান
1: গাইতে ইচ্ছে করছে।
0: আমি যে গানটি গাইবো সেটা হচ্ছে সুরে বাণীর মালা দিয়ে তুমি আমারে ছুঁইয়াছিলে। তো বাণী এবং একটি রাগকে পিলু কিভাবে ব্যবহার করা যায়, উনি পিলু বড় প্রিয় রাগ ছিল এবং ওনার, এবং তার সঙ্গে উনি বারোয়া
1: মানে মিশিয়ে
0: উনি করতেন, হ্যাঁ অনেক গানে উনি করেছেন। তো আমি এবার সেই পিলু নির্ভর বিখ্যাত গান সুরীয় বাণীর মালা দিয়ে তুমি আমারে ছুঁইয়াছিলে,
1: খুবই শুনতে ইচ্ছা হচ্ছে
0: এই গানটি গায়।

0: তো এই যে গানটি আমি গাইলাম, এটা সর্বকালের শ্রেষ্ঠ গানের একটি গান আমি বলেছি। আমি জানি না কতটুকু গাইতে পেরেছি, কিন্তু এই গানটি কেন সর্বকালের শ্রেষ্ঠ গান? বাণী, তার চিত্রকল্প এবং রাগের ব্যবহার সবকিছু নিয়ে,
1: এবং আত্মগত গান, কিভাবে উনি আমাদের কথাগুলো উনি নিজেই
0: বলে দিয়েছেন, আমার আপনার চেয়ে আপন দুজন। আমরা যদি একটু খোঁজ নিয়ে দেখি যে সেই সময় যদি অন্তত নজরুলের যে এইচএমভির সঙ্গে যতদিন কাজ করেছিলেন, সবচেয়ে বেশি রেকর্ড সেখান থেকে প্রকাশিত হয়েছিল নজরুলের। এবার আমার বন্ধু, আমাদের দেশের অন্যতম গুণী শিল্পী ওস্তাদ ইয়াকুব আলী খান, ইয়াকুব আলী খান কি গান গাইবে একটু তার মুখ থেকেই শুনি।
2: এবার গাইব খামবাজ রাগে নিবদ্ধ গানটি, নূপুর মধুর রঞ্জন বলে।
0: আমরা শুনি ইয়াকুব আলী খানের কণ্ঠে।

আগেই বলেছিলাম যে উচ্চাঙ্গ সঙ্গীতকে আশ্রয় করে আমরা বন্দিশ যে দুই ধরনের করি তার অন্যতম একটি হচ্ছে মধ্যলয়ে খেয়াল। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আপনাদের সবাইকে আবার আন্তরিক শ্রদ্ধা জানাই, আমরা আবেদন জানাই যে আমাদের প্রাণের কবি কাজী নজরুল ইসলামের এমনতর শ্রেষ্ঠতম শিল্পকর্ম সবার সামনে তার স্বরূপে প্রতিষ্ঠিত হোক এবং আমাদের নিজস্ব সংস্কৃতিকে আশ্রয় করে আমরা যেন পৃথিবীর শ্রেষ্ঠতম জাতি হিসাবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারি। সবাইকে আমাদের আন্তরিক শুভেচ্ছা।

ট্রান্সক্রিপশন সার্ভিস নিবেদিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, নজরুল ইসলামের গানের বৈচিত্র্য নিয়ে বিশেষ অনুষ্ঠান রূপমঞ্জরি এখানেই শেষ হল। সঞ্চালনায় বিশিষ্ট শিল্পী সালাউদ্দিন আহমেদ, সম্পাদনায় মোহাম্মদ মিজানুর রহমান, তত্ত্বাবধানে ফারজানা এবং অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মোহাম্মদ সারোয়ার মোর্শেদ। অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, কুমিল্লা, বরিশাল ও ঠাকুরগাঁও কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল। বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধুরা, শুরু হচ্ছে আপনাদের অনুরোধের পল্লিকীতির অনুষ্ঠান পরাণের গান, উপস্থাপনায় আহসান হাবিব বাপ্পী।

আশ্বিনের মিষ্টি রাত, চারিদিকে নেমে এসেছে এক অপার্থিব নীরবতা। দূরের আকাশে মিটমিট করে জ্বলছে তারার আলো, আর রাতের মায়াবী আবেশ ছড়িয়ে পড়েছে চারপাশে। এমন এক সুন্দর স্নিগ্ধ রাতে আপনাদের সবাইকে স্বাগত জানাই পরাণের গানে। গানের সুরে, কথার মায়ায় আর আপনাদের ভালোবাসায় আজকের রাতটুকু হয়ে উঠুক আরও সুন্দর, আরও মায়াময়।

প্রিয় বন্ধুরা, আমাদের এই দেহটা তো একটা খাঁচার মতোই, যার ভেতর একটা অচিন পাখি বাস করে। সে কখন আসে আর কখনই বা হুট করে উড়ে চলে যায়, আমরা তা কেউ জানি না। শ্রোতা বন্ধুরা, আমাদের কাছে আসা আজকের অনুষ্ঠানের প্রথম অনুরোধ, যারা করেছেন তাদের নামগুলো বলি। মোহাম্মদ শামীম হোসেন, মাগুরা গোস্বামী, দুর্গাপুর, কুষ্টিয়া থেকে। তিনি চিঠিতে আমাদের জানিয়েছেন পরাণের গান অনুষ্ঠানটি তাঁর পছন্দের অনুষ্ঠান এবং তিনি আমাদের অনুষ্ঠানের একজন নিয়মিত শ্রোতা। এই গানটি শোনার জন্য আমাদের আরও একজন শ্রোতা লিখেছেন, নিয়মিত শ্রোতা মেহেদি হাসান মামুন, জীবনপুর চুড়িডাঙ্গা, দৌলতপুর মানিকগঞ্জ থেকে। আপনারা শুনতে চেয়েছেন ফকির লালন শাহের গান খাঁচার ভিতর অচিন পাখি কেমনি আসে যায়। গানটির শিল্পী ফরিদা পারভিন। তো চলুন বন্ধুরা, আমরা গানটি শুনে আসি।

লোকসঙ্গীত মানেই তো শিকড়ের টান। এবার কুড়িগ্রামের উলিপুর থেকে ফারুক আহমেদ, লাকি, লাবিব ও দিশা অত্যন্ত যত্ন নিয়ে ভালোবাসা দিয়ে আমাদেরকে লিখেছেন। শুনতে চেয়েছেন, পরের জায়গা পরের জমি, ঘর বানাইয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। এই গানের গীতিকার এবং সুরকার আব্দুল লতিফ। এই গানটি আরও যারা শুনতে চেয়েছেন তারা হচ্ছেন অঞ্জনা মল্লিক, মোহাম্মদ লায়েব মল্লিক বাবুখালী মাগুরা থেকে, আবুল কালাম মুনোয়ারা বেগম ধিতপুর ভালুকা ময়মনসিংহ থেকে। এই গানটি আমরা শুনব মরমী শিল্পী আব্দুল আলীমের কণ্ঠে।

প্রিয় বন্ধুরা, আপনাদের পাঠানো প্রতিটি চিঠির অনুরোধ আমাদের এই অনুষ্ঠানকে আরো প্রাণবন্ত ও সমৃদ্ধ করে তোলে। আপনাদের কোনো প্রিয় গান এই অনুষ্ঠানে শুনতে চাইলে আমাদেরকে লিখে পাঠাতে পারেন এই ঠিকানায়। প্রযোজক পরাণের গান, বাংলাদেশ বেতার ঢাকা, শেরেবাংলা নগর, আগারগাঁও, ঢাকা 1207। আমাদেরকে ইমেল করতে পারেন। ইমেল করার ঠিকানা হচ্ছে poranergaan.bb@gmail.com এই ঠিকানাতে। এবার দুর্বিন শাহের সেই ধামাইল গান শোনার জন্য আমাদেরকে ইমেল করেছেন এম এস হোসেন ওয়াবদা আলমডাঙ্গা চুয়াডাঙ্গা থেকে। এই গানটি আরও শুনতে চেয়েছেন এম জুলফিকার আলী ভুট্টু উসমানপল্লী মানিকছড়ি খাগড়াছড়ি থেকে। শুনব আমরা নির্জন যমুনার কুলে দিলরুবা খানের কণ্ঠে চমৎকার এই গানটি।

0: এবারে আপনাদেরকে শোনাব
1: একটি আঞ্চলিক ভাষার গান, অর্থাৎ চট্টগ্রামের আঞ্চলিক ভাষার গান আপনাদেরকে শোনাব। আমাদের আঞ্চলিক গানের যে ভান্ডারটা রয়েছে, সেই ভান্ডারে চট্টগ্রামের গান কিন্তু অনেক বেশি সমৃদ্ধ। আর এই গানটি শোনার জন্য যারা আমাদেরকে লিখেছেন তারা হচ্ছেন ইমন আহমেদ দুলাল, মাকারকুল ছনকা সাটুরিয়া মানিকগঞ্জ থেকে, মোহাম্মদ শরীফউদ্দিন, মিসেস সোমা শরীফ, সামিয়া সাদিয়া ও ইকবাল আহমেদ সজীব, মহির খারুয়া গফরগাঁও ময়মনসিংহ থেকে, মোহাম্মদ শহীদুল ইসলাম শেখপাড়া সোনাপুর বাগাতিপাড়া নাটোর থেকে, শরৎকালের সুন্দর ঝকঝকে আবহাওয়ার মাঝে সদ্য প্রস্ফুটিত শিউলি ও কাশফুলের সুরভিত শুভেচ্ছা জানিয়েছেন। মোহাম্মদ শহীদুল ইসলাম, আপনার শুভেচ্ছা আমাদের স্টুডিওতে এসে পৌঁছেছে। যে গানটি শুনব, এই গানের কথা যদি সুন্দর একখান মুখ পাইতাম। গানটি লিখেছেন এম এন আখতার, গানের কথায় সুর করেছেন শেফালি ঘোষ, আর গানটি শুনব আমরা প্রিয় শিল্পী শেফালি ঘোষের কণ্ঠে। তো চলুন বন্ধুরা আমরা শুনে আসি, যদি সুন্দর একখান মুখ পাইতাম।

প্রিয় বন্ধুরা, শুনছেন আপনাদের প্রিয় আয়োজন পরাণের গান, যা সরাসরি প্রচার হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। আপনার মনের কোনো জমে থাকা এমন কোন বিশেষ গানের অনুরোধ যদি আমাদের এই আসরে শুনতে চান, তাহলে দেরি না করে ঝটপট আজই আপনার মনের কথাগুলো সুন্দর করে কাগজে কলমে লিখে কোন গানটি শুনতে চান সেটি লিখে আমাদেরকে পাঠিয়ে দিন এই ঠিকানায়। প্রযোজক পরাণের গান, বাংলাদেশ বেতার ঢাকা, শেরেবাংলা নগর, আগারগাঁও, ঢাকা 1207। ইমেল করার ঠিকানা আপনারা সবাই জানেন, তারপরই বলে দিচ্ছি, poranergan.bb@gmail.com এই ঠিকানাতে লিখতে পারেন আপনাদের মনের কথাগুলো। আপনাদের প্রতিটি অনুরোধ আমাদের অনুষ্ঠানকে প্রাণবন্ত করার এক একটি অনুপ্রেরণা। এবারে তানজিলা সাথী আমাদের অনুষ্ঠানের নিয়মিত একজন শ্রোতা, তিনি ইমেল করেছেন এবং চমৎকার এই রাতে আমাকে একরাশ শিউলি ফুলে শুভেচ্ছা জানিয়েছেন। প্রিয় তানজিলা সাথী, আপনার শুভেচ্ছা আমি সাদরে গ্রহণ করলাম। তিনি আমাদের অনুরোধ করেছেন একটি গান শোনার জন্য। গানের কথা, আমারে আসিবার কথা কইয়া মান করে রাই রইয়াছ ঘুমাইয়া। গানটি মরমী কবি রাধারমণ দত্তের কথায় সুরে কণ্ঠে তুলেছেন শিল্পী শাহাবুদ্দিন। তো চলুন আমরা শুনে আসি পছন্দের গানটি।

ওজার আপন খবর আপনার হয় না। এবারের গান শিল্পী আবু বকর সিদ্দিক, গানটি লালন শাহের গান। আর এই গানটি যারা শুনতে চেয়েছেন তারা হচ্ছেন এমডি বিল্লাল শেখ, মিসকিন আলী শেখ, কলম শেখ, সেলিম শেখ, লালটু তরফদার, ইকরামুল মন্ডল, তাজবাবু, সিএনবি পাড়া চুয়াডাঙ্গা থেকে, আলু আহমেদ এম জামাল আহমেদ সুবর্ণ বাড্ডা ঢাকা থেকে, আবুল কালাম হোসেন মোসা নরসিংদী থেকে। তো চলুন বন্ধুরা আমরা শুনে আসি লালন ফকিরের গান ওজার আপন খবর আপনার হয় না।

এই গানটি আরও যারা শুনতে চেয়েছেন তারা হচ্ছেন শ্যামল দাস, গাবতলী ঢাকা থেকে তুফাল আহমেদ, আটি বাজার, কেরানীগঞ্জ ঢাকার বন্ধু, জহুরুল আলম আশিগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া থেকে।

প্রিয় বন্ধুরা, গান শুনতে শুনতে আমরা আমাদের আজকের আয়োজনের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। যাওয়ার আগে আমরা আরও একটা গান শুনব, শাহ আব্দুল করিমের গান। মোহাম্মদ আজগর আলী মণ্ডল মাগুরা জেলা থেকে, শিল্পী আশিকের কণ্ঠে, যাইবার কালে সোনা বন্ধু নয়ন তুলে চাইল না, এই গানটি শুনতে চেয়েছেন। তো চলুন বন্ধুরা, গানটি শুনে আসি আমরা শিল্পী আশিকের কণ্ঠে।

প্রিয় বন্ধুরা, আশিকের কণ্ঠে আব্দুল করিমের গান শুনতে শুনতে বিদায়ের কথাগুলো বলবো। আজকের পরাণের গান গ্রন্থনায় ছিলেন পপি দাস, উপস্থাপনায় আমি আহসান হাবিব বাপ্পি, সম্পাদনায় আব্দুল আওয়াল, তত্ত্বাবধানে ছিলেন মোহাম্মদ সোহেল রানা, প্রযোজনা করেছেন মোহাম্মদ মনিরুজ্জামান। সবাই ভালো থাকুন, সুস্থ সুন্দর থাকুন এবং বাংলাদেশ বেতারের সাথেই থাকুন। শুভরাত্রি।

বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা মিত্রেরা তখন শুনলেন অনুরোধের পল্লীগীতির অনুষ্ঠান, বরণের গান, বাংলাদেশ বেতার ঢাকা। একটু পরে শুনবেন বাংলা খবর।

আসসালামু আলাইকুম। রাত ১১টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি নেসারউদ্দিন আয়ুব। প্রধানমন্ত্রী তারেক রহমান বঙ্গোপসাগরকে অভিন্ন সমৃদ্ধির অঞ্চলে পরিণত করার লক্ষ্যে বাণিজ্য, জ্বালানি, প্রযুক্তি, জলবায়ু ও সামুদ্রিক বিষয়ে আরও গভীর আঞ্চলিক সহযোগিতার আহ্বান জানিয়েছেন। তিনি আজ রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস আয়োজিত তিন দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন বে অফ বেঙ্গল কনভেনশন ২০২৬ এর উদ্বোধনকালে একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ভৌগোলিক ও কৌশলগত অবস্থানের কারণে বাংলাদেশের সমুদ্র, বন্দর, নৌপথ ও উপকূলীয় অর্থনীতি পুরো বিশ্বের সঙ্গে যুক্ত হতে পারে। তিনি বলেন, জাহাজ চলাচল, মৎস্য সম্পদ, পর্যটন, জ্বালানি ও আঞ্চলিক সরবরাহ ব্যবস্থাপনায়ও এদেশের অপার সম্ভাবনা রয়েছে। তারেক রহমান বলেন, জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সুস্পষ্ট পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে তার সরকার। জাতীয় স্বার্থ সুরক্ষা, নীতিমালার ধারাবাহিকতা বজায় রাখা, অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা এবং প্রাতিষ্ঠানিক সংস্কার তার সরকারের অগ্রাধিকার বলেও জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশকে বিনিয়োগের জন্য একটি আকর্ষণীয় গন্তব্যে পরিণত করার পাশাপাশি দেশকে শক্তিশালী উৎপাদন ও বিনিয়োগের কেন্দ্রে রূপান্তরিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। বিনিয়োগকারীদের জন্য নীতিগত নিশ্চয়তার উপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘমেয়াদী নীতিমালার ধারাবাহিকতাই বিনিয়োগকারীদের প্রয়োজনীয় নিশ্চয়তা দেবে। সম্মেলনে সার্বিয়ার সাবেক প্রেসিডেন্ট বোরিস দাত্তাদিচ, মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদ এবং মালির সাবেক প্রধানমন্ত্রী মুসা মারা সহ বিভিন্ন দেশের সাবেক ও বর্তমান রাষ্ট্রীয় কর্মকর্তা, কূটনীতিক, নীতি নির্ধারক, গবেষক, ব্যবসায়ী, প্রযুক্তিবিদ ও বিশেষজ্ঞগণ অংশ নিচ্ছেন। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, অনলাইনে বিবাহ ও তালাক নিবন্ধন ব্যবস্থা চালু হলে বিবাহ সংক্রান্ত অনিয়ম, বাল্যবিবাহ ও অনুমোদনহীন বহুবিবাহ প্রতিরোধ সহজ হবে। তিনি আজ রাজধানীর ব্র্যাক লার্নিং সেন্টারে অনলাইনে বিবাহ ও তালাক নিবন্ধনে সফটওয়্যারের ব্যবহার বিধি এবং প্রাসঙ্গিক বিষয়াদি শীর্ষক ১০ দিনব্যাপী আবাসিক প্রশিক্ষণের উদ্বোধনকালে একথা বলেন। আইনমন্ত্রী বলেন, বৈবাহিক সম্পর্কের তথ্য সমন্বিত ডাটাবেজে সংরক্ষিত থাকায় দেশের যে কোনো প্রান্ত থেকে এমনকি বিদেশ থেকেও প্রয়োজনীয় তথ্য দ্রুত যাচাই করা সম্ভব হবে। আইনমন্ত্রী বলেন, এই ব্যবস্থার ফলে তথ্য গোপন করে বিবাহ, গোপন বিবাহ এবং পরবর্তীতে বিবাহ অস্বীকারের সুযোগও কমবে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান জনগণের প্রত্যাশা পূরণে জনপ্রতিনিধিদের দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন। তিনি আজ রাজধানীর শেরেবাংলা নগরে স্থানীয় সরকার বিভাগ আয়োজিত সৌর বিদ্যুৎ, ডেঙ্গু প্রতিরোধ ও উন্নয়ন কর্মসূচি পর্যালোচনা সভায় একথা বলেন। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী বলেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে অপতথ্য ও অসত্য তথ্য একটি অশুভ সংকেত হিসেবে দেখা দিয়েছে, যা প্রতিরোধে তরুণদের সচেতন ও দায়িত্বশীল ভূমিকা জরুরি। তিনি আজ রাজধানীর নটরডেম কলেজে আয়োজিত দ্বিতীয় ন্যাশনাল মিডিয়া কার্নিভাল ২০২৬ সমাপনী অনুষ্ঠানে একথা বলেন। প্রতিমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, নিয়মিত আয়োজন করা হলে এ ধরনের মিডিয়া কার্নিভাল সৃজনশীলতা, বিশ্লেষণী দক্ষতা ও দায়িত্বশীল নাগরিকত্বের চর্চায় শিক্ষার্থীদের সহায়তা করবে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের রিফুয়েলিং এবং দ্বিতীয় ইউনিটের জন্য আনা পারমাণবিক জ্বালানি ইউরেনিয়ামের নতুন চালান কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে প্রকল্প এলাকায় পৌঁছেছে। আমাদের পাবনা জেলা সংবাদদাতা জানান, ইউরেনিয়াম বহনকারী তিনটি বিশেষ লরির একটি বহর আজ দুপুরে পাবনার ঈশ্বরদী রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে প্রবেশ করে। বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে বিশেষ রেসপন্স ব্যাটালিয়ান এসআরবি, পুলিশ এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা বহরটি সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করেন। উল্লেখ্য, রাশিয়া থেকে আসা ইউরেনিয়াম বহনকারী বিশেষ কার্গো বিমানটি গতরাতে ঢাকার

0: আজ এ তথ্য জানানো হয়েছে। এদিকে আজ সকাল 8টা পর্যন্ত পূর্ববর্তী 24 ঘণ্টায় ডেঙ্গুতে 6 জনের মৃত্যু হয়েছে। একই সময় আক্রান্ত হয়েছেন মোট 1608 জন। খেলার খবর ক্রিকেট। 4 দিনের ম্যাচ দিয়ে ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় আসর 28তম জাতীয় ক্রিকেট লীগ NCL আজ বিভিন্ন ভেন্যুতে শুরু হয়েছে। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয় প্রথম শ্রেণীর এই টুর্নামেন্ট। এবার 7 রাউন্ডে মোট 28টি ম্যাচ খেলবে 8টি বিভাগীয় দল। সবশেষ আবহাওয়া। আগামীকাল সকাল 9টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর রাত 12টায় কেবল ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত হবে।
1: বাংলাদেশ বেতার ঢাকা। আগামীকালের ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি। সকাল 6:30 অধিবেশন শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করবেন কারি মোহাম্মদ ইমদাদুল ইসলাম। পথ ও পাতে অনুষ্ঠানে মেহমানদারির গুরুত্ব ও ফজিলত সম্পর্কে বলবেন মুফতি মোহাম্মদ মিজানুর রহমান। জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখের ঠিকানা শুনবেন সকাল 7:20। কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত অনুষ্ঠান কৃষি সমাচার সকাল 7:50। নজরুল বর্ষ উপলক্ষে বিশেষ অনুষ্ঠান চির উন্নত মামসির সকাল 8:10। ডেঙ্গু বিষয়ক সচেতনতামূলক অনুষ্ঠান ডেঙ্গু ঠেকাই একসাথে সকাল 8:20। ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর সকাল 8:30। বর্তমান সরকারের জাতীয় প্রতিশ্রুতি নির্বাচনী ইশতেহার 2026 আলোকে আলোচনা অনুষ্ঠান সবার আগে বাংলাদেশ সকাল 9:05। জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান স্বাস্থ্যই সুখের মূল বেলা 11:30। দেশের আর্থসামাজিক উন্নয়নে প্রবাসীদের অবদান এবং তরুণ সমাজের কেরিয়ার গঠন বিষয়ক ফোন ইন অনুষ্ঠান প্রবাসী কল্যাণ ও কেরিয়ার লাইন শুনবেন বেলা 2:20। জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টিশীল প্রযোজিত অনুষ্ঠান এসু গড়ি ছোট পরিবার বিকেল 4:05। শিক্ষার্থীদের আসর শুনবেন বিকেল 5:10। ডেঙ্গু বিষয়ক সচেতনতামূলক অনুষ্ঠান ডেঙ্গু ঠেকাই একসাথে বিকেল 5:40। কৃষি বিষয়ক কার্যক্রমের অনুষ্ঠান সোনালী ফসল সন্ধ্যে 6:05। সন্ধ্যে 7:05 কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধ্যে 7:30। রাত 8:10 জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টিশীল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার। শ্রোতাদের অনুরোধের ছায়াছবির গান নিয়ে অনুষ্ঠান নিবেদন শুনবেন রাত 10টায়। এছাড়া FM 90 MHz রাত 12:15 নিশ্চিত অনুষ্ঠানে শুনবেন নাটক ভালো লাগা আধার রচনা ডক্টর সাইফুল আলম প্রযোজনা আবু নওশের। শ্রোতাবন্ধুরা এবার জানিয়ে দিচ্ছি FM এর অনুষ্ঠান পরিচিতি। FM 92 MHz সন্ধ্যে 7:00-11:00 পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। FM 90 MHz, FM 102 MHz ও FM 106 MHz সকাল 6:30 থেকে বেলা 12:10 এবং বেলা 2:15 থেকে রাত 11:15 পর্যন্ত শুনবেন কয়ের ঢাকা কয়ের অনুষ্ঠান। আগামীকালের অনুষ্ঠান পরিচিতি শুনলেন।
2: বাংলাদেশ বেতার। আগামীকাল সকাল 9টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন রকম সংকেত দেখাতে হবে না। আগামীকাল সন্ধ্যা 6টা পর্যন্ত সারা দেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশের দিনের এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 4.4°C এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে 23.2°C। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.2°C, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.4°C। বাতাসের আর্দ্রতা ছিল সকাল 9টায় 4%।

সন্ধ্যে 6:53। আগামীকাল ঢাকার সূর্যোদয় হবে ভোর 5:51, সূর্য অস্ত যাবে সন্ধ্যে 5:43। আবার পূর্বাভাস শুনলেন। অনুষ্ঠান একযোগে প্রচারিত হল বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও এবং কুমিল্লা কেন্দ্র থেকে। বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে মধ্যম তরঙ্গ ঢাকা ক 693 কিলোহার্টজ এবং FM 90 মেগাহার্টজ এবং FM 106 মেগাহার্টজ এবং FM 102 মেগাহার্টজ। তিলাওয়াতে কলমে পাক এবং বাংলায় তর্জমা।

0: হে ইমানদার লোকেরা, তোমরা আল্লাহকে ভয় করে চলো এবং সত্যদর্শী লোকদের সাথে থাকো। যারা সত্যবাদী এবং ন্যায় পথে চলেন তারাই আমাদের আদর্শ, তাদের পথ অনুসরণ করে আমরা এগিয়ে যাব। আর ভয় করে চলব মহান সৃষ্টিকর্তাকে।
1: শ্রোতা বন্ধুরা, আমাদের আজকের অধিবেশনের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ।

0: তুমি আবার ভুল করছো নূপুর। ভবিষ্যতের পরিস্থিতিকে মেনে নেবার জন্য প্রস্তুতি নিও, এতে তোমারই মঙ্গল হবে।
1: সাকিব,
0: নূপুর অনেক হয়েছে, এবার আমাকে একটু একা থাকতে দাও।
1: সাকিব, আমাকে এত বড় আঘাত দিও না প্লিজ, আমি আমি সইতে পারবো না।
0: তুমি তোমার জায়গাতে থাকবে নূপুর, পুরোপুরি অধিকার বঞ্চিত তোমাকে আমি করব না।
1: না, ভালোবাসাকে টুকরো করতে আমি পারবো না সাকিব। আমি যে তোমাকে বড় ভালোবাসি, তোমাকে ছাড়া আমার বেঁচে থাকা অসম্ভব।
0: আবেগ মুছে ফেলো নূপুর, ওটা তোমাকে আরো কষ্ট দেবে।
1: না, আমি মানি না। আমি জানতে চাই কে কে আমার জীবনে বিষের ফনা তুললো, তুমি একবার বলো। আমি তার কাছে গিয়ে হাত জোর করে তোমাকে ভিক্ষা চাইব। বলো সাকিব, কে সে?
0: নূপুর, এত রাতে এই নাটক আমার ভালো লাগছে না, আমাকে একা থাকতে দাও, নইলে
1: নইলে
0: নইলে এই মুহূর্তে আমি এই ঘর থেকে বেরিয়ে যাবো।

0: নূপুর, নূপুর তুই শান্ত হ, শান্ত হ, এত সহজে ভেঙে পড়িস না। আমি দেখছি আসল বিষয়টা কি, এত সহজেই তো সবকিছু মেনে নেওয়া যায় না।
1: আমি এই ধরনের বিপদ কল্পনাও করিনি আপা।
0: আগে আমাদের জানতে হবে কে সেই মেয়ে যে সাকিবকে নিয়ে এই মরণ খেলায় মেতেছে। তুই কি কিছু আঁচ করতে পেরেছিস?
1: না আপা, আমি কিছুই জানি না, জানলে এখনই ছুটে যেতাম, হাত জোর করে অনুরোধ করতাম, আমার সাকিবকে তুমি কেড়ে নিও না।
0: তুই এত সহজেই এতটা ছোট হয়ে যাবি কেন নূপুর? আর আমরা তো তোর পাশে আছি, আমি এই বিষয়ে মহসিন ভাইয়ের সঙ্গে খোলাখুলি আলাপ করব, প্রয়োজনে আইনের সাহায্য নেব, তিনি আইনের মানুষ, নিশ্চয়ই একটা কিছু উপায় বের করতে পারবেন।
1: না আপা, মহসিন ভাইকে এই বিষয়ে কিছু বলো না, কোন রকম আত্মমর্যাদার হানি আমি চাই না, তাছাড়া আইনি লড়াইয়ে জয় হলেও ভালোবাসার জয়ই তো প্রকৃত জয় আপা।
0: বেশ, তাই হবে, এবার তুই একটু শান্ত হ নূপুর।
2: একি বড় আপা, আপনি হঠাৎ এই সময় আমার অফিসে, ভাবতে পারিনি।
0: একটা জরুরি বিষয়ে আলাপের জন্যই আমাকে আসতে হলো সাকিব।
2: বুঝেছি, কিন্তু বিষয়টা আমার আর নূপুরের ব্যক্তিগত আর একান্ত পারিবারিক আপা।
0: কিন্তু সাকিব, আমি তো তোমাদের পরিবারেরই একজন, তাই নয় কি? আমি তো তোমাদের ভালোই চাই।
2: তা ঠিক।
0: তবে
2: ভালোই হলো, আমাদের পরিবারের শুভাকাঙ্ক্ষী হিসেবে আপনার সাথে আমি আমার ব্যক্তিগত বিষয় নিয়ে শেয়ার করতে পারি, তাই না?
0: নিশ্চয়ই।
2: তবে শুনুন, আমার কারণে শশী নামের একটা নিরাপরাধ মেয়ের জীবন তছনছ হয়ে গেছে।
0: কি বলছো তুমি?
2: হ্যাঁ, তাই। আমরা ভার্সিটির জীবনে দুজন দুজনকে ভালোবাসতাম,
0: কিন্তু এসব কথা তো আমরা আগে কখনো শুনিনি।
2: এটা আমার একান্ত ব্যক্তিগত বিষয়, তাই আমি তার কাছে নিজেকে সবসময় অপরাধী ভেবেছি, কিন্তু আজ যেন প্রায়শ্চিত্ত করার সময় এসেছে।
0: কিন্তু তোমার কৃতকর্মের ফল নূপুর কেন ভোগ করবে? সেও তো নিরাপরাধ, তাছাড়া সে তোমার বিবাহিত স্ত্রী, জীবনটা ছেড়ে খেলা নয় সাকিব। তুমি এ সমস্ত চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলো, নইলে এর ফল তোমাকেই পেতে হবে।
2: কিন্তু আপনার পরামর্শ নিয়ে তো আমার জীবন চলবে না, তাছাড়া নূপুরের অক্ষমতা আপনার অজানা নয়।
0: তুমি কি ওই বিষয়টি দিয়ে নিজের কুকর্মকে ঢাকা দিতে চাইছ?
2: কুকর্ম?
0: হ্যাঁ, তাই। তাছাড়া নূপুরকে তুমি এতটা দুর্বল মনে করো না, তাহলে কিন্তু ভুল করবে।
2: শুনুন আপা, আমি আপনাকে শ্রদ্ধা করি, কিন্তু তাই বলে ভাববেন না আপনি আমাকে হুমকি দিয়ে আমার

0: চলার পথে বাধা দেবেন।
1: তোমার কাছ থেকে এ ধরনের কথা শুনব একথা ভাবতেও আমার লজ্জা হচ্ছে সাকিব।
0: প্লিজ আপনি এখন বাসায় যান, এটা অফিস, আমি চাই না এখানে কোন ধরনের সিন ক্রিয়েট হোক।
1: যাচ্ছি, তবে মনে রেখো সাকিব, তুমি এত সহজে ভাঙা গড়ার খেলা খেলতে পারবে না।
2: তুমি কেন ওর কাছে গেলে আপা? তোমার কোনো ধরনের অপমান আমি সহ্য করতে পারবো না, কোনো দিনও না।
1: তাই বলে তো ঘরে বসে থাকাটাও ঠিক হবে না।
2: ভাঙা আয়নায় মুখ দেখলে যে আমাদের চেহারায় বিশ্রী দেখাবে আপা।
1: তুই শক্ত হনুপুর, কিন্তু আমি এর শেষ না দেখে ছাড়বো না।
2: এর সবই বৃথা যাবে আপা।
1: তা কেন? আমাদের প্রথম কাজ হবে শশী নামের ওই মেয়েটিকে প্রথমে খুঁজে বের করা।
2: কিন্তু যে গতিতে আগুন ছড়িয়ে পড়ছে তাকে নিভিয়ে দেবার শক্তি বা সময় তো আর আমাদের নেই।
1: তুই মোটো ভেঙে পড়িস নে, আমি আজই সন্ধ্যায় মহসিন ভাইয়ের সাথে কথা বলবো।
2: দোহাই আপা, আমাদের পারিবারিক আর একান্ত বিষয় এটা। তাছাড়া বিষয়টা যতটা স্পর্শকাতর ততটাই আমাদের মান সম্মান জড়ানো।
1: হ্যাঁ সেটাও ঠিক। ঠিক আছে, আমি আরো একটু ভেবে দেখি।

0: একি সাকিব, তুমি হঠাৎ এ সময় তাও আবার না জানিয়ে? কি আশ্চর্য! আমি এতক্ষণ তোমার কথাই ভাবছিলাম। তা তোমাকে এত টেন্স মনে হচ্ছে কেন? এসো এসো, বসো।
1: শশী, আমাদের হাতে সময় নেই। একটা ভীষণ জরুরি বিষয়ে আমাদের আজ চূড়ান্ত সিদ্ধান্তের সময় এসেছে। বসো।
0: আমি তোমার কথা ঠিক বুঝতে পারছি না।
1: আচ্ছা শশী, তুমি সত্যি করে বলো তো, তুমি আমাকে ক্ষমা করেছো? তুমি কি আগের মতোই আমাকে আজও ভালোবাসো?
0: সে কি, তুমি কি বোঝো না সাকিব, আমি তোমাকে আজও কতটা ভালোবাসি। আমার জীবনে যাই ঘটুক না কেন, তুমি আমার অন্তরে বসেই রাজত্ব করছো।
1: তবে আর কালক্ষেপ নয়, চলো আমরা দুজনে ঘর বাঁধি। শশী, আজ মনে হচ্ছে তোমাকে ছাড়া আমার বেঁচে থাকা শুধুই বৃথা।
0: সত্যি বলছো সাকিব?
1: হ্যাঁ শশী, হ্যাঁ আমি সত্যি বলছি।
0: যে আকাঙ্ক্ষার কথাটা অনধিকার চর্চা মনে করে আমি তোমাকে বলতে পারিনি, সেটা যে তোমার কাছ থেকে শুনবো তা আমি কল্পনাও করিনি সাকিব। আমার যে কি আনন্দ হচ্ছে!
1: শশী, শশী, আমি প্রায়শ্চিত্ত করতে চাই, তোমার জীবনটা আবার নষ্ট হয়ে যাক, এটা আমি আর চাই না।
0: কিন্তু
1: কি, কিন্তু কি, কিন্তু শশী,
0: তোমার সামাজিক বন্ধনকে তুমি ছিড়বে কি করে?
1: বুঝেছি, তুমি নূপুরের কথা বলছো তো?
0: ঠিক তাই।
1: ও ওর জায়গাতেই থাকবে।
0: মানে?
1: ওর মর্যাদা আমি ক্ষুণ্ণ করব না, কারণ ও তো নিরপরাধ।
0: কিন্তু সাকিব,
1: তোমাকে আর আমি হারাতে চাই না শশী, যে কোনো মূল্যে আমি তোমাকে আপন করে পেতে চাই।
0: কিন্তু তোমার প্রথম স্ত্রীর মতামত ছাড়া আমাদের বিয়েটা তো আইনসিদ্ধ হবে না।
1: আমি নূপুরকে বোঝানোর চেষ্টা করব, তা না হলে আইন মোতাবেক ডিভোর্স দেব। আমি মনস্থির করে ফেলেছি, এখন শুধু তোমার সহযোগিতা।
0: আমি তো তোমার পাশেই আছি
1: শশী।
0: বলো
1: শশী, তুমি আমার, শুধুই আমার।
0: এই কি হচ্ছে? ছাড়ো, পাশে রান্নাঘরে কাজের মেয়ে, হঠাৎ এসে যেতে পারে, ছাড়ো প্লিজ।
1: আসুক, আসুক, ওর তো, ওর তো আর কিছুই অজানা নয়।
0: তবুও প্লিজ।
1: আচ্ছা, এই ছাড়লাম।
0: এই তো, জাস্ট লাইক এ গুড বয়।
1: আচ্ছা, এবার কাজের কথা শোনো।
0: বলো।
1: স্থির করেছি চাকরিটা ছেড়ে দেব, কারণ এরপর এই কোম্পানিতে চাকরি করাটা শোভা পাবে না।
0: সে কি, তা কি করবে কিছু ভেবে দেখেছো?
1: এতদিন এত বড় একটা কোম্পানিতে চাকরি করে অভিজ্ঞতার ঝুলি বেশ ভর্তি হয়েছে, সেটাকে আর আমার জমানো টাকা পুঁজি করে কোন একটা ব্যবসা শুরু করব ভেবেছি।
0: ভালো।
1: তবে আমরা কিন্তু ঢাকা ছাড়ব।
0: মানে কোথায় যাব আমরা?
1: খুলনাতে সেটেল করলে মন্দ হয় না।
0: তুমি দেখছি সব ছক তৈরি করেই ফেলেছো।
1: কেন, পছন্দ হয়নি?
0: তোমার হাত ধরে তুমি যে পথে নেবে সেই পথই আশ্রয় মনে করব সাকিব। কিন্তু ভাবছি তোমার সাথে সাথে আমাকেও চাকরি ছাড়তে হবে।
1: ঠিক তাই, তুমি মানসিকভাবে প্রস্তুত থেকো, কেমন?
0: ঠিক আছে, তাই হবে।
2: এ কি সাকিব, তুমি কাপড় চোপড় গোছাচ্ছ কেন? কোথাও যাবে নাকি?
1: অফিসের একটা জরুরি কাজে ঢাকার বাইরে যেতে হচ্ছে নূপুর, ফিরতে দেরি হবে।
2: কোথায় যাচ্ছ?
1: হ্যাঁ এই তো চিটাগাংয়ের দিকে আর কি।
2: কিন্তু এর আগে কোনোদিন তো তুমি অফিসের কাজে ঢাকার বাইরে যাওনি।
1: এখন প্রয়োজন হয়েছে তাই যেতে হচ্ছে, কিন্তু এই কথা জিজ্ঞেস করছো কেন?
2: সাকিব, আজকাল আমার যে বড্ড ভয় হয়, একটা দুঃস্বপ্ন যেন আমাকে সবসময় তাড়া করে, একটা অজানা আশঙ্কা।
1: কিসের আশঙ্কা?
2: তোমাকে হারাবার। তোমাকে আমি বড্ড ভালোবাসি, তোমাকে ছাড়া।
1: ছেলে মানুষ করার উপর আবেগ ঝেড়ে ফেলো।
2: সাকিব, আমাকে কথা দাও, আমাকে কোনো দিন ছেড়ে যাবে না।
1: কি সব বাজে বকছো, শোনো নূপুর, মনটাকে শক্ত করে পথ চলার চেষ্টা করো, এতে তোমারই মঙ্গল।
2: তুমি কি সত্যি আমার মঙ্গল চাও?
1: এই পৃথিবীতে সকলেরই উচিত সকলের মঙ্গল কামনা করা, তোমারও তো উচিত আমার মঙ্গল কামনা করা, তাই নয় কি?
2: নিশ্চয়ই, আমি সবসময় তোমার মঙ্গল চাই।
1: বেশ, কথাটা মনে রেখো।

0: এত বড় একটা ঘটনা ঘটে গেল, আমাকে কিছুই জানালেন না ভাবি?
1: নূপুর সময় দিল না ভাই।
0: আশ্চর্য!
1: সাকিব নূপুরকে চিটাগাংয়ে যাবার কথা মিথ্যে বলে শশীকে নিয়ে খুলনায় চলে যায়। তার সপ্তাহখানেক পর শশীকে বিয়ে করেছে জানিয়ে নূপুরকে ডিভোর্স লেটার পাঠিয়ে দেয়। আর আশ্চর্য, নূপুর কোনো প্রতিবাদ না করে কাগজটায় অবলীলায় সই করে ফেরত পাঠিয়ে সব ঘটনার ইতি টানে।
0: নূপুরের জন্য দুঃখ হলেও আমি বলবো, ও ঠিকই করেছে। সাকিবকে তার কৃতকর্মের ফল একদিন ভোগ করতেই হবে।
1: মহসিন ভাই, বোনটা আমার বড্ড অসহায় হয়ে গেল। আমরা পাশে থেকেও কিচ্ছু করতে পারলাম না। নিজেকে আমার বড্ড অপরাধী মনে হয় ভাই।
0: ওকে আমরা এ দুর্যোগের হাত থেকে বাঁচাতে পারলাম না ভাবি।
1: জানি না সামনের এ লম্বা পথ ও কিভাবে পাড়ি দেবে। ও যে বড্ড অভিমানী ভাই।
2: সবই শুনলাম ভাবি। নূপুরের জীবনের এই করুণ পরিণতি সত্যি খুবই কষ্টের।
1: নূপুর বড্ড ভালো মেয়ে অর্ণব, কিন্তু বিধিলিপি ওকে আজ গভীর খাদে ফেলে দিয়েছে।
2: হ্যাঁ ভাবি, ঠিক তাই।
1: তাই তোকে অনুরোধ করছি অর্ণব, তুই ওর হাতটা ধরে ওকে অন্ধকার খাত থেকে তুলে নিয়ে আয়। আজ ওর একটা অবলম্বন দরকার। কি হলো অর্ণব, চুপ করে আছিস কেন ভাই? কিছু একটা বল।
2: ভাবি, আমাকে কটা দিন সময় দাও।
1: বেশ তো, তুই কদিন ভেবে চিন্তেই আমাকে বলিস? আমি তো নূপুরের সব কথাই তোকে খুলে বললাম, তবু আমার বিশ্বাস তোরা সুখী হবি।
2: কিন্তু নূপুরেরও তো একটা মতামত আছে, তাই না?
1: সে আমি দেখব।
2: আচ্ছা, এবার তবে আমি উঠি ভাবি, ফোনে কথা হবে।
1: সে কি, চা খাবি না?
2: না বা, আজ আর খাবো না, পরে একদিন হবে।
1: আচ্ছা ঠিক আছে।
3: আরে নূপুর, হঠাৎ বৃষ্টির মতো তোর আগমন।
4: হ্যাঁ রে মল্লিকা, হঠাৎই ফোনে বড় আপার জরুরি তলব। কি যেন জরুরি আলাপ আছে বললেন, তাই ওনার ওখানে যাবার আগে ভাবলাম তোর সঙ্গে একটু দেখা করে যাই।
3: খুব ভালো করেছিস, তা দাঁড়িয়ে কেন, বস।
4: আমি ঠিক বুঝতে পারছি না মল্লিকা, কি এমন জরুরি আলাপের জন্য আপার জরুরি তলব?
3: হাসছিস যে? আমার মনে হয় অর্ণব ভাইয়ের সাথে কোনো সমঝোতা হয়েছে।
4: সমঝোতা? তুই কি যে বলিস না, আপা ভালো করেই জানেন আমার মনোভাব। এ হতে পারে না মল্লিকা।
3: কদিন আগে ঝুমুর আপা আমাকে ফোন করেছিলেন।
4: কই, আমাকে তো কিছু বলিসনি।
3: ব্যস্ততার মাঝে একদম মনে ছিল না রে।
4: তা বড় আপা তোকে কি বললেন?
3: তোর জন্য দুঃখ করছিলেন, তোকে এভাবে দেখলে তার বড্ড কষ্ট হয়। কথা প্রসঙ্গে অর্ণবের কথাও উঠে এলো।
4: তাই?
3: হ্যাঁ, আপা বললেন তুই নাকি এতদিনও অর্ণব ভাইয়ের সাথে দেখাটা পর্যন্ত করিসনি।
4: ঠিকই মল্লিকা।
3: কিন্তু কেন, অন্তত ভদ্রতার খাতিরেও তো দেখা করতে পারতিস, ওনার কি দোষ?
4: না, ওনার কেন দোষ হবে? তবে বড় আপার আমাদের সম্পর্কে এ ধরনের চেষ্টার কথা শোনার পর কেন জানি না আমি অর্ণব ভাইয়ের মুখোমুখি হতে পারছি না। একটা দ্বিধা আর লজ্জা যেন আমাকে পিছন থেকে টেনে ধরে আছে।
3: পাগলি কোথাকার, কিন্তু তোর বাকি জীবনটা কি এভাবেই অন্ধকারে সাঁতার কাটবে নূপুর?
4: মল্লিকা, কেন জানি না আজকাল আমার আধারকেই বড্ড ভালো লাগে, আর এই ভালো লাগা আধারকে নিয়েই আমি জীবনের বাকি পথ চলতে চাই। তুমি এসব কি বলছো আপা?
1: হ্যাঁ রে, আমি ঠিকই বলছি। অর্ণবকে আমি তোর সব কথা খোলাখুলি ভাবে বলেছি, সব শুনে ভেবে চিন্তেই ও মত দিয়েছে। অর্ণব বড্ড ভালো ছেলে, আমি যে কি খুশি হয়েছি তোকে আমি বোঝাতে পারবো না।
4: কিন্তু এ হয় না আপা।
1: কেন, কেন হয় না? এভাবে কি তোর?
4: আমাকে ভুল বুঝো না আপা, প্লিজ।
1: নূপুর, তুই শান্ত হয়ে বসে একটু চিন্তা করতো, আমাকে একটু স্বস্তি দে।
4: আমাকে নিয়ে ভেবো না প্লিজ আপা।
1: ভাবনাকে এত সহজেই দূর করা যায়? তুই আমার আপন ছোট বোন, আমার কত আদরের তুই।
4: আমি জানি আপা, আমাকে আমার মতো থাকতে দাও। তাছাড়া
1: তাছাড়া তাছাড়া কি নূপুর,
4: আমি অনেক ভেবে দেখেছি আপা, এই পৃথিবীতে আমার মতো অসংখ্য হতভাগ্যরা জীবনের পথ পাড়ি দিচ্ছে, আমিও না হয় তাদের সেই মিছিলের হতভাগ্য একসঙ্গী।
5: নূপুর, নূপুর,
4: আপা শান্ত হও প্লিজ।

0: আমাকে ক্ষমা করিস ভাই।
1: ছি ছি ছি ভাবি, এসব তুমি কি বলছো? মানুষের ব্যক্তিগত চিন্তা ভাবনাকে তো সম্মান করতেই হয়, তাই না?
0: কিন্তু কিন্তু তোকে নিয়েও তো আমার চিন্তা হয় রে
1: ভাবি। ভাগ্যের লিখনকে মেনে নিলেই শান্তি।
0: হ্যাঁ, বড় সত্য কথা বলেছিস।
1: ভাবছি আগামী সপ্তাহেই অস্ট্রেলিয়াতে ফিরে যাব।
0: অর্ণব, আর কটা দিন থেকে গেলে হতো না ভাই?
1: কেয়ারটেকার ওসমান একজন কাস্টমারের কথা বলছিল, ভাবছি কালই তার সাথে কথা বলবো। বোঝাপড়াটা শেষ হলে উত্তরের ফ্ল্যাটটা ছেড়ে দেব, তারপর ওই কাগজপত্র ঠিকঠাক করতে যে কটা দিন লাগে
0: সে কি?
1: হ্যাঁ ভাবি, তারপর আমি যেন এক নীরহারা পাখি, কুলাই ফেরার আর কোনো ঠিকানা থাকবে না, জীবনে হয়তো তোমাদের সাথে আর দেখাও হবে না।
0: অর্ণব, তোকে আমার বলার আর কিছুই নেই রে। দোয়া করি যেখানেই থাকিস যেন ভালো থাকিস।

এতক্ষণ ডাক্তার সাইফুল আলম রচিত ভালো লাগা আধার নাটকের অভিনয় শুনলেন। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ঝুমুর, রুবি আফরোজ, অর্ণব, মুস্তাগিসুর রহমান, মল্লিকা, রেহনুমা কামাল আহমেদ, মহসিন, তহুরুজ্জামান বাবু, কাউসার, এহসানুল হক, শশী, জয়শ্রী মজুমদার। নূপুর এবং সাকিবের চরিত্রে অভিনয় করেছেন রোকসানা শাহনাজ ও কামাল আহসান। শব্দগ্রহণ মোহাম্মদ তাজুল ইসলাম, সম্পাদনা মোহাম্মদ আশরাফুল ইসলাম, প্রযোজনা আবু নওশের।

বাংলাদেশ বেতার ঢাকা, একটি ঘোষণা। শ্রোতাবন্ধুরা, আজ রবিবার বেলা দুটো 20 মিনিটে শুনবেন প্রবাসী ও তরুণ সমাজের কেরিয়ার গঠন বিষয়ক ফোন ইন অনুষ্ঠান প্রবাসী কল্যাণ ও কেরিয়ার লাইন বিষয়ে বিদেশে উচ্চশিক্ষার সম্ভাবনা ও প্রস্তুতি। অংশগ্রহণে প্রফেসর ড মোহাম্মদ রকিবুল কবির, ডিন ফ্যাকাল্টি অব বিজনেস অ্যান্ড এন্টারপ্রেনারশিপ, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। সঞ্চালনায় থাকবেন রহমান রাশিদ। শ্রোতা বন্ধুরা, এই অনুষ্ঠান সম্পর্কে জানতে, আপনার মূল্যবান মতামত দিতে এবং বিষয় সম্পর্কে জানতে ফোন করুন 01553841500 এই নম্বরে। আবার বলছি 01553841500 এই নম্বরে। ঘোষণাটি শুনলেন বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতাবন্ধুরা, নিষিদ্ধ অধিবেশনে আপনাদেরকে এবার আমরা আমন্ত্রণ জানাচ্ছি আধুনিক গানের অনুষ্ঠান বর্ণালীতে। বর্ণালীর প্রথম গানটি শুনবেন আরিফা সুলতানার কণ্ঠে, গানটির গীতিকার ও সুরকার ইউনুস আলী মোল্লা।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন আধুনিক গানের অনুষ্ঠান বর্ণালী। নিশুতি অধিবেশনে এবারের গানটি শুনবেন সঞ্জয় কুমার দাসের কণ্ঠে। গানটির গীতিকার আহমেদ রিজভী এবং সুরকার প্রণব ঘোষ। এবং তার পরের গানটি শুনবেন জিনাত রেহানার কণ্ঠে। গানটির গীতিকার আবু হায়দার সাজিদুর রহমান এবং সুর করেছেন আজাদ রহমান।

শ্রোতা বন্ধুরা, নিষিদ্ধ অধিবেশনে আপনারা শুনছেন আধুনিক গানের অনুষ্ঠান বরণালী। এবারে গানটি শোনাব মোহাম্মদ আমিনুল ইসলাম রুমেলের কণ্ঠে। গানটি লিখেছেন মোহাম্মদ আব্দুল মজিদ এবং সুর করেছেন মোহাম্মদ আসাদুজ্জামান খান। এবং তার পরের গানটি শুনবেন ফরিদা পারভিনের কণ্ঠে, গানের গীতিকার আবু জাফর এবং সুরকার গাজী আব্দুল হাকিম।

শ্রোতা বন্ধুরা শুনলেন আধুনিক গানের অনুষ্ঠান বর্ণালী, বাংলাদেশ বেতার ঢাকা। নিশীথ অধিবেশনে এবারে আপনাদের জন্য আমাদের আয়োজন মিশ্র গানের অনুষ্ঠান রংধনু। প্রথম গানটি শোনাব দেবাশিস কুমার দেবের কণ্ঠে একটি নজরুল সঙ্গীত।

শ্রোতা বন্ধুরা, নিশুতি অধিবেশনে আপনারা শুনছেন মিশ্র গানের অনুষ্ঠান রংধনু। এবারে গানটি শোনাব ঐশী ভৌমিকের কণ্ঠে একটি লালন গীতি।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন মিশ্র গানের অনুষ্ঠান রংধনু। নিশুতি অধিবেশনে এবারে কানে শুনাবো রোকাইয়া হাসিনার কণ্ঠে একটি রবীন্দ্রসঙ্গীত।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন মিশ্র গানের অনুষ্ঠান রংধনু। এবারে শোনাবো একটি ব্যান্ড সঙ্গীত, শিল্পী পার্থ বড়ুয়া, ব্যান্ড সোলস।

শ্রোতাবন্ধুরা, আপনারা শুনছেন মিশ্র গানের অনুষ্ঠান রংধনু। এবারে শোনাব আমাদের এই অনুষ্ঠানের সর্বশেষ গান, নেন্সি ও বেলাল খানের কণ্ঠে একটি ছায়াছবির গান, প্রেমের জন্য পৃথিবী।

0: শ্রোতা বন্ধুরা শুনলেন মিশ্র গানের অনুষ্ঠান রংধনু বাংলাদেশ বেতার ঢাকা। এবারে আপনাদের জন্য আয়োজন দেশ বিদেশের জনপ্রিয় গানের অনুষ্ঠান বিশ্বসংগীত।
1: দিস ইজ বাংলাদেশ বেতার ঢাকা। And you are tuning into world music.

0: বাংলাদেশ বেতার ঢাকা, একটি ঘোষণা। শ্রোতা বন্ধুরা, আজ রবিবার বেলা দুটো কুড়ি মিনিটে শুনবেন প্রবাসী ও তরুণ সমাজের কেরিয়ার গঠন বিষয়ক ফোন ইন অনুষ্ঠান প্রবাসী কল্যাণ ও কেরিয়ার লাইন, বিষয়ে বিদেশে উচ্চশিক্ষার সম্ভাবনা ও প্রস্তুতি। অংশগ্রহণে প্রফেসর ডক্টর মোহাম্মদ রকিবুল কবির, ডিন ফ্যাকাল্টি অব বিজনেস অ্যান্ড এন্টারপ্রেনারশিপ, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। সঞ্চালনায় থাকবেন রহমান রাশিদ। শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠান সম্পর্কে জানতে, আপনার মূল্যবান মতামত দিতে এবং বিষয় সম্পর্কে জানতে ফোন করুন 01553841500 এই নম্বরে। ঘোষণাটি শুনলেন
1: বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন নিশ্চিতই অধিবেশন অনুষ্ঠান। আমাদের এবারের পরিবেশনায় আঞ্চলিক গানের অনুষ্ঠান প্রাণের সুর। প্রথমে শুনবেন সিলেটের আঞ্চলিক গান, কণ্ঠ দিয়েছেন আকরামুল ইসলাম।

মনিতা জহলন বাবা ভৌমে তিন কথাইতা বাবাহারে মনিতা জহলন বাবা ভৌমে তিন কথাইতা হাসা।

0: গালি শতে শতে নোয়া খাইলা হতে গান্ডে মিলে কাতার দুবাই আবু ধাবি মিডিল ইস্টে গালি শতে শতে নোয়া খাইলা হতে গান্ডে মিলে দেশবি দেশে জগৎ জোড়া।
1: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন আঞ্চলিক গানের অনুষ্ঠান প্রাণের সুর, বাংলাদেশ বেতার ঢাকা। নিশ্চিত অধিবেশনে এবার আপনাদের জন্য আমাদের আয়োজন নজরুল সঙ্গীত, কণ্ঠে আব্দুল হাই।

শ্রোতা বন্ধুরা, শুনলেন নজরুল সঙ্গীত বাংলাদেশ বেতার। আজ সকাল 9টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন। বাংলাদেশ বেতার ঢাকা। পরবর্তী অধিবেশনে ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি। সকাল 6:30 অধিবেশন শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন কারি মোহাম্মদ ইমদাদুল ইসলাম। পথ ও পাথে অনুষ্ঠানে মেহমানদারির গুরুত্ব ও ফজিলত সম্পর্কে বলবেন মুফতি মোহাম্মদ মিজানুর রহমান। জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টিশীল প্রযোজিত অনুষ্ঠান সুখের ঠিকানা শুনবেন সকাল 7:20। কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত অনুষ্ঠান কৃষি সমাচার সকাল 7:50। নজরুল বর্ষ উপলক্ষে বিশেষ অনুষ্ঠান চির উন্নত মমশির সকাল 8:10। ডেঙ্গু বিষয়ক সচেতনতামূলক অনুষ্ঠান ডেঙ্গু ঠেকাই একসাথে সকাল 8:20। ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর সকাল 8:30। বর্তমান সরকারের জাতীয় প্রতিশ্রুতি নির্বাচনী ইশতেহার 2026-এর আলোকে আলোচনা অনুষ্ঠান সবার আগে বাংলাদেশ সকাল 9:05। জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টিশীল প্রযোজিত অনুষ্ঠান স্বাস্থ্যই সুখের মূল বেলা 11:30। দেশের আর্থসামাজিক উন্নয়নে প্রবাসীদের অবদান এবং তরুণ সমাজের কেরিয়ার গঠন বিষয়ক ফোন ইন অনুষ্ঠান প্রবাসী কল্যাণ ও কেরিয়ার লাইন শুনবেন বেলা 2:20। জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টিশীল প্রযোজিত অনুষ্ঠান এসো গড়ি ছোট পরিবার বিকেল 4:05। শিক্ষার্থীদের আসর শুনবেন বিকেল 5:10। ডেঙ্গু বিষয়ক সচেতনতামূলক অনুষ্ঠান ডেঙ্গু ঠেকাই একসাথে বিকেল 5:40। কৃষি বিষয়ক কার্যক্রমের অনুষ্ঠান সোনালি ফসল সন্ধে 6:05। সন্ধে 7:05 কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধে 7:30। রাত 8:10 জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টিশীল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার। শ্রোতাদের অনুরোধের ছায়াছবির গান নিয়ে অনুষ্ঠান নিবেদন শুনবেন রাত 10:00। শ্রোতা বন্ধুরা, এবার জানিয়ে দিচ্ছি এফএম এর অনুষ্ঠান পরিচিতি। এফএম 92 MHz সন্ধে 7:00-11:00 পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। এফএম 90 MHz, এফএম 102 MHz ও এফএম 106 MHz সকাল 6:00-6:30 থেকে বেলা 12:10 এবং 2:15 থেকে রাত 11:15 পর্যন্ত শুনবেন ঢাকা কয়ের অনুষ্ঠান। পরবর্তী অধিবেশনের অনুষ্ঠান পরিচিতি শুনলেন।

বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধুরা, আবারও প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের নিশুতি অধিবেশন শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ।